সুতরাং এখানেও কিন্তু ভারসাম্য দরকার। একটা জিনিস মনে রাখিস, জীবনের প্রত্যেক ক্ষেত্রে যদি ভারসাম্য বিঘ্নিত না হয় তাহলে জীবনটা কিন্তু সুন্দর করে এগিয়ে চলে। আমাদের জীবন যখন অসুন্দর হয়, যখন সমস্যার হয়, তখন কিন্তু জীবনে ভারসাম্য কোনোভাবে বিঘ্নিত হয়েছে। তো তখন উজ্জয়ন বলল, তুমি মদন কাকুর কথা কি বলছিলে, অকাল বোধন বিশ্বকর্মার? তো অকাল বোধন ব্যাপারটা তখন দাদুর কাছে যেটুকু শুনলাম, এটা নিয়ে পরে হয়তো কখনো গল্প বলবো, সেটা হচ্ছে যে ওই অঞ্চলে যেহেতু তন্তুবায়েরা থাকেন, মানে যারা তাঁতি, সেইখানে এই পুজোর, দুর্গাপুজোর আগে তাদের প্রচুর কাজ, প্রচুর কাজ, তাঁতের কাজ শেষ করতে হবে, দুর্গাপুজোর বিভিন্ন রকম যেসব জায়গায় মাল পাঠাতে হবে, বিভিন্ন বাজারে মার্কেটে যারা, যাদের কাছ থেকে দাদন নিয়েছেন, সেসব মহাজনের কাছে দিতে হবে, যার ফলে সেই সময় খটাখট খট খটাখট খট খটাখট করে তাঁত চলত। তো তারা কিন্তু ছুটি পেতেন শীতকালে, কারণ শীতকালে ঠান্ডার মধ্যে ওই যে তাদের যে তাঁত ঘর সেখানটা মাটির মধ্যে, মাটির মধ্যে তৈরি হতো সে সময়, খুব ঠান্ডা এবং শীতকালে কাজের চাপও কম থাকে। তো যার ফলে সেই শীতকালে তারা কিন্তু তখন তাদের বিশ্বকর্মার পুজো করতেন, এবং এই ধরনটা কিন্তু এখনও ওই বেগমপুর খরসরা এইসব অঞ্চলে রয়ে গেছে, যেখানে অন্য সময় অর্থাৎ শীতের সময় বিশ্বকর্মা পুজো হয়, এবং তাদের সেই বিশ্বকর্মার হাতি কিন্তু তার বাহন নয়, তার বাহন হচ্ছে ঘোড়া, দাদু বলছিলেন। আসলে কোথাও আমার মনে হয়েছে ওই ঘোড়া খটখটাখট খটখটাখট করে চলে, যেটা কিন্তু তাদের তাঁতের মাকু চালানোর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। আর তার কিন্তু দুই হাত, একজন যে শিল্পী, তাঁতি শিল্পী, তার যেমন দুটো হাত, সেখানে হয়তো মাকু থাকে তার বিশ্বকর্মার হাতে। তবে কখনো আমরা মদন কাকুর কাছ থেকে আরও বেশি করে এই ব্যাপারগুলোতে জানতে পারবো। এই বলে দাদু সেই গল্পগুলো বলছিলেন বিশ্বকর্মা সম্বন্ধে, আরও কিছু গল্প তিনি বলছিলেন, সেগুলোও আপনাদের যদি সময় পাই শোনাবো। তবে এই মুহূর্তে একটা ছোট্ট গান, পার্থ মজুমদারের কণ্ঠে রবীন্দ্রনাথের গান, তারপর চলে যাব আপনাদের পাঠানো বার্তায়, তারপর যদি সময় থাকে ফিরে আসব দাদুর কাছে আরও যে গল্পগুলো শুনেছি বিশ্বকর্মা সম্বন্ধে সেই গল্পগুলো নিয়ে। এই মুহূর্তে রবীন্দ্রনাথের গান।

0: নতুন কথায় সাজানো চিরন্তনী। শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আমি বলতে পারি এই গানের সুরে সুরে, ফোন ভরিয়ে মন হরিয়ে মোরে আরো আরো আরো বার্তা করুদান। আপনাদের বার্তা কিন্তু এসে গেছে 9903659928 নাম্বারে। পড়তে শুরু করে দিই চট করে। প্রচুর প্রচুর প্রচুর বার্তা পাঠিয়েছেন। উরে বাবা, জানি না সব পড়ে উঠতে পারবো কিনা, এত বার্তা পাঠিয়েছেন। আমাদের এই ভালো লাগাগুলো এখানেই রয়েছে আপনাদের সঙ্গে। শ্রবণ সাথী উজ্জ্বল সুপ্রভাত, সকলকে জানাই আজ বিশ্বকর্মার পূজার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এর সাথে অনেক বাড়িতে বাড়িতে পালিত হচ্ছে আরেকটি উৎসব, অরন্ধন। উৎসবের আবহে আজও শুনতে বসেছি চিরন্তনী। আসলে এ শ্রবণ এনে দেয় প্রাণ সঞ্জীবনী। সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন, কারণ আজকে অনেক কিছু, মানে যেমন রয়েছে আজকে মনসা পুজো, অরন্ধন, বিশ্বকর্মা পুজো, সব কিছু মিলিয়ে। এবং এর পেছনেও কিন্তু অনেকগুলো গল্প দাদু বলেছিলেন, সেগুলো যদি কখনো সময় হয় নিশ্চয়ই শোনাবো। চলে যাই পরের বার্তায়। কে লিখেছেন? সুপ্রভাত ভাই উজ্জ্বল, আমি তপতিদি বলছি হিন্দমটর থেকে। আজ শুক্রবারের চিরন্তনী অনুষ্ঠান শোনাচ্ছি, অপেক্ষায় আছি। আচ্ছা, শুরুর দিকে লিখেছিলেন, আজও শুনবো গল্প এবং গান। অনেক ধন্যবাদ তপতিদি। লিখছেন কালীকৃষ্ণ মান্না, জগৎপুর খানাকুল হুগলি থেকে। আজ দেবতাদের নির্মাণ শিল্পী বিশ্বকর্মার আরাধনা, বাংলা সাহিত্যের নির্মাণ শিল্পী শরৎচন্দ্রের রাজি জন্মানো। আজকে না, অবশ্য 15ই সেপ্টেম্বর, যাই হোক, হ্যাঁ এই মাস তো বটেই। দুহাত ভরে সৃষ্টি করে গড়েছেন কীর্তি অবিস্মরণীয়। উজ্জ্বলের জাদুকণ্ঠে চিরন্তনীতে শুনব গল্প গান, যা থাকবে স্মরণীয়। কালীকৃষ্ণ মান্না, জগৎপুর খানাকুল হুগলি থেকে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। এই যে আপনাদের শুভেচ্ছা, আপনাদের ভালো লাগাগুলো আপনারা প্রকাশ করেন, এগুলোই কিন্তু আমাদের ভালো লাগাকে আরও বাড়িয়ে দেয় আর নতুন কিছু তৈরি করার, আপনাদের শোনানোর জন্য। এরপর লিখছেন সৌভিক সরকার, ঠাকুরিয়া থেকে। আজ বিশ্বকর্মা পুজো, তাই শুনতে চাই পেট কাটি চাঁদিয়াল। আচ্ছা ঠিক আছে, যদি সময় পাই নিশ্চয়ই শোনাবো। বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানাই তোমাকে এবং সকল বন্ধুদের। চিরন্তনী শুনতে বসলাম, গল্প গানে জমে উঠুক আজ। অনেক ধন্যবাদ সৌভিক। সুপ্রভাত দাদা ভাই, আজ কি গ্রাম বাংলার ঘরে ঘরে অরন্ধন উৎসব? গত রাত্রে ভাত এবং কত রকমের তরকারি ভাজাভুজি তৈরি করা হয়েছে। এগুলো প্রথমে মা মনসা দেবীকে নিবেদন করে তারপর গৃহের সকলে খাবে। অতিথিরা আজকে বাড়িতে আসেন, আবার একই সঙ্গে আজ বিশ্বকর্মা পুজো, তাই তো হঠাৎ ছুটিতে আমার ফেরা। অর্জুন সিং এখন হাওড়ায় আমতায় রামচন্দ্রপুরে। তাই তো, ওই যে দাদুর কথা বলছিলাম, দাদু তো এই বিশ্বকর্মা পুজোর সঙ্গে সঙ্গে মনসা পুজোর কথাও বলেছিলেন এবং অরন্ধনের কথাও বলেছিলেন। তো সে গল্প যদি সম্ভব হয় শোনাবো বলেছিলাম। তো যাই হোক, অর্জুন খানিকটা বলে দিলেন, শুভ বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা সমস্ত বন্ধুদের সহ দাদা ভাইকেও। দারুণ গান দিয়ে শুরু হলো চিরন্তনী, শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকরাইল, হাওড়া থেকে। অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা, থ্যাংক ইউ। গুড মর্নিং চিরন্তনী, গুড মর্নিং উজ্জ্বলবাবু। গতবারের চিরন্তনীর অনুষ্ঠানে আমার বার্তাটা পড়েননি, এই রে তাই মিস করে গেছিলাম। তাহলে তো পরে ঢুকেছিল, জানি না, আমি কিন্তু 5টা 1 পাঠিয়েছিলাম, তাহলে হয়তো প্রথম দিকে ছিল। সরি, যদি না পড়া হয় অবশ্যই, মানে আমরা তো কখনো সবসময় চাই যে

প্রভাব যাতে পড়তে পারি, কোনোভাবে যদি মিস হয়ে যায় তার জন্য সত্যি সত্যি আজ এই মুহূর্তে দুঃখ প্রকাশ করা, ছাড়া তো আর কিছু নেই। তবে জানি বন্ধুরা ভালোবাসেন, সুতরাং তারা বুঝবেন। আমি আপনার এবং চিরন্তনীর খুব ভক্ত। থ্যাংকস এ লট টু ইউ। আনন্দ কুমার কর ধরমপুর ইন্দপুর বাঁকুড়া থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমি জানি যে আপনারা প্রত্যেকেই এই সকালবেলা উঠে অনুষ্ঠান শুনতে শুনতে লেখেন এবং তার মধ্যে কতটা ভালো লাগা, কতটা মানে ভালোবাসা থাকে। আমরাও চাই সেই ভালোবাসাটুকুকে সম্পূর্ণ সম্পূর্ণ মর্যাদায় গ্রহণ করতে। কখনো কখনো অসুবিধে হয়ে যায়, যেমন আসলে এটা কিছুই না, এই যে অনুষ্ঠানের একটা অদ্ভুত মানে কী বলবো উত্তেজনা থাকে, সেই উত্তেজনার জন্যেই হয়তো মিস করে যাই। কারণ আপনাদের সঙ্গে কথা হচ্ছে, বিভিন্ন রকম অনুষ্ঠান আপনাদের সঙ্গে শেয়ার করছি, এগুলো একটা বড় পাওয়া। আর তারপরে একটা চুপিচুপি কথা বলি, দাদু তিতলি উজ্জয়ন এদেরকেও তো আপনাদের কাছে এনে পৌঁছে দিতে হয়। বাস্তব থেকে না কল্পনা থেকে জানি না, কারণ রবীন্দ্রনাথই তো বলে গেছেন বাল্মীকির কথা যে, তব মনোভূমি রামের জন্মস্থান অযোধ্যার চেয়ে শ্রেষ্ঠ যেন সত্য যেন। সেরকমভাবেই মনোভূমিতেই হয়তো দাদুরা গড়ে ওঠেন, তিতলিরা গড়ে ওঠে, উজ্জয়নরা গড়ে ওঠে, এবং সেইটা কিন্তু কোনো রিটেন স্কিপ থাকে না, একদম আপনাদের সঙ্গে গল্প করতে করতে বলা। যার ফলে মানে পেছনের রহস্যটা ফাঁস করে দিলাম। অরিজিৎ দাস অধিকারী সেজুতি বিবেকনগতে মাথা নিয়ে সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, বিশ্বকর্মা পুজোর ক্ষণে মোদের চিরন্তনী শুভপ্রাতে ডাকছে সাথে উজ্জ্বল বাবু জানি, শুক্রবারের হচ্ছে সকাল ইতিহাসের সাথে তিতলির নানান কথায় মজে মধুর এই প্রাতে, দ্রব্যমূল্য হোক না বাড়তি তবু আবেগে ভাসি, বর্ষে বর্ষে এমন আচারে সবাই প্রাণে মিশি, লোকসংস্কৃতি জনসংযোগে ভাদ্র সংক্রান্তির দিনে পূজার আচার দিনক্ষণ শুনছি তিতলি শনে, দেবশিল্পীর বহুশ্রুত সেই সব গল্প শুনি, কেমন করে এলেন ধরায় কেন তাঁরে নমি, পুজো প্রসাদ ঘুরির মজা সত্যি আলোর দিশা, সাজুজ্যের এমন মিলনে ঘুচুক সকল অমানিশা, বেদ পুরাণের আখ্যান শুনে সবাই হলেন ধন্য, সকল কারিগরে প্রণাম জানাই উজ্জ্বলবাবু অনন্য, পূর্ব দিগন্তে আলোর রেখা শুরুর স্বপ্ন ভরা, সকালেই এমন গল্প চিরন্তনীর ধারা, দেবশিল্পী তোমায় প্রণাম শুভেচ্ছা শ্রোতা জনে, চিরন্তনীর আসরে আসুন যতেক আপন জনে। অরিজিৎ দাস অধিকারী অনেক ধন্যবাদ, খুব সুন্দর লিখেছেন প্রতিবারের মতোই। এরপরে লিখছেন ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে, সুপ্রভাত চিরন্তনী উজ্জ্বলদা, বিশ্বকর্মা নিয়ে গিয়েছিলেন, শুনেছি তার ইতিহাস আর গান ও গল্প। একটা মজার গল্প বলি বিশ্বকর্মা নিয়ে। একবার একজন মানে কোনো একটা কোনো অঞ্চলের কোনো একজন মানুষ এই বিশ্বকর্মা পুজোর দিন, মানে তারা একটু যেহেতু মানে কাজকর্ম করেন প্রতিদিন, প্রতি বছর বছরের 364টা দিনই, তো একদিন একটু মানে ভালো করে একটু মজা টাজা করার জন্য কোনোভাবে একটু কিছু হয়ে গেছে তার, তো তিনি এবার সমানে বলছেন আর কি, বিশ্বকর্মা বিশ্বকর্মা জয় মা বিশ্বকর্মা। তখন পাশের একজন বলল, আরে তুমি মা বলছো, বিশ্বকর্মা তো বাবা। তখন এই বকিস না, আমি মাকে বলছি, আমি বাবাকে বলছি না, যে কি বলছো, বলে বিশ্বকর্মা বিশ শোব, তার মানে হচ্ছে 2000, সে হয়তো 1800-1700 টাকা মাইনে পায়, মানে পেত সেই সময়, সেটা যদি বিশ শো হয় সেই জন্য মায়ের কাছে আবেদন জানাচ্ছে, আর সেই জন্যে লোকজন ভাবছে সে হয়তো বিশ্বকর্মার বাবা বিশ্বকর্মার কথা বলছে। তবে হ্যাঁ, এটাও খুব সত্যি কথা, বলো দুর্গা মাই কি জয়, তেমনি আমরাও মাঝে মাঝে বলে ফেলি বিশ্বকর্মা মাই কি জয়। যাই হোক, মজা ছেড়ে চলে আসি আপনাদের বার্তায়। আজ কি আনন্দ আকাশে বাতাসে, সবার প্রিয় উজ্জ্বল ভট্টাচার্য আজ শুরু করলেন বিশ্বকর্মা পুজোর দিনের এই আবহে, এবার চুপটি করে শুনি কিন্তু আমাদের এখানে আকাশের মুখ ভার, সেই নিয়ে দুটো লাইন, শরৎ এলো ক্যালেন্ডারের পাতায়, নদীর তীরে কাশফুলেরা দুলছে হাওয়ায় হাওয়ায়, তবুও কোথাও তাল কেটেছে যেন আকাশ আমায় ডাকছে না সেই সুরে, যেসুর মাথায় ছোট্টবেলা থেকে ঢাকের বাদ্যি বিশ্বকর্মা পুজো, বলে দিত আর বেশি নেই দেরি, মা আসছেন এবার বাপের বাড়ি, মা আসছেন অসুরবধে, মাতবে ভুবন পারবে পড়বে নতুন বেশ, মনের আকাশ বাদল মেঘে ঢাকা, হাওয়ায় হাওয়ায় খুশির হাওয়ায় হাওয়ায় নেই সে খুশির রেশ, ভেতর থেকে গুমরে ওঠে ব্যথা, প্রিয়জনের ভীষণ আকুলতা, শূন্যতা আজ হৃদয় বিনার তারে, এই শরতে বৃষ্টি যেন অশ্রুধারায় ঝরে। বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে। শরতের শুভ্র মানে শুভ্র আকাশ মানে নীলের মধ্যে সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, কোথাও যেন এই একটা তেরচা করে আলো এসে পড়ে, এটা অদ্ভুত একটা ভালো লাগা মনের মধ্যে তৈরি করে, অন্তত আমার ক্ষেত্রে। আমি জানি না আপনার কেন মন এত বিষণ্ণ, হয়তো সেই কাশের গুচ্ছগুলো সেগুলো হয়তো এখনও সেভাবে জল পেয়ে বেড়ে ওঠেনি, কিংবা

0: আকাশের কালো মেঘটা এখনো কেটে গিয়ে সাদা মেঘ ফিরে আসেনি। তাই তাছাড়া মানুষের জীবনে অনেক রকমের সমস্যা তো থাকতেই পারে, তবে এটুকুই বলি যে তাড়াতাড়ি আনন্দের মধ্যে নিজেকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি তাহলে এই জীবনটা দেখবেন অনেকটা অন্যরকম হয়ে যাবে। ধন্যবাদ আপনাকেও। এরপর কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন, বাহ খুব ভালো লাগছে বিশ্বকর্মা ঠাকুরের সুন্দর উপস্থাপনার সঙ্গে গান। ধন্যবাদ সুপ্রভাত উজ্জ্বল দাদা, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল। অনেক ধন্যবাদ আপনাকেও কমলেন্দুবাবু। এরপর নিবেদিতা সেন সাগরগুলি থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বল দাদা, শুক্রবার যে নতুন শুনছি গান ও নতুন গল্প বিশ্বকর্মা পুজো মানে ঘুরি ওড়ানোর দিন আর মাঞ্জা দেওয়া, কিন্তু কদিন ধরেই বৃষ্টি লেগে আছে তাই মাঞ্জা আর হয় না, কেননা মাঞ্জা দিয়ে ঘুরি ওড়াতে হবে। আমাদের পাড়ার ছেলের আকাশের দিকে তাকিয়ে আছে, আজকে তিতলি আর দাদুর কাছে গল্প শুনছি, তিতলি দাদুর কাছে গল্প শুনছে আর আমিও সেই গল্প আপনার কাছে শুনছি। খুব ভালো লাগছে বিশ্বকর্মার ইতিহাস, অনেক কিছু আমার জানা ছিল না, আজ প্রথম শুনছি। অনেক ধন্যবাদ। আসলে ওই দাদুর কাছ থেকে আমরাও তো শুনে উঠি ওইভাবেই আর কি, আর শুনতে শুনতেই তখন সেই কথাগুলো আবার বলি আপনাদের কাছে এনে দিই। তো যাই হোক, এরপর কে লিখেছেন দেখা যাক। সুপ্রভাত ভাই উজ্জ্বল, শুভ বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন রইল, অসাধারণ উপস্থাপনায় ঋদ্ধ হচ্ছি, শিপ্রা সাঁত লিখেছেন। ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন, চিরন্তনী শুভ সকাল উজ্জ্বল দা, আজ বিশ্বকর্মা পুজোর ঘরে বিশ্বকর্মার কথা শুনছি, খুব ভালো লাগছে। তো শিরোনাম বিশ্বকর্মা দিয়ে তিনি একটি লিখেছেন, অভিজিৎ মণ্ডল শশপদা খানাকুল হুগলি থেকে, একটি হাতে হাতুড়ি অন্য হাতে ঘুড়ি পাল্লা বেদ ধরা, হাতির পিঠে হেলান দিয়ে কোথাও বা তোমার বাহন ঘোড়া, হে দে বিশ্বকর্মা আমরা তোমায় পুঁজি পরম্পরা, স্বর্ণরূপ রৌপ্য নৌকো জাহাজ তাঁত জরি কলকারখানা সবাই তোমায় মানি, হে বিশ্বকর্মা আরও আরও শক্তি দাও আমায়, যেন শুধু কর্ম করেই চালাতে পারি আমাদের এই বৃহৎ সংসারখানি। অনেক ধন্যবাদ, খুব সুন্দরভাবে লিখেছেন আজকের এই বিশ্বকর্মা পুজোর দিনে। এরপরে লিখছেন, উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী, দাদু আর তিতলির সাথে বিশ্বকর্মা পুজোর প্রচুর তথ্য জানতে পারলাম, ভীষণ ভালো লাগলো, মাধবী শীল রহিমপুর হুগলি থেকে। অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন কে, রাঙাপানি শিলিগুড়ি থেকে প্রফুল্ল কুমার সিংহ, তিথি নক্ষত্র বার কিছু না বুঝি না বাপু, একত্রিশে ভাদ্র বিশ্বকর্মা পুজো, সেই যুগ থেকে মেনে চলি, তাই আজ আমি বিশ্বকর্মা পুজো করব কৃষিকাজের যন্ত্রপাতি দিয়ে, ভালো লাগলো, অনেক তথ্য পেলাম, ধন্যবাদ আপনাকেও। হ্যাঁ, আসলে কি হয়, আমাদের মূল ব্যাপারটা হচ্ছে মনের আনন্দ, মনের আবেগ, এবং সেই আবেগের সঙ্গে যুক্ত হয়ে থাকে কিছু কিছু পরম্পরা, সেই পরম্পরাকে আমরা কীভাবে নিতে পারি সেই জায়গাটাই কিন্তু আমাদের মূল ব্যাপার। এরপরে কে লিখছেন দেখা যাক, আমাদের বিভিন্ন বার্তাতে আমাদের যারা রয়েছেন তারা সেই বার্তাগুলো পাঠিয়েছেন কে। আচ্ছা, গুড মর্নিং উজ্জ্বল দা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ বিশ্বকর্মা পুজো বাই ইয়োর ইউনিক প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা, থ্যাংক ইউ রাজবন্ধু। এরপর লিখছেন, মন পারে তে কোনো এক পাখির কলতান, এই ছন্দে জাগলো বুঝি ঘুমন্ত এক প্রাণ, সুরভি ছড়ায় এই মন পাড়ায় আগমনের সুর, দু মুঠো খবর পাক সবাই হতাশা হোক দূর, পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে। আসলে যেহেতু ইংলিশে মানে লেটার্সে লেখা তাই একটু টেনে টেনে পড়তে হচ্ছিল। থ্যাংক ইউ পায়েল, খুব সুন্দর লেখেন কবিতা আপনি, আজকেও লিখেছেন খুব সুন্দর। অসীম কুমার মিত্র লিখছেন বিশ্বকর্মা পুজোর ভোরে আগরপাড়া থেকে, উজ্জ্বল ভাই মন দিয়ে গল্প আর গান শুনলাম, সুন্দর পরিবেশনা, গতকাল ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে পেরিয়ে এলাম, আজ ইন্টারন্যাশনাল ইকুয়াল পে ডে, হ্যাঁ এই নিয়ে এরপরই রমাপদ অনুষ্ঠান করবে ভোরাইতে, সমতার গল্প। এবার দু লাইন খোলা চিঠি, চুটকিতে মুশকিল আসান আলের জোরে, নয়া এক ম্যাজিশিয়ান মুখে মুখে ঘোরে, আগামী সপ্তাহে আবার কথা হবে, না আগামী সপ্তাহে কেন, কালকেই তো কথা হবে, আজ তো শুক্রবার এবং রোববার দিন তো আমি আসবো আপনাদের কাছে একটা গল্প নিয়ে, চেষ্টা করব রোববার দিন শরৎচন্দ্রের গল্প শোনাতে। আজকের গল্প খুব ভালো লাগলো, মৌলি লিখেছেন ঢাকুরিয়া থেকে, ধন্যবাদ মৌলি। এরপরে কে লিখেছেন, গুড মর্নিং উজ্জ্বল দা, চিরন্তনীর কথাগুলি যেন আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, ভালো লাগছে, ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে, খুব ভালো লাগলো আপনার বার্তা পেয়ে। এরপরে আর কেউ কেউ লিখেছেন কি না দেখে নিই একটু, না এই মুহূর্তে আর কারুর লেখা নেই, সবকটাই প্রায় পড়ে উঠতে পেরেছি, তবে আমাদের এক বন্ধু বলেছিলেন পেটকাঠি চাঁদিয়াল শোনাতে, তো সেই পেটকাঠি চাঁদিয়াল তো অবশ্যই শোনাবো, কারণ যদি একটু সময় থাকে তাহলে তো বলেছিলাম, কথা দিয়েছিলাম, তো এই মুহূর্তে পেটকাঠি চাঁদিয়াল মোমবাতি বক্কা।
1: পেটকাঠি চাঁদিয়াল

শিয়াল মোমবাতি বক্কা, আকাশে ঘড়ির ঝাঁক মাটিতে অবক্কা। পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বক্কা, আকাশে ঘড়ির ঝাঁক মাটিতে অবক্কা। বয়স বারো কি তারো, বয়স বারো কি তারো, রিক্সা চালাচ্ছে আকাশে ঘড়ির ঝাঁক ছেলেটাকে ডাকছে। বয়স বারো কি তারো বড় জোর ছোট্ট, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ওই তো লেগেছে প্যাঁচ চাঁদিয়ালে বগ্গায়। সন্ধ্যা মান যায় বগ্গা ভোকাট্টা, ছেলেটা চেঁচিয়ে ওঠে এই নিয়ে আত্মা। সবার বাবুটি ভাবে দেরি হয়ে যাচ্ছে, বিচ্ছু ছোড়াটা বড় আস্তে চালাচ্ছে। ওই ছোড়া আরে ওই ছোড়া বল যা, আত্মা তো তোর কি, সবার বাবুটি দানে রেগে মেগে হুমকি। বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। কিশোর পারবে কি

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজকে শুক্রবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল, আর একদম প্রায় শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছি, কারণ একটু পরেই রমাপদ এসে গেছে। সে আপনাদেরকে আজকের ভোরাই এবং নমস্কার কলকাতাতে নিয়ে যাবে বিভিন্ন বিষয়ে, বিভিন্ন জায়গাতে। আর আগামীকাল ইন্দ্রাণী আসবেন আপনাদের কাছে চিরন্তনী নিয়ে। আমি রোববার দিন আবার ফিরে আসব। রোববার দিন ইচ্ছে রইল শরৎচন্দ্রের একটি গল্প শোনাতে, যদি না অন্য কিছু ভাবি, তবে হ্যাঁ শোনাবো তো বটেই শরৎচন্দ্রের গল্প। আর বিভূতিভূষণের একটি গল্পের কথা বারবার করে বলছি এই কারণে, কারণ গল্পটা আমার এত ভালো লেগেছিল, কিন্তু গল্পটা যেহেতু একটু বড়, সেজন্যে দুটি পর্বে শোনাতে হবে। তো দেখা যাক পরপর দুটি পর্ব যদি কখনো পাওয়া যায় এর মধ্যে, তাহলে আমরা শোনাবো সেই গল্পটা। তবে আজকে শেষ করছি আপনাদের এই মুহূর্তে। তার মধ্যে কিন্তু দু একজন পাঠিয়েছেন, একটু চট করে পড়ে দিও, বাবা এসে গেছে, তোমার ভয়েস আমার খুব ভালো লাগে, বিশ্বকর্মা সম্বন্ধে অনেক কিছু জ্ঞান আহরণ করলাম, বিশ্বকর্মা পুজোর সম্বন্ধে জানতে পারলাম, পুজোর আগের দিনে বন্ধুরা মিলে সবাই লিখতাম। কে লিখেছেন? স্বপন কুমার চৌধুরী, আচ্ছা ধন্যবাদ আপনাকে। আর লিখেছেন হচ্ছে শরৎচন্দ্রের জন্মদিন আজকে, না অবশ্য যাই হোক আমরা বাঙালি আজকে, নিরঞ্জন সাহবিশপুর হাসনাবাদ থেকে লিখেছেন আজকে 31 ভাদ্র। আচ্ছা সবাই খুব ভালো থাকবেন, কারণ এই গল্পগুলো বলতে বলতে ও বাবা আরও অনেকগুলো ঢুকে দিয়েছে, মানে এসে গেছে। রেখেছেন বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা রইল সকলের জন্য, মহেশ শুনতে চাইছিলেন।

আকাশবাণী মৈত্রী শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 27 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 32 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, একটি ঘোষণা। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। ঘোষণাটি শেষ হলো।

সমাজ সম্বন্ধে মোটামুটি একটা ঝাপসাগোছের ধারণা মানুষের থাকিতে পারে বটে, কিন্তু তাই বলিয়া সূক্ষ্ম অর্থ প্রকাশ করিয়া দেখাইবার চেষ্টা করা কি প্রবন্ধকারের উচিত নয়? তাহাদের কাছে আমার বক্তব্য এই যে না, কারণ সংসারে অনেক বস্তু আছে যাহার মোটামুটি ঝাপসা ধারণাটাই সত্য বস্তু। সূক্ষ্ম করিয়া দেখাইতে যাওয়া শুধু বিড়ম্বনা নয়, ফাঁকি দেওয়া। ঈশ্বর বলিলে যে ধারণাটা মানুষের হয় সেটা অত্যন্তই মোটা, কিন্তু সেইটাই কাজের জিনিস। এই মোটার উপরেই দুনিয়া চলে, সূক্ষ্মের উপর নয়। সমাজও ঠিক তাই। একজন অশিক্ষিত পাড়া গাঁয়ের চাষা সমাজ বলিয়া যাহাকে জানে তাহার উপরেই নির্ভয়ে ভর দেওয়া চলে, পাণ্ডিত্যের সূক্ষ্ম ব্যাখ্যাটির উপরে চলে না। অন্তত আমি বোঝাপড়া করিতে চাই এই মোটা বস্তুটিকে লইয়াই। যে সমাজ মরা মরিলে কাঁদ দিতে আসে, আবার শ্রাদ্ধের সময় দলাদলি পাকায়, বিবাহে যে ঘটকালি করিয়া দেয়, অথচ বউ ভাতে হয়তো বাঁকিয়া বসে, কাজকর্মে হাতে পায়ে ধরিয়া যাহার ক্রোধ শান্তি করিতে হয়, উৎসবে ব্যাসনে যে সাহায্যও করে বিবাদও করে, যে সহস্র দোষ ত্রুটি সত্ত্বেও পূজনীয়, আমি তাহাকেই সমাজ বলিতেছি। এবং এই সমাজ যদ্দ্বারা শাসিত হয় সেই বস্তুটিকেই সমাজ ধর্ম বলিয়া নির্দেশ করিতেছি। তবে এইখানে বলিয়া রাখা আবশ্যক, যে ধর্ম নির্বিশেষে সকল দেশের সকল জাতির সমাজকে শাসন করে, সেই সামাজিক ধর্মের আলোচনা করা

0: আমার প্রবন্ধের মূল উদ্দেশ্য নয়, কারণ মানুষ মোটের উপর মানুষই, তাহার সুখ দুঃখ আচার ব্যবহারের ধারা সর্বদেশেই একদিকে চলে। মরা মরিলে সব দেশেই প্রতিবেশীরা সৎকার করিতে জড়ো হয়, বিবাহে সর্বত্রই আনন্দ করিতে আসে, বাপ মা সব দেশেই সন্তানের পূজ্য, বয়োবৃদ্ধের সম্মাননা সব দেশেরই নিয়ম, স্বামী স্ত্রীর সম্বন্ধ সর্বত্রই প্রায় একরূপ, আতিথ্য সর্বদেশেই গৃহস্থের ধর্ম, প্রভেদ শুধু খুঁটি নাটিতে। মৃতদেহ কেহ বা গৃহ হইতে গাড়ি পালকি করিয়া ফুলের মালায় আবৃত করিয়া গোরস্থানে লইয়া যায়, কেহ বা ছেঁড়া মাদুরে জড়াইয়া বংশখণ্ডে বিচালির দড়ি দিয়া বাঁধিয়া গোবর জলের সৌগন্ধ ছড়াইয়া ঝুলাইতে ঝুলাইতে লইয়া চলে। বিবাহ করিতে কোথাও বা বরকে তরবারি প্রভৃতি পাঁচ হাতিয়ার বাঁধিয়া যাইতে হয়, আর কোথাও জাঁতিটি হাতে করিয়া গেলেই পাঁচ হাতিয়ারের কাজ হইতেছে মনে করা হয়। বস্তুত এইসব ছোট জিনিস লইয়াই মানুষে মানুষে বাদ বিতণ্ডা কলহ বিবাদ, এবং যাহা বড় প্রশস্ত সমাজে বাস করিবার পক্ষে যাহা একান্ত প্রয়োজনীয় সে সম্বন্ধে কাহারও মতভেদ নাই, হইতেও পারে না, আর পারে না বলিয়াই এখনো ভগবানের রাজ্য বজায় রহিয়াছে। মানুষ সংসারে আজীবন বাস করিয়া জীবন আনতে তাহারই পদাশ্রয়ে পৌঁছিবার ভরসা করিতেছে, অতএব মৃতদেহের সৎকার করিতে হয়, বিবাহ করিয়া সন্তান প্রতিপালন করিতে হয়, প্রতিবেশীকে সুবিধা পাইলেই খুন করিতে নাই, চুরি করা পাপ, এইসব স্থূল অথচ অত্যাবশ্যক সামাজিক ধর্ম সবাই মানিতে বাধ্য, তা তাহার বাড়ি আফ্রিকার সাহারাতেই হোক আর এশিয়ার সাইবেরিয়াতেই হোক, কিন্তু এই সকল আমার প্রধান আলোচ্য বিষয় নয়। অথচ এমন কথাও বলি নাই, মনেও করি না যে যাহা কিছু ছোট তাহাই তুচ্ছ এবং আলোচনার অযোগ্য। পৃথিবীর যাবতীয় সমাজের সম্পর্কে ইহারা কাজে না আসিলেও বিচ্ছিন্ন এবং বিশেষ সমাজের মধ্যে ইহাদের যথেষ্ট কাজ আছে, এবং সে কাজ তুচ্ছ নহে। সকল ক্ষেত্রেই এই সকল কর্ম সমষ্টি যা দিশাচার রূপে প্রকাশ পায় তাহার যে অর্থ আছে, কিংবা সে অর্থ সুস্পষ্ট তাহাও নহে, কিন্তু ইহারাই যে বিভিন্ন স্থানে সার্বজনীন সামাজিক ধর্মের বাহক তাহাও কেহ অস্বীকার করিতে পারে না। বহন করিবার এই সকল বিচিত্র ধারাগুলিকে চোখ মেলিয়া দেখাই আমার লক্ষ্য।
1: সুচিন্তন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী। এখন প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীতে শুনবেন সেতার, পরিবেশন করবেন পণ্ডিত সুপ্রতীক সেনগুপ্ত, রাগ বিলাস খানি টোড়ি ও আহির ভৈরব।

0: প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীতে শুনলেন সেতার, পরিবেশন করলেন পণ্ডিত সুপ্রতীক সেনগুপ্ত, রাগ বিলাস খানি টোডি ও আহির ভৈরব। প্রথম আলো এখানেই শেষ হল।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সেমিকন্ডাক্টর শিল্পে পছন্দের গন্তব্য হয়ে উঠতে ভারত প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি গতকাল নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর উদ্বোধন করেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আয়োজনে নতুন দিল্লিতে আজ বিকশিত ভারতের পথে যাত্রার দুদিনব্যাপী সম্মেলনের সূচনা হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পাশাপাশি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীরা সম্মেলনে উপস্থিত থাকবেন। দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সরকার জানিয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা জানিয়েছেন, ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি ও তৃতীয় বৃহত্তম জ্বালানি ব্যবহারকারী দেশ। তৃণমূল কংগ্রেস দলের নাম নির্বাচনী প্রতীক ঘিরে তৈরি হওয়া অভ্যন্তরীণ বিবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশ জারি করেছে। কমিশন জানিয়েছে, আপাতত দুপক্ষের কেউই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম বা দলের সংরক্ষিত জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবে না। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত আফগানিস্তানকে 127 রানে হারিয়ে 300 ব্যবধানে সিরিজ জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সেমিকন্ডাক্টর শিল্পে গন্তব্য হয়ে উঠতে ভারত প্রয়োজনীয় সব রকমের পদক্ষেপ গ্রহণ করেছে। উৎপাদন ক্ষেত্রে সমগ্র বিশ্ব এক নতুন এবং বিশ্বস্ত কেন্দ্রের সন্ধানে রয়েছে। সে প্রয়োজন মেটাতে নিরবচ্ছিন্নভাবে নিজেকে প্রস্তুত করছে ভারত। নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর উদ্বোধন করে কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদার বিস্ফোরণ ঘটছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, একদিকে ভারতের অর্থনৈতিক

বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে ভারতের প্রতি আস্থাও বাড়ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থিরতা সত্ত্বেও ভারতীয় অর্থনৈতিক বিকাশ 7.8% করা হয়েছে। দেশের প্রতিটি নাগরিক বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দায়বদ্ধ। ভারতের সেমিকন পরিমণ্ডল দ্রুত বিস্তার লাভ হচ্ছে এবং এর ফলে উদ্ভাবন, বিনিয়োগ এবং বিকাশের নতুন সুযোগ উন্মোচিত হচ্ছে বলেও তিনি জানান।

0: और इसी दरमियान जापान की क्रेडिट रेटिंग एजेंसी ने भारत की सॉवरेन रेटिंग में सुधार किया है, अपग्रेड किया है और ये भी 3 दशक के बाद, करीब 35 साल के बाद हुआ है।
1: কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সেমিকন 2.0 এর মাধ্যমে আগামী দিনে দেশের সেমিকন্ডাক্টর শিল্পে প্রায় 1 লক্ষ কোটি টাকা বিনিয়োগ এবং 1 লক্ষ পর্যন্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেই আশা করা হচ্ছে। নতুন দিল্লিতে সেমিকন ইন্ডিয়া 2026-এ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ভারতের চিপ ডিজাইনের দক্ষতা বিশ্বজুড়ে স্বীকৃত। সেমিকন 2.0-তে সেমিকন্ডাক্টর ডিজাইন সংস্থাগুলিকে উৎসাহিত করার পাশাপাশি মেশিন ও উপকরণ তৈরির ক্ষেত্রেও বিনিয়োগ বাড়ানোর উপর জোর দেওয়া হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আয়োজনে নতুন দিল্লিতে আজ বিকশিত ভারতের পথে যাত্রার 2-দিনব্যাপী সম্মেলনের সূচনা হচ্ছে। মন্ত্রক জানিয়েছে যে বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রী এবং অর্থ সচিবদের জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পাশাপাশি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীরা সম্মেলনে উপস্থিত থাকবেন। এছাড়া পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের সচিব ডক্টর সৌরভ গর্গ বিকশিত ভারতের পথে যাত্রায় দেশের আর্থিক বিকাশের ফলাফল পরিমাপের গুরুত্ব তুলে ধরবেন। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন সুশাসনে আধুনিক প্রযুক্তির ভূমিকাও সংক্ষেপে তুলে ধরবেন। মন্ত্রক জানিয়েছে ভারতের উন্নয়নে যাত্রাপথে অর্থনীতি সংক্রান্ত চ্যালেঞ্জ ও নীতিগত বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে আলোচনার জন্য এই সম্মেলনে তাত্ত্বিক বিশ্লেষণ এবং বাস্তবমুখী নীতি পরিকল্পনার সমন্বয় ঘটানো হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি বলেন, 2015 সালে চালু হওয়া এই যোজনার মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তারা কোনো জামানত ছাড়াই ঋণ পাওয়ার সুযোগ পান। অর্থমন্ত্রী জানান, সময় মতো ঋণ পরিশোধের ফলে সুবিধাভোগীরা আরও বেশি অঙ্কে ঋণ পাওয়ার যোগ্যতা অর্জন করেন। বিদেশ মন্ত্রক পাসপোর্ট নিয়মবিধি 1980 সংশোধন করে পাসপোর্ট সংশোধনী নিয়মবিধি 2026 জারি করেছে। নতুন বিধি অনুযায়ী 15 বছরের কম বয়সী কোনো নাগরিককে 36 পৃষ্ঠার সাধারণ পাসপোর্ট দেওয়া হবে, যার মেয়াদ থাকবে 5 বছর অথবা তাদের বয়স 18 বছর পূর্ণ হওয়া এর মধ্যে যা আগে ঘটবে সেই সময়কাল পর্যন্ত। দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে সমস্ত পদক্ষেপ নেওয়া হবে বলে সরকার জানিয়েছে। বিদেশ মন্ত্রক বলেছে, 140 কোটি ভারতবাসীর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ অব্যাহত রাখবে এবং পরিবর্তনশীল বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবে। রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির কারণে ভারত ও চীনের মতো দেশের উপর 100% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টকে দেবার লক্ষ্যে একটি বিল মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাশ হওয়ার পর এই বক্তব্য এসেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, গত কয়েক মাসে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের উপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে ভারত তার অবস্থান স্পষ্ট করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয়মন কোয়াত্রা বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি এবং তৃতীয় বৃহত্তম জ্বালানি ব্যবহারকারী দেশ। তিনি জানান, ভারতে মাথাপিছু গড় জ্বালানি ব্যবহার বিশ্ব গড়ের 1/3 কম এবং আমেরিকার গড়ের মাত্র 1/0। মধ্যপ্রাচ্য, আফ্রিকা, লাতিন আমেরিকা, ইউরেশিয়া ও আমেরিকা সহ বিভিন্ন উৎস থেকে সহজলভ্যতা, দাম ও বাজার পরিস্থিতি ও বাণিজ্যিক স্থিতিশীলতা বিচার করেই ভারত জ্বালানি সংগ্রহ করে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তৃণমূল কংগ্রেস দলের নাম এবং প্রতীক নিয়ে তৈরি হওয়া অভ্যন্তরীণ বিবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশ জারি করেছে। কমিশন সেই নির্দেশে জানিয়েছে, আপাতত অরূপ রায় এবং মমতা ব্যানার্জি দুপক্ষের কেউই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম বা দলে সংরক্ষিত জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবে না। উপনির্বাচনের স্বার্থে দুপক্ষকে আলাদা নামে এবং কমিশনের নির্ধারিত মুক্ত প্রতীক নিয়ে ভোটে লড়তে হবে। চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তী ব্যবস্থা বলবৎ থাকবে। আজ যন্ত্রের দেবতা বিশ্বকর্মা পুজো। শ্রমিক ও মালিকের সহাবস্থানে আদর্শ শিল্প পরিকাঠামো গড়ে তোলার ভারতীয় সংস্কৃতি এক অনন্য আরাধনা। আজ কলকারখানা সহ নানা শিল্প প্রতিষ্ঠানে গোটা রাজ্য জুড়ে শিল্পের দেবতা বিশ্ব

0: কর্মার পুজোর আয়োজন করা হয়েছে দুর্গাপুর, আসানসোল, নদিয়া, কল্যাণী সহ রাজ্যের অন্যান্য শিল্পাঞ্চলগুলিতেও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1410, নিখোঁজ রয়েছেন আরও অন্তত 6,145 জন। এ পর্যন্ত উদ্ধার হয়েছে 13,756 জনকে। ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে উদ্ধার ত্রাণ ও পুনর্বাসনের কাজ অব্যাহত রয়েছে। নেপাল সরকারের তথ্য অনুযায়ী চিতওয়ান জেলায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি, এরপরেই রয়েছে নাওয়ালপরাসি পূর্ব, নাওয়ালপরাসি পশ্চিম ও নোয়াকর জেলা। মৃতদেহের শনাক্তকরণ এবং নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে সহায়তার জন্যে 1,286 টিডিএনএর নমুনা সংগ্রহ করা হয়েছে। আবার পুত্রি, 1,286 ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে গৃহহীন মানুষদের জন্য 27 আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ইরানের উপর গত বছর যেসব নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল তা পর্যবেক্ষণের জন্য রাষ্ট্রসংঘে বিশেষজ্ঞ নিয়োগের প্রস্তাবকে রাশিয়া ও চীন ভেটো দিয়ে আটকে দিয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচির কারণে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞাগুলো এখনও কার্যকর রয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতরাতে টি-20 ক্রিকেট সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে আফগানিস্তানকে 127 রানে হারিয়ে ভারত 390 ব্যবধানে সিরিজ জিতেছে। টসে জিতে আফগানিস্তান প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 221 রান করে ভারত। অভিষেক শর্মা 38 বলে 108 রান করেন। জবাবে 14 ওভার 1 বলে মাত্র 94 রানে আল আউট হয়ে যায় আফগানিস্তান। নীতিশ কুমার রেড্ডি এবং রবি বিষ্ণই 3 করে উইকেট নেন। অভিষেক শর্মা প্লেয়ার অব দ্য সিরিজ এবং প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পে পছন্দের গন্তব্য হয়ে উঠতে ভারত প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ গ্রহণ করেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আয়োজনে নতুন দিল্লিতে আজ বিকশিত ভারতের পথে যাত্রার দুদিনব্যাপী সম্মেলনের সূচনা হচ্ছে। দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সরকার জানিয়েছে। খবর পড়া শেষ হলো, এরপরের খবর জাতীয় সংবাদ 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন এই মহাজীবন, আজ শুনবেন গগনেন্দ্রনাথ ঠাকুরের জীবন কথা।
2: কাকা রবীন্দ্রনাথের চেয়ে ভাইপো গগনেন্দ্রনাথের বয়স 6 বছর কম। গগনেন্দ্রনাথের জন্ম 1867। তাঁর পিতা গুণেন্দ্রনাথ ঠাকুরের বাসনা ছিল যে বড় ছেলে গগনেন্দ্রকে তিনি বিলেতে পাঠাবেন ব্যারিস্টারি পড়াতে। কিন্তু মাত্র 34 বছর বয়সে মৃত্যু হয় গুণেন্দ্রনাথের। পিতার মৃত্যুর সময় গগনেন্দ্রনাথের বয়স ছিল মাত্র 14। তখন তিনি সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র। ব্যারিস্টার হওয়া হল না তাঁর। চিত্রকর হিসেবে গগনেন্দ্রনাথ ভারত শিল্পের ইতিহাসে স্থান পেলেন অতি গুরুত্বের সঙ্গে। গগনেন্দ্রনাথের মা সৌদামিনী দেবীর স্বদেশ চেতনা ছিল প্রবল। সৌদামিনী বিলেতি ডিজাইনের গয়নার বদলে ঠাকুরবাড়িতে দেশীয় কারিগরদের ডেকে আনতেন গয়না করাতে। যখন ব্রিটিশদের কড়াকড়িতে অনেক বাড়িতেই চরকা কাটা ভয়ে বন্ধ হয়ে যায়, বন্ধ করেননি সৌদামিনী। মার স্বদেশপ্রীতি সঞ্চারিত হয়ে যায় বড় ছেলের চেতনায়। ব্রিটিশ বিরোধী ব্যঙ্গচিত্র গগনেন্দ্রনাথ অনেক এঁকেছেন। বলা যায় যে ভারতবর্ষে কার্টুনের তিনি হচ্ছেন পথিকৃৎ। তবে তার কার্টুন তিক্ত নয়, তা সবসময় ছিল হাস্যকরোজ্জ্বল। যেমন রবীন্দ্রনাথ প্লেনে করে যাচ্ছেন, হাওয়ায় তার দাড়ি উঠছে, এটাও তার একটা কার্টুনের বিষয় ছিল। বাড়ির প্রেসেতে ব্রিটিশ ডিটেকটিভ পুলিশদের তল্লাশি হয়ে গেছে। তারা দেখে গেছে প্রেসে কী ছাপা হয়, কী আঁকছেন গগনেন্দ্রনাথ, কিন্তু তিনি ভয় থেমে যাননি। চিত্তরঞ্জন দাস যখন অরবিন্দ ঘোষের সপক্ষে মানিকতলা বোমার মামলা লড়ছেন, নেপথ্য থেকে তার খরচ জুগিয়েছেন গগনেন্দ্রনাথ ঠাকুর। লাট, লর্ড কারমাইকেল এবং লেডি কারমাইকেল চিত্রকর গগনেন্দ্রনাথের গুণগ্রাহী বলে সেই সময়ের পুলিশকর্তা চার্লস ট্রেগার্ট গগনেন্দ্রনাথকে অভিযুক্ত করতে পারেননি। বঙ্গভঙ্গের উত্তাল দিনে ভাই অবনীন্দ্রনাথের মতন তিনিও রাস্তায় নেমেছেন কাকা রবীন্দ্রনাথের পাশে। খানিক বয়স হতে শিল্পচর্চার চেয়ে দেশের উন্নয়নমূলক নানা কাজে তার মন বেশি গেল। বিভিন্ন স্বদেশী সমিতি, ফান্ড তোলা, সামাজিক কাজ এসবে ব্যস্ত হয়ে থাকতেন। শিল্পচর্চা অনেকটা হয়ে দাঁড়ায় তার শখের কাজের মতন। ভাই অবনের নাম চারদিকে ছড়াক, সবাই তাকে চিনুক, এটাতেই তার বেশি আনন্দ। অবনীন্দ্রনাথের সঙ্গে তার একটা তফাত ছিল, তিনি অত বড় সাহিত্যিকও ছিলেন না, জীবনে একটিমাত্র বই লিখেছিলেন ছোটদের জন্যে, ভোঁদর বাহাদুর। গগনেন্দ্রনাথ ভারতীয় চিত্রকলার নবযুগের যারা দিশারি তাদের একজন। তিনি অবনীন্দ্রনাথের মতন কলকাতায় আর্ট স্কুলে কোনো ইতালীয় মাস্টারের কাছে চিত্রচর্চা শেখেননি। কম বয়সে বাবার বন্ধু হরিনারায়ণ বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছুদিন শিখেছিলেন, তারপর একজন জাপানি শিল্পীর কাছে জল রঙের টেকনিক শিখেছিলেন। 1920 পরেতে আধুনিক ও সমকালীন ফরাসি ছবির নানা উপাদান তার মাথায় ঘুরেছে এবং বেঙ্গল স্কুলের ধারার বাইরে গিয়ে তিনি একক স্বাধীন পথে চিত্রচর্চা করেছেন। ফটোগ্রাফি, প্রিজিমের আলোছায়া, ক্যালাইডোস্কোপ এসব নিয়ে খুব মেতে থাকতেন, ফলে এমন সব ছবি করেছেন যার সঙ্গে বহু কলা সমালোচক পিকাসো বা জর্জ ব্রাক প্রবর্তিত কিউবিজমের কম বেশি মিল খুঁজে পেতে উৎসাহী হয়েছেন। নানান রকম পরীক্ষা নিরীক্ষা করতে তিনি ভালোবাসতেন, একসময় সিলিউট এঁকেছেন যা অনবদ্য, কিছু করেছেন রহস্য লোকের ছবি, সাদা কালো সেই সব ছবিতে অবগুণ্ঠিতা রমণীরা বয়ে আনে অচেনা জগতের বারতা। মনুষ্যক্ষুর মাধ্যমে তিনি পরলোকের অনন্ত অন্ধকারের সন্ধান করেছেন। রবীন্দ্রনাথের জীবন স্মৃতির ছবি রক্তগরবিত প্রচ্ছদ তাঁরই করা। দার্জিলিং, পুরী, চৈতন্যলীলার সিরিজ আমাদের সাংস্কৃতিক সম্পদ। চিত্রকলা চর্চায় গগনেন্দ্রনাথের কোনো পূর্বসূরি যেমন নেই, উত্তরসূরিও নেই, তিনি একক এবং অনন্য। জীবনের শেষ 8 বছর তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন, তার কোনো বাকশক্তি ছিল না, তাকিয়ে থাকতেন, চোখ দিয়ে জল পড়ত, মন সজীব দেহ পঙ্গু। 1938 তাঁর দেহান্ত হল। কাকা রবীন্দ্রনাথ তখন লিখলেন, রঙের রেখার তীর হতে তীরে ফিরেছিল তব মন, রূপের গভীরে হয়েছিল নিমগন, গেল চলি তব জীবনের তরি রেখার সীমার পার, অরূপ ছবির রহস্য মাঝে অমল শুভ্রতার।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন গগনেন্দ্রনাথ ঠাকুরের জীবন কথা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

0: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাছাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
1: আকাশবাণী মৈত্রী, এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সন্দীপ সেন।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন সন্দীপ সেনের কণ্ঠে আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান শুনবেন একটু পরেই।

0: আকাশবাণী মৈত্রী কৃষক শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন জলাভূমিতে ফসল চাষ, এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের শস্য বিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর আনন্দময় পুস্তে।
2: জলাভূমি বলতে তো আমরা জানি যে কোনো পরিত্যক্ত প্রচুর জলাভূমি আমাদের রাজ্যে এবং ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে রয়েছে, তো সেগুলো সবসময় যে ব্যবহার হয় তা নয়, তবে সেগুলো আমাদের এরকম দৃষ্টিভঙ্গি থাকা উচিত, এই জলাভূমিকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। জলাভূমি বলতে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটা চাষের উপযোগী করে তোলা আমাদের কিন্তু একটা প্রধান দায়বদ্ধতা, কারণ সেখানে কিন্তু অনেক রকম জলজ ফসল চাষ হতে পারে। একটা কথা বলি যে জলজ ফসল অনেক ধরনের হয়, বিশেষ করে খাদ্য ফসল হিসাবে যেগুলোকে আমরা গ্রহণ করে থাকি, অধিক জলের ধান হয়, পানি ফল হয়, মাখানা, বর্তমানে তো মাখানার বাজার অত্যন্ত ভালো, আপনারা যে কোনো স্টল বা বড় বড় যে ডিপার্টমেন্টাল যে মলগুলো দেখা যায় এরকম ধরনের, সেখানে দেখবেন মাখানা খই এখন সকলেই চেনেন, সকলে তাদের খাদ্য তালিকায় সেটাকে স্থান করে নিয়েছে, কারণ মাখানার একটা বিশেষ গুরুত্ব আছে। এছাড়া মনে করুন জলকচু বা লতিকচু, এগুলো বেশ উল্লেখযোগ্য। আবার জলাভূমির জলজ খাদ্যও হয়, আবার সৌন্দর্য ফসলও হয়, পদ্ম, শাবলা, শালুক, রয়্যাল ওয়াটার লিটি। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, এই শাবলা যে শালুকের যে ঢ্যাপটা হয়, আমরা তো কি করি অনেক সময় ফেলে দিই খাই বা তার থেকে খই করে খাই। রাজগিরা বলে একটা লাড্ডু দেখবেন মহারাষ্ট্রের নাগপুরে তারা তৈরি করে বাজারে ছেড়ে দিয়েছে, ভাবুন সেটা কিন্তু একটা ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস, অর্থাৎ একটা জিনিস আমরা শাবলার দেখলাম একটা ঢ্যাপ মতন ফল হলো, তার ভিতর হাজার হাজার বীজ থাকে, সেই বীজটাকে তারা কিভাবে কাজে লাগিয়েছে। যাই হোক, এগুলো আমাদের দেশে রয়েছে, সেগুলোকে আমাদের ঠিক মতন ভাবে যদি আমরা পালন টালন করতে পারি তার থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে আমরা লাভবান হতে পারি। এছাড়া সরাসরি এমন মনে করুন এমন কিছু ফসল রয়েছে যারা বাণিজ্যিক বা অর্থনৈতিক হিসাবে আমরা গ্রহণ করে থাকি, যেমন মাদুরকাঠি, হোগলা, বেত, শোলা। শোলার একটা বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার, মনে করুন 2 মিটার ব্যাসের মনে করুন কোন এক শোলার আটি, তার দাম কত হতে পারে, 400-500-600 টাকা হতে পারে। সেইটাকে যখন একজন খুব কারিগর দ্বারা খুব সুন্দর তার হাতের কাজ দিয়ে মনে করুন একটা প্রতিমা তৈরি হচ্ছে, সেগুলো আজকাল বিদেশে যাচ্ছে, এখন আর মাটির প্রতিমা বিদেশে যায় না, এখন শোলার তৈরি প্রতিমা বিদেশে যাচ্ছে, তার ওজন কম, জায়গা কম লাগছে, সেটা লক্ষ লক্ষ টাকা দাম, তার মানে তার দামের কতখানি

0: তার বর্ধিত মূল্যকরণ হয়ে গেল, এটাকে আমরা বলি ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস, শীতল পাটি হয়। এছাড়া মনে করুন আয়ুর্বেদিক বা জলজ বা ঔষধি অনেক রকম ফসল রয়েছে যেগুলো আমাদের দেশে তত গুরুত্ব না থাকলেও আমি দেখেছি বিদেশে কিন্তু তার যথেষ্ট ভালো গুরুত্ব আছে। তার থেকে ওষুধ তৈরি হচ্ছে, ঔষধি হিসাবে সেগুলো ব্যবহার হয়, কুলেকারা, থানকুনি, হেলেঞ্চা, শুষ্নি, ব্রাহ্মী, কলমি ইত্যাদি। সুতরাং এই প্রত্যেকটা ফসল কিন্তু আমাদের জলাভূমির ফসল হিসেবে আমরা ভাবতে পারি, এবং তার সঙ্গে অনেক সময় মাছ চাষও করা যায়, সুতরাং সেটার বাড়তি ইনকাম হিসাবে আমাদের পেতে পারি। সুতরাং সেই জলাভূমিকে আমাদের প্রতি যত্নবান হতে হবে, এবং সেই জলাভূমিকে কতটা আমরা কাজে লাগাতে পারি সেটা কিন্তু আমাদের একটা লক্ষ্য হওয়া উচিত। আর একটা কথা বলে নিই, যে কোনো দ্রব্য তৈরি হওয়া আর তার থেকে সরাসরি বাজারে যাওয়া, আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, যে একটা কথা আছে না, আমি বাজারমুখ কেন হব, বাজারই বরং আমার কৃষিক্ষেত্রে চলে আসবে। অর্থাৎ আমার ব্যবসা বা চাষবাস এমন ধরনের হওয়া উচিত, সেক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই কিন্তু আমার সেটা আমাকে বাজারমুখী হতে হবে না, বাজারই আমার কাছে চলে আসবে। এরকম মনে করুন আমরা জানি বেশ কিছু অঞ্চল রয়েছে যেখানে আমি নিজে দেখেছি, এই কয়েকদিন আগে আমি সেখানে ভিজিট করেছিলাম, বিশেষ করে আমি দেখেছি সেখানে প্রায় 600 থেকে 700 বিঘে মতন জলা জমি রয়েছে, এবং এতদিন পর্যন্ত সেটা হচ্ছে হাবড়ার মাকালতলা বলে একটা জায়গা, সেখানে প্রায় 500-600-700 বিঘে এরকম জলা জায়গা রয়েছে, কিন্তু কোন রকম সেটা কিন্তু ব্যবহার হচ্ছে না। সুতরাং এই যে জায়গাগুলো, এটা কিন্তু আমাদের লক্ষ্য হওয়া উচিত, সেই জায়গাগুলোকে যাতে আমরা সৎভাবে এই সমস্ত জলজ ফসলের মাধ্যমে কাজে লাগাতে পারি, সেটা কিন্তু আমাদের প্রধান এবং একমাত্র ভূমিকা হওয়া উচিত। সেখানকার যারা কৃষক সম্প্রদায় রয়েছেন বা গ্রামীণ যে আমাদের পঞ্চায়েতি ব্যবস্থা রয়েছে, সেটা সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে সেটাকে যতটা সম্ভব তার সদ্ব্যবহার করা যায় বিভিন্ন ফসলের চাষের মাধ্যমে, সেটা কিন্তু লক্ষ্য হওয়া উচিত। যে কোনো মনে করুন নতুন কোনো ফসল চাষবাসের ক্ষেত্রে যদি কোনো আমাদের কৃষক ভাইরা কোনো রকম অসুবিধে বা কোনো তার প্রয়োগ পদ্ধতি বা চাষবাস সম্বন্ধে তাদের অসুবিধা হয়, নিঃসন্দেহে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এটুকু আমরা বলতেই পারি।
1: শুনলেন জলাভূমিতে ফসল চাষ, এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের শস্য বিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর আনন্দময় পুস্তে।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ আকাশবাণী মৈত্রী। এখন জানিয়ে দেব মৈত্রী প্রচার তরঙ্গে আজ অর্থাৎ 18/9/2026 শুক্রবারে সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। একটু পরেই ভারতীয় সময় সকাল 7:05 শুনবেন লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, গন্তব্য অজন্তা ও ইলোরা, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ভারতীয় সময় সকাল 8:30 কলকাতার ডায়েরি, লেখক হরিপদ ভৌমিকের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা শিরোপা রায়, শুনবেন প্রথম পর্ব। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ললিত রাগে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত সন্দীপন সমাজপতি, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন অসিত জানা এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 10:30 রামধনু, এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুল গীতি শিল্পী সুমনা দে, এবং তারপর শুনবেন পুরাতনী গান শিল্পী তিমির ঘোষ। ভারতীয় সময় সকাল 11:00 বিকাশ পথ, স্বাবলম্বন কার্ড, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনা দূরপাদে। 11:15 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রীমা দাশগুপ্ত, 11:30 রম্যগীতি, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় মৌলি চৌধুরী, বেলা 12:30 সাঁওতালি গান, দুপুর 1:00 শুনবেন বেতার নাটক প্রজাপতয়ে নম, রচনা শ্যামাপ্রসাদ ঘোষ, প্রযোজনা কৌশিক সেন, দুপুর 1:40 বাংলা ব্যান্ডের গান, দুপুর 2:30 অনুরোধের আসর। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে প্রথম অধিবেশনের সমাপ্তি, ভারতীয় সময় দুপুর 3:00।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় বিকেল পাঁচটায়। বিকেল পাঁচটা বেজে পাঁচ মিনিটে আজ সন্ধ্যায় উপস্থাপনায় রঞ্জনা মুখোপাধ্যায়।

5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা। সন্ধ্যে 6:20 ক্ষেতখামারের কথা, বিষয় পশ্চিমবঙ্গে খারিফ ডাল চাষের উজ্জ্বল সম্ভাবনা। আলাপচারিতায় অধ্যাপক রাজীব নাথ এবং ডক্টর স্বরূপ কুমার চৌধুরী, তাঁদের সঙ্গে কথা বলেছেন সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, গ্লুকোমার কারণ লক্ষণ ও তার চিকিৎসা, এ বিষয়ে শুনবেন কথিকা, বলবেন ডক্টর স্নেহা ভৌমিক। সন্ধ্যে 7 বেতার নাটক প্রজাপতয়ে নব, রচনা শ্যামাপ্রসাদ ঘোষ, প্রযোজনা কৌশিক সেন, শুনবেন নাটকটির পুনঃপ্রচার। সন্ধ্যে 7:45 হাউসফুল অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক রঞ্জন ঘোষের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে আম্রপালী ঘোষ মিত্র, প্রযোজনা দূরবাদে, শুনবেন প্রথম পর্ব। রাত 8:15 মহিলাদের আসর সুরের ভুবনে, অতিথি গায়িকা দীপান্বিতা আচার্য, শব্দগ্রহণ ও সম্পাদনা অনিন্দিতা মল্লিক, উপস্থাপনা শর্মিষ্ঠা দত্ত। রাত 9 শুনবেন কথায় গানে, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সঙ্গীত শিক্ষার আসর, শুনবেন কামদ রাগে খেয়াল, আসর পরিচালনায় থাকবেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন যোগ রাগে খেয়াল, খেয়াল পরিবেশনে পণ্ডিত সন্দীপন সমাজপতি, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন সৌমেন নন্দী এবং হারমোনিয়ামে সনাতন গোস্বামী। রাত 10:45 উপমহাদেশের খবর, রাত 11 হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। রাত 12 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

0: লোকগীতির অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী।
1: 17ই আগস্ট থেকে 16ই নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে 26শে অক্টোবর থেকে 1লা নভেম্বর অবধি থাকছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক পালন। 2026 সালের থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের।
0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে। উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ভ্রমণ মানে কি শুধুই নতুন কোনো জায়গায় পৌঁছে যাওয়া, নাকি ভ্রমণ মানে কোনো অচেনা পথ ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা কোনো দরজা খুঁজে পাওয়া, যার উপারে হয়তো অধীর অপেক্ষায় বহু শতাব্দীর প্রাচীন এক পৃথিবী? হয়তো সেখানে আজকের কোলাহল নেই, নেই শহরের কোনো ব্যস্ততাও। হয়তো আজ সেখানে শুধুই পাহাড়, পাথর, নীরবতা আর মানুষের সৃজনের এক আশ্চর্য স্বাক্ষর। এমন যদি হয়, তাহলে কি সেই জায়গা আরও নতুন করে আবিষ্কার করতে ইচ্ছে করবে না? তাই আজ আকাশবাণী মৈত্রীর আসুন বেরিয়ে যান ভারতীয় অনুষ্ঠানে আমি প্রিয়াঙ্কা প্রিয় শ্রোতা বন্ধুদের সুপ্রভাত এবং স্বাগত জানিয়ে আসুন বেরিয়ে পড়ি মহারাষ্ট্রের পথে। ভাবছি অজন্তা ও ইরোলার থেকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। কি তৈরি? তো ১৯৮৩ সালে ইউনেস্কো অজন্তা ও ইলোরা গুহাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। আনুমানিক খ্রিস্টপূর্ব দ্বিতীয় থেকে খ্রিস্টের জন্মের পরবর্তী ষষ্ঠ শতকের মধ্যে এই অজন্তা গুহাগুলো তৈরি হয়ে যায়। এখানে মোট 30টি গুহা আছে এবং সবকটি গুহাই বৌদ্ধ গুহা। গুহার মধ্যে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন দেওয়াল জুড়ে গৌতম বুদ্ধের জীবন কথা, জাতকীর কাহিনী ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। প্রায় 800 বছর ধরে বৌদ্ধ সন্ন্যাসীরা ভেষজ রং ব্যবহার করে অপূর্ব সব ছবি গুহার দেওয়ালে ফুটিয়ে তুলেছেন। সত্যি ভাবলে আশ্চর্য হওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই যে আজ থেকে 1500 বছর আগের ইতিহাস এখনও এই 2026ও আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে আছে। ঐতিহাসিকরা মনে করেন 8ম শতক নাগাদ এই বৌদ্ধ

সন্ন্যাসীরা গুহা ছেড়ে অন্যত্র চলে যান। তারপর কেটে গেছে আরও 1000 বছর। 1819 সালে অজন্তার অশ্বক্ষুরাকৃতি গুহাগুলোকে এক ব্রিটিশ সেনাপতি জন স্মিথ তাঁর নাম তিনি আবিষ্কার করেন। যদিও এখানে 30টি গুহা আছে, তবে বেশ কয়েকটি বর্তমানে বন্ধ। 2টি গুহা আবার হিনোজান সম্প্রদায়ের উপাসনাস্থল। মজার বিষয় কি বলুন তো, আপনি একটা গুহাতে ঢুকেই পুরো গুহার ছবি বা তার ইতিহাস বুঝতে পারবেন না। প্রত্যেকটা গুহার গল্প আলাদা। চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের লেখা থেকে জানা গেছে যে অতীতে অজন্তা গুহার মূল প্রবেশদ্বার ছিল 16 নম্বর গুহাটি, কিন্তু আজ যখন আপনি ঢুকবেন তখন দেখবেন যে 1 নম্বর গুহার সামনেই টিকিট কাউন্টার, অর্থাৎ 1 নম্বর গুহা দিয়েই আপনাকে প্রবেশ করতে হবে। প্রবেশ মূল্য আছে 15 বছরের ঊর্ধ্বে 40 টাকা। গুহার মধ্যে ঢুকলে ক্যামেরার ফ্ল্যাশ লাইট এবং কোনো রকম ভিডিও করা যাবে না। ডুলির ব্যবস্থা আছে, যদি কেউ শারীরিকভাবে অসুস্থ হন তিনি ব্যবহার করতে পারেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সোমবার এই গুহাটি বন্ধ থাকে, তাছাড়া আর প্রত্যেকটা দিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই গুহার দরজা সকলের জন্য খোলা। অজন্তার শিল্পে মগ্ন হয়ে দাঁড়িয়ে থাকলে তো চলবে না, সময়ের গাড়ি আর জীবনের গাড়ি সবটাই তার আপন গতিতে তরতরিয়ে গিয়ে চলে। তাই আমাদের ভ্রমণের গাড়িকেও এগিয়ে নিয়ে যেতে হবে ইলোরার দিকে। এই অজন্তা এবং ইলোরা, এই দুইয়ের মধ্যে দূরত্ব মোটামুটি 100 কিলোমিটার এবং অজন্তা থেকে ইলোরা যেতেই আপনার সময়ও লেগে যাবে 2-2.5 ঘন্টা। যদিও অজন্তা ইলোরা নাম দুটো একসঙ্গে উচ্চারিত হয়, তবু শিল্পের ভাষা দুটো জায়গাতেই একদম আলাদা। ইলোরা যেন আরও অনেক অনেক বড় ক্যানভাস, পাহাড়ের বিশাল ব্যাসল্ট পাথরের গায়ে খোদাই করা 100টি গুহা। যদিও তার মধ্যে মাত্র 34টি খোলা রয়েছে, তার মধ্যে 17টি হিন্দু, 12টি বৌদ্ধ এবং 5টি জৈন গুহা। এই ইলোরার ভাস্কর্যগুলো তৈরি হয়েছে আনুমানিক 6ষ্ঠ থেকে 10ম শতকের মাঝামাঝি সময়ে। তবে এই গুহার বিশেষত্ব কি বলুন তো, হিন্দু বৌদ্ধ এবং জৈন ধর্মের এক অপূর্ব সহাবস্থান। একই পাহাড়ের বুকে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে 3টি ভিন্ন ধর্মের ঐতিহ্যের শিল্প। এ যেন পাথরের বুকে বয়ে চলা সেই চিরন্তন সুর, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ইলোরার কথা বললেই যে বিষয়ের সামনে আমাদের না দাঁড়িয়ে উপায় নেই, সেটি হলো কৈলাস মন্দির। আসলে ইলোরার 16 নম্বর গুহা। এই স্থাপত্যের সামনে দাঁড়ালে প্রথমে যে প্রশ্নটা মাথার মধ্যে আসবেই সেটি হলো, কিভাবে তৈরি হয়েছিল এই গুহা? আমরা কি জানি, কোনো মন্দির যখন তৈরি হয় পাথর কেটে কেটে তার উপর কাজ করা হয়, কিন্তু কৈলাস মন্দিরের ধারণা একেবারে আলাদা। একটা বিশাল পাথরের পাহাড়কে ওপর থেকে নিচের দিকে খোদাই করে অতিরিক্ত পাথর সরিয়ে যেন পাথরের মধ্যে কোথাও একটা মন্দির লুকিয়ে ছিল তাকে সাবধানে বের করে আনা হয়েছে। অর্থাৎ মন্দিরটি পাথরের উপরে বসানো নয়, বরং পাথরটি যেন মন্দিরকে তার কোলের মধ্যে আঁকলে রেখেছে। মানুষ শুধু তাকে ঠিক সময়ে খুঁজে বের করেছে। স্তম্ভ, ভাস্কর্য, হাতি, দেবদেবীর মূর্তি, অলঙ্করণ সব মিলিয়ে কৈলাস মন্দির প্রাচীন ভারতের স্থাপত্য ও ভাস্কর্যের যে অসাধারণ নিদর্শন, তা আপনি যখন চাক্ষুষ করবেন এক বাক্যে স্বীকার করবেন। অজন্তা এবং ইলোরা ভ্রমণের ব্যাপারে তো বললাম, কিন্তু কিভাবে আসবেন ছোট্ট করে বলে দিই। ট্রেন এবং প্লেন দুভাবেই আসতে পারেন। হাওড়া থেকে প্রত্যেক দিন অনেক ট্রেন আসে, মুম্বাই মেল, গীতাঞ্জলি এক্সপ্রেস, সময় লাগবে মোটামুটি 25-30 ঘন্টা। এছাড়াও বিমানে করে কলকাতা থেকে মুম্বাই চলে আসুন। ছত্রপতি সম্ভাজিনগর থেকে ইলোরা মোটামুটি 30 কিলোমিটার, অজন্তা তুলনামূলকভাবে আরেকটু দূরে 100 কিলোমিটারের কাছাকাছি। বাস রয়েছে, সরকারি বাস রয়েছে, ট্যাক্সি রয়েছে, আবার নিজেদের গাড়িতে করেও আসতে পারেন।
আর থাকার জন্য বলতে গেলে ছত্রপতি সম্ভাজিনগর শহর সবচেয়ে সুবিধাজনক।

এখানে বিভিন্ন বাজেটের হোটেল ও থাকার হোটেলে থাকার ব্যবস্থা রয়েছে। শহরের থেকে বেশ ঘুরে এদিক ওদিক ঘুরে অজন্তা এলোরায় দুটো আলাদা আলাদা দিনে ঘুরে এখানে ফিরে আসতে পারেন। তবে শহর যেহেতু একটু কোলাহল রয়েছে, নিরিবিলিতে থাকার জন্যেও ব্যবস্থা রয়েছে। তবে যে বিষয়টা মাথায় রাখতে হবে, থাকার জায়গা আগে থেকে বুক করে নিতে হবে, কেননা ব্যস্ত মরশুমে জায়গা

সাধারণত যে কোনো ভ্রমণের জায়গায় শীতকালে ভালো। অক্টোবর থেকে মার্চ এই সময়টা বেশ আরামদায়ক। এই সময়ে মহারাষ্ট্রের আবহাওয়া বেশ মনোরম থাকে, তাই ভালো করে ঘুরতে পারবেন। ঘুরতে যেমন পারবেন তেমন স্থানীয় খাবারও চেখে দেখতে পারবেন। মহারাষ্ট্রের মশলাদার পদ ভাকরি, বিভিন্ন স্থানীয় নাস্তা মিষ্টি এগুলো তো আছেই। স্থানীয় বাজার থেকে যদি কোনো খাবার চান কিনেও নিয়ে যেতে পারেন। কিনে নিয়ে যেতে পারেন হাতের বিভিন্ন কারুকাজ, বিভিন্ন শিল্পকর্ম এবং স্মারক। আর মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী পৈঠানি শাড়ি তো নিজেই এক শিল্প। তাই শ্রোতা বন্ধু, পুজোর গন্ধ যখন আকাশের নাকে লেগেই গেছে আর মেঘগুলো যখন সেই গন্ধ শুকে শুকে শরৎকে টেনে আনছে বর্ষা সরিয়ে, তখন এই হাজারো ব্যস্ততা, কেনাকাটা, অফিস বা নানা রকম কাজকর্মের মধ্যেও জমিয়ে একখানা প্ল্যান করে আসুন, সকলে মিলে বেরিয়ে আসুন মহারাষ্ট্রের অজন্তা ও ইলোরা থেকে।

আসুন বেরিয়ে যান ভারতে। আজ এখানেই শেষ হলো, সঙ্গে ছিলাম আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, সরবরাহ ব্যবস্থাকে হাতিয়ার হিসাবে ব্যবহারে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে সেমিকন্ডাক্টর উৎপাদনের একটি নির্ভরযোগ্য আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আয়োজনে নতুন দিল্লিতে আজ বিকশিত ভারতের পথে যাত্রার দুদিনব্যাপী সম্মেলনের সূচনা হচ্ছে। ভারত জানিয়েছে যে তারা নিজেদের অর্থনৈতিক স্বার্থরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। তৃণমূল কংগ্রেস দলের নাম এবং নির্বাচনী প্রতীক ঘিরে তৈরি হওয়া অভ্যন্তরীণ বিবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশ জারি করে জানিয়েছে, আপাতত দুপক্ষের কেউই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম বা দলের সংরক্ষিত জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবে না। নতুন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত আফগানিস্তানকে 127 রানে হারিয়ে 3-0 ব্যবধানে সিরিজ জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। সরবরাহ ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রবণতার মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে সেমিকন্ডাক্টর উৎপাদনের একটি নির্ভরযোগ্য আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বলেন, বিশ্ব এখন নতুন ও বিশ্বস্ত উৎপাদন কেন্দ্রের সন্ধানে রয়েছে এবং ভারত সেই চাহিদা পূরণের লক্ষ্যে ধারাবাহিকভাবে নিজেদের প্রস্তুত করে তুলছে। তিনি উল্লেখ করেন যে গুরুত্বপূর্ণ শিল্প ব্যবস্থায় ভারতের অর্থনৈতিক বিকাশ আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মাঝে নতুন সুযোগ সৃষ্টি করবে। গতকাল নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া পঞ্চম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।
1: ভারত হর ও কদম উঠা রাহা হো হমে সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি কা এক প্রিফার্ড ডেস্টিনেশন বনায়। ভারত মদার অফ ডেমোক্রেসি হ্যাঁ, দেশ জব এক ক্রিটিক্যাল ইন্ডাস্ট্রি সফল হতা হো এসে পুরি দুনিয়া কি সপ্লাই চেন কো তাকত মিলতি হ্যাঁ। আজ জব সপ্লাই চেন ওয়েপনাইজ হো রই হ্যাঁ, তব তো ইসকি মহত্তা বহুত বড় জাতি। ভারত মে হো রহে ইস ডেভেলপমেন্ট কো হমে ইস বড়ে নজরিয়ে সে ভি দেখনা হ্যায়। ভারত কি এক্সপিরিয়েন্স আপকে সামনে আর ভারত মে বন রহে নয়ে অবসর আপকা স্বাগত করনে কে লিয়ে তৈয়ার হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, সেমিকন্ডাক্টর শিল্পে পছন্দের গন্তব্য হয়ে উঠতে ভারত প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ গ্রহণ করেছে। উৎপাদন ক্ষেত্রে সমগ্র বিশ্ব এক নতুন এবং বিশ্বস্ত কেন্দ্রের সন্ধানে রয়েছে, সেই প্রয়োজন মেটাতে নিরবচ্ছিন্নভাবে নিজেকে প্রস্তুত করছে ভারত। তিনি বলেন, একদিকে ভারতের অর্থনীতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে ভারতের প্রতি আস্থাও বাড়ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থিরতা সত্ত্বেও ভারতে অর্থনৈতিক বিকাশ 7.8% রেকর্ড করা হয়েছে।
1: ভারত কি কোয়ার্টারলি জিডিপি রিপোর্ট আই

0: और इस चैलेंजिंग पीरियड में भी भारत ने 7.8% ग्रोथ हासिल करके दिखाई है। और इसी दरमियान जापान की क्रेडिट रेटिंग एजेंसी ने भारत की सॉवरेन रेटिंग में सुधार किया है, अपग्रेड किया है। और ये भी 3 दशक के बाद, करीब 35 साल के बाद हुआ है।
1: কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আয়োজনে নতুন দিল্লিতে আজ বিকশিত ভারতের পথে যাত্রার দুদিনব্যাপী সম্মেলনের সূচনা হচ্ছে। মন্ত্রক জানিয়েছে যে বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রী এবং অর্থসচিবদের জন্য এই সম্মেলনের আয়োজন হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পাশাপাশি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীরা সম্মেলনে উপস্থিত থাকবেন। এছাড়াও পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের সচিব ডক্টর সৌরভ গর্গ বিকশিত ভারতের পথে যাত্রায় দেশের আর্থিক বিকাশের ফলাফল পরিমাপের গুরুত্ব তুলে ধরবেন। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন সুশাসনে আধুনিক প্রযুক্তির ভূমিকা সংক্ষেপে তুলে ধরবেন। মন্ত্রক জানিয়েছে ভারতের উন্নয়নের যাত্রাপথে অর্থনীতি সংক্রান্ত চ্যালেঞ্জ ও নীতিগত বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে আলোচনার জন্য সম্মেলনের তাত্ত্বিক বিশ্লেষণ এবং বাস্তবমুখী নীতি পরিকল্পনার সমন্বয় ঘটানো হবে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 বিষয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিরা বিলে বিভিন্ন নিয়ম সম্পর্কে কমিটিকে বিস্তারিত তথ্য দেবেন। লোকসভা থেকে 21 জন এবং রাজ্যসভা 10 জন সদস্য কমিটিতে রয়েছেন। লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়াল এই যৌথ কমিটির নেতৃত্ব দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 76তম জন্মদিন উপলক্ষে বিজেপি গতকাল দেশজুড়ে 1 মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করেছে। এই অভিযানের মূল লক্ষ্য হল জনসেবার প্রতি তার নিষ্ঠা তুলে ধরা এবং সাধারণ মানুষকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে সেবামূলক কাজে উদ্বুদ্ধ করা। ভারত জানিয়েছে যে তারা নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। বিদেশ মন্ত্রক বলেছে দেশের 140 কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং জ্বালানি সংগ্রহের উৎস বহুমুখী করার পাশাপাশি বাজারের পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্রচেষ্টা অব্যাহত রাখবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে একটি বিল পাশ হওয়ার প্রেক্ষাপটে এই বিবৃতি। এই বিল পাশ হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার দায়ে সংশ্লিষ্ট দেশগুলির উপর 100% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড আজ বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার কাছে হালকা যুদ্ধবিমান তেজাস এবং HTT-40 বেসিক ট্রেনার বিমান হস্তান্তর করবে। পবন হংস লিমিটেডের কাছে তারা ধ্রুব নেক্সট জেনারেশন হেলিকপ্টারগুলি হস্তান্তর করবে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ইংরেজি, বাণিজ্য এবং সমাজবিজ্ঞান এই 3টি বিষয়ে আয়োজিত UGC নেট জুন 2026 পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করেছে। উত্তরপত্রগুলো UGCNET.NTA.NIC.IN এই অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। দেশের 272টি শহরের 454টি কেন্দ্রে চলতি মাসে 9 ও 10 তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল AIR নিউজ কলকাতাতে। তৃণমূল কংগ্রেস দলের নাম এবং নির্বাচনী প্রতীক ঘিরে তৈরি হওয়া অভ্যন্তরীণ বিভাগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশ জারি করেছে। কমিশন সেই নির্দেশে জানিয়েছে আপাতত অরূপ রায় এবং মমতা ব্যানার্জি দুপক্ষের কেউই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম ও দলের সংরক্ষিত জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবে না। নির্বাচনের স্বার্থে দুপক্ষকে আলাদা নামে এবং কমিশনের নির্ধারিত মুক্ত প্রতীক নিয়ে ভোটে লড়তে হবে। চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তী ব্যবস্থা বলবৎ থাকবে। বালুচিস্তানে পাক সেনার হাতে 3 জন নিরপরাধ নাগরিক নিহত হয়েছেন। গাদওয়ারা জেলার ডানুক এলাকার কুলদান থেকে এই 3 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। বালুচ এলাকায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নিখোঁজের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে, যার সর্বশেষ ঘটনাই হত্যা। বালুচ ন্যাশনাল মুভমেন্টের মানবাধিকার বিষয়ক শাখা পাঙ্ক দাবি করেছে নিহত ব্যক্তিদের এর আগে পাকিস্তানি সেনা জোর করে তুলে নিয়ে যায়। রাষ্ট্রসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতি জরুরি পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানিয়েছে এই সংগঠন। এক উলটপুলাট এক সময়

0: বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করত ভারত, এখন সেই ইলিশই ভারত থেকে যাচ্ছে বাংলাদেশে। কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা প্রতিষ্ঠান সিআইএফআরআই জানিয়েছে, গত দুমাসে ভারত থেকে প্রায় 500 টন ইলিশ বাংলাদেশে রপ্তানি হয়েছে। শীঘ্রই আরও 150 থেকে 200 টন রপ্তানি হবে বলে তারা আশা করছেন। বাংলাদেশি ইলিশের অভ্যন্তরীণ উৎপাদন কমে যাওয়ায় ভারতীয় ইলিশের চাহিদা বেড়েছে। রপ্তানি হওয়া ইলিশের বড় অংশ গেছে গুজরাটের ভারুচ থেকে, কিছু ইলিশ গেছে পশ্চিমবঙ্গের হাওড়া পারকারি মাছের বাজার থেকেও। আজ যন্ত্রের দেবতা বিশ্বকর্মা পুজো, শ্রমিক ও মালিকের সহাবস্থানে আদর্শ শিল্প পরিকাঠামো গড়ে তোলার ভারতীয় সংস্কৃতি এক অনন্য সাধনা। কলকারখানাসহ নানা শিল্প প্রতিষ্ঠানে গোটা রাজ্য জুড়ে শিল্পের দেবতা বিশ্বকর্মার পুজোর আয়োজন হয়েছে। দুর্গাপুর, আসানসোল, নদিয়ার, কল্যাণীসহ রাজ্যের অন্যান্য শিল্পাঞ্চলগুলিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বকর্মা পুজোর আয়োজন শুরু হয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতরাতে টি-20 ক্রিকেটের সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে আফগানিস্তানকে 127 রানে হারিয়ে ভারত 300 ব্যবধানে সিরিজ জয় করেছে। টসে জিতে আফগানিস্তান প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 221 রান করে ভারত। অভিষেক শর্মা প্লেয়ার অব দ্য সিরিজ, প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। সরবরাহ ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহারে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে সেমিকন্ডাক্টর উৎপাদনের একটি নির্ভরযোগ্য আন্তর্জাতিক কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আয়োজনে নতুন দিল্লিতে আজ বিকশিত ভারতের পথে যাত্রা দুদিনব্যাপী সম্মেলনের সূচনা হচ্ছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ এর পরে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন সকালের আড্ডা, সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য।

নীলাকাশে সাদা পালক, শিশির ঘাসে অঙ্কি, ভোরের রাগে উঠোন জুড়ে শেউলি আঁকি বকি, হাওয়ায় হাওয়ায় কানাকানি শরৎ এলো বুঝি, গল্পে গানে আড্ডা দিতে সকাল তোকেই খুঁজি। ভাদ্রের শেষ আর আশ্বিনের শুরুর মুহূর্ত মানেই মনে খুশির হাওয়া, মা আসছেন, প্রকৃতিও তার সাধ্যমতো নিজেকে সাজিয়ে নিচ্ছে শরতের রাঙা আলোয়। যদিও মাঝে মধ্যেই মেঘের আঁকে বুকে, তা সত্ত্বেও শরৎ তো তার নিয়ম মেনে আসবেই, তাকে কি আটকায়। তো এমন এক মিঠে সকালে যখন মৈত্রীর স্টুডিওতে রয়েছি সকালের আড্ডা নিয়ে, তখন প্রথমে প্রিয় শ্রোতা বন্ধুদের সুপ্রভাত জানিয়ে শুরু করে দিলাম আজকের সকালের আড্ডা। আজকের এই আড্ডায় আমার সঙ্গী হয়েছেন যারা রেডিও কিংবা নিউজ অন এআইআর অ্যাপে, তাঁদের জন্য নানান রকম গল্প থাকছে। থাকছে একজন বিশিষ্ট মানুষের কথা, আশপাশের কিছু আকর্ষণীয় ঘটনা, নতুন আবিষ্কারের খবর জানাবো সচেতনতার বার্তাও, আবার জানা অজানা এবং দৃষ্টিকোণ, এ তো প্রত্যেক দিন আপনারা শোনেন। তবে অনুষ্ঠানের নাম যখন সকালের আড্ডা, গান ছাড়া কি সে আড্ডা জমে বলুন তো? তাই মন ভালো করা, মন আলো করা, বেশ কিছু গান নিয়ে আজকের আড্ডা আশা করছি জমে উঠবে একেবারে জমজমাট। তাই শুরুতেই এই ভোরের শিশির মাখা শাপলা শালুকের গান মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনতে শুনতে আড্ডার শুরুটা হয়ে যাক একেবারে ফুরফুরে।

নীল আকাশ, শরতের মেঘ, শিউলি ঝরা সকাল, নদীর ধারে কাশ আর বাতাসে যেন কেমন পুজো পুজো গন্ধ। কারণ দেবতার আসনে আজ যে বসতে চলেছে লোহার মেশিন, ফুলের মালায় সাজবে বলে একেবারে রেডি হাতুড়ির রেঞ্জ থেকে হাজারো যন্ত্রপাতি। আর কারখানায় আজ কি শুনছেন? ঠুকঠাক আর দমাদ্দম শব্দ আজ আর নেই, তার বদলে কেমন যেন একটা চেনা চেনা উৎসবের সুর। তাই তো হওয়ার কথা, কারণ আজ যে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা আমাদের যন্ত্রের দেবতা, আমাদের শ্রম আর সৃষ্টির কারিগর। তাই আজ কারখানা, গ্যারাজ, কর্মশালা থেকে শুরু করে ঘরের নানাবিধ যন্ত্রপাতিকে যত্ন করার দিন। তবে বাঙালির কাছে বিশ্বকর্মা পুজো মানে শুধু পুজোই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে শরদের রোদ মাখা ছাদে ঘুড়ি ওড়ানোর গল্প, প্রচুর খাওয়া দাওয়া আর দিদার আড্ডা। তবে এই পুজোটা আর শুধু যন্ত্রেরই নয়, যে মানুষের হাত যন্ত্রকে কাজে লাগিয়ে তৈরি হচ্ছে নতুন নতুন সৃষ্টি, নতুন নতুন বস্তু। আজকের দিনটা সেই সৃষ্টিশীল হাতগুলোরও উৎসব। আবার যে ব্রেন নামক যন্ত্রটা প্রতিনিয়ত অভিনব সৃষ্টি করে চলেছে, তাকেও যত্ন করার দিন। তো তাই যন্ত্রের বন্দনায় আমরা সকলে।

0: নিকাশী ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
1: মশার বাড় বৃদ্ধি আটকান, পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।
2: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
3: শ্রোতা বন্ধু, ভাবুন তো, আজ থেকে 124 বছর আগে শান্তিনিকেতনের এক ক্লাস ঘরে এক কড়া অঙ্কের স্যার, তিনি তার অঙ্কের খাতার সামনে হাতে চক, কিন্তু ছাত্রদের নিয়ে যাচ্ছেন তার কল্পনার ডানায় চাপিয়ে একেবারে মহাকাশে। অঙ্ক ও বিজ্ঞানের অলিগলি পেরিয়ে ভ্রমণ করাচ্ছেন শুক্রগ্রহে, বাঙালি পাঠকের সামনে খুলে দিচ্ছেন এক আশ্চর্য মহাজগতের দরজা, সত্যজিৎ রায়ের শঙ্কু আসার বহু আগে। তিনি কে? ভাবুন ভাবুন, হচ্ছে না? বেশ, আমি বলে দিই, তিনি একজন শিক্ষক এবং কল্প বিজ্ঞান গল্পের লেখক, জগদানন্দ রায়। যদি তার গল্প পড়ে থাকেন, তার জীবন সম্পর্কে জেনে থাকেন, তাহলে তো কথাই নেই, রবীন্দ্র সমসাময়িক প্রতিভাধর এক আশ্চর্য মানুষ ছিলেন তিনি, যাকে রবীন্দ্রনাথ খুঁজে এনে শান্তিনিকেতনের আশ্রমে শিক্ষক করেছিলেন। তার কলম থেকেই তো বেরিয়েছিল সেই আশ্চর্য গল্প শুক্র ভ্রমণ, তা প্রকাশিত হয় ভারতী পত্রিকায়। ছিলেন অঙ্ক, বিজ্ঞান এবং সাহিত্যের শিক্ষক, কঠোর শিক্ষক হিসেবে তার সুখ্যাতি ছিল। তবে ক্লাসরুমের বাইরে তিনি অসুস্থ ছাত্রের জন্য রাত জাগতেন, তাদের জন্য গল্পদাদু হতেন। তবে শুধু গল্পদাদুতেই তার পরিচয় আটকে ছিল না, তিনি নাটকে অভিনয় করতেন। বেহালা ইসরাজ বাজনে তার অসাধারণ প্রতিভা তাকে শ্রদ্ধার সঙ্গে মনে করায়। অন্তরালে থেকেই সারা জীবন নিষ্ঠার সঙ্গে মাতৃভাষায় বিজ্ঞান চর্চা করে গেছেন। একবার তিনি বলেছিলেন, বিজ্ঞানের শিক্ষা যখন আমাদের দেশের সর্বসাধারণের অস্থিমজ্জায় আশ্রয় গ্রহণ করিবে, তখন বুঝিব দেশে বিজ্ঞানের চর্চা সার্থক হইয়াছে। 1869 সালের আজকের দিনে জন্মগ্রহণ করা এই আশ্চর্য মানুষটিকে স্মরণ করতে গিয়ে বারবারই মনে হচ্ছে, বিজ্ঞানের যে সহজ ভাষা, বিজ্ঞানকে যে সহজ করে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ভাবনা, সেই জায়গাতে

জগদানন্দ রায় আজও অনন্য। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বর্দা একবার মজা করে লিখেছিলেন, জগদানন্দ বিলাই জ্ঞান গিলান পুঁথি ঘর জোড়া, কাঁঠাল গুলান কিলিয়ে পাকান গাধা পিটিয়ে করেন।

এই সায়েন্সের ভাষা খোঁজার জন্য শুধু জগদানন্দ রায়ই নন, আরও অনেকেই সেই পথে পাড়ি দিয়েছিলেন। তবে একেবারে খাঁটি বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করার পক্ষে সওয়াল করেছেন যারা, আজ তাদের কথা স্মরণ করে বলবো একটি বিশেষ পদক্ষেপের কথা। আচার্য প্রফুল্লচন্দ্র রায় একবার বলেছিলেন, ঘাটে পাটে বাটে মাঠে বিজ্ঞানকে পৌঁছে দিতে হলে মাতৃভাষার আশ্রয় নেওয়া ছাড়া উপায় নেই। আর বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, যারা বলেন যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা সম্ভব নয়, তারা হয় বাংলা জানেন না, নয় বিজ্ঞান বোঝেন না। না, আজ তারা নেই ঠিকই, তবে তাদের ইচ্ছে যে এতদিনে পূর্ণতা পেল এ বলাই যায়। কারণ এবার থেকে মাতৃভাষায় বিজ্ঞান চর্চার পথ খুলে গেল আমাদের এই বঙ্গে। এবার বিজ্ঞান চর্চার পাশাপাশি বাংলা ভাষায় 48টি গবেষণাপত্র পেশ হবে কলকাতায়। প্রেসিডেন্সি, যাদবপুর বিশ্ববিদ্যালয়, ম্যাকাউট, জিআইএস ইত্যাদি সরকারি বেসরকারি সব বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক গবেষকরা বাংলায় গবেষণাপত্র পড়বেন, প্রেজেন্টেশন দেবেন, এমনকি পারমাণবিক বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞানের মতো দুরূহ বিষয় নিয়ে বাংলাতেই বক্তৃতা দেবেন বিজ্ঞানীরা। ভাবুন তো, কি আশ্চর্য এক ভাবনা না? যারা ইংরেজি ভাষা ঠিক করে জানে না বা বুঝতে পারে না, তারা কি বিজ্ঞান শিখবে না, না বিজ্ঞানের প্রতি আগ্রহী হবে না? বিজ্ঞানের দরজা যে সবার জন্য খোলা, সেই জন্যই তো এই উদ্যোগ। নিজের ভাষায় বিজ্ঞান শেখা, নিজের ভাষায় অজানাকে জানা, অচেনাকে চেনার জন্য তো এই উদ্যোগ। আর এভাবেই তো হাতটা বাড়িয়ে দিলে দরজা খুলে যায় আর বিজ্ঞানের আলো এসে পড়ে উঠোন থেকে বারান্দায়।

আকাশবাণী মৈত্রী তো আসলে তাই, যেখানে মিলে যায় আপনার আর আমার মনের কথা। যে মনের কথা সারাদিন ধরে ভেসে চলে, সকালের আড্ডা থেকে রাতের হারানো দিনের গান পর্যন্ত। তাই আজ 18 সেপ্টেম্বরের রাতে হারানো দিনের গানের বিষয়টা একটু ছোট্ট করে জানিয়ে দেব। যে বয়স আবেগে থরুথরু, যে বয়স প্রেমেতে পাগল পারা, যারা স্পর্ধায় তুলে মাথা, জানে না কাপুরুষতা, যারা বাঁচে বেপরোয়া, হুল্লোড়ে নেচে গেয়ে, দীর্ঘশ্বাস চেপে হাসি মুখে তারাই দেয় প্রাণ, যারা ঝঞ্ঝার মতো উদ্দাম, যারা নতুন যৌবনের দূত, যারা পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা, প্রতিবাদে হয় সোচ্চার। সেপ্টেম্বরের 18 রাতে হারানো দিনের গানে সেই 18 আশুক নেমে, মনের জড়তাকে দূর করে, বার্ধক্যের মৃয়মানতাকে বুড়ো আঙুল দেখিয়ে তারুণ্যের জয়গানে সামিল হতে আপনিও থাকছেন তো মৈত্রীবন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়ের সঙ্গে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে ঠিক আজ রাত 11টায়।

হেমন্ত মুখোপাধ্যায়ের গানে গানে সূর্য যতই দিগন্তে আনমোনা হয়ে আগুন ছড়াক, আমাদের তো আনমোনা হলে চলবে না। তার কারণ, এখন সকালের আড্ডায় সময় দৃষ্টিকোণের। আজকের দৃষ্টিকোণে শুনবেন কথায় গানে মেঘ।

মেঘের সঙ্গে মন দেওয়া নেওয়া হয়নি এমন বানালে মেলাভার। সেই মেঘদূতের কাল থেকে মেঘের সঙ্গে মিলনের যতটা না, তার থেকে অনেক বেশি সম্পর্ক বিরহের। আকাশে মেঘ ভেসে এলে প্রিয় মানুষটির জন্য ব্যাকুল হয় মন।

0: নীল আকাশে কখনো সাদা মেঘের ভেলা, কখনো মেঘের আঁকিবুঁকিতে তৈরি হাজারো ছবি রং লাগায় মনের ক্যানভাসে। শিশু মনে জমে হাজারো জিজ্ঞাসা, তাই তো কখনো শরৎ মেঘে উঁকি দেন রবি ঠাকুর।
1: বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বিয়াকুব, আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে।
0: মেঘলা আকাশ মানে বোধহয় বড্ড মন কেমন করা, ফেলে আসা সব কিছুর জন্য। মেঘদূত বার্তা পাঠায় তার প্রিয়াকে, আর এ জগতেও প্রিয় লাগি মন বিরহ কাতর হয়, ভাবে প্রতীক্ষার ওপারে থাকা সে তার কাছে পৌঁছানো যাবে কি।
2: মন খারাপ।

চলে সেই চিঠি লেখা, অন্তহীন খুঁজে চলা। কবির ভাষায়, যে বন্ধুরে আজও দেখি নাই, তাহারই বিরহে ব্যথা পাই।

0: আজকের দৃষ্টিকোণে শুনলেন কথায় গানে মেঘ। দৃষ্টিকোণ এখানে শেষ হল। প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ। এতক্ষণ যখন দৃষ্টিকোণে মেঘের কানে কান আর মেঘের চোখে চোখ রেখেছি, তখন না হয় আরেকটু মেঘের সঙ্গেই থাকি। আমার চেনা এক মেঘপুরীর সঙ্গে আসুন না আলাপ করাই।
1: ও মেঘপুরী, তোমার সঙ্গে আর শরতেরই সকালে মেঘে আকাশ ভরালে গোমরা মুখ অদ্ভুত ভাল লাগে না।

যদিও বৃষ্টি যাবে যাবে করেও কিছুতেই যেতে চাইছে না, তবু সুযোগ পেলেই নীল আকাশের সাদা মেঘগুলো একেবারে লুটোপুটি খাচ্ছে আর হেসে হেসে বলছে পুজো এলো বলে। পুজোর প্রস্তুতি কতদূর! সত্যি তো এই মুহূর্তটা পুজো উদ্যোক্তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। হাতেই আর মাত্র কটা দিন, গ্রাম থেকে শহর সর্বত্র জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। শহর কলকাতাও প্রত্যেকবারের মতোই নানান ভাবনায় নিজেদের পুজোকে সাজিয়ে তুলতে ব্যস্ত। তেমনই একটা পুজো কমিটি ভবানীপুরের অবসর সর্বজনীন। তাদের 2026-এর ভাবনা অন্য যেখানে অনন্য। সেই ভাবনার কেন্দ্রে রয়েছেন একজন শিল্পী যার নাম হয়তো আজকের প্রজন্মের অনেকের কাছেই কিছুটা বিস্মৃত, তবে চিত্রকলার সঙ্গে যাদের নিত্য যোগাযোগ তারা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তাকে। তিনি শানু লাহিড়ি, যিনি শিল্পকে কখনো চার দেওয়ালের মধ্যে বন্দি করে রাখতে চাননি। তিনি বলতেন, তিনি বিশ্বাস করতেন শিল্প পৌঁছে যাবে সাধারণ মানুষের কাছেও। তাই দেওয়াল হোক, রোড রোলার হোক কিংবা শহরের কোনো অচেনা প্রান্ত, সবই হয়ে উঠত তার রং তুলির ক্যানভাস। দুর্গা পুজোকেও তিনি দেখেছিলেন শিল্পীদের কাজের এক নতুন সম্ভাবনা হিসেবে। নিজে 1982 এবং 1996 সালে দুর্গা প্রতিমা তৈরি করেছিলেন, আর এবার তাঁর জন্ম শতবর্ষের দোরগোড়ায় সেই শিল্পীর কাজ, তাঁর ভাবনা এবং তাঁর স্বপ্নকে ফিরিয়ে আনছে পুজো মণ্ডপ। সেজে উঠছে তাঁরই ভাষায়, তাঁরই জীবনের কথায়। যেখানে দাঁড়িয়ে কোনো এক মুহূর্ত আপনিও হয়তো মনে করবেন যে শিল্প আসলেই দূরের কিছু নয়। শিল্প আপনার, শিল্প আমার, শিল্প আমাদের সবার। আর সেই ভাবনা যিনি মিলিয়ে দেন, তিনি তো দেবী দুর্গা।

0: কাজের দ্রুত সমাপ্তি, নানা অভিযোগের দ্রুত নিষ্পত্তি, ডিজিটাল সুবিধার উপযুক্ত সদ্ব্যবহার নিশ্চিত করতে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন। প্রশাসনিক কাজে স্বচ্ছতা, পরিষেবা প্রদানে দ্রুততা আনতে সক্রিয় সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। 17 আগস্ট থেকে 16 নভেম্বর পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন। সমৃদ্ধি আসবে সত্যনিষ্ঠায়।
1: আর এখন শুনছেন সকালের আড্ডা।
2: সকালের আড্ডায় যখন আমরা রয়েছি, তখন আবহাওয়ার খবর একটু জানিয়ে দিতে হবে। আবহাওয়া বলছে, আজ কলকাতা ও তার আশপাশের আকাশ প্রধানত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 33 ডিগ্রি ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা 25.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 97% এবং সর্বনিম্ন 60%। গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 11.6 মিলিমিটার। সকালের আড্ডা এগিয়ে চলেছে তার আপন গতিতে, তাই এবার একটু আবিষ্কারের খবর দিই। নীল সমুদ্রের গভীরে যদি হঠাৎ করে চোখ পড়ে আপনার, এবং সেখানে যদি আপনি দেখেন ঝলমলে একটা সোনালি মাছ, তাহলে কি তাকে মাছ বলে বিশ্বাস করবেন, নাকি মনে হবে যে এমন রঙের মাছ হয় নাকি? কি জানি আপনি কি বলবেন, তবে এমন মাছ যে আসলে মাছ নয়, আসলে যে সে এক আশ্চর্য রোবট, তেমন খবরই সংবাদপত্র থেকে মিডিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ব্যাপারটা একটু খুলেই বলি। তবে চীন দেশ তৈরি করেছে গোল্ডেন ড্রাগন ফিশ, যেটি গোল্ডেন অ্যারোয়ানার আদলে তৈরি এক অদ্ভুত যন্ত্র। মাছের মতো শরীর দুলিয়ে দুলিয়ে জলের নিচে সে সাঁতার কাটতে পারে, কিন্তু আসল কাজ তার কি বলুন তো? সেন্সরের সাহায্যে সে চিনে নিতে পারে সামনে কোথায় কি বাধা বিপত্তি রয়েছে, আর দরকার

হলেই সে তার পথ বদলে নেয়। ভাবুন দেখি, সমুদ্রের অন্ধকারে মাছের ভিড়ে নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে প্রযুক্তির এই সোনালী দূত। প্রকৃতিকে নকল করেই যে ভবিষ্যতের প্রযুক্তি তৈরি হতে পারে, এই রোবট মাছ যেন তারই জীবন্ত উদাহরণ।

সেই থিওরির তত্ত্বে এই মুহূর্তে আর যাব না, তার থেকে বরং আরও এক কিছু, আরও নতুন কিছু জানার অপেক্ষায় আপনারা রয়েছেন, তাই এখন জানা অজানা।

0: জানা অজানায় আজ শুনবেন জ্বালানি পর্ব শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকার দ্বিতীয় পর্ব, বলছেন ডক্টর দেবারুতি মিত্র।
1: সকালে গাড়িতে পেট্রোল ভরতে গিয়ে যদি হঠাৎ শুনি এই পেট্রোলে শুধু পেট্রোল নেই, তার সঙ্গে মেশানো রয়েছে অন্য একটি জ্বালানি, তাহলে অবাক হওয়ার কিছু নেই। কারণ বিকল্প জ্বালানি এখন আর ভবিষ্যতের গল্প নয়, ধীরে ধীরে তা আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। পেট্রোল ও ডিজেলের মতো প্রচলিত জীবাশ্ম জ্বালানির পরিবর্তে গাড়ি, যন্ত্র বা বিভিন্ন কাজে যে জ্বালানি ব্যবহার করা যায় তাকে বলা হয় বিকল্প জ্বালানি। নবীকরণযোগ্য বিদ্যুৎ, বায়োফুয়েল, গ্রিন হাইড্রোজেন, প্রাকৃতিক গ্যাস এবং সিনথেটিক ফুয়েল এর কয়েকটি উদাহরণ। কেন এর প্রয়োজন? কারণ জ্বালানি শুধু গাড়ি চালায় না, এর সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছে পরিবেশ ও দেশের অর্থনীতিও। বিকল্প জ্বালানির ব্যবহার বাড়লে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকর দূষণ কমানো যায়, একই সঙ্গে আমদানি করা অপরিশোধিত তেলের উপর দেশের নির্ভরতাও কমে। তবে এর কিছু চ্যালেঞ্জও রয়েছে। অনেক ক্ষেত্রে এদের খরচ বেশি এবং বিশেষ ফুয়েলিং স্টেশন, চার্জিং পয়েন্ট বা সংরক্ষণের ব্যবস্থা প্রয়োজন হয়ে পড়ে। এই পরিবর্তনের সবচেয়ে সহজ উদাহরণ বিদ্যুৎ চালিত যানবাহন, যা আমরা প্রায়শই রাস্তায় দেখতে পাই। যে বিদ্যুৎ দিয়ে একটি ইলেকট্রিক গাড়ি চলছে, সেটি যদি সৌরশক্তি, বায়ুশক্তি বা জলশক্তি থেকে আসে, তাহলে সেই গাড়ি ব্যবহারের সময় প্রায় কোনো দূষিত পদার্থ সরাসরি নির্গমন হয় না। জলবিদ্যুতের কথাই ধরুন, নদীর জল আটকে বাঁধের পেছনে জমিয়ে রাখা হয়, পরে নিয়ন্ত্রিতভাবে সেই জল ছাড়া হলে তার স্রোত টারবাইন ঘোরায়, টারবাইনের যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, তারপর ট্রান্সফরমারের মাধ্যমে সেই বিদ্যুৎ মানুষের ঘরবাড়ি ও শিল্পে পৌঁছে যায়, আর এই পুরো প্রক্রিয়ায় বায়ুদূষণ তুলনামূলকভাবে কম হয়। এবার আসি এমন একটি জ্বালানির কথায় যা নিয়ে সাধারণ মানুষের কৌতূহল এবং প্রশ্ন দুটি রয়েছে, সেটি হল ইথানল। আখ বা ভুট্টা থেকে তৈরি ইথানল পেট্রোলের সঙ্গে প্রায়ই মেশানো হয়। ভারতের ইথানল ব্লেন্ডেড পেট্রোল বা ইবিপি প্রোগ্রামের মাধ্যমে এর ব্যবহার দ্রুত বেড়েছে। 2013-14 সালে পেট্রোলে ইথানল মেশানোর হার ছিল 1.5% কম, 2025-26 সালে তা বেড়ে 20% হয়েছে। অর্থাৎ ভারত নির্ধারিত সময়ের 5 বছর আগেই 20% মিশ্রণের লক্ষ্য পূরণ করেছে। ইথানল উৎপাদনের ক্ষমতাও 2014 সালের 421 কোটি লিটার থেকে বেড়ে

2026 সালে প্রায় 2000 কোটি লিটার হয়েছে। এর ফলে অপরিশোধিত তেল আমদানি কমানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয়, গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানো এবং কৃষকদের জন্য নতুন বাজার তৈরির সুযোগ তৈরি হয়েছে। তবে এখানেই সাধারণ মানুষের একটি স্বাভাবিক প্রশ্ন আমরা প্রায় শুনতে পাই, পেট্রোলে ইথানল মেশালে আমার গাড়ির কি হবে? এই উদ্বেগকে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।

0: ব্যবহার করা জরুরি। অর্থাৎ বিকল্প জ্বালানি মানেই শুধু পরিবেশের কথা নয়, ব্যবহারকারীর সুবিধা ও নিরাপত্তার কথাও ভাবতে হবে। আরেকটি সম্ভাবনা হলো বায়োডিজেল। ব্যবহৃত রান্নার তেল বা উদ্ভিজ তেল থেকে এটি তৈরি করা যায়। ভারতে জ্যাট্রোফা ও করঞ্জার মতো অখাদ্য তেলবীজ থেকেও বায়োডিজেল তৈরির সম্ভাবনা রয়েছে। বর্তমানে ডিজেলে বায়োডিজেল মেশানোর হার প্রায় 0.57%, 2029-30 সালের মধ্যে 5% পৌঁছানোর লক্ষ্য রয়েছে। বিমান চলাচলও পরিবর্তনের চেষ্টা রয়েছে। বিমানের প্রচলিত জ্বালানি কেরোসিন থেকে তৈরি হয়, তাই তারও বিকল্প হলে ভালো হয়। সাস্টেনেবল এভিয়েশন ফুয়েল বা SAF উদ্ভিদ বা প্রাণীজ উৎপাদন থেকে তৈরি এক ধরনের বায়ো ফুয়েল। প্রচলিত জেট ফুয়েলের পরিবর্তে এর ব্যবহার বাড়ানো গেলে বিমান চলাচল থেকে গ্রিনহাউস গ্যাসের নির্গমন উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। অর্থাৎ বিকল্প জ্বালানি শুধু বিজ্ঞানীদের গবেষণাগারের বিষয় নয়, পেট্রোল পাম্প থেকে গাড়ির ইঞ্জিন, কৃষকের ক্ষেত থেকে বিমানের ডানা, জ্বালানির এই পরিবর্তন ইতিমধ্যেই আমাদের জীবনে প্রবেশ করেছে। প্রশ্ন হল, ভবিষ্যতের জ্বালানি কতটা পরিষ্কার, কতটা সাশ্রয়ী হবে এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষের জন্য কতটা সুবিধাজনক হবে, এটাই চিন্তার।
1: জানা অজানায় এতক্ষণ শুনলেন জ্বালানি পর্ব শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকার দ্বিতীয় পর্ব। বললেন ডক্টর দেবারুতি মিত্র। অতীত, বর্তমান, দৃষ্টিকোণ, বিজ্ঞান এবং মন ভালো করা একের পর এক গান, সব মিলিয়ে সকালের আড্ডা বেশ জমে উঠেছিল ঠিকই, তবে সময় যে একেবারে নেই, তাই যেতে যেতে স্বাস্থ্যকর এক খাবারের কথা বলে যাই। যারা একটু ক্যালোরি মেপে খাওয়া দাওয়া করেন তাদের কাছে মাখানা বেশ পরিচিত একটা খাবার, হালকা, মুচমুচে এবং পুষ্টিকর। কিন্তু যারা ওজন কমাতে চান, যারা থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাদেরও কি বেশ যখন তখন খাওয়া যায় মাখানা? কি বলছেন পুষ্টিবিদ? বলছেন যে মাখানা খাদ্য তালিকায় রাখা যেতেই পারে, এতে প্রোটিন, ফাইবার, নানান খনিজ রয়েছে। তবে শুধু মাখানা খেলে এই ওজনও কমবে না আর থাইরয়েড নিয়ন্ত্রণেও থাকবে না। স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি সঠিক চিকিৎসা, চিকিৎসকের পরামর্শ এবং এক্সারসাইজ করতে হবে। তাই মাখানাকে ম্যাজিক ফুড নয়, বরং সুষম খাদ্যের একটি অংশ বলা যেতেই পারে। আর সুষম আহার করলে শরীর, মন, জীবন সবই যে আপন ছন্দে চলে তা কে না জানে। ঠিক যেমন করে গল্প আর গান থাকলে তবেই তো আড্ডাও জমে একেবারে আপন ছন্দে। তবে আজ সময় একেবারেই ফুরিয়েছে, তাই এতক্ষণ প্রিয়াঙ্কা আপনাদের সঙ্গে ছিলাম, গানে গানে সেই আড্ডা শেষ করব। আর যেতে যেতে বলে যাব, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী।

সকালের আড্ডা এতক্ষণ শুনছিলেন, সঙ্গে ছিলাম আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন কলকাতার ডায়েরি।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কলকাতার ডায়েরি। আজকের অতিথি লেখক হরিপদ ভৌমিক, তার সঙ্গে কথা বলবেন ডক্টর মানস প্রতিম দাস। আজ শুনবেন প্রথম পর্ব।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান কলকাতার ডায়েরিতে। এমন একটা অনুষ্ঠান যেটা কলকাতা শহরের ইতিহাস, তার ভৌগোলিক বিস্তৃতি, তার বাণিজ্য, তার খেলাধুলো সব কিছু নিয়ে আলোচনা করে। আর সেই আলোচনা মানে এমন গুণী ব্যক্তিদের কাছ থেকে এসব শোনা যারা বিষয়গুলোকে খতিয়ে দেখেছেন দিনের পর দিন, পরিশ্রম করেছেন, ছুটে গিয়েছেন এক একটা নথির খোঁজে বিভিন্ন জায়গায়। আজকে আমরা যাকে পেয়েছি তিনি হরিপদ ভৌমিক। এই নামটা বললেই অনেকের কাছে পরিষ্কার হয়ে যায় কাকে আজকে আমরা আনতে পেরেছি স্টুডিওতে। তবে নামটা বললে একটা জিনিস চট করে চোখের সামনে উঠে আসে, এবং এমন একটা জিনিস যেটা বলার জন্য আমরা মার্জনা চাইব না কেউ, সেটা হচ্ছে রসগোল্লা। এই রসগোল্লার সঙ্গে কলকাতার সম্পর্ক, বাংলার সম্পর্ক, রসগোল্লার উপর আমাদের দখল, এসব নিয়ে তিনি লিখেছেন। কিন্তু তার আগে আরেকটা কথা বলতে চাইব, তার যে ভিজিটিং কার্ড, যারা পেয়েছেন তারা তো জানেন, যারা পাননি তারা বলি, এটা ভাঁজ করা একটা ভিজিটিং কার্ড, উপরে পোস্ট কার্ডের মতো করে লেখা হরিপদ ভৌমিক, তার বাড়ির ঠিকানা ইত্যাদি, এবং প্রথমেই রসগোল্লা এই নামে যে তার বইটি আছে সেটা আছে। এছাড়াও আরও নটি বইয়ের এখানে উল্লেখ আছে, যার মধ্যে রয়েছে সেকালের কলিকাতা, পিঠে পায়েস, বাগবাজার ও রসগোল্লা কলকাতার অহংকার, বিয়ের শব্দকোষ, সোনার সাহিত্য, কলিকাতায় অগ্নিকাণ্ড ও দমকল, আরও আছে সেকালে কলিকাতার দুর্গোৎসব, কলির শহর কলকাতা, পানের কথা প্রাণের কথা। তো এই রকম বিভিন্ন দিক থেকে কলকাতাকে যিনি দেখতে পারেন তাকে পাওয়াটা একটা আনন্দের বিষয়। আপনাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে।
2: নমস্কার।
1: শুরুটা তো কিছু করার নেই আমাদের, মানে ওইখান থেকেই শুরু করতে হবে। রসগোল্লা নিয়ে এই আগ্রহটা আপনার তৈরি হলো কি করে, কাজটা শুরু করলেন কেন?
2: আচ্ছা, শুরু করিনি, হঠাৎ করে আমাদের 2015 সনে কেসি দাসের বাড়ি থেকে আমাকে ফোন করা হলো। ফোন করে বললেন, ও তখন কেসি দাসের যে মালিক সে অসুস্থ, সে বোম্বেতে আছেন। বোম্বে থেকে আমাকে ফোন করে বললেন যে আজকে পুরীতে রসগোল্লার উৎসব পালন করা হচ্ছে, উড়িষ্যা দাবি করেছে যে রসগোল্লাটা উড়িষ্যার, সুতরাং আপনাকে এক্ষুনি একজন ফোন করবে, আপনি এই বিষয় নিয়ে একটু কথা বলবেন। কলকাতার এক সাংবাদিক তিনি তারপরেই ফোন করলেন। ফোন করার পরে বললেন যে আজকে রসগোল্লা দিবস এবং রসগোল্লার জন্ম পুরীতে, রসগোল্লা উড়িষ্যার, এইটা দাবি করা হয়েছে। তখন আমি বললাম যে না, এটা সঠিক নয়। তখন উনি বললেন কেন নয়। তো আমি বললাম যে আসলে উড়িষ্যার যে রসগোল্লা দাবি করা হয় সেটার নাম হচ্ছে ক্ষীরমোহন, তো কিন্তু আমাদের কলকাতার রসগোল্লা হচ্ছে ছানার, গরুর দুধের ছানার, এবং এই ছানা ভারতবর্ষে অন্য কোনো রাজ্যে ছানার মিষ্টি দিয়ে ভগবানের পুজো দেওয়া হয় না, এবং ছানার শব্দটি বাংলার নিজস্ব শব্দ, ভারতবর্ষের কোনো ডিকশনারিতে ছানার নামের উল্লেখ নেই।

0: তখন উনি বললেন যে তাহলে কি প্রাচীন ভারতবর্ষে ছানা ছিল না? ছিল, সেইটা ওই দই দিয়ে টক দই গরম দুধের মধ্যে ফেলে দেওয়া হয়, তখন সেটা কেটে যায়, তারপরে ছানাটা তৈরি হয়। তখন উনি বললেন নষ্ট দুধের ছানা সেই কারণে ভগবানকে নিবেদন করা হয় না। সুতরাং সেই দুধ, সেই নষ্ট দুধের ছানা কি করে উড়িষ্যায় জগন্নাথকে খাওয়ালেন? জগন্নাথ প্রভুকে আলু, গোলালু, মিষ্টি আলু, ফুলকপি, বাঁধাকপি, মানে কোনো তরকারি বিদেশ থেকে যারা যা এসছে তার কোনোটাই তারা ব্যবহার করে না, সেক্ষেত্রে নষ্ট দুধের ছানা হয়ে গেল। তখন বহু প্রায় আড়াই বছরের লড়াই। শুধু বলি যে ছানা শব্দটা যে কারণে বাংলার ছানা, সেটা হলো আমরা এই ছানা বাংলার নিজস্ব সম্পদ, ছানা শব্দটি বাংলার নিজস্ব, এবং আজও ছানা হচ্ছে ছিন্ন করা, কেটে দেওয়া, এই যে দুধটাকে কেটে দিল, ঠিক তেমনি মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক, নারী সম্পর্ক ছিন্ন করা হয়, কেটে দেওয়া হয়, সেই জন্য আজও গ্রাম বাংলার বাচ্চাদের ছানা পোনা বলা হয়।
1: বাহ, মানে এই ব্যাখ্যাটা এত সুন্দর, এত সরলভাবে শুনতে পাওয়া, এটা একটা দারুণ হর্ষের ব্যাপার। কিন্তু প্রশ্নটা সেখানে থেকেই যায় যে এই পড়াশুনোটা তো আপনি উড়িষ্যার ফোন বা পুরীর ফোন পাওয়ার পর আপনি করেননি, সেটা শুরু হলো কেন?
0: শুরুটা তো বলতে গেলে অনেক কথা, আসলে আমি পড়াশোনাটা জানি না।
1: মানে এটা কেমন দাবি হলো?
0: আমি ওপার বাংলা থেকে একেবারে উদ্বাস্ত হয়ে এপার বাংলায় এসেছি, এসে একটি দমদমে উঠেছি, তার আগে পিসিমার কাছে ছিলাম এবং তারপরে দমদমে মা বাবা চলে এলেন, সেখানে উঠেছি, নিঃস্ব অবস্থায় এসছেন মা বাবা, কিচ্ছু নেই। তখন ওই স্কুলে নিজেই স্কুলে গিয়ে ভর্তি হলাম, বললাম স্যার ভর্তি হবো, কোন ক্লাসে ভর্তি হবে? ক্লাস ফোরে ভর্তি হয়ে গেলাম আর কি।
1: আচ্ছা, কোত্থেকে এসেছিলেন ওপার বাংলা?
0: ওপার বাংলা আমরা এমনি ব্যবসা ছিল ভৈরব বাজারে, আর আমার জন্ম হয়েছে ফরিদপুর জেলা দিগডোগর ভাজনদি গ্রামে।
1: আচ্ছা,
0: এবার স্কুলের একটি কলোনির স্কুল নেচেলি, সেই স্কুলের যে শিক্ষার ভিত সেটা তেমনই হয়েছে। আমি একাত্তরে যখন উত্তাল, সত্তর একাত্তরে নকশাল পিরিয়ডে তখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবো, কিন্তু স্কুলে নকশালরা আমলা চালায়, পরীক্ষা হলো না, তো পড়াশোনা ছেড়ে দিয়ে ব্যবসায় নেমে গেলাম। তো ব্যবসায় নেমে গেলাম, এর মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্য, মানে যিনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি আমার স্কুলে, ওই স্কুলে বাংলা পড়াতেন। তো ওই ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেই দিন উনি খেয়াল করেছেন আমি যাইনি, সেইটা দেখে আমাকে উনি এক বন্ধুকে পাঠিয়েছেন আমার বাড়িতে, যে ওকে ধরে নিয়ে আয়। তখন আমাকে ধরে নিয়ে আসার পরে তখন বললো যে তুই ফর্ম ফিল আপ করছিস? না স্যার, বলছে ফর্ম ফিল আপ কর। তো যাই হোক, আমি বললাম যে গেলাম, গিয়ে বললো যে পঁচাশি টাকা দেয়, তোর টাকা নেই, কোত্থেকে দেবো? আমি বললাম যে ঠিক আছে, পকেটে পঞ্চাশ টাকা ছিল, আমি ব্যবসা করছি আর কি তখন।
1: আচ্ছা,
0: তখন পঞ্চাশ টাকা ছিল, বললো যে আমার নামে লিখে পরে এসে দিয়ে যাস। তো সেইভাবেই আর কি, বাড়িতে আর বললাম না যে আমি পরীক্ষা দিচ্ছি, বাড়িতে আমি পরীক্ষার আগের দিন আর ওই ট্রেনে করে যেতাম বিভিন্ন মার্কেটে, আর তখন ওই স্কুলের বইটা নিয়ে গেলাম আর কি, এবং তার সঙ্গে মাকে পরীক্ষার আগের দিন বললাম যে আমি কালকে একটু তাড়াতাড়ি বেরোবো, পরীক্ষা দিলাম, রেজাল্ট বেরোবার পরে জানলাম যে আমি পাস করেছি।
1: আচ্ছা,
0: এই হলো আমার শিক্ষার অবস্থা আর কি,
1: মানে স্কুলের গন্ডি পেরোনো হলো।
0: পেরোনো হলো, স্কুলে থাকতে একটু দিয়াল পত্রিকা বের করেছিলাম স্কুলে, তারপরে একটি দিয়াল পত্রিকা বের করলাম দমদম স্টেশনে ছন্নছাড়া নামজি, তারপরে এই বাহাত্তর তিয়াত্তরে আমার প্রথম লেখা বের হয় ইতিহাসে দমদম বলে ভ্রমণযাত্রা পত্রিকাতে। কিন্তু যেটা হলো যে পত্রিকা দমদম সংখ্যা বের করলাম, দমদম সংখ্যা বের করে সেটা নিয়ে গেলাম আমাদের সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের কাছে ন্যাশনাল লাইব্রেরিতে।
1: সেটা কত সালে?
0: তিয়াত্তর সাল।
1: আচ্ছা,
0: তো গেলাম, যাওয়ার পরে প্রথমে তো পত্রিকাটা দিলাম, নমস্কার করতে গেলাম, নমস্কার নেবেন না সুনীতিবাবু। তখন বলেছেন স্যার একটু প্রণাম করবো, বলছে না না আমার মধ্যে তো সু আছে কু আছে, মানে সুনীতি কুমার। সেই সময় সীতারামচন্দ্রের বোর্ড এইরকম একটা লেখা উনি প্রকাশ করেছিলেন, ঝড় হয়ে গিয়েছিল সেই সময়।
1: আচ্ছা আচ্ছা,
0: সেই সময় আর কি একটু ব্যঙ্গ করে উনি বললেন, ওই দমদম সংখ্যা আমাকে ঘুরিয়ে দিল, এবং দমদম সংখ্যার পরে কলকাতার মন্দির সংখ্যা বের করতে গিয়ে আমার শুরু হল আর কি পড়াশোনা, এই মন্দির, তারপরে কলকাতার ইতিহাস, এবং কলকাতার ইতিহাস, এবং যেটা প্রয়োজন হল যে 1977-এ কর্পোরেশনে গিয়েছি আমি খুঁজতে যে কিছু তথ্য পাওয়া যায় কিনা। কর্পোরেশনে আসার পরে সেখানে আমরা মন্দির খুঁজতে এসেছি, সমরেশ চট্টোপাধ্যায় ওখানে মিউনিসিপ্যাল গেজেটের সম্পাদক ছিলেন, উনি আমার সঙ্গে কথাটা বলে উনি খুব প্লিজড হলেন, পুরশ্রী বলে।

0: একটি পত্রিকা বের করতে চাইছি, বাংলা মিউনিসিপ্যাল গেজেটে, তা আপনি একটু লেখালেখি করুন না।
1: আচ্ছা,
0: এই আমার কলকাতা বাংলামি শুরু হয়ে গেল।
1: সেই পত্রিকা তো এখনো চলছে,
0: এখনো চলছে। এবং আমাকে ফাদার ও পুরুষশ্রী বলা হতো আর কি একসময়, কারণ আমি পুরুষশ্রী প্রেমিক সংগঠন তৈরি করেছিলাম। সাহিত্য পরিষদে যত মানে গবেষকরা আসতো যে যে বিষয়ে, যেমন একজন আব্দুল সামাদ বলে ভদ্রলোক, তিনি বাংলা সাহিত্যে বর্ধমান মহারাজের অবদান এই ছিলেন ওনার গবেষণার বিষয়। তা ওনাকে বললাম যে বর্ধমান মহারাজের বাড়ি কলকাতায় আছে, সেখানে আপনার বর্ধমান মহারাজের বাড়ি রয়েছে, তো কলকাতায় বর্ধমান মহারাজের অবদান বলে একটা লেখালেন দেন না। এইভাবে যার যে গবেষণার বিষয় তাকে দিয়ে সেটা লেখালাম অন কলকাতা, এইভাবে একটা বন্ডিং হলো।
1: আচ্ছা, এখানে যদি কিছু মনে না করেন, যেহেতু আপনি আমাদের সে অধিকার দিয়েছেন জিজ্ঞাসা করার, আপনি ওই যে বললেন যে স্কুলের গণ্ডি পার করা হলো, তারপর কি লেখাপড়া নিয়ে আর এগোনো সম্ভব হলো সেই সময়?
0: সম্ভব হয়েছিল, যেহেতু বাড়িতে তখন সচ্ছল অবস্থা আসেনি, মা বোন এরা ব্লাউজ সেলাই করছেন, এইরকম একটা পরিস্থিতিতে সেটা হয়নি। পরবর্তী সময়ে আমি কলেজে মানে ভর্তি হয়েছিলাম, কিন্তু মানে প্রথমে পরীক্ষা দিতে পারলাম না, মানে গ্রাজুয়েশনটা করেছি আমি প্রাইভেটে।
1: আমি এইখানে দুটো কথা শুধু যোগ করব পাশাপাশি আর কি রেখে, একটা হচ্ছে উদ্বাস্তু জীবনের চেনা চিত্র, আর আমাদের সামনে বসে আছেন একজন সশিক্ষিত পণ্ডিত। এইটুকু বলে নিয়ে আমি পরের প্রশ্নে যাব। তো এই পুরশ্রী সেখানে আপনি নিয়ে আসছেন এমন মানুষদের যারা গবেষক, সেই বিষয়ে দখল আছে, এবং সেইটা আপনাকে একটা দিশা দিল বলা যেতে পারে।
0: হ্যাঁ, আমি নিশীদ্রবাবুর কাছে গেলাম,
1: নিশীদ্রঞ্জন
0: রায়। উনি যখন ওই কলকাতা হিস্টোরিক্যাল সোসাইটি তৈরি করেছেন, নিশীদ্রবাবুকে বললাম যে স্যার, কলকাতার ইতিহাস মানে সাহেবদের লেখা ইতিহাস কেন, কেন বাঙালি টোনার ইতিহাস লেখা হবে না? তখন নিশীদ্রবাবু বললেন যে তথ্য পাবে কোথায়, তথ্য তো নেই, সাহেবরা লিখে গেছেন, ডায়েরি লিখেছেন, চিঠিপত্র লিখেছেন, সেই সূত্রে পাওয়া যাচ্ছে, কিন্তু বাঙালি টোনার ইতিহাস তো পাবে না। তখন আমি বললাম যে পাবো আমি, কি হলো ওই সময়ে কলকাতার এই যে মানে বস্তি, এই বস্তি উন্নয়নের জন্য বিশ্বব্যাংক থেকে একটা টাকা স্যাংশন হওয়ার কথা, ইন্সপেকশন এসছে এবং বস্তির হিসেব চাই, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার হিসেব দিতে পারলেন না। তখন প্রশান্ত সুর মেয়র, তিনি আমাকে ডেকে বললেন যে আমাকে কি স্বাধীনতার আগের বস্তির হিসেব দিতে পারবেন, কারণ আমার পরেরটা আছে কিন্তু স্বাধীনতার আগের কোনো বস্তির হিসেব নেই। আমরা হ্যাঁ পারবো, কিন্তু একটু হয়তো পিছিয়ে বলছে কোন সনের, আমি বললাম 1920, বলছে হ্যাঁ হবে। আমি কি করলাম, আমি যে ডাইরেক্টরি পঞ্জিকে পাগলের মতো তো খুঁজি, যা পাই সেটাই আমার কাছে সম্পদ আর কি। তো আমি ওই পিএম বাক্সির পঞ্জিকা অফিসে আমি ডাইরেক্টরি পোর্শনগুলো দেখেছিলাম আগে, এই দেখা সূত্রে আমি ওইখানে ধরেন আচার্য প্রবল রোড, তার এক নম্বর বাড়িতে ইনি থাকে, দুই নম্বর বাড়িতে এই দোকান, তিন নম্বর বাড়িতে বস্তি, এইভাবে আমি শুধু বস্তিগুলোকে আলাদা আলাদা করে সেইটা দিয়ে আমি ওনাকে দিলাম, এবং সেই সূত্রেই কিন্তু বস্তি উন্নয়নের টাকা আসে।
1: কোন ইতিহাসে আমাদের নিয়ে যাচ্ছে একে একে। শ্রোতা বন্ধুরা বলি, আমরা যার কথা শুনছি, যার সঙ্গে কথা বলছি, তিনি হরিপদ ভৌমিক, কলকাতা বিশেষজ্ঞ বললে আপাতত ঠিক হয়, আমার মনে হয় সেখানে সীমাবদ্ধ থাকা উচিত নয়, আরও প্রসারিত হতে পারে, কিন্তু আজকের সাক্ষাৎকার যেহেতু কলকাতার ডায়েরি অনুষ্ঠানে এবং তাকে আমরা প্রশ্ন করছি এই বিষয়েই, তাই এই পরিচয়টাই থাক। আপনি ধরুন এই যে কাজগুলো করছেন, করতে করতে করতে করতে খুব স্বাভাবিকভাবেই একজন ইতিহাসের, আমি পণ্ডিত বলতেই চাইবো, পণ্ডিত হয়ে উঠছেন আপনি, এবং আপনার যে চলাচল গমন সেটা বিভিন্ন দিকে, এক জায়গায় আটকে নেই আপনি। এখন মানুষ আপনাকে ভীষণভাবে চেনে এই রসগোল্লার কারণে, তো আবার আমরা ফিরে আসি, আমরা মোটামুটি বুঝলাম জমিটা কোথায় তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে, একটা আন্দাজ পেলাম আর কি। তো সেই জমি থেকে উঠে আসা যে জ্ঞান, সেটা কাজে লাগলো একটা দ্বন্দ্বে, সে দ্বন্দ্ব হচ্ছে দুই রাজ্যের দখলদারির দ্বন্দ্ব রসগোল্লা নিয়ে। আমাদের তো একটু ধরিয়ে দিয়েছেন আপনি যে কেন ছানা দিয়ে তৈরি জিনিস একমাত্র বাঙালিই করে, তো সেই কেমন বিস্তার হলো, আপনি কীরকম লেখালেখি করলেন সেই সময়? আমার হাতেই একটা বই রয়েছে, আপনি আমাকে দিয়েছেন, বাগবাজার ও রসগোল্লা বাংলার অহংকার।
0: এই বইটা বেরিয়েছিল এই কেসি দাসের রসগোল্লার আবিষ্কারের 150 বছর পালন করা হয়েছিল।
1: আচ্ছা,
0: তখন একটা মেলা হয় এবং সেই সময়ে এই বইটা বেরোয়, কিন্তু ওদের মেলা কমিটির ইচ্ছে ছিল ধন্য বাগবাজার বলে একটি বই আছে, প্রায় 1000 পাতার বই, শুধু বাগবাজারে নিতে

0: ইতিহাস এবং সেই বাগবাজারের ইতিহাস সেই বইটা, তার সম্পূর্ণ দায়িত্বটা আমার ছিল, আমার এ টু জেড ইতিহাসের পাঠটা স্বামী পূর্ণাত্মানন্দ যিনি মানে উদ্বোধন পত্রিকার সম্পাদক ছিলেন, আর ইতিহাসের পাঠটা পুরোটাই আমার, আমি সম্পাদনা করেছি। এক বছর আমি ওই ব্যাগে প্রত্যেক দিন বিকেল 5টার সময় গিয়ে রাত 9টা পর্যন্ত ওই এডিট করে ওইখান থেকে এসে করে আমি কাকুর কাছে বাড়িতে আসতাম।
1: আচ্ছা, এইখানে এই বইটার মধ্যে একটা জায়গায় লেখা দেখছি যে বিশ্বকর্মা তার সন্তানদের জন্য এক একটা শিল্প বরাদ্দ করেন এবং শিল্পী সম্প্রদায় প্রতিষ্ঠিত করলেন। সেই তালিকায় মিষ্টান্ন শিল্পের জন্য কোনো জায়গা ছিল না, সুতরাং মোদক সম্প্রদায়ের আবির্ভাব এর পরে হয়েছিল বলে মনে করা হয়। পদ্মপুরাণে মোদকোৎপত্তি এর কথায় মৈত্রেয় প্রভৃতি মহর্ষিগণ এই এই এই এই বলেন। এবার এই যে ধরুন পুরাণ থেকে টেনে আনা, এবার এইগুলো দিয়ে মানুষকে বোঝানো, মানুষের মনে কতটা দাগ কাটে। দেখুন, আমরা জানি যে বিদ্যাসাগর মশাইও যখন বিধবা বিবাহ চালু করতে চেষ্টা করেছিলেন তখন তিনিও এইরকমভাবেই সূত্র তুলে এনেছিলেন। তো আপনি কীরকম দেখেছেন, কেমন দাগ কাটে মানুষের মনে?
0: আমি প্রথমত হচ্ছে আমার নিজের একটি লাইব্রেরি ঘর আছে, আমি জানি যখন যেমনভাবে আমি পেরেছি আমি বই জোগাড় করেছি। এই যে জোগাড় করাটা, এইটা কিন্তু আপনার ধরুন সংস্কৃত শ্লোক দেওয়ার মতন একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আমাকে হঠাৎ করে আমার মনে হলো কলকাতায় ছাতা কবে এসছে।
1: আচ্ছা, আমরা ছানা নিয়ে কথা বলছি না, এবার
0: ছাতা।
1: আচ্ছা, বেশ,
0: ছাতা। এই ছাতা নিয়ে মানে যখন নাকি ভাবলাম, ভেবে ভাবলাম যে একটা বই লিখে ফেলি।
1: আচ্ছা,
0: তো ছাতা দিয়ে বই, এর তো সাধারণভাবে ভাবলে হবে না। তো ছাতা মানেই আমি ঠিক করে নিলাম যে ছাতা মানে হচ্ছে আমি হয় বৃষ্টি আর তার নয় রোদ, এই নিয়ে আমার ছাতার ব্যবহার। তো সুতরাং যদি রাত হয় মানে অন্ধকারে তো দরকার নেই,
1: বৃষ্টি হলে আছে,
0: বৃষ্টি দরকার আর রোদ দরকার। এবার রোদ কোন সময় পাবো, সেই সময় সীমা আমি তখন চলে যাই আমি পুরাণে।
1: আচ্ছা,
0: আমার প্রত্যেকটি বইতেই অজস্র তথ্য আমি প্রাচীন ভারতের সেই সাহিত্য থেকে আমি দেই। পড়াশোনাটা একসময় করেছি, পাগলের মতন করেছি।
1: এই যে সংস্কৃত শেখা,
0: হ্যাঁ হ্যাঁ,
1: এই শেখাটা কার কাছে হলো?
0: এইটা শেখা আমার ওই বাংলা অনুবাদ করা থাকে, তো বইগুলি আমার কাছে আছে, সবই বাংলা অনুবাদ করা আছে। ধরেন আমার সংস্কৃত সাহিত্য সম্ভার 15 খণ্ড আছে, তাতে আপনার ভবভূতি, কালিদাস সকলের মানে এ রয়েছে। কিন্তু একটা জিনিস আমাকে উপরালা দিয়েছে, সেটা হচ্ছে স্মৃতিশক্তি। আমি ধরুন আমি যখন লিখতে বসি তখন আমার মাথায় ভিড় করে সমস্ত রেফারেন্স, সেক্ষেত্রে আর কোনো অসুবিধা হয় না। একটা ছাতার বই, ছাতা নিয়ে একটা গোটা বই লিখলাম, তো এক লেখক পাবলিশারকে বলেছে যে আপনি দীপুরা আমার কিশেলিটি, তাকে বলেছে যে তুমি তো একটা ছাতার বই বের করেছো, তো যদি আমি একটা ছাতার বই নিয়ে আসতাম তুমি ছাপতে? ও বলছেন আমি ছাপতাম না। বলছে তাহলে তুমি এইটা ছাপলে কেন? কারণ একটা ছাতা নিয়ে বই হলে পরে কোনো পাবলিশার ছাপবে না। তখন উনি বললেন মানে যেহেতু বইটির লেখক হরিপদ ভৌমিক সেই জন্য ছেপেছি, কারণ আমি জানি ওর মধ্যে কী আছে।
1: এটা তো গেল যারা ছাপছেন প্রকাশকের কথা, আপনি পাঠকের মধ্যেও এটা দেখেছেন যে খুশি হয়েছে? একটা
0: একজন আমাকে মেসেঞ্জারে মানে বইয়ের তালিকা চেয়েছে, তো আমি মেসেঞ্জারে ওকে লিখলাম, আমার ফোন নাম্বারটা দিয়ে বললাম যে তুমি ওকে ফোন করো, কারণ আমার বইয়ের সংখ্যা অনেক। আমার ধরুন কলকাতা বিষয়ক এই বিভিন্ন বিষয় নিয়ে প্রায় 50টার উপরে বই আছে, আমার লোকনাথ ব্রহ্মচারীর উপরে প্রায় 25-26 বই আছে, বই আছে, প্রচুর বই আছে। এবং যে বই আছে সেই আমার আগে কেউ ভাবেনি আমি যে সমস্ত বইগুলো লিখি। তো ওই ছেলেটি তালিকা চাইলো, ও আমাকে ফোন করলো, ফোন করার পরে আমি বললাম যে তুমি কী করো, তখন বলে আমি ব্যবসা করি। এর মধ্যেই ওকে জিজ্ঞেস করলো কেউ যে কয় বস্তা দেব, তখন ও বললো 5। তারপর আমার সঙ্গে কথা শুরু করলো, তারপর আমি জিজ্ঞেস করলাম যে তুমি কী করো, তখন ও বলে যে আমি ব্যবসা করি। কিসের? চালের। থাকো কোথায়? শিলিগুড়িতে। বা শিলিগুড়ি তো আমার পরিচিত জায়গা, শিলিগুড়ি কোথায় বুঝে না, শিলিগুড়ি মানে সেন্টার থেকে 6-7 কিলোমিটার দূরে। সে তাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি আমার বইয়ের রেফারেন্স মিলে কোথা থেকে? তখন ও বলছে আমাকে যে আপনার লেখাগুলো এত সহজ এবং এত ভালো যে ধরলে পরে আমরা ছাড়তে পারি না। এইটা হচ্ছে মানে বিশেষত্ব। সেই জন্য প্রথমেই আগে গিয়ে জিজ্ঞেস করি যে নতুন কোনো বই বেরোলো, এইটা একটু অন্য অ্যাঙ্গেলে আমি মানে লিখি আর কি। যেমন আমার মাছের উপরে একটা বই বেরিয়েছে, বইয়ের নাম হচ্ছে মাছ তুতো বাঙালি।
1: আচ্ছা, মাছ তুতো
0: বাঙালি মানে খুঁততো, যার তুতো, পিস্ততো। এই তুতো শব্দের অর্থ হচ্ছে নিকট আত্মীয়, বাঙালির সঙ্গে মাছের যে নিকট আত্মীয়তা সেই সূত্রে মাছ তুতো বাঙালি। বাংলার যতটুকু

0: মাস আছে, সমস্ত মাসের ইতিহাস দিয়েছি, আমাদের হারিয়ে যাওয়া মাসের নাম দিয়েছি। যেমন একজন ডানকুনি বলে, ডানকুনি একটা মাছের নাম।
1: আচ্ছা,
0: হ্যাঁ, এইরকম হারিয়ে যাওয়া প্রায় দেড়শোর উপরে নাম দিয়েছি।
1: আপনি বিস্মিত করতে থাকবেন যতক্ষণ আমরা কথা বলবো। আর বিষয়টা এইরকম যে রসগোল্লা একটা গোল বস্তু, তার কোনো শাখা প্রশাখা নেই, কিন্তু রসগোল্লা সম্পর্কিত জ্ঞানের শাখা প্রশাখা আছে, এবং সেটা ধরে ধরে আমরা যে কোথায় কোথায় চলে যাচ্ছি বুঝতে পারছি না। আবার ফিরে আসি আমাদের এই পর্বের জন্য রসগোল্লাতে। যখন আপনি এই তথ্যগুলো সামনে উপস্থিত করলেন, দুটো রাজ্যের প্রশাসনও জড়িত হয়ে গিয়েছিল,
0: ঠিক,
1: হয়তো অনেকের মনে আছে, তবু যদি একটু বলেন ফলাফলটা কি হয়েছিল।
0: ফলাফল হলো, প্রথমত হচ্ছে যে আমি উড়িয়া চ্যানেলে বসেছি, কিন্তু ওরা পারেনি। আমরা যে তথ্যগুলো দিয়েছি সেই তথ্যর মানে কোনো কিছুতেই ওরা সেটাকে কাউন্টার করতে পারেনি। তার ফলে ওরা করলো কি, তারপরে রাজনৈতিক মানে ভাবে চেষ্টা করলো যে যদি রাজনৈতিক লবি ধরে হয়, কিন্তু জিআই তো রাজনৈতিক লবি তো হবে না, ও তো ডকুমেন্টেশন অ্যাপ্রুভ করতে হবে যে হ্যাঁ এই জায়গাতে হয়েছে, এই কারণে হয়েছে, সেই ইতিহাস ওরা দিতে পারেনি।
1: আচ্ছা, এই যে জিআই অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর, যে ট্যাগ, এইটা সম্পর্কে আপনি অবহিত হলেন কিভাবে?
0: এইটা ওই দিনই শুনলাম যে জিআই ট্যাগ। হ্যাঁ, তারপর তো মানে বুঝলাম, এবং আমার পরে আরেকটি বই, এই রিসেন্টলি এক মাস হয়নি, 13টি পশ্চিমবাংলার বিভিন্ন জিনিস জিআই পেয়েছে, যেমন ওই জলভরা সন্দেশ ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে কলকাতার গয়না বলে একটি বই, আমার লেখা বই, সেটাও কলকাতার গয়নায় আমরা জিআই পেল। খুব কঠিন, মানে জিআই এর বই লেখাটা খুব কঠিন। কঠিন এই কারণে বলছি, কারণ আমাকে তো আইডেন্টিফাই করতে হয় এই জায়গাতেই হয়েছে। গোটা পৃথিবী জুড়ে যখন আমাকে এই বইটা লিখতে দেওয়া হলো আর কি, ল কলেজের চল্লেগের এনইউজিএস বলে একটি কলেজ, ওই ওরা দিলেন, সেই সময় আমাকে প্রমাণ করতে হবে যে কলকাতার গয়না মানে বিশ্বে যত গোল্ড মার্কেট আছে সেখানে যে ইন্ডিয়ান জুয়েলারি হিসেবে যেটা বিক্রি করা হয় তার নাম হচ্ছে কলকাতার গয়না।
1: আচ্ছা,
0: ঠিক আছে। আর বম্বে লবি, বম্বে থেকে তো বেশি সোনার গয়না বিক্রি হয়, বম্বে লবি চাইলো যে এটা ইন্ডিয়ান জুয়েলারি হোক, কিন্তু হবে কী করে, ওইখানে তো লেখা রয়েছে কলকাতার গয়না।
1: আচ্ছা, এই লেখা থাকাটা কোথায়, মানে এই যে বলছেন লেখা থাকা
0: মানে হচ্ছে
1: রেজিস্টার একটা থাকতে হবে।
0: গোল্ড কাউন্সিলের দুই ভদ্রলোক ছিলেন, তিনি বললেন যে আমরা ওয়ার্ল্ডে 19টা মার্কেট সার্ভে করেছি, প্রত্যেকটি বড় বড় দোকানে যখন নাকি ওই সোনার দোকানে ঢুকেছি সেখানে একটি করে জোন থাকে যে এইটা ইন্ডিয়ান জুয়েলারি, এইটা এই দেশের জুয়েলারি, এইরকম ভাবে থাকে। তো ইন্ডিয়ান জুয়েলারি যে জোনটা, সেই জোনটা হচ্ছে কলকাতা জুয়েলারির নাম, প্রাচীন কাল থেকে যতদিন থেকে হচ্ছে রয়েছে। কিন্তু যতদিন জিআই এর ফাইনাল হেয়ারিং হচ্ছে, অনেকগুলো হেয়ারিং হয়, দেড় দু বছর লেগে যায় আর কি ধাপ পার হতে, একটার পর একটা কোয়ারিজ হয়, হওয়ার পরে এই জায়গায় আসা হয়।
1: এটার জন্য কি আলাদা আদালত আছে?
0: আলাদা আলাদা মানে অল ইন্ডিয়াতে বিভিন্ন যারা যারা এক্সপার্ট হয় ইউনিভার্সিটির, তাদেরকে দিয়ে প্যানেল করা হয়।
1: আচ্ছা,
0: 14 জন 15 জন প্রফেসর, তারা আসেন তার জাজমেন্টের জন্য। কঠিন ধাপ, যেমন এবারই হলো গয়নার ব্যাপারে হিয়ারিংয়ের আগের দিন, ফাইনাল হিয়ারিংয়ের আগের দিন আমাকে বললো রাত্রিবেলা ফোন করে ডক্টর ঘোষ যে প্রকাশ হয়েছে, বম্বে লবি থেকে বলছে যে আমি তো এখানে যদি গয়না বানাই আর কলকাতায় যদি গয়না বানাই, তা আমার গয়নাকে কেন কলকাতার গয়না বলতে অসুবিধা কী আছে, আমি এটাকে ইন্ডিয়ান জুয়েলারি বলবো, সুতরাং কেন কলকাতা জুয়েলারি বলবো। তখন আমি বললাম যে কলকাতা জুয়েলারি বলবে, তার কারণ হচ্ছে তখন আমি সঙ্গে সঙ্গে সলভিন্সের বই থেকে কিছু ছবি পাঠালাম ওকে, যে কলকাতায় যখন ছবি এঁকেছে একটি রান্নাঘরে একটি মেয়ে রান্না করছে, মানে শাড়িটা পরে আছে কিন্তু খালি গা, অথচ সে একটা হালকা গয়না, কলকাতার গয়না হচ্ছে হালকা গয়না, সেই তথ্য দিলাম, প্লাস অনেকগুলো ছবি পাঠিয়েছিলাম, এবং তার সঙ্গে দিলাম যে কলকাতা জল, এই যে জলটা, এই জলের সঙ্গে একটা মাটি থাকে, তো জলের সঙ্গে মাটি থাকে, এই মাটিটার যে সোনা যখন নাকি ওরা পরিষ্কার করে, সেই সময় ওই যে বালিযুক্ত যে মাটিটা, যে জলটা, এই জলটাই এই গ্লেজটাকে দেয়, এই গ্লেজ, এই সোনার গ্লেজটা অন্য কোনো জায়গায় কোনো রাজ্যের গোল্ডে আসবে না।
1: এটা তো রীতিমতো রসায়নের ব্যাপার, শুধুমাত্র আমি জানলাম বলে দিলাম তা তো নয়, মানে
0: না না, এটা ভীষণ টেকনিক্যাল বিষয়।
1: তো যেটা ঘটছে, যে পরের প্রশ্নটাতে যেতে পারছি না, শোনার পর কিছুটা মানে হতবুদ্ধি হয়ে বসে থাকছি যে আপনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন। তো এই যে এরকম করতে করতে করতে করতে জিআই ট্যাগ, তার মানে আপনার নিজের দেখা অনেকগুলো পণ্যের ক্ষেত্রে হয়ে গেল কলকাতা।
0: হ্যাঁ, আমারই তো তিনটে, গোবিন্দভোগ চাল,

0: রসগোল্লা হলো আপনার গয়না।
1: আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে যেমন পেটেন্ট নেওয়ার সময় যিনি পেটেন্টের আবেদন করেন পেটেন্টের সত্যটা তার থাকে, এখানে জিআই ট্যাগ
0: রাখি রাখি পেটেন্ট,
1: এটা পেটেন্ট,
0: ইন্টারন্যাশনাল পেটেন্ট।
1: আচ্ছা, মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর অধীনেই আসবে এটা মেধা সত্ত্ব, সেটা কি তার মানে আপনার নামে রইল এরকম? না,
0: এটা গভর্নমেন্টের নামে,
1: গভর্নমেন্টের নামে। হ্যাঁ, কোম্পানির নামেও যেমন পেটেন্ট হয়। হ্যাঁ,
0: সব যার যার কোম্পানি হবে।
1: শ্রোতা বন্ধুরা, আমরা হরিপদ ভৌমিকের সঙ্গে কথা বলার সময় কোথা থেকে শুরু করব ঠিক করতে পারছিলাম না, তারপরে দেখলাম যে যেখানে তার লেখার জনপ্রিয়তা সব থেকে বেশি, যে বিষয় ঘিরে সেটা নিয়েই শুরু করা যাক। কিন্তু আমাদের কোনো ধারণা ছিল না যে আমরা এই জায়গায় এসে পৌঁছব, কিন্তু বিষয়ের আরও বাকি আছে। তার কারণ হচ্ছে এই যে এটা তো একটা পর্ব, আমরা পরবর্তী পর্বে আরও কতগুলো জিনিস শুনব যেটা বোধহয় আমাদের রোজকার চর্চাতে নেই এবং কোনো কোনো ক্ষেত্রে বোধহয় কল্পনাতেও নেই, তো সেগুলোতে আসব। এবং আজকে যেভাবে তরতর করে এগিয়েছে আমাদের আলোচনা, শুধুমাত্র হরিপদ ভৌমিকের পাণ্ডিত্যের জন্যই এগিয়েছে, কোথাও ছানা অর্থাৎ ছিন্ন হয়নি, যা যা হয়েছে খুব জমাট বেঁধে হয়েছে, তো সেইটাই আমাদের সম্পদ হয়ে থাকবে। এবং আমরা তাকিয়ে থাকবো পরবর্তী পর্বের দিকে এই অসাধারণ কলকাতা বিশেষজ্ঞ মানুষটির কথা শোনার জন্য। আজকে আমরা কলকাতার ডায়েরি অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, ওই যে বললাম প্রতিশ্রুতি দিয়ে যে পরের দিন আবার ফিরে আসব এই বিষয়টা নিয়েই। নমস্কার।
2: শুনলেন কলকাতার ডায়েরি, আজকের অতিথি লেখক হরিপদ ভৌমিক, তার সঙ্গে কথা বললেন ডক্টর মানস প্রতিম দাস। আজ শুনলেন প্রথম পর্ব, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন 17 আগস্ট থেকে 16 নভেম্বর 2026। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল সুযোগ সুবিধের উপর। নিয়মিতভাবে এই সব সুবিধের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন 17 আগস্ট থেকে 16 নভেম্বর প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

মৈত্রীবন্ধু @gmail.com MAITREBANDHU মৈত্রীবন্ধু 23@gmail.com বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, মৈত্রীবন্ধু 23@gmail.com MAITREBANDHU মৈত্রীবন্ধু 23@gmail.com

আকাশবাণী মৈত্রী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন ললিত রাগে খেয়াল, পরিবেশন করবেন পণ্ডিত সন্দীপন সমাজপতি। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন অসিত জানা এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র।

শুনলেন ললিত রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত সন্দীপন সমাজপতি। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অসিত জানা এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী।

মনের মতো গান অনুষ্ঠানে স্বাগত জানাই সকল শ্রোতা বন্ধুদের। আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা সরকার। বাংলা গানের যে বিস্তৃত আঙিনা, তার নানান দিকে ছড়িয়ে রয়েছে কত না মুক্ত মানিক। রবীন্দ্রসঙ্গীত বলুন বা নজরুলগীতি, আধুনিক গান, পুরাতনী গান, লোকগীতি, নানান ধারার গানে সমৃদ্ধ বাংলা গান। শুধুমাত্র লোকগীতির কথাই যদি ধরি, ভাটিয়ালি, জারি, শাড়ি, ভাওয়াইয়া, টপ্পা, কত না গানের ধারা সেখানে। আবার এই লোকগীতের ভিন্ন ভিন্ন আঙ্গিককেই কেন্দ্র করে কখনো কখনো গড়ে ওঠে লোকগীতি নাট্য। আজ তেমনই একখানি লোকগীতি নাট্য শোনাব আপনাদের। ১৯৩৪ সালে পূর্বাশা পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে একখানি উপন্যাস। পরবর্তীতে ১৯৩৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয় পদ্মা নদীর মাঝি। বিখ্যাত ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী যে সৃষ্টিগুলি তার মধ্যে অন্যতম বটেই। পড়েছেন মানুষ, ভালোবেসেছেন, তৈরি হয়েছে একে কেন্দ্র করে ছবিও। অনেকেই দেখেছেন সেই বাংলা ছবিখানি পদ্মা নদীর মাঝি। আবার এই উপন্যাসকে কেন্দ্র করেই গড়ে উঠেছে লোকগীতি নাট্য। দীনেন্দ্র চৌধুরী, লোকগীতি সম্রাট দীনেন্দ্র চৌধুরী, তিনি উদ্যোগ নিলেন সঙ্গীত পরিচালনা, সমগ্রটাই পরিকল্পনা সবটা দীনেন্দ্রবাবুর। কারা গান গাইলেন? হেমন্ত মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, বনশ্রী সেনগুপ্ত, অনুপ ঘোষাল প্রমুখ তাবর শিল্পীরা। তৈরি হল এক কালজয়ী সৃষ্টিও বটে পদ্মা নদীর মাঝে লোকগীতি নাট্য। চলুন শোনা যাক।

0: সাজে দগদা জানাসনি মাছ পাইছাস কিবা
1: শুনি গো আজান খুরা কি দিগাই ঘন্টা
2: ডাক দেখি হাজার করে দেখাই মজা ডাক সারাটা রাত মাছ ধইরা কেমন করে গা
1: বৈঠা হাতে ধরো খুরা একটু সারান দাও আরাম কইরা তামু খাইয়া অখন জিরান লও
3: নাও ভিড়লো চানপুরের ঘাটে শুনছ কুবির ভাই শীতল্লা নিয়ে দিকাশে চলো লাইমা যাই
4: চল চল ইশারায় কি কথা জিগান সামনে কইয়া যান
2: কনের আর আছে কিবা মাছ চাই তিন খান
4: মাছ তো নয় শীতল বাবু আনুম কোন খান থেকা
2: আর এই সব কথাই অন্যের কইস আনগা বড় দেখা
4: আইস পারুম।

0: মন কি কর্তা এমনই
1: কালকা বিমুঠি,
0: হায় রে আমার পুরা কপাল দিক।
1: বাবাক মাস পাইকারে নিল তরা করস কি, খাইয়া লইয়া নাও সারুম হেদা বুঝাসনি।

0: মুখে মুখে বানাইয়া কইলেন নাকি মিয়া ভাই?
1: ও, ইচ্ছা হইলে না পারি কি? আচ্ছা এখন যাই, সালাম কবির ভাই।
2: আগো হুমসনি,

0: এক খাইয়া মরস কানলো মানসে কইব কি, বাড়ির যা বাড়ির যা মাইয়া রইস না পইরাছি।
1: আরে পুরুষ, ওইখানে কেডা গো তুমি রাসুনি কৌশুনি?
2: হ গো আমি রাসু যুগী দিদি।
1: কি হয়েছে?

Καντίνα, ρε, καντίνα.

0: কিছুদিন এর মতো সালাম সালাম জানাই কবির ভাই, সবাই মিলা ভালা থাকো যতদিন না ফিরাই।
1: গোপীর পাওয়াটা একটু দেখা দেন ডাক্তারবাবু।

গণেশ রাসু যুগইলা তো বাড়িত গেল চইলা কপিলালো

0: মাজিনি,
1: শীতলের লগে তোর তো পীড়িত কিসের আই?
0: ছাড়ো মাজি, নইলে পড়বো পোষাদটাই। অদ্ভুত হইও না।

0: সানপুরে পৌঁছাইলে আসুন পথের খরচ লও।
1: কোন মিয়া ভাই কেমনে যামু, কোন দিকে বা যাই?
0: দরিয়া ফুরাইব মাঝি যাইবা অনেক দূর, কুল কিনারা নাই যেইখানে আসে সমুদ্র।
2: বিবি বাচ্চা আর মানুষজন লইয়া সাবধানে যাইবা, উঠো আমিনুদ্দিন ভাই উঠো।

0: লালাকন কথা শুনান যায় না তারে না মানে শাসন। একদিন দুপুর বেলা যখন সবাই গেছে কাজে, এনায় থামাইলো তখন তাগো ঘরের মাঝে।
1: হায় আল্লাহ,
0: বশিরের বউ ডর পাইয়া উঠে চিৎকার দিয়া, বাসায় শেষে আকবরের বউ বদটারে তাড়াইয়া, দ্বীপের লোকে তারে ধৈরা দিছে বেদম মায়ের, তবু মিয়া স্বভাবটা যেন শান্ত হয় নাই তার।
2: কি আফসোস কি আফসোস, কি হইল কও দেখি, মিলামিশা থাকবা সবাই বিপদ হইল কও কি, কেন এমন কাজ করলা তুমি কও এনায়েত ভাই।
3: জোগান মরত তবু আমি জবরদস্তি করি নাই,
2: তবু কেন বা যাইবা তুমি অপর মাইনছের ঘর, কেন বা দিবা পর স্ত্রীর উপর অসত নজর।
3: আমার দিকে চাইয়া বিবি কেন বা হাসলো কও, মনের মধ্যে কি আছে তা তোমরা বুঝা লহ বিবি কেন বা হাসলো কও।
2: এইটাও বুঝলা না হাইরে মাথায় বুদ্ধি নাই, বিবি ভাবলো তোমায় দেখা তুমি জান তার মায়ের পেটের ভাই। ভালা কাম করো নাই সাজা হইব তো কঠিন, বান্ধা থাকবা খাওন ছাড়া এই দ্বীপেতে পাক্কা তিনটা দিন। বান্ধা তো আমি আরে
1: হায় আল্লাহ,
2: নাও সাজাও কবির ভাই, যাও লাগবো ঘর আবার ফিরাও লাগবো দিন।

0: কি ভাবো কবির দা কও, কেন বা এমন ধৈরা আসো ঝিম, হোসেন মিয়া দিছে নাকি খাওয়াইয়া আফিম, কবির দা কেন বা এমন ধৈরা আসো ঝিম।
1: চুপ যা বলত, কি কথা কস তুই, কোনখানে কোন কথা কয় বুঝত না কিছু।
0: ও কবির দা শুনো শুনো, খুকির মায়ের রূপার পয়সা চাই, ভালা হইছে কাম মিয়া ভাই হোসেন মিয়ার নাই, এতদিনে তবু টাকার মুখটা দেখা যায়, খুকির মায়ের রূপার পয়সা চাই।
1: ওইটা খিরিগঞ্জা পুলিশের লঞ্চ নাকি?
2: আরে হ, এদিকেই আসে, মিয়া বাইরে ডাকি।
3: বৈঠা হাতে ধরো কবির কেন মিশা ডরাও, বিপদ হইলে এই দরিয়ায় ফালাই যদি মাল, কোন পুলিশে তুলতে তারে পারব দিয়া জাল, জোরে বাও মাঝি কেন মিশা ডরাও।

0: সরব নাশা কেন মাঝি কেন সিরোটা কাল রাইখা দিছো আগল দিয়া ঘরে কবে কইনি শিলা আমায় একটা দিনে তরে বেশ করছি বেড়াইতে গেছি হইছে কিসের দোষ গোসা করবা কেন বা মাঝি কেন বা করবা রোষ
1: যা যা চাইলে বেড়া গিয়া মাইজা করতে লাগে হারাম জাদি বধ
0: কি কইলা কি কইলা মাঝি কি কইলা কি কইলা আমিন বাড়িত কে যাজিল লাগে কপিলারে লইয়া যখন রইলা তখন বুঝি মন্দ হয় না কামটা হইছিল ভালা আমারে আর সহ্য হয় না দেখলে ধরে জ্বালা কেমন দেখলে জ্বালা ধরে
1: জাম কে আছে তা কইয়া রাগাইস না তো হারাম জাদি বদজন মাগি মাইরা তো রাজ রাস করু দেখি না কোন বাপে ঠাকায়
0: মাইরা মাইলা গো মাগো
2: আরে ছা ছা ছা ছা নিজেরে বেটা ফলা আরে লাগরা মোটারে মারিয়া লাস করস মাইনছে কইবো না

0: মাঝিয়াইনা।
1: কপিলা, দুপুরাইতে ঘাটে কি কাম করস?
0: ডরাইছিলাম মাঝি, আমি ডরাইছিলাম বড়।
1: বিষয়টা কি?
0: বড় বিপদ হয়েছে গো মাঝি, বিপদ হয়েছে ভারী।

0: আইসে হোসেন মিয়া, লুকাইয়া যাই কার বাড়িতে খবর ডাকই কিয়া, বাড়ির চা কপিলা এখন আমার যা হয় হইব।
1: না না না না, আমি থাকুন তোমার লাগে মানুষে।

মানিক বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য সেই সৃষ্টি পদ্মা নদীর মাঝি, সেই গল্পকে অবলম্বন করে তৈরি হয়েছে ছবি, তৈরি হয়েছে লোকগীতি নাট্য বটে, ধীরেন্দ্র চৌধুরীর পরিচালনায়। তাকে একটা সময় বাংলা গানের স্বর্ণযুগের যে সময়টা, সেই সময়টায় গুণী জনেরা, গুণী শিল্পীরা, লোকগীতি যারা গাইতে চান, রেকর্ড করেন লোকগীতির সঙ্গে জড়িয়ে, তারা রীতিমতো মাস্টার মশাই বলতেন। দীনেন্দ্র চৌধুরীর অবদান বাংলার লোকগীতিতে আমাদের চিরকৃতজ্ঞ থাকা উচিত তার কাছে, এবং তারই পরিচালনায় পরিকল্পনায় শুনলেন পদ্মা নদীর মাঝে। অংশগ্রহণে হেমন্ত মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, অনুপ ঘোষাল, বনশ্রী সেনগুপ্ত, ধনঞ্জয় ভট্টাচার্য সহ আরও এক ঝাঁক শিল্পীরা। শোনালাম লোকগীতি নাট্য পদ্মা নদীর মাঝে।

0: দিব্যাঞ্জন স্বাবলম্বন যোজনা কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটির প্রধান উদ্দেশ্যই হল বিশেষভাবে সক্ষম মানুষদের আর্থিক সহায়তা দেওয়া। তো সবার আগে এই প্রকল্পের ব্যাপারে একটা প্রাথমিক ধারণা তৈরি করে নেওয়া যাক।
1: নমস্কার, আমি অনির্বাণ মুখার্জি। আমি পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী, রাজ্যের প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের অধিকার আন্দোলনের একটি সংগঠন, সেই সংগঠনের সভাপতি এবং ন্যাশনাল প্ল্যাটফর্ম ফর রাইটস অফ দ্য ডিসেবল, তার একটি সর্বভারতীয় সংগঠন, তার সহসভাপতি। এখন এই যে দিব্যাংজন স্বাবলম্বন যোজনা, যেটা কেন্দ্রীয় সরকারের, এটা আসলে একটা পুরনো প্রকল্প। এই নামটা নতুন করে নামকরণ করা হয়েছে। আগে যেটা ছিল ন্যাশনাল হ্যান্ডিক্যাপ্ট ফাইন্যান্স ডেভেলপমেন্ট কর্পোরেশন, 1995 এর আইন যেটা ছিল, সেই আইনে এই কর্পোরেশনে তৈরি হয়েছিল, যাতে উচ্চশিক্ষা এবং আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে, মানে প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিরা যাতে নিজেরা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, নিজেদের ছোটখাটো ব্যবসা শুরু করতে পারেন, বা কেউ বড় ব্যবসাও করতে পারেন, অথবা কেউ যদি কোনো প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিরা যদি কোঅপারেটিভ ফর্ম করে ব্যবসা করতে চান সেটা, অথবা প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের উচ্চশিক্ষা, যেটা বলেছি আগে, উচ্চশিক্ষার মধ্যে শুধুমাত্র প্রথাগত শিক্ষা না, তার সঙ্গে স্কিল ডেভেলপমেন্টের যে শিক্ষা বা বৃত্তিমূলক শিক্ষা, বা সেই উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশেও যদি কেউ যেতে চান, এই সমস্ত বিষয় নিয়ে প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের অর্থ সাহায্য করার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি তৈরি হয়েছিল 1995 সালে। পরবর্তীকালে 2016 সালের যে আইন হয়েছে, তাতেও এই প্রতিষ্ঠানটিকে সক্রিয় করার কথা বলা হয়েছে, এবং একই সঙ্গে তার পরবর্তীকালে যেহেতু কিছুটা নামগুলো পাল্টে গেছে এই আমাদের প্রতিবন্ধকতার বিষয়ে, সেই নামগুলো এই ন্যাশনাল, যেটা আগে ন্যাশনাল হ্যান্ডিক্যাপ ফাইন্যান্স ডেভেলপমেন্ট কর্পোরেশন ছিল NHFDC, এখন সেটা NDFDC হয়ে গেছে। ওই হ্যান্ডিক্যাপের জায়গায় দিব্যাংজন শব্দটা ব্যবহার করা হয়েছে, বা ইংরেজিতে ডিসেবল বলেন সেটা ব্যবহার করা হয়েছে। ফলে মোটের উপরে এটাই, এবং এখানে প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিরা যাদের বয়স হবে 18-এর বেশি, এবং যে সমস্ত প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিরা বিধিবদ্ধ ভাবে আমাদের দেশের যে আইন সে অনুযায়ী, যাদের 40%-এর বেশি প্রতিবন্ধকতা, এবং ওই আইনেরই যে প্রতিবন্ধকতাকে যেভাবে ডিফাইন করা হয়েছে 2 নম্বর যে সেকশন, সেখানে তার আওতায় যারা পড়ছেন, তারা এই NDFDC-র যে অসুযোগ সুবিধা সেটা তারা পাবেন। শুধুমাত্র মানসিক, মানে মানসিক ভাবে বুদ্ধিবিকাশ জনিত প্রতিবন্ধকতা যাদের আছে, যেটাকে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বলা যায়, তো তাদের ক্ষেত্রে, যাদের বুদ্ধিবিকাশ জনিত প্রতিবন্ধকতা আছে, তাদের ক্ষেত্রে এটা 14 বছরের ঊর্ধ্ব বয়স হলেই তারা এই ঋণ পাওয়ার জন্য তারা যোগ্য বলে বিবেচিত হবে। না, প্রথমত এখানে শুধু ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির ক্ষেত্রে ঋণ লাগবে এমনটা নয়। ঋণ যদি ইন্টেলেকচুয়াল ডিসেবিল কোনো পার্সনের এটা লাগে, তাহলে তার সে 14 বছরের বেশি তার বয়স হলে সে পেতে পারে, এটা হচ্ছে বিষয়। এবার আপনি যেটা বলেছেন সেটা খুবই জরুরি প্রশ্ন। দেখুন, আমাদের দেশে এখন অবধি যে আইন আছে RPD 1/2016 অনুযায়ীও, সেখানে কিন্তু যেটা বলা আছে যে 18 বছর বয়স পেরিয়ে গেলে ইন্টেলেকচুয়াল ডিসেবল বা আরো কিছু প্রতিবন্ধকতা আছে, যাদের যাদেরকে বলা হচ্ছে হাই সাপোর্ট নিড, এবং যাদের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কিছুটা অসুবিধা আছে বলে মনে করা হচ্ছে, তাদেরকে গার্ডিয়ানশিপ নিতে হবে। এবার গার্ডিয়ানশিপ মানে কিন্তু সেটা একটা আইনগত প্রক্রিয়া, মানে ধরা যেতে পারে একজন ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির বাবা মা তারা রয়েছেন, তাহলে কিন্তু শুধুমাত্র তারা তার বাবা মা বলেই তারা

0: বছরের পরে তার গার্ডিয়ান হতে পারবেন না। গার্ডিয়ান হওয়ার জন্য তাদেরকে আবেদন করতে হবে সমস্ত প্রামাণ্য তথ্যাদি সহ, যে ন্যাশনাল ট্রাস্টের আন্ডারে যে লোকাল লেভেল কমিটি আছে, যেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেটা কনভিনার, সেই সেই কমিটির কাছে তাদের আবেদন করতে হবে। সেই লোকাল লেভেল কমিটি তার সভা থেকে এই গার্ডিয়ানশিপের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তারা কিছুটা ব্যাকগ্রাউন্ড চেক করে তারা তাদের চূড়ান্ত যে সিদ্ধান্ত গ্রহণ করার ব্যাপারটা সেটা তারা করবেন। এবং সেই গার্ডিয়ানশিপ নেওয়ার পরেই কিন্তু এই ঋণের ব্যাপারে তারা এগোতে পারবেন। এবং এক্ষেত্রে কিন্তু দুজনকারই ডকুমেন্ট দিতে হবে। আগে ছিল যে ক্যান্ডিডেটের হয়ে বা ওই সংশ্লিষ্ট ব্যক্তির হয়ে তার গার্ডিয়ান, তার যে আইনগত যে অভিভাবক, তিনি ঋণ নিতে পারতেন, কিন্তু এখন সেই পরিস্থিতিটা নেই। এখন যেটা বদলে যেটা হয়েছে সেটা হচ্ছে দুজনকার ব্যাপারটাকে একসঙ্গে নিয়েই করতে হবে, কারণ এটাকে বলা হচ্ছে এখন সাপোর্টেড ডিসিশন মেকিং। এই সাপোর্টেড ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাকে প্রয়োজনীয় সহায়তা করা হবে, কিন্তু সম্পূর্ণ তার বদলে কেউ একজন সিদ্ধান্ত গ্রহণ করবে এইটা কিন্তু আমাদের নতুন যে RPD 16, সেখানে কিন্তু এটাকে খুব একটা গ্রহণ করা হচ্ছে না।
1: অন্যান্য ঋণের থেকে এই ঋণটা ঠিক কোন জায়গায় আলাদা, সুদের হারও বা কেমন থাকে এই ক্ষেত্রে, এখন এগুলোই একটু জেনে নেওয়া যাক।
2: আমার নাম হচ্ছে কৈলি গাঙ্গুলি। আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে ট্রেনিং সেন্টার আছে সেই ট্রেনিং সেন্টারে ফ্যাকাল্টি হিসেবে ছিলাম। আমি অবশ্য এখন অবসরপ্রাপ্ত। ব্যাংকের অন্যান্য যে ঋণ, সেই ঋণ ব্যাংকের দ্বারাই অনুমোদিত, ফলে ব্যাংক সেখানে এজেন্ট হিসেবে কাজ করে না। ব্যাংক সরাসরি ঋণ দেয় এবং সেখানে ব্যাংকের যা কিছু মানে অন্যান্য ক্রাইটেরিয়া সেগুলোও ফুলফিল করতে হয়, তাদের ইন্সপেকশন থাকে, তাদের তার জন্য অনেক সময় বিমা করতে হয়, মানে ওই লোনটাকে সিকিউর করার জন্য ব্যাংক কিছু সিকিউরিটি রাখে, তাদের কিছু মার্জিন দিতে হয়, এরকম নানান রকম ক্রাইটেরিয়া আছে। কিন্তু এই লোনটাতে, এই এই লোনটাতে ব্যাংক অ্যাজ এজেন্ট কাজ করে, ফলে যে সুদটা এদের থেকে নেওয়া হয়, মানে যাকে লোন দেওয়া হচ্ছে, ঋণ গ্রহীতার থেকে যে সুদের পার্সেন্টেজ নেওয়া হয়, তার মধ্যে একটা পার্সেন্টেজ থাকে ব্যাংক বা অন্য এজেন্টের জন্য, যেহেতু তারা সমস্ত পেপার ওয়ার্কস বা অন্য এই যে লোনটা যে সে পাবে তারকে মানে চ্যানেলাইজ করানোর জন্য তাদের ব্যবহার করা হয় এজেন্ট হিসেবে। সুতরাং এক্ষেত্রে ব্যাংকের ভূমিকা এজেন্টের, এবং ঠিক এজেন্ট যেরকম কমিশন পায় সেরকম ব্যাংকেও একটা পার্সেন্টেজ তারা পায়। কিন্তু লোনের যে দায়ভার, সেই দায়ভার কিন্তু ব্যাংকের নয়। সুদের হার এদের ক্ষেত্রে 5% থেকে 9% পর্যন্ত আছে, এটা ভ্যারি করে ঋণের পরিমাণের ওপরে। দেখুন, এটা যে অ্যাকাউন্ট থাকতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু যে কোনো টাকা পয়সা লেনদেন করার জন্য একটা অ্যাকাউন্ট থাকা দরকার, নাহলে পরবর্তীতে অসুবিধা হয়। টাকা পয়সা লেনদেনের জন্য যদি বড় অ্যামাউন্ট হয় সেক্ষেত্রে নানান রকম বিধিনিষেধ থাকে, সেই বিধিনিষেধ এড়াবার জন্য যদি একটা অ্যাকাউন্ট থাকে তাহলে সব দিক থেকেই সুবিধা। প্রথম কথা, অ্যাকাউন্ট খুললে অলরেডি তিনি ব্যাংকের কাস্টমার হয়ে গেলেন, ফলে তার সমস্ত কিছু প্রমাণ ব্যাংকের কাছে থাকলো, আর যে কোনো কাজ করার, যে কোনো লেনদেন করার সুবিধা হয় একটা অ্যাকাউন্ট থাকলে। কিন্তু অ্যাকাউন্ট থাকতেই হবে এরকম কোনো বাধ্যতামূলক ব্যাপার নেই।
3: আচ্ছা, এই লোনের জন্য তো আলাদা করে ব্যাংক থেকে একটা অ্যাকাউন্ট খুলে দেয় নাকি? মানে লোন অ্যাকাউন্ট?
2: হ্যাঁ হ্যাঁ, লোন অ্যাকাউন্ট তো একটা থাকবেই, লোন অ্যাকাউন্ট তো একটা থাকবেই। সেই জন্যই বলছি যে এই লোন অ্যাকাউন্ট থেকে তার যে টাকা পয়সা লেনদেন সেটা একটা সেভিংস অ্যাকাউন্ট থাকলে তার মাধ্যমে করা অনেক সুবিধা হয়, না হলে এই টাকা তুলতে খুব অসুবিধা হয়। টাকা তোলার সময় অনেক রকম প্রমাণ দিতে হয়, দিতে হয়, নানান রকম সমস্যা হয়, কারণ এককালীন তো টাকা সব সময় দেওয়া হবে না, হয়তো কিস্তিতে টাকা দিতে হবে। এককালীন যাদের টাকা তাদের ক্ষেত্রে তবু একরকম, কিন্তু এটা দুরকম ভাবেই দেওয়া যেতে পারে। একটা হচ্ছে কিস্তিতে দেবে লোনের টাকা, আরেকটা হচ্ছে এককালীন দেবে। তো কিস্তিতে টাকা নেওয়ার সময় তো বারবার টাকাটা নিতে হবে, আসতে হবে, তো একটা সেভিংস অ্যাকাউন্ট থাকলে ভালো হয়, তাতে সব দিক থেকে সবার জন্যই ভালো হয়।
1: এই প্রকল্পের আরো কয়েকটা দিক নিয়ে আলোচনা বাকি আছে, তাই আবার ফিরে যাওয়া যাক পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের সভাপতি অনির্বাণ।

0: মুখোপাধ্যায়ের কাছে।
1: এইবারে এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে NDFDC কিন্তু সরাসরি লোন দেবে না, তারা কোনো একটা ইমপ্লিমেন্টিং এজেন্সির মাধ্যমে দেবে। সেটা রাজ্য সরকারি কোনো সংস্থা হতে পারে, সেটা অন্য কোনো এন্টিটিও হতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন বলা যায় যে আমাদের যে নারী ও শিশু কল্যাণ দপ্তর আছে তার মাধ্যমে এই ব্যাপারটা চলে আর কি, তারাই হচ্ছে এটার ইমপ্লিমেন্টিং এজেন্সি। ফলে যদি কাউকে আবেদন করতে হয় তাহলে তাদেরকে ওই ইমপ্লিমেন্টিং এজেন্সির কাছে আবেদন করতে হবে, সংশ্লিষ্ট যে সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তর সেখানে ব্লকের যে সমাজ কল্যাণ আধিকারিক তার কাছে আবেদন করা যেতে পারে, জেলা সমাজ কল্যাণ আধিকারিকের কাছে আবেদন করা যেতে পারে। তারা সেই আবেদন গ্রহণ করবেন, করে তারা তাদের যে উচ্চতর যে সংস্থাগুলো বা উচ্চতর তাদের যে কর্তৃপক্ষ তাদের কাছে তারা সেই এটাকে জানাবেন, এবং তারপর সেইখান থেকে তারা প্রত্যেকটা রাজ্যে আমি যত দূর জানি বা এটা আমি দেখেছি ওদের ডকুমেন্টে, আগে NHFDC যে ডকুমেন্ট ওদের ওয়েবসাইটে ছিল তখন NHFDC ছিল, তো সেখানে যেটা বলা আছে যে প্রত্যেকটা রাজ্য একটা নির্দিষ্ট ব্যাংককে তাদের ডেজিগনেটেড ব্যাংক বানাবে। মানে ধরুন একটা রাজ্যে যে কটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে সবাই কিন্তু এই লোন দেবে না, একটা নির্দিষ্ট ব্যাংক একটা রাজ্যের ইমপ্লিমেন্টিং এজেন্সি তারা ঠিক করবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা একটা নির্দিষ্ট ব্যাংক আছে, তো তাদের কাছে এই ওই সংশ্লিষ্ট দপ্তর থেকে যখন তাদের কাছে একটা অনুমোদন আসবে যে এই ব্যক্তি তিনি তার সমস্ত যে মানদণ্ড সেটাকে তিনি পূরণ করতে পেরেছেন, ফলে এবার তাকে ঋণ দেওয়া হোক, এই মর্মে যখন তার কাছে একটা এই ব্যাংকের কাছে একটা ছাড়পত্র আসবে তখনই সেই ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তিকে ঋণ দেবে। আবেদন করার ক্ষেত্রে প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রতিবন্ধকতার শংসাপত্র, মানে যে আমরা ডিসেবিলিটি সার্টিফিকেট বলি যাকে, এখন তার সঙ্গে UDID কার্ড যাদের আছে বা যাদের UDID এনরোলমেন্ট নম্বর আছে সেটাও, UDID কার্ড ধরুন যারা হয়নি তাদের তো এনরোলমেন্ট নম্বর আছে, সেই এনরোলমেন্ট নম্বরটা তারা দেবে, এই দুটো, আধার কার্ড লাগবেই এবং ব্যাংকের বই একটা যেটা লাগে সেটা লাগবে, এবং একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনি এই রাজ্যে থাকেন সেটার ব্যাপারে, আপনি আপনি যে অঞ্চলে বসবাস করেন সেই ব্যাপারে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা লাগবে। ঋণের যে সমস্ত মানদণ্ড ইতিমধ্যে আমি উল্লেখ করেছি, তার সঙ্গে আরেকটা জিনিস আমাদের উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে যে 50,000 টাকা পর্যন্ত যদি কোনো প্রতিবন্ধকতা যুক্ত নারী তিনি ঋণ নেন, সেটা কোনো রকম সেলফ এমপ্লয়মেন্টের জন্য, মানে কর্মসংস্থানের জন্য, নিজে কোনো ব্যবসা শুরু করার জন্য ইত্যাদি, একমাত্র যদি তার চলচ্ছক্তিজনিত প্রতিবন্ধকতা না থাকে, মানে তার চলাফেরার সমস্যা না থাকে, লোকোমোটর ডিসেবিলিটি তিনি যদি না হন, তারা এই তারা যদি 50,000 টাকা অবধি লোন নেন তাহলে তারা কিন্তু 1% ছাড় পাবেন, এবং এই ছাড়টা NDFDC নিজেরাই দেবে, মানে যে সুদ তাদের দিতে হতো তার 1% তারা রিবেট পাবেন, এটা NDFDC দেবে। এবারে একটা বিষয় এ প্রসঙ্গে বলে রাখা ভালো, যেটা আমরা আমাদের যে সংগঠনের মাধ্যমে আমরা কেন্দ্রীয় সরকারের দৃষ্টিও আকর্ষণ করেছি, সেটা হচ্ছে কোনো কোনো রাজ্যে, বিশেষ করে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে, একটা অলিখিত নিয়ম চালু আছে, খাতায় কলমে আমি নিয়মটা কোথাও দেখিনি কিন্তু আছে এটা, বা খাতায় কলমেও দেখেছি, হ্যাঁ আছে, সেটা হচ্ছে যে যিনি ঋণ নিতে চাইবেন তাকে একজন সরকারি কর্মচারীকে তার গ্যারান্টার হতে হবে তার এই ঋণের জন্য। এইবার আপনারা বুঝুন যে একজন সরকারি কর্মচারী সবসময় একজন প্রতিবন্ধী মানুষ তার ঋণের জন্য কেন গ্যারান্টার হতে যাবে, সুতরাং তিনি অধিকাংশ ক্ষেত্রেই এটা হন না, আর তিনি এটা হন না বলেই প্রতিবন্ধী ব্যক্তিরা ঋণ পাওয়া থেকে বঞ্চিত হন। আপনারা যদি NDFDC ওয়েবসাইট থেকে দেখেন যে ব্যবসা করার জন্য বা আত্মনির্ভর হওয়ার জন্য, সেলফ এমপ্লয়েড হওয়ার জন্য কজন প্রতিবন্ধী মানুষ NDFDC থেকে পশ্চিমবঙ্গের লোন পেয়েছে, তাহলে আপনি দেখবেন সংখ্যাটা খুব বেশি হবে না, খুবই কমই সংখ্যাটা। এর একটাই কারণ হচ্ছে যে সরকারি কর্মচারীদের গ্যারান্টার হতে বাধ্য করা এবং সরকারি কর্মচারীদের সেটা হতে না চাওয়া, এই কারণটার জন্যই অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে এই সমস্যাটা আছে, অন্যান্য কয়েকটা রাজ্যেও এই সমস্যা আছে বলে আমি শুনেছি।
0: সংশ্লিষ্ট দপ্তরে তো নিশ্চয়ই নিজস্ব কিছু যুক্তি থাকবে, থাকবে কিছু কারণ, কিন্তু সেই সব দিকগুলোকে যদি তারা পুনর্বিবেচনা করে বিকল্প কোনো পথ বের করতে পারেন তাহলে নিঃসন্দেহে তাতে বিশেষভাবে সক্ষম মানুষেরা অনেক বেশি উপকৃত হবেন, উপকৃত হবে গোটা মানব সমাজও।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান
1: আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রোমগীতি।

ভাবো তো, সকাল সকাল তুমি ঘুম থেকে উঠেছ, আর তোমার সামনে এই ঘুম থেকে ওঠার পরেই দেখতে পাচ্ছ একটা অঙ্ক, আর সেই অঙ্কটা এতটাই কঠিন যে অঙ্কটা দেখেই তোমার মনে হচ্ছে এই রে সকালে উঠেই একেবারে পাশ। আবার ধরো তুমি অফিসে গেছো, আর অফিসের যে স্যার তিনি তোমাকে এমন একটা জরুরি কাজ দিয়েছে যেই কাজটার জন্য তুমি একেবারেই প্রস্তুত নও, তখন তোমার মনে মনে এটাই ভাববে যে আজ তো ভালোই বাসে পড়লাম। তারপর ধরো বিকেলে তুমি তোমার বন্ধুদের সঙ্গে দেখা করতে গেছো, নিয়ে একজন বন্ধুর কাছ থেকে তুমি একটুখানি টাকা ফেরত পাও, তুমি তার কাছে সেটা চেয়েছো, আর সে সঙ্গে সঙ্গে উত্তর দিল যে আজ তো এখন হবে না, তুই বরং পরে তোকে দিয়ে দেবো, ব্যাস সেখানেও মাস। এবার প্রশ্নটা হলো এই যে নিরীহ মাস, সেটা কি এমন করলো যে আমাদের বাঙালিদের জীবনে যত কঠিন পরিস্থিতি হোক না কেন সব কিছু গিয়ে তাঁর ঘাড়ে পড়ে। আর মজার ব্যাপার হলো যে মাসকে আমরা কথায় কথায় বিপদে পড়ছি, যখনই আমরা ভাঙড়ে পড়ছি বা যে কোনো রকমের কোনো কঠিন পরিস্থিতি পড়ছি, তখনই আমরা সেটার প্রতীক হিসেবে দাঁড় করাচ্ছি মাসকে। এই মাসই কিন্তু আমাদের বহু মানুষের জীবনের ভরসা, কারোর হাতে বাঁশ হয়ে ওঠে ঝুড়ি কোথাও বা কুলো কিংবা মোড়া, আবার কারোর হাতে সে তৈরি হয় একটা নতুন আসবাবে, আবার কারোর হাতে বাঁশ হয়ে যায় বাঁশি, আর যার থেকে বেরিয়ে আসে সুন্দর সুর। আর আজ 18ই সেপ্টেম্বর, আজকে দিনে জানো কি, আজ হচ্ছে ওয়ার্ল্ড ব্যাম্বু ডে, বা যেটাকে আমরা বলতে পারি যে বিশ্ব বাঁশ দিবস। এবার হয়তো মনে হতেই পারে যে ওয়ার্ল্ড ব্যাম্বু ডে, বাঁশ সেটা আবার কী এমন ব্যাপার বা কী এমন জিনিস যার জন্য আমরা তাকে নিয়ে এত উদযাপন করবো, বা তার কথার জন্য একটা গোটা দিন থাকবে, আচ্ছা থাকবে নাই বা কেন বলো তো, এই যে আমরা এত রকমের হস্তশিল্প রকম বিভিন্ন রকম জিনিস ব্যবহার করি, আর সেই জিনিসগুলোর মধ্যে কত রকমের জিনিস থাকে যেগুলো আমরা এই বাঁশ দিয়ে পাই। আর আমাদের বাংলায়, বিশেষ করে আমাদের বাংলার যে হস্তশিল্প, সেখানে কিন্তু বাঁশের তৈরি বিভিন্ন রকমের সামগ্রী আছে। আর এই যে বাঁশ শিল্পী, তাদের যে জীবন, তারা যেভাবে এত নিখুঁতভাবে এক একটা সুন্দর টেকসই জিনিসপত্র তৈরি করে, তাহলে তারা যেই বস্তুটা ব্যবহার করে সেগুলো বানাচ্ছে, সেই বাঁশের তো একটা অসাধারণ জার্নি তো আছে। আর দেখো একটা সাধারণ বাঁশ যার থেকে শুরু করে সেটা যেভাবে আমাদের ঘরে বাজারে শিল্প সঙ্গীত আর বিভিন্ন রকম জায়গায় পৌঁছে যায়, সেটা কিন্তু কীভাবে হয় সেই নিয়ে আমাদের আড্ডা চলবে। ও আজকে তোমাদের আড্ডায় কে আছে সেটাই তো বলা হয়নি, আজকে তোমাদের সাথে যুবাণী আড্ডায় অল্প অল্প গল্প কথায় তোমাদের সঙ্গে আছি আমি মৌলি। আর আড্ডা যখন হবে, আর যেহেতু অল্প অল্প কথা হবে, কথার মাঝে থাকবে গানও, তাই তোমার জন্য তোমার পাশাপাশি তোমার সঙ্গে তোমার কাছাকাছি থাকতে লগ্নজিতা চক্রবর্তী কণ্ঠে থাকছে এই গানটা।

ফিরে এসেছি গানের পর, আর তোমার সঙ্গে আজ অল্প অল্প গল্প কথার আড্ডায় আছি আমি মৌরি। আচ্ছা, মাস শুনলে আমাদের বাঙালিদের মনে কিন্তু আরও একটা জিনিস, মানে বিশেষ করে এই সময়টাতে আরও যেটা মাথায় ঘুরবে সেটা হচ্ছে দুর্গাপুজো, দুর্গাপুজোর খুঁটি। আর কী হবে, এই একটা বস্তু আমাদের পুজো পার্বণ সব কিছুর সাথে একেবারে মিলে মিশে এক হয়ে আছে। আর দেখবে আরও একটা যে ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার কথা। কাঁচা রাস্তা, পুকুর, সবুজ মাঠ আর কোথাও কোথাও একটা বাঁশঝাড়। আর বাংলার যে গ্রামীণ জীবন, সেই জীবনের সঙ্গে কিন্তু মাসের সম্পর্কটাও বহু রকম পুরনো। মানে একটা সময় ছিল যেখানে বাড়ির আশেপাশে বাঁশঝাড় থাকা মানেই ছিল বিভিন্ন রকমের প্রয়োজনের সময় হাতের কাছে একটা গুরুত্বপূর্ণ উপকরণ থাকা, মানে একটা ছোট্ট একটা স্টোর হাউস বলা চলে বাঁশকে। ধরো যে কোনো রকম কিছু দরকার হচ্ছে, তুমি বাড়িতে মাচা বানাতে চাও, ঘরের নানান কাজে, কৃষিকাজ থেকে শুরু করে মাছ ধরা, কোনো জিনিস বয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং অনেক ক্ষেত্রেই কিন্তু এই বাঁশের ব্যবহার ছিল। আর সেটা দিয়ে কী কী তৈরি হয় সেই তালিকা যদি আমি এখন বলতে শুরু করি, তাহলে তো মানে আমাদের আড্ডায় আর কিছু হবে না, শুধু ওই লিস্টটাই চলতে থাকবে। মানে বিভিন্ন রকমের যে এত জিনিসপত্র আছে, যেমন ধরো বাঁশের তৈরি ফ্লাওয়ার ভাস, তারপরে ল্যাম্পশেড, তারপরে ফটো ফ্রেম, বিভিন্ন রকমের এমনকি গয়নাও কিন্তু তৈরি হয় এই বাঁশ দিয়ে। আর পশ্চিমবঙ্গে আমাদের বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে এই বাঁশ শিল্প কিন্তু বিভিন্ন রকমের জায়গাতে একটা গুরুত্বপূর্ণ ঐতিহ্য রয়েছে, এবং বহু কারিগরের কাছে এই শিল্প কিন্তু জীবিকারও একটা গুরুত্বপূর্ণ উৎস। কিন্তু দেখবে দোকানে একটা মাসের ঝুড়ি দেখলে আমরা অনেক সময় ভাবি যে এটা তো মাস দিয়ে বানানো, এটা হয়তো বেশি দিন নাও চলতে পারে। অথচ দেখবে যে এটার পিছনে থাকে অনেকটা পরিশ্রম। আর প্রথমে ওরা যেভাবে জিনিসটাকে বানায়, ওরা প্রথমেই ভালো করে দেখে যে একটা ভালো বাঁশ বেছে নেয়, আর তারপর অনেক ক্ষেত্রে এগুলোকে বিভিন্ন রকমের একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, যেমন সেটাকে জলে ভিজিয়ে শুকিয়ে তারপর সরু সরু করে ফালি বা স্ট্রিপ তৈরি করে, এবং তারপর সেই ফালিগুলোকে বিভিন্ন প্যাটার্ন বুনে ধীরে ধীরে তৈরি হয় সুন্দর একটা জিনিস। কেউ হয় সুন্দর একটা ফ্লাওয়ার ভাস, কিংবা ধরো তোমার ঝুড়ি, কিংবা থামা, তারপরে হাত পাখা, এই সব কিছুই কিন্তু তৈরি হয় এই বাঁশ দিয়ে। আর এই যে দেখবে এই যে জিনিসগুলো বানানো হয় এগুলো কিন্তু খুব নিখুঁতভাবে সেই কারিগররা বানায়, কারণ সামান্য এদিক ওদিক হলেই পুরো জিনিসটাই একেবারে নষ্ট, বা ডিজাইনটাই একেবারে নষ্ট হয়ে যেতে পারে। আর স্কুলে সেই আরও একটা সম্পর্ক তো আমাদের ছোটোবেলা থেকেই।

0: বাঁশের সঙ্গে আছে, যেটা হচ্ছে সেই বাঁশ নিয়ে অঙ্ক। তো সেই অঙ্কের দিকে না হয় আমি নাই গেলাম, তবে আজকে যে আমরা আড্ডা দিচ্ছি, তুমিও যদি চাও তুমিও কিন্তু আমাদের যুবাণী সঙ্গী হতে পারো। কিভাবে হতে পারো সেটা আমি তোমাকে বরং না আমি বলবো না, আমি তোমাদের সেটা শুনিয়ে দেব।
1: আচ্ছা, তোমার কি মনে পড়ে শেষ কবে নিজের কোনো ভুলের জন্য কারো কাছে ক্ষমা চেয়েছিলে? বা মনে পড়ে সেই রাতের কথা যখন গোটা পৃথিবী ভুল বুঝছিল, তখন শুধু একটা মানুষ বলেছিল, ভয় নেই, পড়ে গিয়েই তো মানুষ হাঁটতে শেখে। সব শিক্ষক কি ব্ল্যাকবোর্ডের চকের দাগ কেটে নামতা শেখান? একদমই না। আমাদের জীবনের সবচেয়ে দামি শিক্ষাটা অনেক সময় কোনো ক্লাসরুম দেয় না। হতে পারে সেটা মধ্যরাতে ট্রেনের সহযাত্রীর ফেলে যাওয়া এক টুকরো দীর্ঘ নিঃশ্বাস, কিংবা রাস্তায় চা বেচতে বেচতে হাসি মুখে বেঁচে থাকার পাঠ দেওয়া সেই মানুষটা, কিংবা হয়তো তোমার মা, যিনি নিজের খিদে লুকিয়ে তোমাকে খাইয়ে নিঃশব্দে শিখিয়েছিলেন আত্মত্যাগের সংজ্ঞা। শিক্ষক আসলে না কোনো পেশা নয়, শিক্ষক হলো জীবনের এমন একটা মোড় যিনি তোমাকে কখনো হাত ধরে হাঁটতে শেখান, কখনো বা এগিয়ে চলার পথ দেখিয়ে দেন। আর এই সেপ্টেম্বরের আমেজে আমরা খুঁজছি সেই মানুষটিকে যার একটা কথা বা আচরণ তোমার জীবনের গতিপথ ঘুরিয়ে দিয়েছিল, আর তার দেওয়া বড় শিক্ষাটার গল্প আমাদের লিখে পাঠাও। কলমে রূপ নিক সেপ্টেম্বর মাসের বলতে চাই এর বিষয়ে জীবনের পাঠ। অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের। সরাসরি মেইল করতে পারো আমাদের মেল আইডি যুববাণী কলকাতা @gmail.com। আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। লেখা পাঠানোর শেষ তারিখ 20 সেপ্টেম্বর 2026। দেরি করো না, ঝটপট লিখে পাঠিয়ে দাও। আরও একবার বলে দিই আমাদের সেপ্টেম্বর মাসের বলতে চাই এর বিষয় জীবনের পাঠ।
0: তাহলে আমাদের সেপ্টেম্বর মাসের যে বলতে চাই এর বিষয় জীবনের পাঠ, সেটাতে কিন্তু চিঠি পাঠাতে অবশ্যই ভুলবে না। আর আজ আমাদের আড্ডার বিষয় হচ্ছে ওয়ার্ল্ড ব্যাম্বু ডে। এবার আজকের যে দিনটা, আজকের দিনটা কীভাবে শুরু হলো বা আজকের দিনটা যে উদযাপন করা হয়, আজকের দিনে কি কোনো বিশেষ থিম আছে? হ্যাঁ, সেসব তো আছে এবং সেসব নিয়ে আমাদের আড্ডা চলতেই থাকবে। তবে এই যে আমাদের জীবনে মাস, এটা তো একটা বড় সড় অঙ্ক। যেমন ধরো আমরা বিভিন্ন সময় কলেজে যে পরীক্ষাগুলো দিই, পরীক্ষার ঠিক আগে যখন আমাদের পড়াশোনা হয়তো অতটা ভালো করে হয়নি, কিংবা ধরো আমি খুব ভালো করে পড়াশোনা করে গেছি কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখলাম যে প্রশ্নগুলো এসেছে, ব্যাস সেইটা দেখে যে আমাদের মনে মনে কত রকমের মানুষের কথা আসে সেটা না হয় নাই বললাম। আমাদের আড্ডা চলতে থাকবে, আর তোমার জন্য থাকছে দেবরাজ ভট্টাচার্যের কণ্ঠে এই গানটা।

হিনা সেজে গানের পর আর তুমি শুনছো অল্প অল্প গল্প কথা, তোমার সঙ্গে আছি আমি মৌলি। আর আজ আমাদের কথা হচ্ছিল একটু আগে গান নিয়ে, আর গানের আগে আমরা বলছিলাম এই বাঁশ নিয়ে অঙ্ক করার কথা। আচ্ছা, তাহলে কি আমরা একটা অঙ্ক করে দেখব? মানে এক যোগ এক তো দুই হয়, এটা আমরা সবাই জানি, কিন্তু একজন দক্ষ বাঁশ শিল্পীর হাতে একটা ফালির সঙ্গে আরেকটা ফালি যোগ করলে কত হয় জানো? কখনো সেটা একটা ঝুড়ি হয়, কখনো বা একটা ল্যাম্পশেড হয়, আর কখনো হয় একটা সুন্দর ডিজাইন। তবে এই যে অঙ্কটা একটা শিল্পীর কাছে কিন্তু একেবারেই সহজ নয়, কারণ এই যে মা শিল্পীর যে জীবন, তাদের জীবনেও রয়েছে অনেক রকমের যোগ্যোগ। তাদের কাঁচা মাল কিনতে হয়, তাদের সময় ও শ্রম দিতে হয়, এবং সেই যে জিনিসগুলো তৈরি করতে হয় এবং তারপরে বাজারে গিয়ে বিক্রি করতে হয়, তাই এই যে তাদের জীবনের একটা লম্বা একটা পরিশ্রম। তাই যেগুলো দেখলে বা এই যে সুন্দর সুন্দর আমরা যে বাঁশের তৈরি বিভিন্ন রকমের জিনিসগুলো বাজারে যখন আমরা দেখি, সেটা দেখি এত সুন্দর, সেটা বললেই হবে না, এটাও আমাদেরকে দেখতে হবে যে কারিগর কতটা পেলেন। আর সেখানে কিন্তু আমরাও সাহায্য করতে পারি, তাদের থেকে আমরা হয়তো একটা দুটো জিনিস কিনতেই পারি। কারণ এই যে আজকে ওয়ার্ল্ড ব্যাম্বু ডে, এটা পালন করার কারণ কি জানো? মানে প্রতি বছর আজকের দিনটাতে আমরা এই দিনটি পালন করছি, এটা কিন্তু আজকে শুরু হয়নি বা দু এক বছর আগে শুরু হয়নি, এটা শুরু হয় 2009 সালে। তখন ওয়ার্ল্ড ব্যাম্বু অর্গানাইজেশন তারা একটি উদ্যোগ নেয় এবং সেখান থেকেই এই আজকের যে দিবস এটা সূচনা হয়। এবং এটার উদ্দেশ্য ছিল যাতে যে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে বাঁশের সঙ্গে, এবং সেটা যাতে আমরা বিশ্বজুড়ে একটা সচেতনতা বাড়াতে পারি বাঁশের জন্য, যে আমাদের যে এনভায়রনমেন্টাল, ইকোনমিক এবং যে কালচারাল যে আমাদের পটেনশিয়াল আছে সেগুলোকে যাতে আমরা সামনে নিয়ে আসতে পারি, এটাই ছিল আজকের দিনের অন্যতম উদ্দেশ্য। এবার এই যে ওয়ার্ল্ড ব্যাম্বু ডে, এটা আমাদের মনে করিয়ে দেয় যে বাঁশকে শুধু গ্রামের সাধারণ জিনিস হিসেবে দেখলে একেবারেই চলবে না, কারণ তার সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের টেকসই জীবনযাপন, যাকে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলছি, আমাদের যে জীবনযাত্রা, তারপরে আমাদের যে ট্র্যাডিশন, আমাদের যে কালচার, সেটার যে বিভিন্ন রকমের জ্ঞানগুলো, এবং নতুন যে শিল্প, সেসবের সম্ভাবনা, এবং বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন রকমের আসবাবপত্র এবং আমাদের যে কনস্ট্রাকশনের যে বিভিন্ন রকমের বস্তু, সেগুলোও কিন্তু তৈরি হয় বাঁশ দিয়ে। আর পাশাপাশি হ্যান্ডিক্রাফ্ট, তারপর ধরো কাগজে তৈরি বিভিন্ন রকমের জিনিসপত্র, এগুলো তো আছেই, বরঞ্চ এগুলো নিয়ে আমরা কথা নাই বা বললাম। তো এই সব নিয়েই কিন্তু আমাদের ওয়ার্ল্ড ব্যাম্বু ডে। আর 2026 সালে এবছরের যে থিম, এবছরের থিম হলো ব্যাম্বু বিয়ন্ড বর্ডার্স। মানে এই থিমটা বলতে চাইছে যে আমরা যাতে আজকের দিনটাকে শুধুমাত্র কিছু কিছু জায়গায় বা কিছু কিছু অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ না রাখি, এবং আমরা সারা বিশ্বে, সারা পৃথিবীর দ্বারে এই বার্তাকে আমরা ছড়িয়ে দিতে পারি। কারণ বাঁশ কখনো একটি দেশ বা সংস্কৃতি সম্পত্তি একেবারেই নয়। যদিও আমরা দেখতে পাই যে ভারতবর্ষ এবং চীন এবং বিভিন্ন রকম আমাদের যে ওরিয়েন্টাল যে দেশগুলো আছে, সেখানে এর বিভিন্ন রকম উৎপাদন অনেক বেশি, কিন্তু তাহলেও পৃথিবীর যে নানান জায়গায় মানুষ নিজেদের পরিবেশ, প্রয়োজন এবং সংস্কৃতির সঙ্গে মিলিয়ে কিন্তু বাঁশকে ব্যবহার করছে। তাই বাঁশের জন্য বিভিন্ন রকমের যে আমাদের বিভিন্ন জ্ঞান এবং বিভিন্ন রকমের যে ইনোভেশন, সেগুলোকেও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যাতে আমরা ছড়িয়ে দিতে পারি, এই সব নিয়েই কিন্তু এবছরের থিম ব্যাম্বু বিয়ন্ড বর্ডার্স। এবং এই থিম বিভিন্ন অঞ্চল, বিভিন্ন সংস্কৃতি এবং শিল্পক্ষেত্রে বাঁশের একটা বৃহত্তর গুরুত্ব এবং সহযোগিতার কথাই কিন্তু আমাদেরকে বলছে। আর এইভাবেই আমাদের আড্ডা চলতে থাকবে। জানি একটুখানি আমরা এখন একটু পড়াশোনার মতন করি, একটু সিরিয়াস কথাবার্তা বলছিলাম যে এই বিশ্ব বাঁশ দিবস সেটা আমরা কেন উদযাপন করছি। আর হাসি মজার ছলে যতই আমরা কথা বলি না কেন, এটা তো আমাদেরকে মানতেই হবে যে আমাদের বাংলার যে হস্তশিল্প সেটা কতটা সুন্দর এবং কতটা সমৃদ্ধ। আর সেই নিয়ে আমাদের ওয়ার্ল্ড ব্যাম্বু ডে, আর আজকের দিনটা আমাদের সেই বাঁশ কারিগরি এবং তাদের কারিগরের জন্যেই উদ্দেশ্য করে আমাদের আড্ডা চলতে থাকবে। আর হয়তো তুমি আমি অনেক কিছুই জানতে পারি না, যেগুলো আমরা জানবো গানে গানে আর আড্ডার মাধ্যমে। তোমার জন্য থাকছে এই গানটা মাতিম সাকিবের কণ্ঠে।

তাহলে আমরা অনেক কিছুই জানতে পারি না। আর যেমন এই ঘড়ি কাটাও যেমন আমাদেরকে বলছে যে আমাদের অনেক কিছু জানা অজানা থেকেই যাবে, আর সেগুলো নিয়েই হয়তো আমরা ফিরে ফিরে আবারও আসবো অল্প অল্প গল্প কথার আড্ডায়। আর আমাদের বাংলা যে গাড়িগর তাদের হাতে

বাঁশের কাজ এটারও কিন্তু একটা মানে দীর্ঘ ঐতিহ্য আছে। মানে সেই পুরনো দক্ষতার সঙ্গে যদি আমরা নতুন ডিজাইন আর নতুন ভাবনাকে যোগ করতে পারি, তাহলে কিন্তু এই যে বাঁশি তৈরি বিভিন্ন রকমের জিনিস, এটা আমরা আজকের বাজারেও কিন্তু নতুনভাবে জায়গা করে নিতে পারে। যেমন ধরো, চীনা বাঁশের ঝুড়ির পাশাপাশি আমরা তৈরি করতে পারি সুন্দর হোম ডেকোর বা দৈনন্দিন ব্যবহারের জন্য নানান রকমের পণ্য। তবে হ্যাঁ, অবশ্যই প্লাস্টিক আর সস্তা ফ্যাক্টরি মেড যে জিনিসগুলো আছে

বিভিন্নদেরকে জানাতে পারি যে তারা এই জিনিসগুলো বানাচ্ছে, কিংবা ধরো বিভিন্ন রকম যে ক্রাফট ফেয়ার হচ্ছে বা বিভিন্ন রকম মেলা হচ্ছে, ওয়ার্কশপ হচ্ছে, সেখানে গিয়ে তাদের কাজটা তাদের কাছ থেকে শিখতে পারি বা দেখতে পারি। তবে একটা কথা মনে করা দরকার যে মাস প্রকৃতির উপাদান হলেও তা পণ্য তৈরিতে কতটা প্লাস্টিক বা কেমিক্যাল ব্যবহার হচ্ছে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। আর সবশেষে এটাই বলবো যে আমাদের বাঙালির কাছে বাঁশ মানে কিন্তু শুভদেই একেবারে বিপদের প্রতীক সেটা একেবারেই নয়, কারণ এই বাঁশই কারো হাতে শিল্প, কারো হাতে সুর, আবার কারো হাতে জীবিকার ভরসা। তাই ওয়ার্ল্ড ব্যাম্বু ডেতে আমাদের সবারই এটাকে কিন্তু নতুনভাবে আমরা একটু হলেও চিনতে পারলাম, কি তাই তো? আর এতক্ষণ অল্প অল্প গল্প কথার আড্ডায় তোমার সঙ্গে ছিলাম আমি মৌলি। আড্ডা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। আর যেতে যেতে তোমার জন্য থাকছে অনুপম রায় আর প্রশ্নিতা পালের কণ্ঠে এই গানটা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: শুরু হচ্ছে সাঁওতালি গানের অনুষ্ঠান।

একটি প্রকার। এই গান যে কোনো সময় এবং উপলক্ষ ছাড়াই গাওয়া যায়। সুর ও তাল অনুযায়ী বিভিন্ন ধরনের লাগড়ে গান রয়েছে, যেমন এতহব লাগড়ে, শিকারীয় লাগড়ে, ঝিকো লাগড়ে ইত্যাদি ইত্যাদি। তবে একই সুর ও তালের লাগড়ে গান অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন নামে পরিচিত। যেমন কোনো এক অঞ্চলের এতহব লাগড়ে অন্য অঞ্চলে হয়তো সোজে লাগড়ে নামে পরিচিত, আবার এক অঞ্চলের লাগড়ে গান অন্য অঞ্চলে পরব গান নামে পরিচিত। এই ধরনের নাম বিভ্রাট লাগড়ে গানের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আজ প্রথমেই বাবুদাস টুডু ও সহশিল্পীদের গাওয়া এতহব লাগড়ে গান শুনি।

এই গানে নাচের আখড়ার বর্ণনা করা হয়েছে। বাদকের দল আগে আগে মাদল বাজায়, পিছনে রয়েছে নর্তকীর দল। জমজমাট এই নাচের আখড়ায় সকলকে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এবারের নিবেদন শিকারিয়া লাগড়ে, পরিবেশন করছেন মালতী টুডু ও সহশিল্পীবৃন্দ। খামারের পরিত্যক্ত কোণে ফুটেছে গোলাপ ফুল, তার সৌন্দর্য সকলের মন ছুঁয়ে গেলেও পড়ন্ত বেলায় তা মলিন হয়ে পড়ে। আমার ছোট্ট মেয়েটির খোঁপায় সেই ফুল মলিন হওয়া অবধি শোভা পায়, গানটিতে এই কথাই বলা হয়েছে।

এই গানেও নাচের আখড়ার বর্ণনা করা হয়েছে। নর্তকীর দল নাচে ও গানে মাতোয়ারা হয়ে অবশেষে ক্লান্ত হয়ে পড়ছে, দেখলে মায়া হয়, তবু যেন খুশির শেষ নেই।

এবারে ঝিকে লাগড়ে গান পরিবেশনায় অঞ্জলি সরেন ও সম্প্রদায়। এই গানটিতে পুত্রকে নিয়ে মায়ের স্বপ্ন কথা বলা হয়েছে। ওহে বাছা, এবছর তোমার জন্য ধুতি কিনে দেব, আসছে বছর দেব পাগড়ি, আর তার পরের বছর তোমার বিয়ে দেব। দৈনন্দিন কাজে অখুশি তোমার বাবাকে রাজি করাতে হবে।

অনিল মান্ডি ও সম্প্রদায়ের পরিবেশনায় শুনি একটি সজিয়ে লাগড়ে গান। গানটিতে পৌরাণিক আখ্যানের কথা বলা হয়েছে। প্রভুর দয়ায় কিভাবে এই বসুন্ধরা ও মানব সৃষ্টি হয়েছে তার উল্লেখ আছে গানটিতে।

অনেক ধরনের লাগড়ে গানের মধ্যে একটি হল সার্দি লাগড়ে গান। এই গান শোনাচ্ছেন গোলাপী হাঁসদা ও সম্প্রদায়ে। এই গানে সাঁওতাল জাতির সৃষ্টি কাহিনীকে স্মরণ করা হয়েছে। এত বড় পৃথিবীতে মানব জন্ম, বিশেষত সাঁওতাল জাতির জন্ম যে হাঁস হাঁসিল নামক পাখি থেকে, সেই কথাই বলা হয়েছে।

আজকের শেষ নিবেদন জহার লাগড়ে গান। বাড়িতে সবই আছে, চিঁড়েমুড়ি আছে, মিষ্টিও আছে, কিন্তু খাবার লোক নেই, কাকে দেওয়া যায়? নাচের আখড়ার যারা শোভা বাড়ায়, সেই বাদকের দল বাজাতে বাজাতে ও নর্তকীর দল নাচতে নাচতে ক্রমশ যেন ক্লান্ত হয়ে পড়ছে। তাদেরই দেওয়া হোক এই চিঁড়েমুড়ি ও মিষ্টি, তারা চনমনে হয়ে উঠুক, জমে উঠুক আখড়া। এই কথাই বলা হয়েছে এবারের গানটিতে। পরিবেশন করছেন লবা মুর্মু ও সম্প্রদায়।

শেষ হলো আজকের সাঁওতালি গানের অনুষ্ঠান। সংকলন ও সম্পাদনা সীতারাম বাসকে ও বিনয় মুর্মু, প্রযোজনা পরিমল হেমব্রম।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আজকের নাটক প্রজাপত্যে নমঃ, রচনা শ্যামাপ্রসাদ ঘোষ, প্রযোজনা কৌশিক সেন। নাটক প্রজাপত্যে নমঃ।
2: কামিন স্যার।
3: ইয়েস কামিন।
2: একটু কথা ছিল।
3: আগে তো বসুন।
2: থ্যাংক ইউ ওসি সাহেব।
3: এবারে বলুন ম্যাডাম, আপনার জন্য আমি কি করতে পারি?
2: ম্যাডাম বলবেন না প্লিজ, আমি আপনার মেয়ের বয়সী, তাই ম্যাডাম ও আপনি এই দুটো শব্দ যদি বাদ দিয়ে বলেন।
3: ওকে ওকে ওকে, নো প্রবলেম, তবে নামটা তো বলতে হবে।
2: আমার নাম সুমনা সরকার।
3: সুমনা, আই মিন যার মন ভালো, তার সাথে কে খারাপ ব্যবহার করলো?
2: এক ভদ্রলোক।
3: যে তোমার প্রতি খারাপ ব্যবহার করলো তাকে তুমি ভদ্রলোক বলছো?
2: দেখে তো ভদ্রলোক বলেই মনে হয়।
3: তা সেই বিশিষ্ট ভদ্র মহোদয় করেছেনটা কি?
2: করেনি কিছুই, মানে আমাদের কলেজের গেটের সামনে দাঁড়িয়ে একজন বয়স্ক লোক মেয়েদের দিকে তাকিয়ে থাকে, এমন ভাবে তাকায় না।
3: সে আবার কি?
2: আজকে আমার সাথে কথা বলার চেষ্টা করছিল, হাত নেড়ে ডাকছিল আমাকে, তাই আমার বন্ধুরা ওকে গেটের সামনে একটা দোকানে আটকে রেখেছে।
3: আমাকে কি করতে হবে?
2: ওকে ধরে আনতে হবে, এনে জানতে হবে ওর আসল উদ্দেশ্যটা কি।
3: ঠিক আছে ঠিক আছে, একটা লিখিত কমপ্লেন করে দাও, আমি দেখছি কি করা যায়।

0: আসবো স্যার।
1: কে? ও ও সুমনা, এসো এসো এসো এসো, এক্ষুনি ভাবছিলাম তোমার কথা।
0: কি ভাগ্য আমার, নামটাও মনে রেখেছেন।
1: 30 বছর পুলিশে চাকরি করছি, এটুকু না পারলে। আর তাছাড়া তোমার কেসটা আমি একটু সিরিয়াসলি নিয়েছি।
0: আমার প্রতি আপনার বিশেষ বদান্যতার কারণ?
1: বাহ, তুমি তো সেদিন বললে আমি আপনার মেয়ের মতন। তা মেয়ে যখন,
0: তাহলে আমি আপনাকে কাকু বলতে পারি?
1: ওয়াই নট,
0: যে জন্য এলাম। সে ভদ্রলোকের কি হলো?
1: আপাতত আমার স্পেশাল কাস্টডিতে আছে, ওর বাড়ির লোকেদের ডেকে পাঠিয়েছি।
0: আমি বা আমার বন্ধুরা যেটা জানতে চাই সেটা হলো ওনার উদ্দেশ্যটা কি ছিল, সেটা কি জানা গেছে?
1: জানা গেছে, জানা গেছে, তবে সেটা এখনই বলা যাবে না, পরে জানাবো। আগে তো কেসটার ফয়সলা হোক। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার স্ত্রী কেসটার কথা শুনে তোমাকে একবার দেখতে চেয়েছে। তুমি কি একবার যাবে আমার কোয়ার্টার্সে?
0: কোথায় আপনার কোয়ার্টার্স?
1: এই তো সামনে, চলো আমিই তোমাকে নিয়ে যাব। তার আগে আমার আরও কয়েকটা কথা জানার আছে।
0: বলুন, কি জানতে চান?
1: তোমার কমপ্লেন পেপারে দেখলাম তুমি এই শহরেই থাকো, নেদের পাড়ায়। তা তোমরা কি এখানকার স্থায়ী বাসিন্দা?
0: না না, আমরা বছর তিনেক হলো এসেছি এখানে, ভাড়া বাড়িতে থাকি। আগে আমরা বাঁকুড়ায় থাকতাম, ওখানে আমার বাবাও পুলিশে চাকরি করতেন।
1: করতেন মানে এখন কি?
0: মারা গেছেন টেররিস্টদের সাথে এনকাউন্টারে।
1: টেররিস্টদের সাথে এনকাউন্টার? আচ্ছা আচ্ছা, তোমার বাবার নাম কি সত্যেন্দ্রনাথ সরকার?
0: আপনি চিনতেন?
1: হ্যাঁ হ্যাঁ, আমরা একসাথে ট্রেনিং করেছি। তা তোমরা তো ভাড়া বাড়িতে থাকো, তোমাদের আদি বাড়ি কোথায়?
0: আমাদের আদি বাড়ি এই শহরেই। আমরা দীর্ঘদিন এখানে থাকতাম না বলে জ্যাঠা কাকারা সব দখল করে নিয়েছে।
1: তাই নাকি? কোন পাড়ায়?
0: রায়পাড়ায়, রাজবাড়ির দিঘির ধারে।
1: ঠিক আছে, এ বিষয়ে তোমার মায়ের সাথে কথা বলতে হবে, একদিন যাব তোমাদের বাসায়।
0: গেলে খুব খুশি হব।
1: ঠিক আছে, এখন চলো, তোমাকে নিয়ে গিয়ে তোমার কাকিমার হাতে তুলে দিই। তোমাকে পেলে প্রতিমা খুব খুশি হবে। একা থাকে তো?
0: কেন একা থাকে কেন, আপনাদের কোনো
1: আছে? তোমার মতোই একটি মেয়ে, তবে এখানে নয়, দিল্লিতে। জামাই ওখানেই চাকরি করে তো। এনিওয়ে, সব জানবে ধীরে ধীরে। মেয়ে যখন বলেছি তখন পুরোপুরি মেয়ে না করে ছাড়ছি না। কি আপত্তি আছে? আর আপত্তি থাকলেই বা শুনছে কে সেসব কথা? আমি না দারোগা রুদ্রপ্রতাপ মণ্ডল।

0: এনজয়। আরে সুমনা জি, এসো এসো।
1: মা বললো আপনি টেলিফোন করেছিলেন, আমাকে আসতে বলেছেন।
0: তোমার মোবাইলে না পেয়ে তোমার মা কি করতে হলো?
1: কিছু দরকার ছিল?
0: দরকার না থাকলে বুঝি আসতে নেই? এখানে একটা কাকিমা একা একা থাকে, তাকেও যে একটু সঙ্গ দেওয়া দরকার, সেটা বুঝি মাথায় আসে না?
1: না মানে
0: দেখছো তো, কোনো জুতসই যুক্তি পাচ্ছ না? তোমার কাকু আর আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম, আজ কদিন হলো বলো তো?
1: তা প্রায় 10 দিন হলো। আচ্ছা, ভিতরে কেউ গান গাইছে? খুব সুন্দর গলা তো।
0: শুধু সুন্দর গলাই নয়, ছেলেও সুন্দর। আমার ভাসুরের ছেলে শুভ্রাংশু, হাই স্কুলের টিচার, ধুবুলিয়ায় থাকে, প্রায় আসে আমার খোঁজ খবর নিতে। চলো তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই।
2: দেখো সুমনা, এই সেদিন কাকিমা তোমার সঙ্গে আমার আলাপ করিয়ে দিল, কিন্তু মনে হয় যেন কত জন্মের আলাপ। জানো সুমনা, বিকেলেই নদীর তীরে এসে বসলেই
1: গান গাইতে ইচ্ছে করে, তাই না?
2: না, শুনতে। গাইবে প্লিজ?
1: দোষ, আমি আবার কবে গান গাইব?
2: মনে রেখো, গান দিয়ে কিন্তু আমাদের সম্পর্কে শুরু।
1: সে তো তোমার গান শুনে।
2: যে গান জানে তাকেই গান বেশি আকৃষ্ট করে। তাছাড়া আমি শুনেছি তুমি গান জানো।
1: কাকিমা বলেছে?
2: কাকিমা নয়, ঘটক।
1: দেখো শুভ্রাংশু, নদীটা কেমন তীর তীর করে বইছে, নদীর এই বয়ে যাওয়াটা দেখতে খুব ভালো লাগে।
2: এইভাবে বইতে বইতেই নদী তার সাথীকে খুঁজে পায়, যেমনই নদীটা পেয়েছে মায়াপুরের হুলোর ঘাটে।
1: হ্যাঁ, আমি শুনেছি এই নদীটা ওখানে মিশেছে গঙ্গার সাথে।
2: শুনেছ? যাওনি কখনো?
1: না, এখনো যাওয়া হয়নি। আসলে আমি আর আমার মা, এই তো আমার জগৎ।
2: সেই জগৎ থেকে কবে বার হবে? বসবে আমার বাইকের পিছনে,
1: মিলন দেখাতে নিয়ে যাবে?
2: দেখব। আর গোধূলির রং নেমে এলে গাইব।
1: কি গাইবে?

0: এই যে প্রতিমা ম্যাডাম, ইনপুট তো অনেকটাই দিলে, আউটপুট কতটা?
1: এখন ঘুড়ি উঠছে,
0: কিন্তু লাটাই গোটাবে কবে?
1: তোমার সিগনাল পেলেই গোটাবো।
0: আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, তাহলে দুটো কাজ করতে হবে তোমাকে। প্রথমে সুমনা সম্মতিটা নিয়ে নাও, আর তারপর ওর মায়ের কাছে প্রস্তাবটা দিয়ে দেখো।
1: ওর মা তো আমাকে বলেছে একটা ভালো ছেলে দেখার কথা।
0: আচ্ছা,
1: বলেছে সুমনার বিয়ে ফাইনালটা হয়ে গেলেই দেখাশোনা পর্ব শুরু করবে।
0: ওকে ওকে, তাহলে তাহলে একদিন একদিন ওনাকে আসতে বলো আমাদের বাসায়।
1: ঠিক।
0: আর আর শুভ্রাংশুকে বলে রেখো, যদি উনি রাজি থাকেন, নাটক যা জমবে না, একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। সত্যি সুমনা, তোমাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। হ্যাঁ, যা কথা বলার জন্য তোমাকে ডেকেছি। তোমার হাতে কিছুটা সময় আছে তো?
2: হ্যাঁ কাকু, আছে, আপনি বলুন।
0: দেখো সুমনা, তোমার সেই ভদ্রলোককে নিয়ে আমি তো পড়েছি খুব মুশকিলে।
2: কোন ভদ্রলোক?
0: ওই যে যার বিরুদ্ধে তুমি কমপ্লেন করেছিলে।
2: সে ব্যাপারে আপনি কিছু করলেন না দেখে আমরা আগ্রহ হারিয়ে ফেলেছি।
0: কিন্তু কি করি বলো তো, জুতসই কোনো ধারা তো পাচ্ছি না। শুধুমাত্র তাকিয়ে থাকা বা কথা বলার চেষ্টা করার অভিযোগে কাউকে তো আর কোর্টে তোলা যায় না।
2: তাহলে
0: তোমরা কি 100% নিশ্চিত যে উনি মেয়েদের দেখার জন্যই কলেজের সামনে দাঁড়িয়ে থাকতেন, বা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে তোমাকে হাত নেড়ে ডেকেছিলেন?
2: না, আমরা তো আন্দাজ করে।
0: কেবলমাত্র আন্দাজের উপর নির্ভর করে কি কারোর বিরুদ্ধে কেস দেওয়া যায়? আইন কি বলে জানো তো, 100 অপরাধী ছাড়া পেয়ে যায় তো যাক, কিন্তু একজন নিরপরাধীও যেন শাস্তি না পায়।
2: এখন বুঝতে পারছি, উত্তেজনার বসে কাজটা খুবই কাঁচা হয়ে গেছে। উনি হয়তো অন্য কোনো উদ্দেশ্যে।
0: কিন্তু আমার ইনভেস্টিগেশন বলছে উনি মেয়েদের দেখার জন্যই কলেজের সামনে দাঁড়িয়েছিলেন।
2: তাহলে কি উনি একজন পাগল?
0: সার্টেনলি নট, একজন সুস্থ স্বাভাবিক মানুষ, একটি হাই স্কুলের হেডমাস্টার।
2: তাই নাকি? একজন শিক্ষক হয়েও,
0: একজন শিক্ষক হয়েও তিনি করেছিলেন ওই কাজ, তবে করেছিলেন পরিস্থিতির চাপে।
2: পরিস্থিতির চাপে?
0: হ্যাঁ, শুনবে সে কাহিনী?
2: অবশ্যই শুনব, আপনি বলুন।
0: তাহলে শোনো, ভদ্রলোকের নাম মহাদেব প্রতাপ মণ্ডল, বাড়ি এখান থেকে 10 কিলোমিটার দূরে ধুবুলিয়ার হাসপাতাল পাড়ায়। খুবই শান্তশিষ্ট স্বভাবের মানুষ, স্ত্রী ও এক চাকুরের ছেলে, এই নিয়ে পরিবার। পরিবারে স্ত্রী দুর্গার দাপট খুব বেশি। একদিন এই দাপুটে স্ত্রীর সাধ জাগলো ছেলের বিয়ে দিয়ে পছন্দ করে সুন্দরী বউ আনবেন ঘরে, তাই ডাক পড়ল ঘটকের।
3: যাই যাই।
4: নমস্কার, আপনি কি দুর্গা দেবী?
3: হ্যাঁ, কিন্তু আপনি কে?
4: আগে আমি শিব।
3: চালাকি হচ্ছে, যেই শুনলে আমি দুর্গা, অমনি তুমি শিব হয়ে গেলে।
4: আগে না,

0: আমি সত্যি শিব, শিব সুন্দর।
1: তার মানে তুমি হচ্ছ গিয়ে
0: শ্রীমান শ্রীযুক্ত ধুবুলিয়া গৌরব ঘটকেশ্বর শিব সুন্দর ঘড়ুই।
1: আমার এমন খিচুড়ি মার্ক ঘটকের মাথায়
0: দেখে পছন্দ হচ্ছে না তো?
1: হবে কি করে এমন প্যাকারটির মতো চেহারা নিয়ে?
0: যখন ঘটকগিরি শুরু করেছিলাম না, তখন বাঁশি ছিলাম ম্যাডাম, তারপর লোকের বাড়ি মিষ্টি খেয়ে খেয়ে সুগার ধরে গেল, তাই বাঁশ থেকে প্যাকারটি হয়ে গেলাম। তবে ভাববেন না ম্যাডাম, শরীর ছোট হয়ে গেল, চোখ দুটো এক সাইজেরই আছে, মেয়ে খোঁজার ব্যাপারে ও দুটো ঠিকঠাক নেই তো হলো।
1: তা নিজের মেয়েটাকে খোঁজা হয়েছে?
0: মানে
1: মানে নিজের বিয়েটা হয়েছে?
0: বিয়ে করে ফেললে তো আর মেয়ে দেখার চোখটা নষ্ট হয়ে যাবে।
1: তুমি আচ্ছা ফাজিল লোক তো, তোমার দ্বারা হবে মনে হচ্ছে। এসো এসো, বাড়ির ভেতরে এসো, রাস্তায় দাঁড়িয়ে তো আর বিয়ের দেখাশোনার কথা হয় না।
0: তাই চলুন ম্যাডাম।
1: বলি শুনছ?
2: হ্যাঁ শুনছি।
1: ওভাবে কথা হয় না, মুখের সামনে থেকে খবরের কাগজটা সরাতে হবে।
2: ওকে ম্যাম।
1: ওরকম বোম ফোলা নাথ হয়ে বসে থাকলে হবে? শুভর বিয়েটা তো দিতে হবে নাকি?
2: আমি যতদূর জানি আওয়ার মন ইজ অলরেডি এনগেজড।
1: এনগেজড হাতি?
2: আচ্ছা তানিয়া মেয়েটা খারাপ কি? উচ্চশিক্ষিতা, দেখতেও খারাপ নয়।
1: তুমি কি গো, তানিয়া দেখতে সুন্দরী, এই তোমার চোখ। শোনো একটা কথা,
2: হ্যাঁ,
1: তানিয়ার সঙ্গে আমি শুভর বিয়ে দেব না।
2: কেন কেন?
1: এক, ওদের দুজনের বয়স এক, দুই, ওদের কালচার ভালো নয়।
2: এই কথাটা শুভকে বলেছো?
1: শুধুই বলিনি গো, কান্নাকাটি করে ওর মনকে ভিজিয়েও দিয়েছি।
2: ভিজেছে
1: মনে তো হয়।
2: তাহলে আর কি, গো অ্যাহেড।
1: শোনো, কাল শিব এসেছিল
2: দুর্গার কাছে। শিব ছাড়া আর কে আসবে বলো?
1: শিব হলো একজন ঘটক, শ্রী শিব সুন্দর ঘড়ুই।
2: সন্ধান দিয়েছে কোনো পাত্রের?
1: দিয়েছে গোটা কত।
2: তা বেশ তো, তবে আর কি দেরি কেন, দেখাশোনা শুরু করে দাও। তা কবে বেরোচ্ছ?
1: ভাবছি সামনের রবিবার, তুমিও যাবে তো?
2: মহাদেব না গেলে দুর্গা কি ছাড়বে? অতএব চালাও পান্সি পাত্রের বাড়ি।

0: যাকে শাস্তি বলছিস সে কি শুনতে পাচ্ছে তোর কথা? শোনাতে গেলে তো কাছে আনতে হবে রে। অনেক কটা তো মেয়ে দেখা হলো, এর মধ্যে কোনোটা কি চলবে?
1: একটাও চলবে না।
0: উমা, কেন? রান্নাঘরের মেয়েটা খারাপ কি?
1: হাইটটা দেখেছো? 5 ফুটও হবে না বোধহয়।
0: না না, বেশি হবে, বেশি হবে। আমি তোর পাশে দাঁড়িয়েছিলাম, আমার চেয়েও তো লম্বা মনে হলো।
1: তা হবে না কেন? নিচে যে 2 ইঞ্চির সাপোর্ট ছিল, আমরা লম্বা মেয়ে চাইছি বলে ঘরের মধ্যেও যে সে হাই হিল পরেছিল সেটা কি দেখেছো?
0: উমা, তাই নাকি?
1: হ্যাঁ তাই।
2: আরে তা নয়, হাইটটা একটু কমই হলো। ভালো পরিবেশ, ভালো বংশ, আর বাড়ির সবাই চাকরি বাকরি করে, রুচিশীল বনেদি পরিবার, আর শহরের মাঝখানে অত সুন্দর একটা ফ্ল্যাট।
1: আমি যখন বউ নিয়ে বেরোবো তখন তো কেউ বংশ ও বাড়ি দেখবে না বাবা, দেখবে বউটাকে। দেখে বলবে, দেখ দেখ অত লম্বা হ্যান্ডসাম ছেলেটা আর কি মেটে বউ।
2: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওটা নয় ক্যান্সেল হলো। একটা লম্বা ভালো মেয়েরও সন্ধান আছে।
1: আছে?
2: মেয়েটি ওই নপাড়া হাই স্কুলের সংস্কৃত টিচার। ওর বাবা আমার পাশের হাই স্কুলের হেডমাস্টার, কাল বলছিলেন আমায়।
1: তুমি দেখেছো মেয়েটাকে?
2: এক ঝলক দেখেছিলাম একদিন, বেশ লম্বা, মুখশ্রীও বেশ ভালো, গায়ের রংটা বেশ বেশ পরিষ্কার, স্বাস্থ্যবতী, মানে বেশ গোলগাল চেহারা।
1: দেখো, মোটা মেয়েদেরই একটু কায়দা করে স্বাস্থ্যবতী বলা হয় জানো তো।
2: না মানে একটু মোটা,
1: একটু নয় অনেকটাই, ওজন তা কম করে।

0: 80 কেজি হবে।
1: তুই দেখেছিস
0: নতুন সিলেবাস নিয়ে যে ওয়ার্কশপটা হলো সেদিন, সেখানে এসেছিল একজন ট্রেনি হিসাবে।
2: অত ধরতে গেলে চলে শুভ, একটু আর দুটো ছাড় দিতে হবে নাকি?
0: ও
2: ডানা কাটা পড়ি এখন তুই কোথায় পাবি বলতো?
0: বাহ মা বাহ, বেশ বলেছো, তোমরা ধরবে আর আমি ধরতে গেলেই দোষ।
2: না না, আমি বলতে চাইছি,
0: শোনো মা, তোমরা তানিয়াকে অপছন্দ করেছো বয়স বেশি বলে, তানিয়া অপরূপা নয় বলে, তোমাদের ইচ্ছে মেনে নিয়েছি, তাই এখন তোমাদেরও আমার ইচ্ছেটাকে মেনে নিতে হবে। আমার ডানা কাটা পড়িই চাই, ব্যাস, খুঁজে দিতে পারলে বিয়ে করব, নইলে নয়।
2: এই দেখো, এই দেখো চল্লি কোথায়? অশুভ শুভ শোনবেলা, শুভ অশুভ।
1: আরে চেঁচিও না, চলে গেছে, খুব যে মেয়ে দেখে বেড়াবার শখ। যাও, চাকুরে ছেলের মা হিসেবে ঘ্যাম দেখিয়ে বেড়াও বাড়ি বাড়ি, খুব যে মিষ্টি খাওয়ার শখ। এবার বোঝো ঠেলা, খুঁজে বেড়াও ডানা কাটা পড়ি।
2: তোমরা বাইরে বেরো না আমি বাইরে বেরোই, পথে ঘাটে তো গড়ো, চোখে পড়ে না ভালো মেয়ে?
1: না পড়বে না কেন, কিন্তু কোন মেয়েটির বাবা পাত্র খুঁজছে সেটা বুঝবো কী করে? নাকি ভালো মেয়ে দেখলেই ডেকে জিজ্ঞেস করবো, এই যে মেয়ে তোমার বাবা কি তোমার জন্য পাত্র খুঁজছে?
2: জিজ্ঞেস করলে ক্ষতি কি?
1: ক্ষতি কি সেটা বুঝতে পারবে ওই যেদিন ওসব করতে গিয়ে গায়ে ব্যান্ডেজ বেঁধে বাড়ি ঢুকবো। তার চেয়ে বরং তুমি ওর পছন্দের বাগড়া দিয়েছ, তুমি খুঁজে বেড়াও, বাড়িতে তো গাড়ি রয়েছে, আমি এই পছন্দ হলে গাড়িতে চাপিয়ে শটান ঢুকে পড়ো বাড়িতে, উলুদয়া শাঁখ বাজানোটা নয় আমি শিখে ফেলবো এরই মধ্যে।
2: শুভ অশুভ এদিকে একবার আয় না বাবা।
0: আহ মা, দেখছো স্নানে যাচ্ছি তাও ডাকাডাকি শুরু করলে, না না কি বলবে বলো।
2: হ্যাঁ রে, বলছিলাম কি তাহলে ওই বর্ধমানের মেয়েটার বাবাকে হ্যাঁ বলে দি।
0: কি বলবো, মামা তো সম্বন্ধটা এনেছে, যা বলার আমি মামাকে বলে দিয়েছি।
2: না বলে দিয়েছিস?
0: বলেছি, কদিন পরে বলবো।
2: পরে বলবো বললে হয়? ফাল্গুনের মধ্যে না পারলে তো গরম পড়ে যাবে, তাছাড়া ভাবনা চিন্তা করারই বা কি এত আছে? অত সুন্দর মেয়েটাকে তোর পছন্দ হচ্ছে না বাবা? লম্বা পাকা কমলা লেবুর মতো গায়ের রং, কোমর পর্যন্ত ছড়ানো চুল,
0: আর চোখ,
2: চোখ কি
0: ছোট ছোট?
2: মোটেই ছোট ছোট নয়, আমার তো খুব পছন্দ হয়েছে। তোর বাবা তো বলছিল বুড়ো এতদিনে ভাগ্নের জন্য একটা ভালো পাত্রীর সন্ধান দিয়েছে।
0: কই, বাবা তো আমাকে কিছু বলেনি।
1: আরে বাবা বলেনি, তার কারণ আমার মতামতটা তোর উপর চাপিয়ে দিতে চাইনি।
0: ও
1: শোন শোন, মেয়েটাকে আমার সত্যি খুব ভালো লেগেছে রে, পছন্দ হয়েছে, পরিবারটাকেও বেশ ভালো লেগেছে, সহজ সরল গ্রাম্য পরিবেশ, খুব আদর যত্ন পাবি ওখানে বিয়ে হলে। হ্যাঁ এখন তুই হ্যাঁ বললি, একদিন গিয়ে দিন স্থির করে ফেলবো, মেয়ের বাবা তো রোজই ফোন করছে।
2: আর আমত করিস নি শুভ।
0: শোনো মা, আমার স্কুলের দেরি হয়ে যাচ্ছে, আমি বাথরুমে গেলাম।
2: তা যা না, কে তোকে বারণ করে দে, শুধু বাবা যা জানতে চাইছে সেটা জানিয়ে যা।
0: কি আর বলবো, ও তোমরা যা ভালো বোঝো করো।
2: যাক বাবা, হাঁপ ছেড়ে বাঁচা গেল, মেয়ে দেখতে দেখতে চোখ দুটোই যেন খারাপ হয়ে যাচ্ছিল।
1: আর তাছাড়া চোখ বছর খেয়ে দে এসে না বলার কাজটা তো আমাকেই করতে হতো, কি যে খারাপ লাগতো। ল্যান্ডে যখন ফোন বেজেছে তখন তোমাকে চাইছে, যাও যাও ধরো ধরো, দেখো তোমার ভাই বুড়োই ফোন করেছে।
2: হ্যালো, কে বলছেন? কে, কোথা থেকে বলছেন? গুড়াপ থেকে, মানে যৌগ্রাম গুড়াপ? আচ্ছা আচ্ছা, ধরুন ধরুন ধরুন। ওগো দেখো তো, বোধ হয় কোনো পাত্রীর বাবা ফোন করছে।
1: দেখি দেখি দেখি দেখি, দাও দাও দাও। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, কেন? আরে দোর মশাই, আপনার নামটা কি বলবেন তো? আচ্ছা শুনুন শুনুন শুনুন, হ্যাঁ না না না না না, আমার কথা হচ্ছে আমার ফোন নাম্বারটা আপনি পেলেন কোথা থেকে? হ্যাঁ, কে কে দিয়েছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে মশাই, ভেবে দেখবো ভেবে দেখবো। হ্যাঁ আচ্ছা, যোগগ্রামের মেয়েটার নাম কি মৌ?
2: হ্যাঁ হ্যাঁ, কেন কেন বলো না, কি হয়েছে? মৌ ফোন করেছিল?
1: না, মৌয়ের বয়ফ্রেন্ড।
2: বয়ফ্রেন্ড?
1: হ্যাঁ।
2: তা কি বললো?
1: বিয়েটা ক্যান্সেল করতে বললো। হ্যাঁ বললো ওদের নাকি 3 বছরের সম্পর্ক। ও কি হলো গো অযোগ্যা, অমন করছো কেন?
2: দেখাশোনা করা বিয়ে দেওয়ার
1: মাথায়, একটু শান্ত হাদা, অত উতলা হলে চলে?
2: এত অপমানের পরও উতলা হব না, শুধু খিলখিল করে হাসব।
1: দুর্গা কোথায় যাচ্ছ কোথায়? না যে করে হোক একটা ভালো পাত্রীর সন্ধান আমাকে করতেই হবে, অ্যাট এনি কস্ট।
3: এবার বুঝেছ সুমনা, ওই ভদ্রলোক কেন উইমেন্স কলেজের গেটে দাঁড়িয়ে থাকতেন? দাঁড়িয়ে থাকতেন একটা পরীর সন্ধানে, আর উনি হয়তো তোমার মধ্যেই সেই পরীকে।
4: সত্যি খুব খারাপ লাগছে এখন, একজন বিশিষ্ট মানুষকে, ছি ছি, দেখা হলে ক্ষমা চাইতে হবে।
3: না না, ক্ষমা চাইতে হবে না, একটা কাজ করলে সব সমস্যার সমাধান হয়।
4: বলুন, আপনি যা বলবেন আমি তাই করব।
3: তোমাকে ওর পুত্রবধূ হতে হবে।
4: না না, সে কি করে সম্ভব?
3: কেন অসম্ভব কিসে? ভালো পাত্র, ভালো পরিবার, তোমার আপত্তিটা কী জন্য? তুমি হ্যাঁ বললে আমি তোমার মায়ের সাথে কথা বলবো। তোমার মা আমাকে বলেছিলেন একটা ভালো পাত্র খুঁজে দেওয়ার কথা।
4: না কাকু, মায়ের সাথে কথা বলার দরকার নেই, আমার অসুবিধা আছে।
3: তা অসুবিধাটা কি জানতে পারি? দেখো সুমনা, তুমি আমাকে তোমার কাকার স্থান দিয়েছো, তাই আমাকে কিছু বললে তোমার ভালোই হবে।
4: সে জানি, কিন্তু
3: তুমি কারোর সাথে এনগেজড?
4: না তা ঠিক নয়, তবে প্রতিমা কাকিমা অন্য একজনের কথা বলছিলেন তাই।
3: ও বুঝেছি বুঝেছি, প্রতিমা এরই মধ্যে ঘটকালি করে ফেলেছে, মানে মানে তোমার আর শুভ্রাংশুর মধ্যে। ওহ, প্রতিমা না জেনে এটা কি করেছে? আমার দাদা তো অন্য কাস্টের ছেলের বিয়ে দেবে না।
4: কিন্তু শুভ্রাংশু তো একথা বলেনি কোনোদিন।
3: আরে শুভ্রাংশু কতটা চেনে আমার দাদাকে!
4: তাহলে কি হবে কাকু?
3: খুব চিন্তায় ফেলি রে মা, তোর মতো একটি মেয়েকে বাড়ির বউ করে আনতে পারলে তো খুশি হতাম রে। আচ্ছা আচ্ছা, একটা কাজ করবি?
4: বলুন কি কাজ?
3: আয় আয় আমার সাথে, দাদা আজ আমার বাসায় এসেছে, তুই শুধু গিয়ে একবার দাদার সামনে দাঁড়া, তোকে দেখলে মনে হয় দাদার কাস্ট বারটা চলে যেতেও পারে, চল।

0: প্রতিমা, প্রতিমা, প্রতিমা, এই দেখো দেখো দেখো কাকে ধরে এনেছি দেখো।
1: ও মা, আমার সুমনা মাঝে, এসো এসো এসো।
0: প্রতিমা, প্রতিমা, একবার দাদাকে ডেকে দাও তো।
2: আর ডাকতে হবে না, না ডাকতেই আমি হাজির।
0: সুমনা, এই হচ্ছে আমার দাদা।
1: এ কি আপনি?
2: এই অদমের নামই মহাদেব মণ্ডল, শুভ্রাংশুর হতভাগ্য পিতা, যার জন্যে মেয়ে খুঁজতে আমাকে দাঁড়াতে হয়েছিল তোমাদের কলেজের সামনে।
1: আমাকে আমাকে ক্ষমা করে দিন প্লিজ, না বুঝে দোষ করে ফেলেছি।
2: দোষ তো নয় রে মা, দোষ পরিস্থিতি। এখন বোধহয় সময় এসেছে সব কিছু নতুন করে ভাবার, সুন্দর অসুন্দর সম্পর্কে পুরনো ধারণাগুলো বদলাবার সময় এসেছে। প্রত্যেকটা বাবা মাকে সন্তানের বিয়ে নিয়েও ভাবতে হবে নতুন করে।
0: আর দরকার আমার মতো একজন যোগ্য ঘটকের, নাকি বলো দাদা?
1: ঘটক মশাইয়ের পারিশ্রমিক কত তা আগে ভাগে জেনে রাখুন দাদা।
0: পারিশ্রমিক আমাদের হবু বৌমার হাতের এক কাপ চা। কি দিবি তোরে মা সুমনা?
1: কিন্তু কাকু, উনি কি আমাকে বৌমা করবেন? আমি যে অন্য কাস্ট।
2: কাস্ট? আমি আবার কবে কাস্টের বাজ বিচার করলাম? তোমার মতো বৌমা পাচ্ছি এই যথেষ্ট। রুদ্র তোমার সঙ্গে মজা করেছে, ও তো গোড়া থেকেই আমাকে জানিয়েই সব কাজ করেছে।
1: তার মানে কাকু সবটাই তোমার?

0: আর শুধু তুমি, এর মধ্যে তো সুমনাও আছে।
1: আমি আমি আবার কি করলাম?
0: বাহারে, তোর যদি শুভ্রাংশুকে পছন্দ না হতো তাহলে আমাদের প্ল্যানটা তো মাঠে মারা যেত। প্রতিমা, প্রতিমা এবার হয়ে যাক।
1: কি হয়ে যাক? হবে হবে, সব হবে, ও তো তাড়াতাড়ি করলে হয়। দাঁড়াও একবার শাঁকটা বাজিয়ে নি। তোমরা সবাই ডাইনিং রুমে গিয়ে বসো।
2: চলো চলো চলো চলো।

শ্যামাপ্রসাদ ঘোষ রচিত প্রজাপত্যয় নমঃ নাটকটি এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুদ্রপ্রতাপ, দেবব্রত বন্দ্যোপাধ্যায়, প্রতিমা, মধুমিতা বসু চক্রবর্তী, শুভ্রাংশু, বিপাশ কুরি, সুমনা, গর্বিতা সাহা, শিবশঙ্কর, নির্মলকান্তি ঘোষ, দুর্গা, শ্রীমতী পাইন এবং মহাদেবের ভূমিকায় মনু মুখোপাধ্যায়। শব্দগ্রহণ ও সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন কৌশিক সেন।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে।

আকাশবাণী খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। তৃণমূল কংগ্রেস দলের নাম ও নির্বাচনী প্রতীককে কেন্দ্র করে তৈরি হওয়া বিবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী বিধিনিষেধ জারি করেছে। দুপক্ষকেই নতুন নির্বাচনী প্রতীক ও নাম বেছে নিতে বলা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক আজ নতুন দিল্লিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রী ও অর্থসচিবদের এক সম্মেলন আয়োজন করেছে। আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিজ চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার 7% হবে বলে পূর্বাভাস দিয়েছে। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্যালেস্তাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের বক্তব্য রাখার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারত। আগামীকাল জাপানের নাগোয়াতে 20তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে মনু ভাকের ও তাজিন্দর পাল সিং ভারতের পতাকা বহন করবেন। আসছে বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেস দলের নাম এবং নির্বাচনী প্রতীক ঘিরে তৈরি হওয়া আভ্যন্তরীণ বিবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশ জারি করেছে। সেই নির্দেশে কমিশন জানিয়েছে, আপাতত অরূপ রায় এবং মমতা ব্যানার্জি দুই পক্ষের কেউই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম বা দলের সংরক্ষিত জোড়া ফুল প্রতীক ব্যবহার করতে পারবে না। উপনির্বাচনের স্বার্থে দুই পক্ষকেই আলাদা নামে এবং নির্ধারিত প্রতীক বাছাই করে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্তই অন্তর্বর্তী ব্যবস্থা বলবৎ থাকবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আয়োজনে নতুন দিল্লিতে আজ বিকশিত ভারতের পথে যাত্রার দুদিনব্যাপী সম্মেলনের সূচনা হচ্ছে। মন্ত্রক জানিয়েছে, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রী এবং অর্থসচিবদের জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পাশাপাশি

বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীরা এই সম্মেলনে উপস্থিত থাকবেন। এছাড়া পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের সচিব ডক্টর সৌরভ গর্গ বিকশিত ভারতের পথে যাত্রায় দেশের আর্থিক বিকাশের ফলাফল পরিমাপের গুরুত্ব তুলে ধরবেন। মন্ত্রক জানিয়েছে, ভারতের উন্নয়নের যাত্রাপথে অর্থনীতি সংক্রান্ত চ্যালেঞ্জ ও নীতিগত বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে আলোচনার জন্য এই সম্মেলনে তাত্ত্বিক বিশ্লেষণ এবং বাস্তবমুখী নীতি পরিকল্পনার সমন্বয় ঘটানো হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভুটানের উন্নয়নের লক্ষ্য অগ্রাধিকার পূরণে ভারতের সমর্থন ব্যক্ত করেছেন। 16 থেকে 18 সেপ্টেম্বর ভুটান সফরকালে তিনি সেদেশের বিদেশমন্ত্রী লিম্পো ডিএন ডুঙ্গিয়েলের সঙ্গে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন। এছাড়াও তাদের মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে ইস্যুতে মত বিনিময় হয়। ভারত ভুটান অংশীদারিত্বের বহুপাক্ষিক দিকগুলি আরও শক্তিশালী করার বিষয়ে গৃহীত উদ্যোগ নিয়ে উভয় পক্ষ সন্তোষ ব্যক্ত করে। ডক্টর জয়শঙ্করের সফরকালে তিনি ভুটানের বিদেশমন্ত্রীর সঙ্গে যৌথভাবে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও সূচনা করেছেন। ডক্টর জয়শঙ্কর ভুটান নরেশ জিগমে শেখর নামগিয়াল ওয়াংচুক এবং সেদেশের প্রধানমন্ত্রী দাসো সেরিং টোকবের সঙ্গেও সাক্ষাৎ করেন। ভারত ও নেপাল উভয় দেশের পণ্যদ্রব্য যাতে দুই দেশেই আরও বেশি করে পাওয়া যায় সে বিষয়ে পদক্ষেপ নিয়ে গতকাল আলোচনা করেছে। কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, নতুন দিল্লিতে আয়োজিত বাণিজ্য, পণ্য চলাচল ও বেআইনি লেনদেন বন্ধের সহযোগিতা সংক্রান্ত দুদিনের আন্তঃসরকারি বৈঠকে দুই দেশ এ সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে মত বিনিময় করে। এই বৈঠকে দুই দেশের পণ্যের উভয় দেশের বাজারে প্রবেশাধিকার, সীমা শুল্ক, বাণিজ্যিক সহযোগিতা, পণ্যমান, খাদ্য নিরাপত্তা, সীমান্ত পরিকাঠামো এবং রেল ও সড়ক যোগাযোগ সহ বাণিজ্যিক লেনদেনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 বিষয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক নতুন দিল্লিতে আজ হবে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিরা বিলের বিভিন্ন নিয়ম সম্পর্কে কমিটিকে বিস্তারিত তথ্য দেবেন। লোকসভা থেকে 21 জন এবং রাজ্যসভার 10 জন সদস্য রয়েছেন এই কমিটিতে। লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়াল এই যৌথ সংসদীয় কমিটির নেতৃত্ব দেবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ইংরাজি, বাণিজ্য এবং সমাজবিজ্ঞান এই তিনটি বিষয়ে আয়োজিত UGC নেট June 2026 পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করেছে। দেশের 272টি শহরে 454টি কেন্দ্রে চলতি মাসের 9 ও 10 তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিজ চলতি অর্থবর্ষে ভারতের GDP বৃদ্ধির হার 7% হবে বলে পূর্বাভাস দিয়েছে। এর আগে তাদের পূর্বাভাসে এই হার ছিল 6%। এজেন্সি থেকে জানানো হয়েছে, পশ্চিম এশিয়া যুদ্ধের ফলে বিশ্বব্যাপী যে আর্থিক অস্থিরতা দেখা দিয়েছে তার মধ্যেও ভারতীয় অর্থনীতি তাদের অগ্রগতি বজায় রেখেছে। এই সংস্থা জানিয়েছে, আশা করা যায় G20 ভুক্ত দেশগুলির মধ্যে দ্রুততম GDP বৃদ্ধির হার ভারত বজায় রাখতে সক্ষম হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনে প্যালেস্তাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে ভিডিওর মাধ্যমে বক্তব্য রাখার অনুমতি সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারত। নিউ ইয়র্কে এই অধিবেশনের প্রস্তাবটি 152টি দেশের সমর্থনে পাশ হয়েছে। মাত্র 3টি দেশ, আমেরিকা, ইসরায়েল এবং প্যারাগুয়ে, এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। 4টি দেশ ভোটদানে বিরত থাকে। আমেরিকার প্রশাসন রাষ্ট্রপতি আব্বাস ও তার প্রতিনিধি দলকে ভিসা দিতে অস্বীকার করায় টানা দ্বিতীয় বছর তিনি সরাসরি অধিবেশনে যোগ দিতে পারছেন না। মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার 8টি সংস্থা এবং 3 জন সামরিক উচ্চপদস্থ আধিকারিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞার মূল লক্ষ্য সেদেশের নিকেল শিল্প এবং সামরিক গবেষণা প্রতিষ্ঠানগুলি। এই তালিকাভুক্ত সংস্থা বা ব্যক্তিদের সম্পত্তি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে তবে তা অবরুদ্ধ করা হবে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংগ্রহের জন্য ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে আরও 330 কোটি ইউরো অর্থ সহায়তা দেবে। গতকাল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে ফোনে কথোপকথনের পরে এই ঘোষণা করেন তিনি। সমাজ মাধ্যমে ভন ডার লিয়েন জানিয়েছেন, রাশিয়া কিয়েভকে লক্ষ্যবস্তু করছে তাই ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের পাশে রয়েছে। পাকিস্তান সেদেশের অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকোচ ব্যবস্থা ঘোষণা করেছে। ইসলামাবাদ জ্বালানি ব্যবহার, সরকারি আধিকারিকদের জন্য বিদেশ ভ্রমণ, নতুন সরকারি গাড়ি কেনা এবং সরকারের উদ্যোগে নৈশভোজ আয়োজনের ওপর নিয়ন্ত্রণ জারি করেছে। এছাড়াও বিভিন্ন ধরনের সম্মেলন ও সেমিনার আয়োজনের ওপরও নিয়ন্ত্রণ জারি করেছে। বাজার এবং শপিং সেন্টারগুলিতেও রাত্রি 9টার মধ্যে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি করা হয়েছে। একই সঙ্গে সেদেশে লস্কর-ই-তৈয়বা এবং জেইশ-ই-মহম্মদের মতো
সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর জন্য আরও বেশি

0: করে অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন বেআইনি মাদক কারবারি অর্থ পাচারকারী গোষ্ঠীর কাছ থেকে এইসব সংগঠনের তহবিলে $7-10 কোটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গেছে। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে গতকাল ঢাকায় ভারতীয় হাইকমিশন ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের যৌথ উদ্যোগে নজরুল সন্ধ্যার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে দুই দেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষেত্রে কাজী নজরুল ইসলামের অবদানকে স্মরণ করা হয়। ভারতীয় হাইকমিশনের দীনেশ ত্রিবেদী দুই দেশের মধ্যে কাজী নজরুলের আদর্শে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উপর জোর দেন। বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি জানান, বাংলাদেশ সরকার 2026 সালকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছে। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড আর বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার কাছে হালকা যুদ্ধ বিমান তেজস এবং HTT-40 বেসিক ট্রেনার বিমান হস্তান্তর করবে। পবনহংস লিমিটেডের কাছে তারা ধ্রুব নেক্সট জেনারেশন হেলিকপ্টারগুলি হস্তান্তর করবে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। জম্মু কাশ্মীরের উধমপুর জেলায় অপারেশন সোহানের মাধ্যমে জেইশের দুই সন্ত্রাসবাদীকে নিকেশ করার নর্দার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা হোয়াইট নাইট কোরের ভূয়সী প্রশংসা করেছেন। আকাশবাণী জম্মু সংবাদদাতা জানিয়েছেন, উধমপুর জেলায় মাজালতা এলাকায় এই সফল গোয়েন্দাভিত্তিক অভিযানে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং CRPF-এর সঙ্গে ভারতীয় সেনা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। এই অভিযানের ফলে দুই জঙ্গি নিহত এবং সন্ত্রাসবাদীদের সাহায্যকারী এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। ঝাড়খণ্ড স্টেট কোঅপারেটিভ ব্যাংকের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় ঝাড়খণ্ড এবং ওড়িশার 7টি স্থানে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ব্যবসায়ী সঞ্জয় কুমার ডালমিয়া ব্যাংকের তৎকালীন আধিকারিকদের সঙ্গে যুক্ত এই ব্যাংকের সরাইকেলা শাখায় বড় ধরনের জালিয়াতি করে বলে ইডি সূত্রে জানানো হয়েছে। তারই তদন্তে এই তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। আজ যন্ত্রের দেবতা বিশ্বকর্মা পুজো। শ্রমিক ও মালিকের সহাবস্থানে আদর্শ শিল্প পরিকাঠামো গড়ে তোলার ভারতীয় সংস্কৃতিকে এক অনন্য আরাধনা। কলকারখানা সহ নানা শিল্প প্রতিষ্ঠানে গোটা রাজ্য জুড়ে শিল্পের দেবতা বিশ্বকর্মার পুজোর আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গের দুর্গাপুর, আসানসোল, নদিয়ার কল্যাণী সহ রাজ্যের অন্যান্য শিল্পাঞ্চলগুলিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। জাপানের নাগোয়ায় আগামীকাল 20তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। শুটিংয়ে দুবারের অলিম্পিক পদকপ্রাপ্ত মনু ভাকের এবং শর্ট পার্টে এশীয় চ্যাম্পিয়ন তাজিন্দার পাল সিং উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন। ভারতীয় প্রতিনিধি দলের সেভ দ্য মিশন সহদেব যাদব আজ এই খবর জানিয়েছেন। 2024 অলিম্পিকে মনু ভাকের স্বাধীন ভারতের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে শুটিংয়ে 2টি পদক জেতেন। অন্যদিকে তাজিন্দার পাল সিং 2018 এবং 2022 শর্ট পার্টে স্বর্ণ পদক পেয়েছিলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। তৃণমূল কংগ্রেস দলের নাম ও নির্বাচনী প্রতীককে কেন্দ্র করে তৈরি হওয়া বিবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী বিধিনিষেধ জারি করেছে। দুপক্ষকেই নতুন নির্বাচনী প্রতীক ও নাম বেছে নিতে বলা হয়েছে। আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিস চলতি অর্থবর্ষে ভারতের GDP বৃদ্ধির হার 7% হবে বলে পূর্বাভাস দিয়েছে। আগামীকাল জাপানের নাগোয়াতে 20তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে মনু ভাকের ও তাজিন্দার পাল সিং ভারতের পতাকা বহন করবেন। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী, এখন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। আজ পরশ পাথর ব্যান্ডের গান।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 kHz-এ। এখন শুনবেন মৈত্রীর অনুরোধের আসর। মৈত্রীর অনুরোধের আসরে সকলকে স্বাগত জানাই, সঙ্গে রয়েছি মৈত্রী বন্ধু রঞ্জনা মুখোপাধ্যায়। আজ 18 সেপ্টেম্বর শুক্রবার, বিশ্বকর্মা পুজো, আর সেই উপলক্ষে প্রথম গানটি অনুরোধ এসেছে কামারপুকুর হুগলি থেকে অনুরোধকারী শ্রোতা সৌমিলি, সৌম্যদীপ, রুমা ও শ্যামাপ্রসাদ সরকার। শুনবেন একটি রবীন্দ্রসঙ্গীত। শিল্পী দেবজিৎ বন্দ্যোপাধ্যায়।

0: আবারও একটি বিশ্বকর্মা পুজো উপলক্ষে আর একটি গানের অনুরোধ এসেছে সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে, সেই বিখ্যাত গান। গানটির অনুরোধ পাঠিয়েছেন চন্দন কুমার রায়, রাজ্যশ্রী রায়, খানাকুল, হুগলি থেকে।
1: পেট কাটি ছাঁদিয়াল মোমবাতি বগ্গা, আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। পেট কাটি ছাঁদিয়াল মোমবাতি বগ্গা, আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। বয়স বারো কি তেরো, বয়স বারো কি তেরো, রিক্সা চালাচ্ছে আকাশে ঘুড়ির ঝাঁক ছেলেটাকে ডাকছে। বয়স বারো কি তেরো, বড় জোর ছোট্ট, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ওই তো লেগেছে প্যাচ ছাঁদিয়ালে বগ্গায়। সান্দেয়া মান যায় বগ্গা ভোকাট্টা, ছেলেটা চেঁচিয়ে ওঠে এই নিয়ে আটটা। সবার বাবুটি ভাবে দেরি হয়ে যাচ্ছে, বিচ্ছু ছোড়াটা বড় হাসতে চালাচ্ছে। ওই ছোড়া আরে ওই ছোড়া মল যা, আটটা তো তোর কি, সবার বাবুটি দানের রেগে মেগে হুমকি। বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। যে ছেলেটা প্রাণপণে রিক্সা চালাচ্ছে, মুক্তির ঘুড়ি তাকে খবর পাঠাচ্ছে। পেট কাটি ছাঁদিয়াল মোমবাতি বগ্গা, আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। পেট কাটি ছাঁদিয়াল মোমবাতি বগ্গা।
0: শুনছেন মৈত্রীর অনুরোধের আসর। পরবর্তী গানটি শুনবেন মান্নাদের কণ্ঠে। এ গানটির অনুরোধ পাঠিয়েছেন সাগর ঘরামি, সৈকত ঘরামি, উর্মিলা ঘরামি, লালন ঘরামি ও কর্ণ ঘরামি, গোবিন্দপুর নীলকমল হাইস্কুল, হাওড়া থেকে।

পরবর্তী গানটি শুনবেন সুবীর সেনের কণ্ঠে। এই গানটির অনুরোধ করেছেন অজয় কুমার সরকার, শম্ভুনাথ চক্রবর্তী, মিঠুন ঘড়া, দেবব্রত ব্যানার্জি, সঞ্জীব ভৌমিক, অমর ব্যানার্জি, স্বপন চক্রবর্তী, স্বপন সরকার ও সীতারাম মাইতি, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান থেকে।

রশি প্রধান ও তাপস গিরি, আরুষি প্রধান ও তাপস গিরি, কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। গানটি শুনবেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছেন মৈত্রীর অনুরোধের আসর। আর অনুরোধের আসরের পরবর্তী গানটি শুনবেন স্বপন বসুর কণ্ঠে। এই গানটির অনুরোধ পাঠিয়েছেন গণেশ গোস্বামী, সোনালী গোস্বামী, বাঘনপাড়া, বাগনাপাড়া, পূর্ব বর্ধমান থেকে।

আজকের অনুরোধের আসরের শেষ গানটি শুনবেন শ্যামল মিত্রের কণ্ঠে। এই গানটির অনুরোধ পাঠিয়েছেন সব্যসাচী কর্মকার বাঁকুড়া থেকে।

নতুন বছরেই বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitreebandhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com maitreebandhu23@gmail.com।

একটু পরেই শুনবেন খবর। আকাশবাণী মৈত্রী, আজকের প্রথম অধিবেশন এখানেই শেষ হল। দ্বিতীয় অধিবেশন শুরু হবে ঠিক বিকেল পাঁচটায়। এখন স্টুডিওর ঘড়িতে সময় 3:17, বাংলাদেশ সময় 3:30 হয়ে 22 সেকেন্ড।

আকাশবাণী মৈত্রী শুরু হলো আজকের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 5:02 হয়ে 2 সেকেন্ড, বাংলাদেশ সময় 5:32 হয়ে 28 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আজকের আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘাচ্ছন্ন।

আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ও 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 34.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 25.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.5 দশমিক কম। বাতাসে আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 97%, সর্বনিম্ন 60%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 11.6 মিলিমিটার।

এখন শুনবেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। 5:05 শুনবেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় রঞ্জনা মুখোপাধ্যায়, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা, 6:20 ক্ষেত খামারের কথায়, বিষয় পশ্চিমবঙ্গে খারিফ ডাল চাষের উজ্জ্বল সম্ভাবনা। আলাপচারিতায় থাকবেন অধ্যাপক রাজীব নাথ এবং ডক্টর স্বরূপ কুমার চৌধুরী, তাদের সঙ্গে কথা বলছেন সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে গ্লুকোমার কারণ, লক্ষণ ও তার চিকিৎসা, এই বিষয়ে শুনবেন কথিকা, বলবেন ডক্টর স্নেহা ভৌমিক। 7:00 বেতার নাটক প্রজাপতয়ে নম, রচনা শ্যামপ্রসাদ ঘোষ, প্রযোজনা কৌশিক সেন। ৭:45 অনুষ্ঠান হাউসফুল, চলচ্চিত্র পরিচালক রঞ্জন ঘোষের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে আম্রপালি ঘোষমিত্র, প্রযোজনা দুর্বাদে, শুনবেন প্রথম পর্ব। ৮:15 মহিলাদের আসর অনুষ্ঠানে সুরের ভুবনে অতিথি গায়িকা দীপান্বিতা আচার্য, শব্দগ্রহণ ও সম্পাদনা অনিন্দিতা মল্লিক, উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত। 9:00 কথায় গানে উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সঙ্গীত শিক্ষার আসরে শুনবেন কামুদ রাগে খেয়াল, আসর পরিচালনায় থাকবেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন যোগ রাগে খেয়াল, পরিবেশন করবেন পণ্ডিত সন্দীপন সমাজপতি। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন সৌমেন নন্দী এবং হারমোনিয়ামে সহযোগিতা করবেন সনাতন গোস্বামী। 10:45 উপমহাদেশের খবর ও 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায় এবং রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

নমস্কার, আজ সন্ধ্যায় সকলকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে মৈত্রী বন্ধু রঞ্জনা মুখোপাধ্যায়। আজ বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো মানে ঘুরির গল্প, কিন্তু ঘুরি তো আসলে মানুষের জীবনের মতোই। আমাদের কত শত স্বপ্নের ইচ্ছে, রূপকথার আকাঙ্ক্ষা রঙিন ভানুষের মতো উঠতে থাকে আকাশে। পেটকাটি চাঁদিয়াল, মোমবাতি বগ্গা, কখনো তারা ওরে, কখনো হারিয়ে যায় অন্য পাড়ায়।

কখনো আটকে যায় গাছের ডালে কিংবা বিদ্যুতের তারে। সময়ের দুই হাত ধরে হাতে ধরে থাকে নির্লিপ্ত লাটাই। নিয়তি চুপি সারে কখনো সুতো ছাড়ে, কখনো সুতো গুটোয়, এমনি করে কখন কে

0: ফানুসের মতো উঠতে থাকে আকাশে, পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বগ্গা। কখনো তারা ওরে, কখনো হারিয়ে যায় অন্য পাড়ায়, কখনো আটকে যায় গাছের ডালে কিংবা বিদ্যুতের তারে। সময়ের দুই হাত ধরে হাতে ধরে থাকে নির্লিপ্ত লাটাই। নিয়তি চুপি সারে, কখনো সুতো ছাড়ে, কখনো সুতো গুটোয়, এমনি করে কখন কে যায় ভোকাটটা। এই তো জীবন ঘুরের গল্প। সেই সব ঘুরের ইয়াল লম্বা ল্যাজ ধরে টানাটানি চলে, কাছাকাছি চলে আসে এপার ওপারের ছাদ, লাল ফিতে বাঁধা দুই বিনুনি করা চুল দুলিয়ে মঞ্জুদিরা আসে, প্রেম আসে, আসে বিচ্ছেদ, আর আসে ঝাঁকে ঝাঁকে স্মৃতি। আসে ঠিক তেমন করেই ফি বছর বিশ্বকর্মা পুজোর দিন, শত শত ঘুরিদের সাথে আকাশে ভিড় করে স্মৃতিরা। আজি যত ঘুরি তব আকাশে।
1: পেটকাটি চাঁদিয়াল, পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বগ্গা, আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বগ্গা, আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। বয়স বারো কি তেরো, বয়স বারো কি তেরো, রিক্সা চালাচ্ছে আকাশে ঘুড়ির ঝাঁক ছেলেটাকে ডাকছে। বয়স বারো কি তেরো, বড় জোর ছোট্ট, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ওই তো লেগেছে প্যাচ চাঁদিয়ালে বগ্গায়। সান্দিয়া মান যায় বগ্গা ভোকাট্টা, ছেলেটা চিচিয়ে ওঠে এই নিয়ে আটটা। সবার বাবুটি ভাবে দেরি হয়ে যাচ্ছে, বিচ্ছু ছোড়াটা বড় আস্তে চালাচ্ছে। ওই ছোড়া, আরে ওই ছোড়া মল যা, আটটা তো তোর কি, সবার বাবুটি দানে রেগে মেগে হুমকি। বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। যে ছেলেটা প্রাণপণে রিক্সা চালাচ্ছে, মুক্তির ঘুড়ি তাকে খবর পাঠাচ্ছে। পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বগ্গা, আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বগ্গা।
0: বিশ্বকর্মা পুজোয় দিকে দিকে পুজো হচ্ছে, আর যন্ত্রের পুজো হচ্ছে, কিন্তু একটু অন্যরকম বিশ্বকর্মা পুজোর গল্প বলবো, যাকে বলে অকাল বোধন। অকাল বোধনে লুকিয়ে রয়েছে একেবারে অকাল আরাধনার গল্প। ভাদ্র সংক্রান্তিতে বিশ্বকর্মা আরাধনা করে গোটা বাংলা, তবে তন্তুবায় সম্প্রদায়ের মানুষ কিন্তু এই দিন বিশ্বকর্মার পুজো করেন না। তাঁত শিল্পীদের বিশ্বকর্মা পুজো হয় পৌষ মাসে। রামচন্দ্রের অকাল বোধনের মতো বিশ্বকর্মারও যেন অকাল আরাধনা হয়। বিশ্বকর্মা পুজো মানেই আকাশে ঘুড়ির ঝাঁক। দেবশিল্পীর আরাধনায় দিন ঘুড়ি ওড়ানো হয়। হুগলির চণ্ডীতলার বেগমপুর এলাকায় একাধিক তন্তুবায় পরিবারের বাস। তাঁত আদতে যন্ত্র, ফলে কাপড়ে কাপড় যারা বোনেন তাদেরও বিশ্বকর্মার কৃপা প্রয়োজন। কিন্তু ভাদ্র মাসে ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলে দুর্গাপুজো। তাঁতিদের কাজের বিপুল চাহিদা এবং ব্যস্ততাও থাকে, সেই কারণে দুর্গাপুজোর প্রাককালে বিশ্বকর্মা পুজোয় আমোদ আহ্লাদ করতে পারতেন না তাঁতিরা। তাই বলে কি তারা বিশ্বকর্মা পুজো করবেন না, অগত্যা নিজেরাই উপায় খুঁজলেন। আজ থেকে 70 থেকে 75 বছর আগে বেগমপুরের ছোট তাজপুর কাঁঠালতলা গ্রামে দুই তাঁত শিল্পী ছবি সেন এবং নিমাই কুণ্ডু নিজেরাই প্রতিমা গড়ে পৌষ মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে বিশ্বকর্মার পুজো শুরু করেন। সেই থেকে অকালে বিশ্বকর্মার পুজো চলে আসছে, ধীরে ধীরে সংখ্যা বেড়েছে। ব্যক্তিগত উদ্যোগে শুরু হওয়া পুজো ক্রমশ বারোয়ারি পুজোতে পরিণত হয়েছে। এখন বেগমপুর ও আশপাশের অঞ্চলে প্রায় 30টিরও বেশি

বিশ্বকর্মা পুজো হয়। চার দিন ধরে চলে উৎসব, মেলা বসে। তবে এই বিশ্বকর্মা মূর্তি অন্যান্য জায়গার চেয়ে কিন্তু খানিকটা আলাদা। তাঁতের মাকুর শব্দ আর ঘোড়ার খুরের শব্দের প্রায় অনুরূপ। এই যে তাঁতের মাকুর শব্দ, সেইটি যেহেতু ঘোড়ার খুরের শব্দের সাথে মিল রয়েছে, সেই জন্যই এই বেগমপুরে বিশ্বকর্মার যে বাহন তা হাতির বদলে কিন্তু ঘোড়া। হুগলির পাশাপাশি বাঁকুড়ার গোপীনাথপুরের তন্তুবায় সম্প্রদায় এবং নদিয়ার শান্তিপুর ও ফুলিয়ার তাঁতিরাও পৌষ মাসেই বিশ্বকর্মা পুজো করেন। কোনো বছর 17ই সেপ্টেম্বর তো কদাচিৎ 18, যেমন এবারে 18 পড়েছে। কেন বদলে যায় বিশ্বকর্মা পুজোর তারিখ? এমনই এক ব্যতিক্রমী বিশ্বকর্মা পুজো দেখা যায় পুরুলিয়াতে। সেখানেও প্রায় 100 বছরেরও বেশি সময় যাবৎ মাঘ মাসের শ্রীপঞ্চমী তিথিতে বিশ্বকর্মা পুজো হয়ে চলেছে। এখানেও চার দিনের উৎসব চলে পুজোকে কেন্দ্র করে। স্থানীয় সূত্রধরদের হাতে এই পুজোর সূত্রপাত। নেপথ্যে কারণ সেই দুর্গাপুজো। দুর্গাপুজো উপলক্ষে ব্যস্ততা থাকায় তারা ভাদ্র মাসে বিশ্বকর্মার আরাধনা করতে পারেন না, ফলে শীতে পুজোর আয়োজন করতে বাধ্য হন। আসলে ওই নিজেদের সুবিধা মতোই তারিখটা তারা বদলে নেন, কিন্তু অকাল বোধন হলেও বিশ্বকর্মার আরাধনা তারা করেন এবং যন্ত্রের কাজ যারা করেন তাদের কাছে বিশ্বকর্মের আরাধনা করাটা একেবারেই অপরিহার্য।

প্রতি বছর প্রতি মাসের নির্দিষ্ট কিছু দিনে বিভিন্ন দেশে কিছু দিবস পালিত হয়, এবং ওই নির্দিষ্ট কিছু দিনে অতীতের কোনো গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করা বা গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরি করতে এই সমস্ত দিবস পালিত হয়। তেমনি বিশ্বব্যাপী পালিত হয় আজকের দিনে বিশ্ব জল পর্যবেক্ষণ দিবস। প্রতি বছর 18ই সেপ্টেম্বর বিশ্ব জল পর্যবেক্ষণ দিবস বিশ্বব্যাপী পালিত হয়। পৃথিবীর এই জল সংকট এই বিষয়টিকে সচেতন, এই বিষয়ে মানুষকে আরও সচেতন করতে। পৃথিবীর প্রায় 2/3 জল এবং 1/2 স্থল আমরা সকলেই জানি, তবুও জল সংকট আমাদের সঙ্গী। 7-7টি মহাসাগর বিশ্বজুড়ে, এছাড়া ছোট বড় নদী নালা রয়েছে, তবুও ওয়ার্ল্ড ওয়াটার মনিটরিং ডের প্রয়োজন হয়। জলাশয়ে জীবাণুমুক্ত বা সুপেয় কি না তা নিশ্চিত করে তোলাই এই দিনের মূল বিষয়। পাশাপাশি জল সংরক্ষণের বিষয়টিও জোর দেওয়া হয়। আমেরিকার ক্লিন ওয়াটার ফাউন্ডেশন 2003 সালে বিশ্ব জল পর্যবেক্ষণ দিবসটি বিশ্বব্যাপী জনসচেতনতা বৃদ্ধির কর্মসূচি নেওয়ার জন্য পালন করা শুরু করে। এই কর্মসূচির লক্ষ্য ছিল বিশ্বব্যাপী নাগরিকেরা যাতে তাদের নিজস্ব এলাকায় জল সংরক্ষণ এবং জল সম্পদ রক্ষায় অবগত থাকেন। রবার্ট সেভিজ ছিলেন WWMD-র প্রতিষ্ঠাতা এবং এডওয়ার্ড মায়ার ছিলেন WWMD-র প্রথম সমন্বয়কারী। 18ই সেপ্টেম্বর দিনটি বিশ্ব জল পর্যবেক্ষণ দিবস হিসেবে বেছে নেওয়ার কারণটি বেশ চিত্তাকর্ষক। প্রথমে 18ই অক্টোবর এই দিনটি বেছে নেওয়া হয়েছিল কারণ আমেরিকার পরিশ্রুত জল আইন 1972 সালের 18ই অক্টোবর পাশ করা হয়েছিল, আর সেই দিনটিকে সম্মান জানানো ছিল উদ্দেশ্য। পরে 2007 সালে এক মাস এগিয়ে এসে 18ই সেপ্টেম্বর করা হয়, কারণ ওই সময় মানে অক্টোবর মাসে কিন্তু ওখানকার দেশগুলিতে একেবারে জল জমে বরফ হয়ে যায়। বিশ্বের সব দেশ যাতে এই কর্মসূচিতে অংশ নিতে পারে তাই দিন বদল করা হয়। জল একটি অতীব গুরুত্বপূর্ণ উপাদান, জল ছাড়া জীবের কোনো রকম অস্তিত্বই সম্ভব নয়। জলকে সঠিকভাবে সংরক্ষণ না করার জন্য পৃথিবীর বহু জায়গা জলকষ্টে ভোগে, আবার অনেক জায়গায় জল থাকলেও তার সঙ্গে নানান বর্জ্য পদার্থ রাসায়নিক ইত্যাদি মিশে সেই জলকে দূষিত করে তোলে, ফলে সেই জল ব্যবহার করা যায় না। বিশ্ব জল পর্যবেক্ষণ দিবস পালনের মাধ্যমে জলের গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়। সমগ্র বিশ্বজুড়ে এই দিবস পালন করা হয় এবং জল পরীক্ষা করার জন্য টেস্টিং কিটসগুলি প্রায় যে কোনো হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়। এই কিটগুলি দিয়ে সহজেই জলের মধ্যে উপস্থিত বিভিন্ন উপাদান যেমন pH-এর মাত্রা ইত্যাদি জানা যায়। বিশ্বজুড়ে 1.5 মিলিয়নের বেশি মানুষ এই প্রকল্পে অংশগ্রহণ করেন এবং জলের গুণাগুণ পর্যবেক্ষণের জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন, যাতে বাকিরাও এই উৎসাহের সঙ্গে অংশ নিতে পারে। সব মিলিয়ে আমাদের পৃথিবীতে যাতে জল সংকটের মুখে পৃথিবী না পড়ে, মানুষের মধ্যে সেই সচেতনতা বৃদ্ধি এই দিবসের একমাত্র লক্ষ্য।

সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে।

0: সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন। সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।
1: নাগরিক সুস্থতার জন্য আবশ্যক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা, নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো?

0: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
1: একটি 7 বছর বয়সী শিশুর হাতের মুঠোয় বিশ্ব রেকর্ড লুকিয়ে থাকতে পারে, এটি প্রমাণ করে দিল রাজস্থানের জয়পুর শহরের ছোট্ট একটি ঘর। ঘড়ির কাঁটা টিকটিক করে এগোচ্ছে, মঞ্চে দাঁড়িয়ে আছে 7 বছরের এক ছোট্ট মেয়ে, হাতে হুলাহুপ, চারপাশে নিস্তব্ধতা, শুধু একটাই শব্দ শোনা যাচ্ছে,

30 সেকেন্ডের কাউন্টডাউন। বিচারকদের চোখ আটকে আছে তার হাতের গতির দিকে। সবাই জানে এই মুহূর্তটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই ছোট্ট মেয়েটির নাম সিনায়া বিয়ানি, যাকে ইন্টারনেট চেনে জয়পুর হুপার নামে। সময় শেষ হতেই ঘর ভরে ওঠে উচ্ছ্বাসে। মাত্র 30 সেকেন্ডে সিনায়া হাতে 101 বার হুলাহুপ ঘুরে

দিয়েছে এই ছোট্ট প্রতিভা। 2024 সালের অক্টোবরে জমা দেওয়া এই প্রচেষ্টা কঠোর যাচাই প্রক্রিয়া পেরিয়ে অবশেষে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রায় পায় 21 মে 2025 তারিখে। জয়পুর শহরে বসেই বিশ্বের বুকে নিজের নাম খোদাই করে ফেলে সে। কিন্তু এই সাফল্যের পিছনে গল্পটা কিন্তু মোটামুটি একেবারে হয়নি বা কিছুদিনের মধ্যেই হয়নি, অনেকটা সময় লেগেছিল এই অধ্যাবসায়। এবং এর পিছনে লুকিয়ে রয়েছে মাসের পর মাসের যে সাধনা, নীরব সংগ্রামের কাহিনি। টানা 3 মাসেরও বেশি সময় ধরে প্রতিদিন অনুশীলন করেছে সেনায়া, কখনো হাতের গতি বাড়ানোর চেষ্টা, কখনো নিয়ন্ত্রণ ঠিক রাখার লড়াই, কখনো আবার নিখুঁত ভারসাম্য বজায় রাখার সাধনা। ছোট্ট হাত দুটো নিশ্চয়ই কতবারই না ক্লান্ত হয়েছে, কিন্তু সে হার মানেনি। শুধু বিশ্বরেকর্ডই তার একমাত্র পরিচয় নয়, ইতিমধ্যে 45টিরও বেশি মঞ্চে পারফর্ম করে দর্শকদের মুগ্ধ করেছে সে। এছাড়া আইআইটি যোধপুরের মতো নামী প্রতিষ্ঠান থেকে শুরু করে রেড এফএম এর মঞ্চেও এই ক্ষুদে প্রতিভা তার প্রমাণ রেখে গিয়েছে। শুধু নিজে শিখে থেমে থাকেনি, অনলাইনে অন্য শিশুদেরও হুলাহুপ শেখানোর চেষ্টা করেছে, যাতে তারাও এই খেলার আনন্দ উপভোগ করতে পারে। আর সবচেয়ে অবাক করার বিষয়, হুলাহুপের পাশাপাশি ম্যাথ অলিম্পিয়াডেও পদক জিতেছে সে। নাচের প্রতিযোগিতাতেও রয়েছে তার একাধিক সাফল্য। খেলাধুলা আর পড়াশোনা দুই দিকেই সমান তালে এগিয়ে চলেছে এই ছোট্ট বিষয়। সেনার এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয়, বয়স কখনো স্বপ্নের পথে বাধা হতে পারে না। ইচ্ছাশক্তি, ধৈর্য আর নিরলস পরিশ্রম থাকলে 7 বছরের একটা শিশুও ইতিহাস করতে পারে, যেখানে বড়রাও অনেক সময় নিজেদের স্বপ্নের পিছনে ছুটতে সাহস পান না। সেখানে এই ছোট্ট মেয়েটি দেখিয়ে দিল, লক্ষ্য স্থির থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: একটি মাত্র ন বছরের শিশু যখন বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে যাওয়ার মুখে হঠাৎ থমকে দাঁড়ায়, তখন কি হয়? হ্যাঁ, ঠিকই শুনছেন, একটি ন বছরের শিশু বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে যাচ্ছে, কিন্তু সেখানে কিছু বাধার উৎপত্তি হয়েছে, কিন্তু সেখানে সে থামে না, তার জীবনে নতুন দিক সে খুঁজে নেয়। বলছি বেলজিয়ামের ছোট্ট শহর অস্টেন্ডের একটি পরিবারে জন্ম নেওয়া লরা সিমন্সের কথা। ছোটবেলা থেকেই তিনি আলাদা ছিলেন। মাত্র 4 বছর বয়সে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে 2 বছরের মধ্যেই তা শেষ করে ফেলেন। 6 বছর বয়সে ব্রুজের একটি হাই স্কুলে ভর্তি হয়ে মাত্র 1.5 বছরে সেই পাঠ্য সম্পূর্ণ করেন, যেখানে সাধারণ শিক্ষার্থীদের 8 বছর সময় লাগে। ছোটবেলায় দাদা দাদির কাছে বড় হওয়া লরার অসাধারণ প্রতিভা প্রথম তারাই লক্ষ্য করেছিলেন। যদিও বাবা মা প্রথমে বিশ্বাস করতে জানেনি যে তাদের ছেলে সত্যি একটি ব্যতিক্রমী। পরীক্ষার পর পরীক্ষায় ধরা পড়ে তার আইকিউ 145, এমন মেধা পৃথিবীর মাত্র 0.1% মানুষের মধ্যে থাকে। মাত্র 8 বছর বয়সে নেদারল্যান্ডসের আইনহোফেন বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন লরা। 3 বছরের কোর্স তিনি শেষ করার পথে করেছিলেন তিনি মাত্র 10 মাসে। সারা বিশ্বের গণমাধ্যম তখন উত্তেজিত। 9 বছর বয়সে বিশ্বের সবচেয়ে কম বয়সী স্নাতক হতে চলেছেন এই বালক। কিন্তু ঠিক সমাবর্তনের মুখে বাজল বিপত্তি। বিশ্ববিদ্যালয় জানালো তারা আরও কিছুটা সময় নিতে চায়, বোঝাপড়া, সৃজনশীলতা আর বিশ্লেষণী ক্ষমতার মতো দক্ষতাগুলো আরও পরিণত হওয়া দরকার। লরার বাবা এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। মতবিরোধ এমন জায়গায় পৌঁছলো যে লরা এই বিশ্ববিদ্যালয় ছেড়েই দিলেন। ঘরে ঘরে তখন প্রশ্ন, এত বড় প্রতিভা কি তবে নষ্ট হয়ে যাবে? উত্তরটা এলো দ্রুতই। বেলজিয়ামের নিজের দেশ অ্যান্টওয়ার্প বিশ্ববিদ্যালয়ে তাকে আপন করে নিল। পদার্থবিজ্ঞানে নতুন করে যাত্রা শুরু করলেন লরা। আর একবার কোনো বাধা তাকে থামাতে পারল না। মাত্র 12 বছর বয়সে তিনি পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন, 1 বছরেরও কম সময়, যেখানে সাধারণত 3 বছর লাগে। ফলাফল 10-এ 9 নম্বর, সম্মানসহ উত্তীর্ণ। এরপর মাস্টার্স আর গবেষণার জগতে ক্রমশ ঢুকে পড়া। 11 বছর বয়সে দাদুদিদাকে হারানোর পর লরা মনে জন্ম নেয় এক ভিন্ন স্বপ্ন, বিজ্ঞান দিয়ে জীবনকে দীর্ঘ করার স্বপ্ন, প্রিয়জনদের হারানোর কষ্ট কমানোর স্বপ্ন। তিনি নিজেই বলেছিলেন যে তার লক্ষ্য যতটা সম্ভব শরীরের অঙ্গ কৃত্রিমভাবে তৈরি করে বদলে দেওয়া, যাতে মানুষ আরও বেশি দিন বাঁচতে পারে। আর তারপর এলো সেই ঐতিহাসিক দিন, 2025 সালের 17 নভেম্বর। অ্যান্টওয়ার্প বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে নিজের গবেষণাপত্র উপস্থাপন করেন লরা সিমন্স, মাত্র 15 বছর বয়সে। তার গবেষণার বিষয় ছিল অত্যন্ত জটিল এক কোয়ান্টাম রহস্য, সুপারফ্লুইড ও সুপার সলিডে বোস পোলারন। সহজ ভাষায় বললে তিনি দেখিয়েছেন অতি নিম্ন তাপমাত্রায়, যেখানে পরমাণুরা মিলেমিশে একসঙ্গে এক তরঙ্গের মতো আচরণ করে, সেই বোস আইনস্টাইন কনডেনসেটের ভেতরে একটি বাইরে কণা কিভাবে চারপাশের পরিবেশকে প্রভাবিত করে। এই গবেষণা পরবর্তীতে প্রকাশিত হয়েছে বিশ্বের অন্যতম সম্মানিত পদার্থবিজ্ঞান

সাময়িকীতে। যা কোয়ান্টাম কম্পিউটিং ও পদার্থবিজ্ঞানের ভবিষ্যৎ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বেলজিয়ামের ইতিহাসে তিনি এখন হয়তো সবচেয়ে কম বয়সী পিএইচডিধারী। যদিও বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা আলাদা হওয়ায় সরাসরি তুলনা করা কঠিন, তবু এই যাত্রার গতি নিয়ে কোনো সংশয়ই নেই। কিন্তু লারার গল্প কিন্তু এখানেই শেষ নয়। পিএইচডি শেষ করার পরপরই তিনি জার্মানির মিউনিখে চলে যান দ্বিতীয় পিএইচডির জন্য, এবার মেডিকেল সায়েন্স আর কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে। ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউটে ইন্টার্নশিপ অভিজ্ঞতা তাকে দেখিয়েছে কীভাবে পদার্থবিজ্ঞান আর চিকিৎসা বিজ্ঞান একে অপরের সঙ্গে যুক্ত হতে পারে। তার লক্ষ্য এখন এআই ব্যবহার করে রোগ নির্ণয়, বার্ধক্য প্রতিরোধ আর মানুষের সুস্থ জীবনকাল বাড়ানোর নিয়ে কাজ করা। বড় বড় প্রযুক্তি সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান করে লড়া আর তার পরিবার বেছে নিয়েছেন গবেষণার গভীরতা আর নৈতিকতার পথ তাৎক্ষণিক বাণিজ্যিক লাভের বদলে। লড়ার এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয়, প্রতিভা মানে মসৃণ পথ নয়। বাধা আসে, বিশ্বাসভঙ্গ হয়, পথ বদলাতে হয়, কিন্তু যে সন্তান নিজের লক্ষ্যে অটুট থাকে আর যে পরিবার সেই সন্তানের পাশে দাঁড়িয়ে থাকে, তাদের জন্য থেমে যাওয়া বলে কিছুই হয় না। সত্যি একটি অত্যন্ত অভিনব গল্প, এবং এ ধরনের গল্প বারবার ফিরে আসুক, আরও কিছু মানুষকে অনুপ্রেরণা যোগাক।

0: বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা, এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।
1: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন। হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন। মশার বাড় বৃদ্ধি আটকান, পুকুর ডোবা কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।
2: গুজরাটের এক গবেষণাগারে চলছে প্রকৃতির অন্যতম শক্তিশালী এক প্রক্রিয়াকে কৃত্রিমভাবে তৈরির কাজ। লক্ষ্য নক্ষত্রের শক্তিকে পৃথিবীতে বসেই বন্দি করা। ভারতের এই কৃত্রিম সূর্য তৈরির স্বপ্ন এবার আরও এক ধাপ এগোলো বাস্তবের পথে। ইনস্টিটিউট ফর প্লাজমা রিসার্চের SST-1 টোকামাক যন্ত্রে সফলভাবে বসানো হলো একটি শক্তিশালী জাইরোটর্ন, যার ক্ষমতা 82.6 GHz এবং 400 kW। SST-1 বা স্টোডি স্টেট সুপারডিং টোকামাক হলো ভারতের পরীক্ষামূলক ফিউশন যন্ত্র। সাধারণ বিদ্যুৎ কেন্দ্রের মতো জ্বালানি পুড়িয়ে শক্তি তৈরি করাই এর লক্ষ্য নয়, চরম তাপ ও চাপে হালকা পরমাণুর নিউক্লিয়াসকে জুড়ে দিয়ে শক্তি উৎপাদনের প্রক্রিয়াকেই বলে ফিউশন। ঠিক যে প্রক্রিয়ায় সূর্য ও অন্যান্য নক্ষত্র আলো বিকিরণ করে। এই পুরো পরীক্ষার একদম কেন্দ্রে রয়েছে প্লাজমা, একটি পদার্থের এক অত্যন্ত উত্তপ্ত বৈদ্যুতিক আধানযুক্ত অবস্থা। বিজ্ঞানীদের মূল কাজ এই প্লাজমাকে অভাবনীয় তাপমাত্রায় গরম করা, তারপর ডোনাট আকৃতির টোকামাকের ভেতরে শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্রের সাহায্যে তাকে বন্দি রাখা। ভারতীয় ফিউশন পরীক্ষার প্লাজমার তাপমাত্রা ইতিমধ্যে 20 কোটি ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এই উত্তাপ সূর্যের কেন্দ্রের তাপমাত্রার চেয়েও প্রায় 20 গুণ বেশি। তবে শুধু তাপমাত্রা বাড়ানোই শেষ কথা নয়, আসল চ্যালেঞ্জ অন্যত্র। এই চরম উত্তাপ প্লাজমাকে দীর্ঘক্ষণ স্থিতিশীল ও ধরে রাখাটাই সবচেয়ে কঠিন কাজ। সামান্য অস্থিরতাও ফিউশনের জন্য প্রয়োজনীয় সূক্ষ্ম পরিবেশ নষ্ট করে দিতে পারে। আর ঠিক এখানেই কাজে আসবে নতুন জাইরোট্রন। জাইরোট্রন আসলে একটি শক্তিশালী যন্ত্র যা উচ্চ কম্পাঙ্কের মাইক্রোওয়েভ শক্তি উৎপন্ন করে। বিজ্ঞানের দুনিয়ায় ফিউশনকে বলা হয় পরিচ্ছন্ন শক্তির চূড়ান্ত স্বপ্ন। এর জ্বালানি পৃথিবীতে প্রচুর। তাছাড়া সাধারণ পারমাণবিক ফিউশনের তুলনায় এর তেজস্ক্রিয় বর্জ্য অনেক কম। নতুন জাইরোট্রন বসার অর্থ এই নয় যে কাল থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। ভারতের কৃত্রিম সূর্য এখনও বিদ্যুৎ তৈরি করছে না, কিন্তু চরম উত্তপ্ত প্লাজমাকে দীর্ঘক্ষণ ধরে রাখার এই ক্ষমতা ভবিষ্যতের জন্য এক বিশাল মাইল ফলক হতে চলেছে। রেকর্ড তাপমাত্রা তৈরি এবং তাকে নিয়ন্ত্রণের মাঝে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। অদূর ভবিষ্যতে হয়তো নক্ষত্রের এই শক্তি গোটা গ্রহের অন্ধকার আটকাবে।

একটি বল, একটি শট, একটি মুহূর্ত, আর তার সঙ্গেই বদলে যেতে পারে পুরো ম্যাচের গল্প। কখনো উল্লাসে ভরে ওঠে গ্যালারি, কখনো নেমে আসে নীরবতা, কিন্তু খেলার মাঠ থেমে থাকে না। প্রতিটি সকাল নিয়ে আসে নতুন লড়াই, প্রতিটি সন্ধ্যা লিখে যায় নতুন ইতিহাস। দেশের জার্সি গায়ে যখন একজন ক্রীড়াবিদ মাঠে নামেন, তখন তার সঙ্গে থাকে কোটি কোটি মানুষের প্রত্যাশা, প্রার্থনা আর ভালোবাসা। সেই আবেগেরই নাম খেলা। আজ 18ই সেপ্টেম্বর, বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে নানা প্রতিযোগিতা, চলছে জয় পরাজয়ের টান টান লড়াই, ভারতীয় ক্রীড়াঙ্গনেও ব্যস্ততা তুঙ্গে। সেই মাঠের খবর, সেই লড়াইয়ের গল্প, সাফল্য ব্যর্থতার নানা মুহূর্ত আর ক্রীড়া জগতের সাম্প্রতিকতম সব খবর নিয়ে শুরু করছি আজকের মৈত্রী ক্রীড়াঙ্গন।

প্রথমে এক নজরে এশিয়ান গেমসে ভারতের জয়যাত্রা। মহিলা ক্রিকেটে জাপানকে 8 উইকেটে হারিয়ে সেমিফাইনালে ভারত। ডেভিস কাপে আজ ভারতের গুরুত্বপূর্ণ লড়াই মাঠে নেমেছে, কিছু ফলাফলও হয়েছে, আমরা নজর দেব তার দিকেই কিছুক্ষণ পর বাদে। এরপর আবারও এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমসের টেক বলে কইমেমসি জোয়াকিম ডিসুজা মহিলাদের সিঙ্গলসে সেমিফাইনালে। অন্যদিকে ক্রিকেটে আফগানিস্তানকে 3-0 ব্যবধানে হারিয়ে সিরিজ জিতল ভারত।

এতক্ষণ শুনলেন এক নজরে, এরপর আজকের দিনে। এছাড়াও প্রতিদিনের মতো আজও শুনবেন বিস্তারিত খেলার খবর আতশকাচের তলায় বিভাগে। এছাড়া রয়েছে আরও একটি অনুষ্ঠান, একটি নয় দুটি। গতকাল ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 76তম জন্মদিবসে সেবা দিবস উপলক্ষে একটি প্রতিবেদন। এছাড়াও আমরা আজকে শুনে নেব কলকাতা ফুটবল লীগ নিয়ে মাঠে ময়দানে অনুষ্ঠানটিতে সাক্ষাৎ।

আজকের দিনে। মৈত্রী ক্রাঙ্গনে প্রতিদিন আমরা এই অনুষ্ঠানে কিছু স্মৃতি আপনাদের সাথে ভাগ করে নিই। এছাড়া অনেক ক্রীড়াবিদ আছেন যাদের জন্মদিন আজ, তাদেরও শুভেচ্ছা বার্তা পাঠাই এই অনুষ্ঠানের মাধ্যমে। ফুটবল মানেই আবেগ, আর ফুটবল মানেই শিল্প, আর সেই শিল্পের অন্যতম উজ্জ্বল শিল্পী ব্রাজিলের কিংবদন্তি রোনালদো লুইস নাজারিও দা লিমা। আজ তার জন্মদিন। বিশ্ব ফুটবলের এই মহাতারকাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা। 1976 সালের 18ই সেপ্টেম্বর ব্রাজিলের জন্ম এই ফুটবলারের। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার অসাধারণ প্রতিভার ফুটবলে তার অসাধারণ প্রতিভার প্রকাশ ঘটে। পরবর্তীকালে ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, এসি মিলানের মতো আরও অনেক ক্ষেত্রে তিনি বিস্তার লাভ করেছেন, বিশ্ববিখ্যাত ক্লাবে তিনি খেলেছেন। ব্রাজিলের জার্সিতে রোনালদোর সাফল্য ছিল বিশেষভাবে স্মরণীয়। বিশ্ব ফুটবলের ইতিহাসে রোনালদো নাজারিও শুধু একজন গোলদাতা নন, তিনি এক অনুপ্রেরণার নাম, প্রত্যাবর্তনের এক অসাধারণ গল্প এবং প্রজন্মের পর প্রজন্ম ফুটবল প্রেমীদের কাছে চিরস্মরণীয় নায়ক। জন্মদিনে কিংবদন্তিকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। জন্মদিনের শুভেচ্ছা বার্তার পাশাপাশি চলে যাব বেশ কিছুদিন পেছনে। 86 সালে তৎকালীন মাদ্রাজে ভারতের বিপক্ষে ডেভিড বুনের তৃতীয় টেস্ট ক্রিকেটের সেঞ্চুরি অবিস্মরণীয় হয়ে থাকবে। উল্লেখযোগ্য সেই টেস্টে তিনি মোট 122 রান করেন।

শ্রোতা বন্ধুরা, খবর রয়েছে অনেক, বিস্তারিত খেলার খবর আমরা শুনব আতশ কাচের তলায়। তার আগে আমরা একটু আগে যে কথা বললাম, গতকাল ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 76তম জন্মদিবসে সেবা দিবস উপলক্ষে একটি বিশেষ প্রতিবেদন আমরা এখন শুনে নেব।

0: এখন শুনবেন সেবা দিবস উপলক্ষে ভারত সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী মাননীয়া শ্রীমতী রক্ষা নিখিল খার্সে কলকাতা সাইয়ে আয়োজিত অনুষ্ঠানের প্রদত্ত ভাষণের উপর একটি বেতার প্রতিবেদন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছায়। অবিশ্রান্ত বাড়িধারায় তার যাত্রাপথ বারবার বিঘ্নিত হয়। তা সত্ত্বেও তিনি বিধাননগরে এসে অনুষ্ঠানে সামিল হন এবং শেষ পর্যন্ত অনুষ্ঠানকে সফল করে তোলেন। যাওয়ার আগে তিনি জাপানের নাগোয়ায় এশিয়ান রাগবি দলের মহিলা খেলোয়াড়দের সঙ্গে মিলিত হন এবং তাদের সাফল্য কামনা করেন। ঘুরে দেখেন সাইয়ের নানা কর্মকাণ্ড, সংক্ষিপ্ত বৈঠক করেন সাইয়ের কর্মকর্তাদের সঙ্গে, তারপর সামিল হন উৎসব প্রাঙ্গণে। চলুন রতন কুড়ির সঙ্গে বিধাননগরের সাইয়ে কি বললেন কেন্দ্রীয় মন্ত্রী মাননীয়া রক্ষা নিখিল খার্সে।
1: অফিসার, মা ভারত কে আমারে সবি

এশিয়ান গেমস 2026 উনিশে সেপ্টেম্বর থেকে চৌঠা অক্টোবর 2026 জাপানের আইচি নাগোয়ায় 20তম এশিয়ান গেমস, এশিয়ার বৃহত্তম ক্রীড়া যজ্ঞে শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে নামছে ভারত। ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, টেনিস, টেবিল টেনিস, শুটিং, তীরন্দাজি, অ্যাথলেটিক্স, বক্সিং, কুস্তি ও অন্যান্য খেলায় ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্য, কীর্তি ও কৃতিত্বের সঙ্গে থাকুন। কান পাতুন আকাশবাণীতে, থাকছে কাট এন্ড রেজার দৈনিক প্রতিবেদন, প্রতি মুহূর্তের আপডেট আকাশবাণীর FM রেনবো চ্যানেলে 107 মেগাহার্টসে। এশিয়ান গেমস 2026-এর সব খবর, ফলাফল, বিশ্লেষণ, তথ্য জানতে কান পাতুন আকাশবাণীতে।

0: 20তম এশিয়ান গেমস 2026 এশিয়ার বৃহত্তম ক্রীড়া যজ্ঞে শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে নামছে ভারত। সঙ্গে থাকছে আকাশবাণী FM রেনবো চ্যানেল 107 মেগাহার্টজে এশিয়ান গেমস 2026 এর বিশেষ কার্টেন রেজার 18 সেপ্টেম্বর শুক্রবার রাত 8টায়, 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর এশিয়ান গেমস 2026 এর দৈনিক প্রতিবেদন প্রতিদিন রাত 10টায় FM রেনবো চ্যানেল 107 মেগাহার্টজে, 20 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর সকাল 9:30 থেকে এশিয়ান গেমস 2026 এর ঘন্টায় ঘন্টায় আপডেট FM রেনবো চ্যানেল 107 মেগাহার্টজে। এশিয়ান গেমসের সব খবর শ্রোতাদের কাছে পৌঁছে দিতে তৈরি আকাশবাণী কানপাতু, আকাশবাণীর FM রেনবো চ্যানেলে জেনে নিন 2026 এশিয়ান গেমসের যাবতীয় ফলাফল ও খবরাখবর।
1: অতোষ কাঁচের তলায়
2: সিওল ডেভিস কাপ কোয়ালিফায়ার্সের দ্বিতীয় রাউন্ডে আজ ভারতের শুরুটা হলো হারের মধ্য দিয়ে। প্রথম সিঙ্গলস ম্যাচে ভারতের দক্ষিণেশ্বর সুরেশকে 3 সেটে লড়াইয়ে হারিয়ে দক্ষিণ কোরিয়াকে 1-0 এগিয়ে দেন সুনৌ কমন। প্রথম সেটে দুরন্ত টেনিস খেলেন দক্ষিণেশ্বর, 6-3 ব্যবধানে সেট জিতে ভারতকে এগিয়ে দেন তিনি। কিন্তু দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান কমন, 6-3

0: ব্যবধান সেট জিতে ম্যাচে সমতা ফেরানোর পর তৃতীয় সেটে 6-4 ব্যবধানে জয় তুলে নেন কোরিয়ান খেলোয়াড়। ফলে দিনের প্রথম সিঙ্গল শেষে দক্ষিণ কোরিয়া 1-0 এগিয়ে যায়। চলুন মাঠে ময়দানে।
1: আজ মাঠে ময়দানে অনুষ্ঠানে আমরা শুনব কলকাতা ফুটবল লীগ সংক্রান্ত একটি প্রতিবেদন। সম্প্রতি মোহনবাগান তাদের ঘরের মাঠে কোল ইন্ডিয়াকে 5-1 গোলে পরাজিত করেছিল। ম্যাচের পর মোহনবাগান প্রশিক্ষক বাস্তব রায় বললেন,
2: দুটো ফোর্স চেঞ্জ করতে হবে। ফোর্স চেঞ্জ করার জন্য আমার টিমের ব্যালেন্সটা একটু নষ্ট হলো, যার জন্য খেলার গেম অফ স্পিডটা একটু কমে গেল। ওটাই মেন কারণ, আর কিছু না। এই ফোর্স চেঞ্জ দুটো আমার প্ল্যানিংটা একটু গন্ডগোল করে দিয়ে আরও, কারণ আমাকে তো আবার 6টা ভূমিপুত্রকে রেখে আমাকে প্ল্যানিংটা করতে হয়, যার জন্য সেই জায়গাটা একটু প্রবলেম হয়েছে। কারণ ফোর্স চেঞ্জ আমার হয়ে গেছে 1:15 মধ্যে, লাস্ট 30 মিনিটস আমার একটা অপশনে 3টে চেঞ্জ। সেক্ষেত্রে আমি যদি তখনই চেঞ্জ সব নিয়ে নিই, বাই চান্স কোনো আরেকটা ইঞ্জুরি হলে আমাকে 10 জনে খেলতে হবে, সেই জায়গায় গেমের স্পিডটা একটু কমে গেছে। তবে ঠিক আছে, 5 গোল দেখা ফার্স্ট পেলে হয়ে যায়, তবে গোলটা না খেলেই ভালো হতো।
1: বিপক্ষ দল কোল ইন্ডিয়ার প্রশিক্ষক নাসিম আলী জানালেন,
3: অ্যাকচুয়ালি কি হয়েছে, আমরা যে কলকাতা লীগের যে 11টা ম্যাচ খেলেছি সেই খেলাতে আমরা বি গ্রুপের মানে টপে ছিলাম। তা আমাদের অনেক ছেলে বেরিয়ে গেছে টিম থেকে, এবং কিছু ছেলে অসুস্থ, রানা খুব অসুস্থ, জ্বর, মাঠে আসতে পারেনি। অরিজিৎ বাগুইকে আমরা ছাড়তে বাধ্য হয়েছি, সি লাইসেন্স করছে। এবার নতুন ছেলে আমরা একদিনের নোটিশে আমাদের একটু হয়েছে আর কি, যে আমাদের খেলাটা 8 তারিখ জেনেছি, 10 তারিখ খেলা। আমরা নতুন বেশ কিছু ছেলেকে নিতে পারিনি, প্র্যাকটিসও সেভাবে হয়নি। সেই জন্যে কি হয়েছে, ফার্স্ট হাফটা অ্যাকচুয়ালি আমার অ্যাসেসমেন্ট খুব খারাপ খেলেনি, কিছু কিছু সিলি মিস্টেকে আমরা গোলগুলো খেয়ে গেছি। এবং আজার এবং সুপ্রিয় এরা গোলের চান্স পেয়েছিল ফার্স্ট হাফের শুরুতে, সেই গোলগুলো করতে পারেনি। সেকেন্ড হাফে আমরা কি করেছিলাম, যে আমরা কিছুতেই গোল খাবো না এবং কাউন্টারে খেলবো। আমরা ওই জন্য 3টি মিডফিল্ডটাকে আরও স্ট্রং করেছিলাম, এবং আমাদের টিম সেকেন্ড হাফে ভালো খেলেছে, এবং দেখলে সেকেন্ড হাফে আমরা 1 গোলে জিতেছি, ফার্স্ট হাফে 5 গোল খেয়েছি।
1: মোহনবাগান প্রসঙ্গে তিনি বলছিলেন,
3: দেখুন মোহনবাগান তো বড় টিম, ISL খেলে, এবং আজকে যারা খেলছে ম্যাক্সিমাম ছেলে ইন্ডিয়া টিমের প্লেয়ার, রাহুল বেকে, শুভাশিস, এরা কলকাতা লিগে যে টিমটা খেলেছে সেই টিমের এখন অনেক ডিফারেন্স। কলকাতা লিগে এরা 2-1 ম্যাচ হেরেছে, কাস্টমসের সঙ্গে হেরেছে, ড্র করেছে, কিন্তু এখন এই মুহূর্তে মোহনবাগান তাদের ফুল টিম খেলাচ্ছে, আর উল্টে আমাদের ছেলেরা মানে আই লিগ খেলতে বেরিয়ে যাচ্ছে। তা মোহনবাগান টিম তো যথেষ্ট ভালো টিম, এবং এদের খেলার অনেক কোয়ালিটি আছে, এরা আগামী দিনে ভালো খেলবে। আর আমরা প্রথম কোল ইন্ডিয়া গত বছর ফার্স্ট ডিভিশনে উঠেছে, এবার প্রিমিয়ারে উঠেছে, উঠেই আমরা আমাদের গ্রুপে টপ করেছি, এবং আগামী দিনে আমাদের টিম আরও ভালো খেলবে। মানে কোল ইন্ডিয়ার পরিকল্পনা আছে ইন ফিউচারে, সামনের বছর ওরা যেহেতু ডুরান স্পন্সর করে, ডুরান খেলবে, এবং আমরা যদি এবছর ভালো রেজাল্ট করি, আই লিগ খেলার সুযোগ পাই, কোল ইন্ডিয়ার প্ল্যান আছে যে আই লিগে পার্টিসিপেট। অ্যাকচুয়ালি কি হয়েছে, দেখুন আমাদের ডিফেন্স লাইনটা পুরো 3টে স্টপার নেই, 2টো ছেলে বেরিয়ে গেছে, রানা নেই, আর অরিজিৎ বাবুই নেই, সেই জন্য নতুন ছেলেদের খেলাতে হয়েছে। আমার একটি স্টপার ইস্যু চিনবেন মেজার আর্সে খেলে পিন্টু, ওকে স্টপার, ওকে আমি লেফট ব্যাক খেলাচ্ছিলাম, ওই লেফট ব্যাকটাও খেলতে পারছি না, এই জন্য কিয়ান ওরা ওই ডান দিক দিয়ে বেশি অপারেট করছিল। এবার আমি কি করলাম, তখন ওকে ওর যে জায়গাটা স্টপারে ওকে নিয়ে এলাম সেকেন্ড হাফে, আর আমাদের শুভম বলেছে সেটিকে ও অরিজিনের রাইট ব্যাক খেলে, ওকে এই চেঞ্জটা হওয়াতে পুরো খেলাটা চেঞ্জ হয়েছে। এবং আমরা সেকেন্ড হাফে আর একটা পেনাল্টি ছিল, আপনারা দেখেছেন, ওটা কিন্তু মানে হাতে লেগেছে, বডি থেকে হাত বেরিয়ে গেছে, ওটা আমার তো মনে হয় পেনাল্টি হওয়া উচিত ছিল।
1: প্রাক্তন ভারতীয় ফুটবলার প্রশান্ত চক্রবর্তী এই কলকাতা লীগ সম্পর্কে বলছিলেন,
4: কলকাতা ফুটবল লীগের এখন বাঙালি ছেলেরা খেলছে, ফরেনারদের বাদ দিয়ে খেলা হচ্ছে, অনেক বাঙালি খেলোয়াড় যারা আছে তারা নিজেদেরকে মেলে ধরার সুযোগ পাচ্ছে, এটা খুব ভালো দিক আগামী দিনের জন্য। যেটা সব থেকে জরুরি ছিল সেটাই হবে, যে বাঙালি ছেলেরা আবার উঠে আসবে একজ্যাক বাঙালি ফুটবলার, এবং যে জায়গাটা দেখা যাচ্ছে কলকাতা লীগে সুপার সিক্সের জায়গাটা নিয়মটা একটু গোলানো টাইপের লাগছে, কিন্তু ঠিক আছে, যে কোনো জিনিস করতে গেলে একটা ভালো লক্ষ্য নিয়ে হয়, সেটা করলে আগামী দিনে ভালো হবে বলে আমার মনে হয়। আর এই কলকাতা লীগের ঐতিহ্যই তো ছিল আগামী দিনে পৌঁছে দেওয়ার জন্য ভারতবর্ষের বিভিন্ন টিমে দেশের সেরা প্রতিযোগিতা বা কোনো কোনো সময় দেশের হয়ে খেলা, রাজ্যের হয়ে খেলা। কলকাতা লীগ তার মাধুর্য পুরোপুরি হারায়নি, কিন্তু এখন ভাবনার সময় এসছে এটাকে আরো ভালো করে মেলে দেওয়া যেতে যায়, তার দিকে লক্ষ্য রাখলেই ভালো হবে বলে আমার মনে হয়।
1: এবারের এই লিগে এখনো পর্যন্ত ইস্টবেঙ্গলের অবস্থান নিয়ে কি বলবেন?
4: খুব ভালো, একজাক তরুণ খেলোয়াড়দের নিয়ে গড়া ইস্টবেঙ্গল, ইস্টবেঙ্গল মোহনবাগানের সাথে যে লড়াইটা দেখিয়েছে, বলছি ইস্টবেঙ্গলের রিজার্ভ দল, কিন্তু অনেকগুলো তরুণ খেলোয়াড় যারা উঠে আসার জন্য এই টুর্নামেন্টটাকে বেছে নিয়েছে এবং এই কলকাতা লিগ থেকেই তাদের উত্থান হচ্ছে।

0: হচ্ছে, যদি ঠিক মতো সিনিয়র টিমে তাদেরকে সুযোগ দেওয়া হয় আগামী দিনে তারা ভালো খেলবে। সুতরাং এই টিমটা কিন্তু যা পারফরমেন্স করেছে আজকের ইসমাল টিমের অবস্থান যথেষ্ট ভালো, যদিও লাস্ট ম্যাচটা ড্র করেছে কিন্তু আগের ম্যাচগুলো যদি দেখেন এই টিম কিন্তু যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়ায় এবং চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করে।
1: ইস্ট বেঙ্গল কোচ অর্চিষ্মান বিশ্বাস যেভাবে একঝাঁক তরুণদের নিয়ে এগিয়ে চলেছেন, সেই অর্চিষ্মান বিশ্বাসকে নিয়ে কি বলবেন?
0: দেখুন, যে কোনো কোচের কাছে স্বপ্ন থাকে বড় দলে কোচিং করানো। অর্চিষ্মান আমার থেকে জুনিয়র, আমরা একসাথে রিফ্রেশার কোর্স করেছি, বহুদিন একসাথে ছিলাম ক্যাম্পে এবং ওকে আমি চিনি জানি, খুব ভালো তরুণ কোচ, এগিয়ে আসছে ভালো, তোর সাফল্য কামনা করি। এবং একজ্যাক জুনিয়রকে নিয়ে ও যথেষ্ট ভালোভাবে ও নিজের পারফরমেন্স মেলে ধরেছে এই লিগে, সেটা তার পারফরমেন্স এবং পয়েন্ট টেবিলে তাদের অবস্থান দেখেই বোঝা যায়।
1: লিগের পরবর্তী ম্যাচে ইস্টবেঙ্গলকে তাদের ঘরের মাঠে রুখে দিয়ে ড্র করেছিল ইউনাইটেড স্পোর্টস ক্লাব। ম্যাচের পরে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কর্মকর্তা নবাব ভট্টাচার্য জানালেন,
2: দেখুন আজকের ম্যাচটা টিম ভালো খেলেছে, তবে আজকের ম্যাচটা জিতে বেরোনো উচিত ছিল, আমি একটু হতাশ, আমি চেয়েছিলাম টিমটা জিতুক।
1: টিমের খেলোয়াড়দের সম্পর্কে আপনার বক্তব্য?
2: খেলোয়াড়রা তো তাদের সাধ্যমতো চেষ্টা করেছে, মানে একটু বেশি চেষ্টা করেছে। একটা জায়গায় সমস্যা হয়ে গেছিলো, আমাদের সিনাত খুব অসুস্থ ছিল, তো হি ইজ নট 100% ফিট, সে যদি সম্পূর্ণ ফিট থাকতো আমার মনে হয় আরও একটু ভালো হতো। যাই হোক, এখন পরের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।
1: দলের কোচ লালকমল সম্পর্কে আপনার বক্তব্য?
2: লালকমল ভৌমিক বাংলার আগামী দিনের কোচ, ও যেভাবে কাজ করছে সত্যি সত্যি খুব মানে আনন্দের ব্যাপার।
1: দীর্ঘদিন ধরে ময়দানের সঙ্গে যুক্ত আছেন, আইএফএ পরিচালিত এই যে কলকাতা ফুটবল লীগ, এই প্রসঙ্গে কি বলবেন?
2: কলকাতা লীগ তো মানে কোনো প্লেয়ারকে জীবনে যদি খেলে দাঁড়াতে হয় তাহলে তাকে কলকাতা লীগ খেলতে হবে। কলকাতা লীগই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে খেলে ফুটবলার জীবনে প্রতিষ্ঠিত হতে সুবিধা হয়।
1: ইস্টবেঙ্গলের মতো দলকে রুখে দিয়ে কোচ লালকমল ভৌমিক বললেন,
3: চেষ্টা করি ফুটবল খেলতে, যাতে লোকের ফ্লেভারটা নিতে পারি। দু একটা অকেশন হয়েছে, তবে আমি খেলায় খুশি নেই, কারণ আমি আরও ভালো খেলি, প্লাস যতগুলো কাউন্টার পেয়েছি আরও স্পিডে করলে হয়তো আমরা গোল পেতাম। আমি জেতার জন্য খেলছিলাম, আমি ড্রয়ের জন্য মোহামেডান ম্যাচও খেলিনি, আমি এই ম্যাচও খেলিনি। ট্যাকটিক্যালি কিছু আমাদের রাখতে হয়, ইস্টবেঙ্গল টিম এত ভালো টিম, এত ব্যালেন্স টিম, এত অভিজ্ঞ কোচ, তো আমাদের তো একটুখানি সচেতন হয়ে খেলা উচিত ছিল আমরা খেলি সেভাবে, কিন্তু পক্ষান্তরে যেভাবে চেষ্টা করেছি যাতে আমরা ভালো ফুটবল এবং ডমিনেট করতে পারি। কিছু কিছু অকেশন হয়েছে, কিছু কিছু অকেশন হয়নি, কিন্তু আমি ড্রয়ের জন্য খেলিনি, মোহামেডান ম্যাচও খেলিনি, এই ম্যাচও খেলিনি, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলছি, দেখা যাক কী হয়। আমরা খেলায় বিশ্বাসী, এবার ডার্বি ওরা ড্র করেছে যথেষ্ট ভালো খেলেছে, এবং এই টিমের সাথে খেলতে গেলে আমাদের ছেলেরা তো নিশ্চয়ই ম্যাচ খেলার জন্য মুখিয়ে থাকে, তো আমরা এই ফুটবল খেলে এদের আটকানোর চেষ্টা করি, নট দ্যাট আমরা দায়ী থাকবো ওরা এসে মেনে যাবে তা নয়, আমরাও খেলবো, বড় টিম অবভিয়াসলি একটা তো ফাইট থাকবে। ফার্স্ট ম্যাচটা আমি একমাত্র খুব খারাপ খেলেছি, সাতজন প্লেয়ার যারা স্টার্ট করেছিল ওরা ম্যাচের তিন দিন আগে এসেছিল, তারপর দিয়ে গ্র্যাজুয়ালি আমাদের ফিটনেস ওয়াইজ বা আমাদের ট্যাকটিক্যাল সব বুঝে আস্তে আস্তে করে ওরা টেক আপ করতে পেরেছে। তো একটা সত্যি বলতে সিনাদ এই ম্যাচ খেলে, আমরা লাকি ম্যাচটা আগের দিন ক্যান্সেল হয়েছে, আগের দিন ম্যাচটা হতো সিনাদ ম্যাচ খেলতো না, সিনাদের 102 জ্বর ছিল লাস্ট তিন দিন ধরে, ও যে খেলেছে 90 মিনিট ছিল, আমি ভয় পাচ্ছি ওখানে ক্র্যাম্প আসে, আমি যেন আমার এখানে নিয়ে আসলাম যে যেখানে দায়ীদের আস্তে আস্তে করে খেলতে থাক 90 মিনিটে খেলা যায়, তো সেক্ষেত্রে ওকে ধন্যবাদ জানাবো, ও এত বাধা সত্ত্বেও আমাদের টিমকে সার্ভিস দিয়ে। ফুটবলে সত্যি নামের বিচার হয় না, যারা খেলবে তারা জিতবে, আগামী দিনে মন মন ম্যাচে তোমরা দেখতে পারবে, আমরা চেষ্টা করবো আরও ভালো ফুটবল উপহার।
1: হ্যাঁ বন্ধুরা, লালকমল ভৌমিক তার কথা রেখেছিলেন, লিগের পরবর্তী ম্যাচে মোহনবাগানকেও রুখে দিয়ে ড্র করেছিলেন। তবে এখন শুনে নেব ইউনাইটেড স্পোর্টসের কাছে ড্র করার পর ইস্টবেঙ্গল প্রশিক্ষক অর্চিষ্মান বিশ্বাস কি বললেন আমাদের।
4: লিগের কিছু বলা যাচ্ছে না, চেঞ্জ হতেই পারে, দুটো খেলা বাকি, এরকম নয় যে যে কেউ যা ইচ্ছা করে দিতে পারে, এখনও চান্স আছে, আত্মসন্তুষ্টি ছিল সেই জায়গাটাতে আছে, আগেও হয়েছে ডার্বির পরে এরকম, তার থেকে বড় হয়ে গেছে আমার ওই চারটে চেঞ্জ আর কি, মানে চারজনকে না পাওয়াটা ভাইটাল হয়ে গেছে, বিশেষ করে মাঝি আর বিজয়, এই গ্রুপটা ছিল হচ্ছে সব ভালো টিম ছিল, সেই গ্রুপে এত পরিশ্রম করে এত একটা পয়েন্ট তৈরি করে সেখানে ক্যারি ফরওয়ার্ড না হওয়াটা, এবং তারপরে মাত্র তিনটে ম্যাচে ডিসাইড হয়ে যাওয়াটা, অ্যাটলিস্ট পাঁচটা ম্যাচ দরকার ছিল, সবাই সবার সাথে খেলতো, এই যে একটা ম্যাচ ড্র করেই আমার মনে হচ্ছে যে লিগটা চলে গেল, ড্র তো হতেই পারে, এটা লিগ ফরম্যাট, একটা ওরা গোলের চান্সই ওপেন করতে পারেনি, ইভেন ওরা লো ব্লকে খেলেছে, খেলে যদি আমি ম্যাচটা বের করতে না পারি একটা ম্যাচের জন্য, একটা লিগ চলে যাওয়া ইভেন মানে না হেরে, সেটা খুব প্যাথেটিক, এরকম অনেক কিছুই হচ্ছে, এখন কী করা যাবে, লিগের ফরম্যাট এটা, কিছু করার নেই, আমরা তো অবশ্যই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবো, লাস্ট দুটো ম্যাচ জিততেই হবে যে কোনোভাবে, লিগে অ্যাটলিস্ট লড়াইটা করতে হবে, চেষ্টা তো করবোই, অবশ্যই করবো।
1: ইস্টবেঙ্গল দলের সমর্থক প্রলয় কর, প্রলয়বাবু নিজের দলের পারফরমেন্স নিয়ে কি বলবেন?
5: মানে বলতেই পারা যায় যে ইস্টবেঙ্গল জিতবে এবং ইস্টবেঙ্গল আবার

0: নেবে, এটা আমাদের বিশ্বাস। আমরা লাস্ট কিছু বছর ধরে একটা প্রচণ্ডই ব্যাড ফেজই দেখেছি, এবার এখন তো দল যথেষ্টই ভালো খেলছে, দলের একটা ভারসাম্য ফিরেছে। রিজার্ভ বেঞ্চের জুনিয়র প্লেয়াররা যদি এই পারফরমেন্স দিতে পারে, তারা প্র্যাকটিক্যালি সামনে যেই খেলার দেখাচ্ছে, এবং অপরদিকে মানে মোহনবাগানের সমস্ত হেভি ওয়েট নাম তারা মাঠে নেমে যা পারফরমেন্স দিচ্ছে, সেই তুলনায় আমরা বলতে পারি যে আমরা এই পারফরমেন্সে আমরা প্রচণ্ডই খুশি।
1: শুনছিলাম কলকাতা ফুটবল লীগ সম্পর্কিত একটি প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা।
2: শ্রোতা বন্ধুরা, মৈত্রী ক্রাঙ্গন আজ এই পর্যন্তই।

0: শুনছিলেন মৈত্রী ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন মিতুল সাহা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, কথায় বলে ডাল ভাত, আমরা গ্রামীণ এলাকায় যারা থাকি আমাদের কাছে খুবই একদম সহজ ভাষায়। এবং ব্যক্তিগতভাবে যদি আমার ছোটবেলার কথা আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিই, যখন ছোট ছিলাম তখন গ্রাম বাংলার মানুষজন খুব সাদা মাটাই বলতেন, আমার বাড়িতে আজকের রাজার হালে খাওয়া। রাজার হালে খাওয়াটা কি? যে ডাল ভাত হচ্ছে, ডাল ভাতটা সেই সময় গ্রামীণ এলাকার মানুষদের কাছে একটা রাজার হালে খাওয়ার ব্যাপার। কিন্তু বর্তমানে সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে আমাদের আধুনিকতায় ছোঁয়া ডালটা কোথাও যেন একটা ব্রাত্য হয়ে গেছে। কিন্তু ডালে যে উদ্ভিজ্জ প্রোটিন থাকে কি পরিমাণ এবং কতটা উপকারী আমাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, সে ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা। এবং এই শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে প্রোটিন যে উপাদেয়টা রয়েছে, যোগান দেয় আমাদের রাজ্যে ডাল চাষ, সেটা কতটা, তার উজ্জ্বল ভবিষ্যৎ বা সম্ভাবনা কি রয়েছে, সেই নিয়ে আমরা আজকের আলোচনা করব। কৃষিতে খারিফ ডাল চাষের উজ্জ্বল সম্ভাবনা আর এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে অতিথি হিসেবে পেয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রাজীব নাথ। ডক্টর নাথ, আপনাকে আকাশবাণীতে স্বাগত, নমস্কার।
2: নমস্কার।
1: আর সঙ্গে রয়েছেন দেশি স্টেট কনসালটেন্ট ডক্টর স্বরূপ কুমার চৌধুরী। ডক্টর চৌধুরী, আপনাকেও স্বাগত,
3: নমস্কার।
1: সঙ্গে রয়েছি আমি সুব্রত। যে কথা বলছিলাম যে আমাদের একটা গ্রাম বাংলার দিকে প্রচলিত কথা ছিল যে ডাল ভাত মানে রাজার হালে খাওয়া, কিন্তু আমাদের এই রাজ্যে বর্তমানে যদি একটু ডাল চাষের কথা আমরা আলোচনা করব, তার আগে যদি একটু পরিসংখ্যানটা আপনি তুলে ধরেন কি অবস্থায় রয়েছে।
3: বাঙালির প্রধান খাদ্য হচ্ছে ডাল এবং ভাত। তো আমরা মূলত উদ্ভিজ্জ প্রোটিন যেটা আছে সেটা ডাল থেকেই আমরা পেয়ে থাকি। বিভিন্ন রকম ডাল আমাদের রাজ্যে তথা ভারতবর্ষে উৎপাদিত হয় এবং এই ডালে প্রায় 17-32% প্রোটিন থাকে। এই প্রোটিন ছাড়াও বিভিন্ন রকম স্নেহ পদার্থ, খনিজ পদার্থ, ফাইবার, শর্করা, আয়রন, ফসফরাস, ক্যালসিয়াম, রাইবোফ্লাভিন, ভিটামিন সি, মানে বিভিন্ন খাদ্য উপাদানে পরিপূর্ণ থাকে এই ডালের মধ্যে। এছাড়াও আমাদের এই ডালশস্যের মাটির উর্বরতা বৃদ্ধিতে একটা বড় ভূমিকা আছে। ডালশস্যের যে শেকড় আছে, শেকড়ের মধ্যে এক ধরনের গুটি থাকে, তার মধ্যে রাইজোবিয়াম থাকে। এই রাইজোবিয়াম বাতাসের নাইট্রোজেনকে আবদ্ধ করে এবং প্রতি হেক্টরে দেখা গেছে যে এই রাইজোবিয়াম বা এই অর্বুদ বা গুটি প্রায় 30-60 কেজি নাইট্রোজেন প্রতি হেক্টরে যোগ করে। সেই জন্য আমরা কৃষক ভাইদের সবসময় বলে থাকি যে শস্য পর্যায়ে

0: বা সারা বছরে যতগুলি ফসল একটি জমিতে চাষ করবেন তাতে যেন একটা ডাল জাতীয় শস্য অবশ্যই থাকে। এছাড়া আমরা যদি আমি আবার আগের কথাতে ফিরে আসছি প্রোটিনের কথাতে, আমরা দেখেছি যে 100 গ্রাম প্রোটিন পেতে গেলে প্রায় 450 গ্রাম মাছ লাগে, প্রায় 650 গ্রাম মাংস লাগে এবং 15-20টা ডিম লাগে আর 2.5 লিটার দুধ লাগে। সেখানে মাত্র 400-500 গ্রাম ডাল সমপরিমাণ প্রোটিন সরবরাহ করে। এছাড়াও ডালের প্রোটিনে আইসোলিউসিন, লাইসিন, সিস্টাইন এই ধরনের অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে যেগুলো খুব উপকারী। কিন্তু আমাদের রাজ্যে আমরা দেখেছি যে ডালের উৎপাদন এবং চাহিদা তার মধ্যে একটা বড় ফারাক আছে। 1951 সালে আমরা দেখেছি যে ভারতবর্ষে মাথাপিছু ডালের যোগান ছিল 60-61 গ্রাম, কিন্তু বর্তমানে সেটা নেমে 37 গ্রামে এসেছে। আমাদের রাজ্যে এ যাবৎ 470,000 হেক্টর জমিতে বিভিন্ন রকম ডালের চাষ হয়ে থাকে এবং তার মধ্যে মেজর অংশই কিন্তু রবি সিজনে চাষ হয়ে থাকে এবং এই ডালের গড় ফলন প্রায় 950 কেজি পার হেক্টর আর মোট ফলন আমাদের প্রায় 4.5 লাখ টন। কিন্তু আমাদের চাহিদা আছে প্রায় 20 লক্ষ মেট্রিক টন। অর্থাৎ আমাদের রাজ্যে যে ডাল উৎপাদন হয় মাত্র চাহিদার 15-20%, কিন্তু আমাদের রাজ্যে ডাল উৎপাদন আমরা বাড়াতে পারি, এলাকা এবং উৎপাদনশীলতা দুটোই বাড়াতে পারি এবং খারিফ সিজনে ডাল চাষের একটা বড় সম্ভাবনা আছে। মূলত আমাদের পশ্চিমাঞ্চলের জেলা যেগুলি আছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কিয়দংশে, সে সমস্ত জায়গাতে কিন্তু আমরা খারিফ সিজনে ডালের এলাকা বাড়াতে পারি।
1: খুব গুরুত্বপূর্ণ কথা যে সমস্ত শ্রোতা বন্ধুরা শুনছেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করলেন, সর্বও বললেন যে কেন আপনারা ডাল খাবেন, তার প্রোটিনজাত যে সমস্ত দ্রব্যগুলো রয়েছে সেগুলো আপনাদের শরীরে স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী এবং কার বিকল্প হতে পারে একটা ডালের দানা, তা এবারে আমি একটু রাজবাবু আপনার কাছে আসি। আমাদের যেহেতু আলোচনা হচ্ছে খারিফ মরশুমে কি ধরনের ডাল চাষের সম্ভাবনা রয়েছে, তা আমাদের রাজ্যে যদি খারিফ মরশুমের কথা বলি এখানে কি ধরনের ডাল চাষের সম্ভাবনা রয়েছে আর এর কি জাত বা উন্নত প্রজাতি কি রয়েছে?
2: হ্যাঁ, আপনি খুবই ভালো একটা বিষয় বলেছেন, সেটা হচ্ছে যে কোনো ফসলের যখন আমরা ফলন পেতে চাই, ভালো ফলন পেতে চাই, জাত নির্বাচন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়
1: একদম
2: কৃষিতে এবং কৃষক বন্ধুদের কাছে। তো আমাদের রাজ্যে মূলত যে ডাল শস্যগুলো খারিফ মরশুমে হয় সেটা হচ্ছে কলাই। কলাইটার পরিমাণটা সবচেয়ে বেশি, প্রায় 65,000 হেক্টর জমিতে কলাই চাষ হয়। এছাড়া মুগ, কিছু কিছু জায়গাতে মুগের চাষ হয়। এবং এখন চাষিদের বন্ধুদের কাছে আরেকটা বিষয় ডাল নিয়ে উৎসাহ দেখা দিয়েছে, সেটা হচ্ছে অড়হর ডাল। কারণ কি, আমাদের ভারতবর্ষে কিন্তু সবচেয়ে বেশি যে দুটো ডাল হয় সেটা ছোলা এবং অড়হর। পশ্চিমবাংলায় আমরা হয়তো অড়হর ডালটা আমাদের কাছে খুব একটা পরিচিত না, যদিও এখন কিন্তু আমাদের রাজ্যে অড়হর ডাল খাওয়ার প্রতি একটা মানুষের আকর্ষণ বেড়েছে। সেক্ষেত্রে দেখা গেছে যে এখন কিন্তু খুব উন্নত জাতের মুগ এবং কলাই এবং অড়হর ডাল বেরিয়েছে। যে এই সমস্ত উন্নত জাতগুলো মূলত কলাই আছে, সেগুলো হচ্ছে যে আমাদের রাজ্যে উপযোগী যে জাতগুলো সেটা হচ্ছে সারদা, সুলতা, গৌতম। এছাড়া নতুন যে কিছু জাত বেরিয়েছে সেটা হচ্ছে IPU, যেটা কানপুর থেকে বেরিয়েছে, IPU 13-1, IPU 11-2, IPU 10-26, IPU 17-1, IPU 17-2। এছাড়া আরো কয়েকটি জাত বেরিয়েছে, সেটা হচ্ছে যে PONT U7, PONT U8, PONT U9। এই সমস্ত যাতে বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে ইয়েলো ভেং মোজাইক, যেটা আমরা বাংলায় কুটে রোগ বলি, এগুলো রেজিস্ট্যান্ট।
1: আচ্ছা,
2: এবং এগুলো মোটামুটি 80-85 দিনের মধ্যে ফলন পাওয়া যায় সম্ভব। এবং এগুলো মাল্টিপল ডিজিজ রেজিস্ট্যান্স, একাধিক ডিজিজ এবং পেস্ট ডিজিজ রেজিস্ট্যান্স হওয়ার ফলে চাষিরা এগুলোতে প্রায় 12-14 কুইন্টাল ফলন পেতে পারে। মানে বিঘাতে 180-200 কেজি ফলন পাওয়া সম্ভব যদি কিনা সে যত্ন সহকারে
1: ঠিকঠাক
2: পরিচর্যা করে। এছাড়া মুগেরও কিছু ভালো ভালো জাত আমাদের রাজ্যে এখন আমরা করছি, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে করা হচ্ছে, বীজ উৎপাদন করা হচ্ছে, যাতে কৃষক বন্ধুরা ভালো জাতের বীজ পান। সেগুলো

কণিকা একটা ভ্যারাইটি বেরিয়েছে, যেটা দুটো সিজনে হয়, একটা হচ্ছে বসন্তকালীন যেটা গ্রীষ্মকালীন মুগ চাষ, আর একটা হচ্ছে যে এখন যেটা আমরা বলি যে লেট খারিফ বা অটম যেটা আমরা বলি, এই অগস্টের 20 থেকে সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত এখনই বোনার সময় চলছে মুগ এবং কলাই দুটো ক্ষেত্রেই। তো এইগুলো ক্ষেত্রে কণিকা, বর্ষা, বসুধা, IPM 2-14, IPM 2-3, পন্থ মুগ 5,

0: যদি আমরা 70 দিন পর্যন্ত অপেক্ষা করি, তাহলে কিন্তু আমরা 95% কৃষক বন্ধুরা প্রথমে জিজ্ঞাসা করবেন যে মুখকে আমরা একসঙ্গে তুলে নিতে পারবো কিনা। তো আমি যেটা কৃষক বন্ধুদের বলতে চাই যে এই জাতটা কিন্তু যদি আমরা 70 দিন পর্যন্ত মাঠে রাখি, তাহলে কিন্তু আমরা 95% একসঙ্গে পেরে নিতে পারি, যার ফলে কি যে একটা শ্রমের একটা বিষয় আছে, তো সেটা অনেকটা বাঁচানো সম্ভব। কারণ আমি যে মুগ চাষ করি, যদি আপনারা দেখেছেন বোধ হয় মুগ ডাল কলাই ডালের বাজারে মুসুর ডাল কিন্তু ভীষণ দাম বেড়েছে গত 2-3 মাসে, কিন্তু ভীষণ দাম বেড়েছে। সুতরাং এটা ভীষণ একটা ভালো অর্থকরী ফসল। আরেকটি ফসল এটা হচ্ছে বললাম এই জাতগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এগুলো মোটামুটি মুগের যে জাতগুলো সেগুলো হচ্ছে এগুলো 12-14 কুইন্টাল ফলন দিতে পারে। আরেকটি যেটা হচ্ছে যে অড়হর, অড়হরের ক্ষেত্রে কিন্তু আগে যেটা অড়হর হতো অনেক দিন বেশি, 240 দিন 250 দিন এরকম, কিন্তু এখন কিন্তু বেশ কিছু অড়হরের জাত এসছে সেগুলো কিন্তু 150 দিনের মধ্যে হয়ে যায়, যার মধ্যে হচ্ছে গিয়ে IPU 15-6, এটা কিন্তু 130-150 দিনের মধ্যে ফলন পাওয়া যাচ্ছে এবং 21-25 কুইন্টাল পার হেক্টর ফলন দিচ্ছে। এছাড়া কিন্তু হাইব্রিড 15 IPA 15-2, IPA 2006 যেটা গঙ্গা বলা হচ্ছে, এছাড়া প্রকাশ একটা ভ্যারাইটি আছে IPA 2003, হাইব্রিড ভ্যারাইটি বেরিয়েছে। এই যতগুলো ডাল শস্য তার মধ্যে কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে অড়হর ডালের ক্ষেত্রে কিন্তু হাইব্রিড ভ্যারাইটি বেরিয়েছে, তার ফলনটা অনেকটা বেশি, তবে এগুলোর ডিউরেশনও বেশি। সেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে IPA 2003, IPH 9-05, IPH 15-3, এগুলো কিন্তু মোটামুটি 24-25 কুইন্টাল ফলন দিতে পারে। এবং আমাদের রাজ্যের পশ্চিমাঞ্চল বিশেষ করে পুরুলিয়া এবং বাঁকুড়াতে আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে কৃষক বন্ধুরা কিন্তু অড়হর ডাল চাইছে এবং অড়হর ডালের দামটা অনেকটা বেড়েছে। এবং আমাদের রাজ্যে যদি আমরা এই জাতগুলো নিয়ে এগোতে পারি, তাহলে কিন্তু একটা ভালো ফলন চাষিরা পেতে পারে।
1: আচ্ছা, পশ্চিমাঞ্চলের কথা বলছেন, ওখানে কি এই অড়হর ডালটার মাটি বা জল আবহাওয়া যেটা যেমন রয়েছে সে কারণে কি খুবই উপযুক্ত?
0: একেবারে উপযোগী। কারণ কি, যে কোনো ডাল শস্য চাষের ক্ষেত্রে আমরা কৃষক বন্ধুদের সবসময় বলি, আমরা পরবর্তী আলোচনা বলবো, যে যাতে কিনা মাটিতে জল না দাঁড়ায়।
1: ঠিক,
0: কারণ কি, যদি দেখা যাচ্ছে যে কিছুক্ষণ কয়েক ঘন্টার জন্য কিন্তু যদি মাটিতে জল দাঁড়ায়, তাহলে কিন্তু ডাল শস্য সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। এবং আমাদের পশ্চিমাঞ্চলে জেলাগুলোতে কিন্তু বিশেষ করে ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরে কিন্তু বৃষ্টি হলেও জল দাঁড়াচ্ছে না, কারণ ওখানকার যে মাটির চরিত্র লাল দোয়াশ মাটি বা ল্যাটেরাইট সল যেটা কাকুরে লাল কাকুরে মাটিতে কিন্তু জল দাঁড়ায় না, কিন্তু জলটা বৃষ্টি হলে এই সমস্ত ফসলের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী।
1: এই প্রসঙ্গে আরেকটু কথা শুনবো আপনার থেকে, তবে তার আগে একটা জিনিস আমি সর্বোপরি কথা রেস্ট এনে একটু বলি, যেটা আপনি শুরুতে বলছিলেন যে আমাদের রাজ্যে একটা পার্থক্য বা তুলনামূলক আলোচনা করলেন যে
2: চাহিদা এবং উৎপাদন, তার মধ্যে একটা
1: ব্যাপক ফারাক রয়েছে। এইটা ঠিক কেন, এই জায়গাটা কেন?
2: প্রথম কথা হচ্ছে যে আমাদের চাষি ভাইরা ভালো জমিগুলোতে কিন্তু ডাল চাষ কখনোই করেন না। যেগুলি ভালো জমি, এই যে একটু আগেই আমাদের প্রফেসর রাজীবনাথ যেটা আলোচনা করছিলেন যে আমার লক্ষ্য রাখতে হবে জমি যাতে জল না দাঁড়ায়, তাহলে উঁচু জমি এবং উঁচু জমি বা খুব অন্যান্য সুযোগ সেচের সুযোগ সুবিধা আছে সেগুলোতে আমাদের চাষি ভাইরা ধান করবেন, গম করবেন, সবজি করবেন, এই সমস্ত ফসলের দিকে চলে যান, কিন্তু ডাল চাষ করতে চান না। তাহলে প্রথমেই কিন্তু একটা অনাদরে চাষ কিন্তু আরম্ভ হয়ে গেল ডালের ক্ষেত্রে, নাম্বার ওয়ান। তারপরে আমরা দেখেছি যে ভালো বীজের অভাব, বা আমাদের কৃষক ভাইরা যে সাধারণত বীজ রেখে দেন পরবর্তী পর্যায়ে ব্যবহার করেন পরের বছর, ভালো করে ঠিকমতোভাবে সংরক্ষণের সুবিধাও নেই আর তারা অতটা উৎসাহিত জানেনও না। তিন নম্বর হচ্ছে যে পরিচর্যা, যে সঠিক সময়ে আমি বীজ বুনবো, সঠিক দূরত্বে চারা লাগাবো, সঠিক পরিমাণে সার দেব, রোগ পোকা নিয়ন্ত্রণ করব, এই সমস্ত ব্যাপারে কিন্তু কৃষক ভাইদের ডাল চাষের ক্ষেত্রে একটু অনীহা আছে। কিন্তু ডালের যে দাম উত্তরোত্তর বেড়ে চলেছে এবং আমাদের যতটা প্রয়োজন আমরা ততটা পাচ্ছি না, কিন্তু আমাদের স্কোপ আছে, আমরা এলাকাও বাড়াতে পারি, চাষের এলাকা এবং উৎপাদনশীলতা, গড় উৎপাদনশীলতাও আমরা কিন্তু বাড়াতে পারি। আবার আমরা দেখেছি যে ডালের কিন্তু অনুখাদ্যের প্রয়োজন হয়, কিন্তু কৃষক ভাইরা সেই ব্যাপারেও কোনো গুরুত্ব দেন না। আবার ডালের বিভিন্ন রকম রোগ পোকার আক্রমণ হয়, তাহলে সঠিক সময়ে রোগ পোকার নিয়ন্ত্রণ করতে হবে। তো এই সমস্ত ব্যাপারগুলো এবং সঠিক সময়ে ফসল কাটা, এই যে পরিচর্যামূলক যে ব্যবস্থাগুলো সেগুলোর দিকে কৃষক ভাইদের,
1: আমাদের কৃষক বন্ধুদের একটা কোথাও অনীহা জন্মেছে ডাল চাষের,
2: ডাল চাষের ক্ষেত্রে,
1: এবং সেই কারণে উৎপাদন এতটা ঘাটতি,
2: উৎপাদনের এতটা গড় উৎপাদন, উৎপাদনশীলতা প্রতি বিঘাতে ফলন বা প্রতি একরে ফলন আমাদের কমে গেছে।
1: আচ্ছা, এটা তো কিছু

0: সঙ্গত কারণে কথা বললেন। আর রাজুবাবু যেটা বলছিলেন যে আমাদের এই যে পশ্চিমবঙ্গের জল আবহাওয়া যেমন রয়েছে, আপনি তো একটা পশ্চিমাঞ্চলের কথা বললেন, আমাদের যদি দক্ষিণ চব্বিশ পরগনা বা আরও পশ্চিমাঞ্চল ছাড়া যে সমস্ত জেলা রয়েছে সেখানে কেমন জল আবহাওয়া প্রয়োজন ডাল চাষের জন্য?
1: জল আবহাওয়া বলতে এই সমস্ত যে ফসলগুলো সেগুলি কিন্তু ওদের তাপের প্রয়োজন, মানে যদি ঠান্ডা আবহাওয়া কিন্তু মুগ কলাই বা অড়হর ভালো চাষ হবে না। সেই জন্য যেটা আমরা বলি যে অগস্টের 20 থেকে সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত হচ্ছে মুগ বলুন কলাই বলুন বা আমাদের অড়হরের চাষটা বুনতে হবে, যেটা এখনই কৃষক বন্ধুরা বুনছেন। আর 2 নম্বর হচ্ছে জল জমতে পারবে না, ভালো ড্রেনেজ ফেসিলিটি থাকতে হবে, যাতে যাতে জলটা বৃষ্টি হবে
0: কিন্তু
1: জলটাতে চলে যাবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বেলে দোয়াশ মাটি সবচেয়ে উপযোগী, বা পশ্চিমাঞ্চলের যে জেলাগুলোতে আছে লাল কাঁকুড়ে মাটি বা বেলে দোয়াশ মাটি, এই সমস্ত মাটিতে আমাদের বিশেষ করে নদিয়া মালদা মুর্শিদাবাদ বা বীরভূমের বেশ কিছু অঞ্চলে কিন্তু ভালো রকম, আমাদের পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রামে কিন্তু আমাদের এই সমস্ত এই ধরনের জমি আছে, যে জমিগুলোতে অন্য ফসল করার চেয়ে যদি আমি ডাল জাতীয় ফসল করতে পারি তাহলে কিন্তু রবি সিজনে যে আমরা ফসলগুলো ফলাই তার আগেই আমরা নভেম্বরের মাঝামাঝি কিন্তু আমরা ফসলটা তুলে নিতে পারবো। কারণ ডাল জাতীয় ফসলের ক্ষেত্রে ডিউরেশনটা অনেক কম, মানে মুগের ক্ষেত্রে 60-65 দিন বা কলার ক্ষেত্রে 75-80 দিন, এই যে কিছু কিছু ভ্যারাইটি আছে 75 ডেজ, মানে 75 দিনের মধ্যে হয়ে যাবে। আমি যদি অগস্টের 20 তারিখ বনি তাহলে কিন্তু যেই জমিগুলোর কথা বললাম সেই জমিগুলোতে বলে আমরা যদি ঠিকমতো অনুখাদ্য বা যেটা হচ্ছে আমাদের ঠিকমতো সার দিয়ে আমরা বুনতে পারি তাহলে কিন্তু আমরা সবসময় বলি যে ফসল চক্রে একটা ডাল জাতীয় ফসল রাখুন, তাতে কিনা মাটির উর্বরতা পায় এবং পরবর্তী ফসলের ক্ষেত্রে নাইট্রোজেনটা পেতে পারে।
0: বেশ, আমাদের দুজন বিশেষজ্ঞের মুখে প্রায় একই কথা, আপনারা যদি ডাল জাতীয় শস্য ফসল চক্রের মধ্যে রাখেন তাহলে আপনার মাটির উর্বরতা বৃদ্ধি পাবে, মাটির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বেশি পরিমাণে আসবে আর কি, যেটা আপনার পরবর্তী চাষের ক্ষেত্রে
2: কাজে দেবে।
0: আমি সর্ববাবু আপনার কাছে আরেকটু আসি, যে মোটামুটি মাটির ধরন বুঝতে পারলাম যে কেমন মাটি প্রয়োজন, এবার আমরা একটু চাষের দিকে যদি যাই যে কি ধরনের বা কত পরিমাণে বীজ লাগবে, এবং উন্নত জাতের কথা শুনেছি, জাত উন্নত হলেও তার তো কিন্তু একটা বীজ শোধনের ব্যাপার থাকে, সেটা কিভাবে কি হবে?
2: ফসল উৎপাদনের কিন্তু মূল চাবিকাঠি হলো ভালো বীজ।
0: একদম,
2: আমরা আলোচনা শুরু করেছি যে ভালো বীজ আমাদের সংগ্রহ করতে হবে। একটু আগেই রাজীববাবু অনেকগুলি ভালো উন্নত জাতের কথা বলে গেছেন, তবে বীজের হার, কতটা বীজ আমরা ব্যবহার করব সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা খারিফ মরশুমে আমাদের রাজ্যে মূলত মুগ কলা এবং অড়হরের চাষ করে থাকি। মুগ এবং কলায়ের ক্ষেত্রে দুটির ক্ষেত্রে 3-4 কেজি প্রতি বিঘাতে বীজ লাগবে, তবে লক্ষ্য রাখতে হবে যে পার স্কোয়ার মিটারে যেন 30-35টি গাছ থাকে। আমরা যদি এই হিসেবটা মাথায় রাখি যে প্রতি বর্গ মিটারে 30-35টি গাছ আমাদের রাখতে হবে, তাহলেই কিন্তু আমাদের যে আশানুরূপ ফলনের কথা আমরা বলছি আমরা তাহলে সেই আশানুরূপ ফলন পাব।
0: আচ্ছা, আমাদের রাজ্যে তো আমাদের কৃষক বন্ধু যারা চাষ করেন সচরাচর তো ছিটিয়ে চাষ করেন।
2: হ্যাঁ, ছিটিয়ে চাষ করেন, ঠিক আছে, ছিটিয়ে চাষ করুক, কিন্তু ওই যে কথাটা বললাম যে প্রতি স্কোয়ার মিটারে আমার গাছের সংখ্যাটা ঠিক রাখতে হবে, যদি কম হয়ে যায় তাহলে উৎপাদন কম হবে, আবার যদি বেশি হয়ে যায় তাহলে অনেক রকম সমস্যা হবে, নিজেদের মধ্যে কম্পিটিশন হবে, ল্যাঙ্কি গ্রোথ হয়ে যাবে, বিভিন্ন রোগ পোকার আক্রমণ হবে, দানা কম আসবে। সুতরাং আমরা বলবো সবসময় শাড়িতে বোনা করতে, কিন্তু আমাদের চাষি ভাইয়েরা যেহেতু এরকম করে থাকেন, কারণ লেবারের ব্যাপার চলে আসে, ইনভলভমেন্ট অফ লেবারটা অনেক বেশি চলে আসে, সেই জন্য আমরা বলছি যে 30-35টি গাছ যেন প্রতি স্কোয়ার মিটারে থাকে। আর অড়হরের ক্ষেত্রেও 3-4 কেজি বীজ প্রতি বিঘাতে লাগবে, তবে অড়হরের 3টে টাইপ আছে, স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি আর দীর্ঘমেয়াদি। যদি স্বল্পমেয়াদি জাত হয়, হ্যাঁ, তাহলে সেটা 1 ফুট/1 ফুট দূরত্বে আমাদের লাগাতে হবে, আর যদি মধ্যমেয়াদি হয় তাহলে লাইন থেকে লাইনের দূরত্ব 2 ফিট থাকবে, গাছ থেকে গাছ 1 ফিট, আর যদি দীর্ঘমেয়াদি গাছ হয় তাহলে 3 ফিট/1.5 ফিট, এইরকমভাবে মেনটেন করতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, বীজ শোধন, কারণ আমরা যদি বীজ শোধন যদি করে নিতে পারি তাহলে বীজের মধ্যে যে সমস্ত জীবাণুগুলো আছে যারা পরবর্তী পর্যায়ে বিভিন্ন রোগ ডেকে নিয়ে আসে আমরা সেই জীবাণুগুলোকে নষ্ট করে দিতে পারি, এবং পরবর্তী পর্যায়ে মারাত্মক আকারে ওই রোগটা দেখা দেবে না। তো আমরা রাসায়নিক এবং জৈব দুই ধরনেরই ওষুধ দিয়ে এটা শোধন করতে পারি। তো যদি আমরা রাসায়নিক উপায়ে যদি এটাকে শোধন করতে চাই, তাহলে ম্যাঙ্কোজেব 75% ম্যাঙ্কোজেব প্রতি কেজি বীজের জন্য 3 গ্রাম, বা থাইরাম 75% 2 গ্রাম, বা ক্যাপ্টান 75% 2 গ্রাম দিয়ে আমরা বীজ শোধন করে নিতে পারি। অথবা খুব বহুল প্রচলিত, আমরা সবসময় যেটা কৃষক ভাইদের বলে থাকি, যে ট্রাইকোডারমা ভিরিডি, ট্রাইকোডারমা ভিরিডি 4-5 গ্রাম প্রতি কেজি বীজের সাথে মিশিয়ে আপনারা বীজ শোধন করিয়ে নিন। তাহলে এই ফসলটা মধ্যে, এই বীজের মধ্যে জীবাণুগুলি থাকে, সেই জীবাণুগুলি অনেকটাই নষ্ট হয়ে যাবে, পরবর্তী পর্যায়ে এরা মারাত্মক কিছু রোগ সৃষ্টি করতে পারবে না।
0: বেশ, আজ আমি সরববাবু আপনার কথার থেকেই নিয়ে বলি যে জীবাণু কথাটা উনি বারবার বলছেন, আমি রাজীববাবু আপনার কাছে আসি। জীবাণু সার, আমাদের কৃষক বন্ধুরা যে জীবাণু সার জমিতে প্রয়োগ করার কথা আপনি আগে বললেন যে অনুখাদ্যের প্রয়োজন আছে, সেক্ষেত্রে এগুলো পাবেন কোথা থেকে বা কিভাবে প্রয়োগ করবেন?
1: সত্যি কথা বলতে গেলে জীবাণু সার আমাদের, যখনই আমরা ডাল শস্য চাষ করব, জীবাণু সার অপরিহার্য, কারণ এটা একটা পরিবেশ বান্ধব সার। এবং যেই জমিতে আমরা কখনো ডাল চাষ করিনি, সেই জমিতে যদি আমরা যখন ডাল চাষ করতে যাব, তখন রাইজোবিয়াম বা এই যে ধরুন যে নাইট্রোজেন ফিক্স করতে পারে, ফসফরাস সলিউবেজিং ব্যাকটেরিয়া, যে সিউডোমোনাস বা এই ধরনের যেগুলো আছে, অ্যাসপারজিলাস, তো ওগুলো কিন্তু জমিতে প্রয়োগ করতে হবে অথবা বীজ শোধন করতে হবে।
0: আচ্ছা,
1: তো সেটা এই কারণেই যে মাটিতে পর্যাপ্ত পরিমাণ জীবাণু ওরা থাকে না, এবং সেজন্য যখনই আমরা এই ধরনের চাষ করতে যাব, তখন মাটিতে আমরা দিতে পারি সরাসরি জীবাণু সার, অথবা বীজ শোধন করে বীজের সঙ্গে আমরা মিশিয়ে দিতে পারি। সেক্ষেত্রে তার উৎপাদন খরচ অনেকটা কম হয়, পরিবেশ দূষণের সম্ভাবনা নেই, উৎপাদন শক্তির প্রয়োজন অত্যন্ত কম, প্রযুক্তি হিসেবে সহজে গ্রহণযোগ্য, এবং রাসায়নিক সারের অপচয় কম। এগুলো রাইজোবিয়াম জীবাণু, সেটা হচ্ছে গাছের গোড়ায় শিকড়ে এক ধরনের অর্বুদ তৈরি করে, যারা কিনা বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করতে পারে, এবং এটা প্রায় আপনার 70-75% নাইট্রোজেন ও সরবরাহ করে, এবং তাতে কিনা 20-30% ফলন বৃদ্ধি পেতে পারে, এবং পরবর্তী ফসলের ক্ষেত্রে প্রায় 10-40 কেজি নাইট্রোজেন ও যোগান দেয়, এবং বিভিন্ন রকম যে উৎসেচক এবং হরমোন সরবরাহ করে গাছের বৃদ্ধিতে সহযোগিতা করে। এছাড়াও কিন্তু ফসফেট সলিউবিলাইজিং ব্যাকটেরিয়া বলে এক ধরনের আছে, যারা মাটিতে, আপনারা জানেন যে আমরা যে জমিতে ফসফেট সার দেওয়া হয় তার 80% গাছ গ্রহণ করতে পারে না, সেটাকে যাকে সহজলভ্য করা হয়, সেই জন্য ফসফেট সলিউবিলাইজিং ব্যাকটেরিয়া, বিশেষ করে প্যাসিলাস, সিউডোমোনাস ব্যাকটেরিয়া, অ্যাসপারজিলাস এবং পেনিসিলাম ছত্রাক, আমরা আর্টিফিশিয়ালি আমরা ল্যাবরেটরি তৈরি করে
0: সেগুলো
1: প্রয়োগ করা হয়। এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের যে একটা স্টেট বায়োকন্ট্রোল ল্যাবরেটরি আছে টালিগঞ্জে, তো সেইখানটায় ওনারা রাজ্য সরকার থেকে ওরা সরবরাহ করা হয়। এছাড়া বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকেও, ওখানে নডিউল রিসার্চ ল্যাবরেটরিতে আছে, কৃষক বন্ধু যোগাযোগ করলে সেখান থেকে পেতে পারেন। এক্ষেত্রে আমি শুধু একটা কথা বলি যে প্রতি কেজি বীজের জন্য কমপক্ষে প্রায় 10 গ্রাম জীবাণু সারের প্রয়োজন, এবং ফসফেট সলিউবিলাইজিং ব্যাকটেরিয়া ফসফেটে প্রায় 30-40% সরবরাহ করে, এবং গাছের শিকড়ের বৃদ্ধি ঘটায়, এবং ফলন 10-20% বেড়ে যায়।
0: আচ্ছা, আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছে, আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু তাড়াতাড়ি সারবো, যেটা হচ্ছে যে এই যে খারিফ ডাল শস্যের চাষ আমরা করবেন, আমাদের কৃষক বন্ধুরা করবেন, সেক্ষেত্রে তো বিভিন্ন রকম এই সার প্রয়োগের কথা বারবার উঠে আসছে, সার প্রয়োগটা ঠিক কিভাবে করবেন আর পরিমাণটা কেমন হবে?
2: খুব গুরুত্বপূর্ণ সার প্রয়োগ। তবে প্রথমেই বলবো কৃষক ভাইদেরকে যে মাটি পরীক্ষা করান, মাটি পরীক্ষার ভিত্তিতে সার প্রয়োগ করতে হবে, এবং জমিতে যথেষ্ট পরিমাণে জৈব সার দিতে হবে। তো এখানে যেহেতু আমরা প্রথম থেকেই আলোচনার মধ্যে নিয়ে আসছি যে এটা একটি লেগুমিনাস ক্রপ, শিম্ব গোত্রীয় ফসল, বাতাসে নাইট্রোজেন আবদ্ধ করতে পারে, সুতরাং এতে নাইট্রোজেন ঘটিত সারের প্রয়োজন কম আছে। তথাপি মুগ এবং কলায়ে আমরা একর প্রতি 8 কেজি নাইট্রোজেন, 16 কেজি ফসফেট আর 16 কেজি পটাশ আমরা ব্যবহার করার সুপারিশ করি, এবং এটি একদম শেষ চাষের সময় বীজ বোনার আগে জমিতে দিয়ে দিতে হবে।
0: বেশ,
2: আর আমরা কিন্তু দেখেছি যে এই আমাদের যে সমস্ত খারিফ ডালের ক্ষেত্রে যদি আমরা অনুখাদ্য প্রয়োগ করি, তাহলে অনুখাদ্যের প্রয়োগে কিন্তু আমাদের ডালের উৎপাদন বাড়ে। মাটিতে যদি আমরা অনুখাদ্য, মেনলি অনুখাদ্য লাগে জিঙ্ক, বোরন এবং মলিবডেনাম, যদি মাটিতে প্রয়োগ করা হয় তাহলে জিঙ্কের জন্য জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট 3 কেজি প্রতি বিঘা, বোরনের জন্য বোরাক্স 10.5% 1 কেজি 500 গ্রাম পার বিঘা, এবং মলিবডেনামের জন্য অ্যামোনিয়াম মলিবডেট 52% 50 গ্রাম পার বিঘা, ঠিক একই বেসাল ডোজ বা সেসচাষের সময় আমরা দিয়ে দেওয়ার সুপারিশ

0: করি। যদি স্প্রে করার প্রয়োজন হয় অনুখাদ্যের, সেই ক্ষেত্রে জিঙ্কের জন্য 0.5% 50 গ্রাম পার 10 লিটার জল, বোরনের জন্য 0.2% 20 গ্রাম পার 10 লিটার জল, আর মলিবডেনামের জন্য 0.05 থেকে 0.1% 5 থেকে 10 গ্রাম প্রতি 10 লিটার জলে 21 দিন পর, 28 দিন পর আর 35 দিন পর যথাক্রমে এগুলি স্প্রে করা।
1: মানে এইভাবে যদি আমাদের সার প্রয়োগ বা স্প্রে করেন, যে সমস্ত কৃষক বন্ধুরা চাষ করবেন যদি করেন তাহলে ভালো ফলন পাবেন। আর অন্যান্য যে চাষের ক্ষেত্রে যেমন একটা রোগ পোকার আক্রমণ দেখা দেয়, এক্ষেত্রে কি ধরনের রোগ পোকা দেখা
2: দেয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব সংক্ষেপে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে খারিফ জালশস্যের ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই রোগ পোকার আক্রমণ দমন করতে হবে। আদার যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু ফলন কমে যাবে ভীষণভাবে। যে সমস্ত আমি খুব সংক্ষেপে বলে দিই, পোকার ক্ষেত্রে ফল ছিদ্রকারী পোকা, শুয়োপোকা, তামাকের কীড়া, নালী পোকা, লাল মাকড়, ডাল কালো জাপ পোকা, সাদা মাছি, চিরুনি পোকা এবং সুটির মাছি, এগুলো আক্রমণ করে। সেক্ষেত্রে আমি কিছু খুব ইম্পর্টেন্ট, খুব রিসেন্টলি যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলো বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ফল ছিদ্রকারী পোকার জন্য ইন্ডক্সাকার 1 ml পার লিটার জলে, ল্যামডা সাইহ্যালোথ্রিন 0.5 ml প্রতি লিটার জলে, ইমামেক্টিন বেঞ্জয়েড 0.5 ml প্রতি লিটার জলে, নোমালিরন 10% 1 ml প্রতি লিটার জলে প্রয়োগ করতে হবে। এছাড়া তামাকের কীড়ার জন্য ইন্ডক্সাকার, সেটা হচ্ছে 1 ml প্রতি লিটার জলে, আর হচ্ছে ইমামেক্টিন বেঞ্জয়েড 0.5 ml প্রতি লিটার জলে প্রয়োগ করতে হবে। নালী পোকার জন্য যেটা করতে হবে, ফিপ্রোনিল 1 ml পার লিটার, প্রতিটি হচ্ছে 1 ml পার লিটার জলে বলে দিচ্ছি, অ্যাসিফেট 0.75 প্রতি লিটার জলে, ডাইমিথয়েড 30% 2 ml পার লিটার জলে প্রয়োগ করতে হবে। লাল মাকড়ের জন্য ডাইফেনথুরন, ফেনাজাকুইন, এগুলো 1 থেকে 1.5 ml প্রতি লিটারে জলে প্রয়োগ করতে হবে, প্রপারজাইড প্রয়োগ করতে হবে। এছাড়া কালো জাপ পোকার জন্য থাইমিথক্সাম 0.2 ml প্রতি লিটার জলে স্প্রে করতে হবে। এছাড়া সাদামাছি আক্রমণ হয়, যেগুলো আমরা দেখেছি গাছের ভীষণ ক্ষতি করে, সেটা ফিপ্রোনিল, ইমিডাক্লোপ্রিড, অ্যাসিফেট এবং অ্যাজোডাইরেকটিন, এই ধরনের ওষুধ প্রয়োগ করা যেতে পারে এবং এগুলোর প্রয়োগ মাত্রা খুব কম। এছাড়া সুটির মাছি হিসেবে নাবিতে বনা এবং দীর্ঘমেয়াদী যে জাতগুলো চাষ না করাই ভালো। এছাড়া কিছু রোগের আক্রমণ হতে পারে, সেটা হচ্ছে গিয়ে সাদা গুঁড়ো, যেটা আমরা বলি যে পাউডার মিলডিউ, সেক্ষেত্রে প্রোপিকনা জল 1 ml প্রতি লিটার জলে স্প্রে করা যেতে পারে। ঢোলের পরা রোগ হলে কার্বেন্ডাজিম 1 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করা যেতে পারে। থাইরাম, ট্রাইকোডারমা ভেরিটি যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমি যেগুলো বললাম সেগুলি তো সবই নিউ জেনারেশন ফাঙ্গিসাইড বা যেগুলো ইনসেক্টিসাইড
1: এখন ব্যবহার হচ্ছে,
2: এবং যার যেটা দীর্ঘমেয়াদী যেটা শরীরের জন্য দরকার সেটা হচ্ছে যে যাতে তার প্রতিক্রিয়াটা বেশি দিন থাকে না,
0: রেসিডুয়াল এফেক্ট
2: যেটা বলা হয় সেটা কিন্তু কম দিন থাকে, সেটা চলে যায়, কারণ আমরা ডাল আমাদের খেতে হবে। সেই জন্য কৃষক বন্ধুদের বলছি যে এইগুলো যদি ওষুধগুলো স্প্রে করতে পারি সঠিক সময়ে তাহলে কিন্তু সঠিক আমাদের করতেই হবে, কারণ বিশেষ করে এই সময় আমাদের হিউমিডিটি বেশি থাকে, বাতাসে আর্দ্রতা বেশি থাকে, টেম্পারেচার বেশি থাকে, জমিতে আর্দ্রতা বেশি থাকে, যার ফলে কিন্তু রোগ পোকার আক্রমণ হবেই এবং রোগ পোকার প্রতিরোধের করার জন্য এই ধরনের ব্যবস্থা নিতে হবে
1: একদম। আর একেবারেই সব শেষে একটুখানি জানি যে ফসল কতদিনে কাটতে পারবেন আমাদের কৃষক বন্ধুরা, আর ফলনটা কেমন হবে?
0: আমরা আলোচনা শুরুতেই বলেছিলাম, একটু রাজীববাবুই বলে গেছেন যে মুগের ক্ষেত্রে যদি আমরা 70 দিন অবধি ক্রপটা রেখে দিতে পারি তাহলে একসাথে হারভেস্টিং হয়ে যেতে পারে, কিন্তু মুগ সাধারণত আমরা 55 থেকে 60 দিন পর থেকেই হারভেস্টিং শুরু হয় এবং 10 দিন গ্যাপে গ্যাপে এটা তৈরি হয়, এবং এতে আমাদের রাজ্যে 80 থেকে 120 কেজি পার বিঘা ফলন পাওয়া যায়।
1: পেতে পারি
0: কলায়ের ক্ষেত্রেও ডিউরেশন ওই 80-85 দিন এবং এখানে ফলন 150 থেকে 180 কেজি পার বিঘা। আর অড়হর যেহেতু দীর্ঘমেয়াদী একটু আগেই আমরা আলোচনা করেছি, মোটামুটি 150 দিনের ভ্যারাইটিও বেরিয়ে গেছে, 200 কেজি পার বিঘাতে আমরা ফলন পেতে পারি যদি আমরা বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করি।
1: বেশ, আমাদের সময় একেবারেই শেষ, আর প্রশ্ন হয়তো কিছু থাকলো কিন্তু সময়ের অভাবে আমরা নিতে পারছি না। আজকে আমরা আলোচনা করছিলাম আমাদের রাজ্যে কৃষিতে খারিফ ডাল চাষের উজ্জ্বল সম্ভাবনা, আর এ ব্যাপারে বিস্তারিত জানালেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রাজীব নাথ, সঙ্গে ছিলেন দেশি স্টেট কনসালটেন্ট ডক্টর স্বরূপ কুমার চৌধুরী। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আজকের মতো নমস্কার।
0: নমস্কার
2: নমস্কার।
1: আর এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুব্রত চক্রবর্তী, সবাই ভালো থাকুন, নমস্কার,
2: ধন্যবাদ,
1: ধন্যবাদ।
3: শুনছিলেন ক্ষেত খামারের কথা, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয়, গ্লকোমার কারণ, লক্ষণ ও চিকিৎসা। এই নিয়ে একটি কথিকা বলছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার স্নেহা ভৌমিক।
2: প্রথমেই বলি গ্লকোমা জিনিসটা কি। গ্লকোমা হল চোখ সংক্রান্ত একাধিক রোগের একটা সমষ্টি। এর প্রধান বৈশিষ্ট্য হল চোখের ইন্ট্রাকুলার প্রেশার বৃদ্ধি, যার ফলে অপটিক নার্ভের ক্ষতি করে এবং পার্শ্বীয় যে দৃষ্টিক্ষেত্র মানে পেরিফেরাল ফিল্ড অফ ভিশন তা কমিয়ে দেয়। এবার গ্লকোমার রোগী যদি চিকিৎসা না করে তো সেক্ষেত্রে কি হতে পারে। গ্লকোমার রোগী যদি চিকিৎসা না করে তো সেক্ষেত্রে এই যে ইন্ট্রাকুলার প্রেশার মানে চোখের ভেতরে এক টাইপের জলীয় পদার্থ থাকে যেটাকে বলা হয় অ্যাকোয়াস হিউমার, এবার এই অ্যাকোয়াস হিউমার যদি বেড়ে যায় তখন চোখের প্রেশার বাড়বে। এবার চোখের ভেতরে রয়েছে হলো একটা নার্ভ, যার মানে অপটিক নার্ভ যার নাম। এবার এই অ্যাকোয়াস হিউমারের প্রেশার যদি বৃদ্ধি হয় তখন অপটিক নার্ভের ওপর একটা চাপ ফেলে। এবার অপটিক নার্ভ যেহেতু আমাদের চোখের সমস্ত আলোর সংকেত নিয়ে ব্রেন অবধি যায়, তো অপটিক নার্ভের ওপর যদি চাপ পড়ে তাহলে খুব স্বাভাবিকভাবে সে আস্তে আস্তে শুকিয়ে যাবে। এবার সে যদি আস্তে আস্তে শুকিয়ে যায় তাহলে কিন্তু ধীরে ধীরে আমাদের দৃষ্টিশক্তি লোপ পায়। এবার কেন গ্লকোমা হয়, কেন গ্লকোমা যদি হয় বলতে যাই তাহলে এর প্রধান হলো দুটো কারণ। একটা হলো এই চোখের যেটা বললাম যে জলটা মানে ইন্ট্রাকুলার ফ্লুইডটা এক্সেস উৎপাদন, বেশি বেশি করে সে তৈরি হচ্ছে। বা দ্বিতীয় হলো যে সে তৈরি নর্মালি হচ্ছে কিন্তু তার যে এক্সক্রিশন মানে নিঃসরণ তাতে কোনো ত্রুটি রয়েছে। তো এই দুটো কারণে হলো আমাদের চোখে গ্লকোমা হয়। এবার গ্লকোমার লক্ষণগুলো কী কী। গ্লকোমার লক্ষণ, প্রধান লক্ষণ হলো দৃষ্টিশক্তির অস্পষ্টতা আর কি, রামধনুর মতো চোখের মধ্যে বলয় দেখা যায়, রামধনুর মতো বলয়। চোখের চারপাশে ব্যথা হতে পারে, মাথায় ব্যথা হতে পারে, চোখ লাল হয়ে যাওয়া। এবার কখন ডাক্তারের পরামর্শ নেবেন, যন্ত্রণা ছাড়াই আস্তে আস্তে যদি দৃষ্টিশক্তি লোপ পায় সেক্ষেত্রে নেবেন। রাস্তা ক্রস করার সময়, রাস্তায় চলাচল করার সময় যদি পাশ থেকে বাস বা গাড়ি আসছে সেটা যদি দেখতে না পান তখন নেবেন। আর যদি ফ্যামিলিতে কারোর গ্লকোমার হিস্ট্রি থাকে তখন সেক্ষেত্রে অবশ্যই নিতে হবে। এবার গ্লকোমার প্রকারভেদ বলতে চার রকম। প্রথম হলো প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা। এবার এটাতে বলি যে ওপেন অ্যাঙ্গেল বলতে হলো অ্যাঙ্গেল হলো যে এরিয়াটা দিয়ে এই অ্যাকোয়াস হিউমারের নিঃসরণ হচ্ছে। তো এই ওপেন অ্যাঙ্গেলে কি হচ্ছে, ওই এরিয়াটা নর্মাল আছে কিন্তু এই অ্যাকোয়াস হিউমার এতটা এক্সেস উৎপাদন হচ্ছে যে এক্সক্রিশন নর্মাল থাকা সত্ত্বেও কিন্তু আমাদের চোখের প্রেশার বেড়ে যাচ্ছে। দ্বিতীয় হলো অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা। অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমাতে কি হয়, আমাদের যে অ্যাঙ্গেল সেটাতে হলো কিছু কিছু জায়গায় ব্লকেজ হয়ে যায়। তাতে কি হচ্ছে যে উৎপাদন নর্মাল হচ্ছে কিন্তু নিঃসরণে, কিন্তু আমাদের নিঃসরণের এরিয়াটায় যেহেতু ব্লকেজ রয়েছে তাই নিঃসরণ অ্যাডিকুয়েটলি হতে পারছে না, ওখান থেকে চোখের প্রেশার বাড়ছে। তিন নম্বর হলো সেকেন্ডারি গ্লকোমা, যেটা সেকেন্ডারি গ্লকোমাতে মানে তৈরি নর্মাল হচ্ছে কিন্তু এইখানে গ্লকোমাটা হচ্ছে হলো যে অন্য কোনো চোখের কোনো কারণে, যেরকম ইউভিআইটিস বা কোনো আদার কোনো ইনফ্লামেশনের জন্য একটা ওর সেকেন্ডারিলি চোখের প্রেশার বেড়ে গিয়ে গ্লকোমা হচ্ছে। আর চার নম্বর হলো কনজেনিটাল গ্লকোমা, যেটা বাচ্চাদের হয়। এবার গ্লকোমা নির্ণয়ন কিভাবে করা হয়, প্রথমত পেশেন্ট আসে হলো যে এই দৃষ্টিশক্তি অস্পষ্টতা এই কমপ্লেন নিয়ে, তার সাথে তখন কিছু টেস্ট করে আমরা দেখি। তার মধ্যে প্রথম হলো যে চোখের প্রেশার, চোখের প্রেশার মাপা, যেটা আমরা করি অ্যাপ্লানেশন টোনোমিটার দিয়ে। এটা বাদে আমরা করি সেন্ট্রাল কর্নিয়াল থিকনেস সিসিটি। এবার অপটিক নার্ভটা দেখার জন্য আমাদের করা হয় ওসিটি, আরএনএফএল, অপটিক নার্ভে কতটা ক্ষতি হয়েছে আর পার্শ্বীয় দৃষ্টিক্ষেত্র কতটা ক্ষতি হয়েছে সেটা দেখার জন্য করা হয় অটোমেটেড পেরিমেট্রি। এবার গ্লকোমা চিকিৎসা পদ্ধতি বলতে গেলে প্রথমেই হলো ওষুধের দ্বারা আমরা প্রেশারটা কমানোর চেষ্টা করি, সেটা ড্রপের মাধ্যমে হতে পারে বা ট্যাবলেটের মাধ্যমে হতে পারে। এবার ওষুধের মধ্যে অ্যান্টিগ্লকোমা ড্রপ এবং খাওয়ার ওষুধ রয়েছে। আর কিছু লেজার হয়, ইয়াক পিআই বলা হয়, সহ বিভিন্ন লেজার চিকিৎসা পদ্ধতিতে হেল্প করে। আর এটাতে না কমলে তখন আমরা সার্জারি করি, যেমন ট্র্যাবিকিউলেকটমি, ড্রেনেজ।

0: ইমপ্লান্ট এবং মিনিমালি ইনভেসিভ গ্লকোমা সার্জারি।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা, গ্লকোমার কারণ, লক্ষণ ও চিকিৎসা। কথিকাটি বললেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার স্নেহা ভৌমিক। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 7টায় শুনবেন বেতার নাটক প্রজাপতয়ে নম, রচনা শ্যামাপ্রসাদ ঘোষ, প্রযোজনা কৌশিক সেন। 7:45 হাউসফুল, চলচ্চিত্র পরিচালক রঞ্জন ঘোষের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে আম্রপালি ঘোষ মিত্র। প্রযোজনা দুর্বাদে শুনবেন প্রথম পর্ব। রাত 8:15 মহিলাদের আসর, এ অনুষ্ঠানে সুরের ভুবনে থাকছেন অতিথি গায়িকা দীপান্বিতা আচার্য, শব্দগ্রহণ ও সম্পাদনা অনিন্দিতা মল্লিক, উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত। রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সঙ্গীত শিক্ষার আসরে শুনবেন কামুদ রাগে খেয়াল, আসর পরিচালনায় থাকবেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন যোগ রাগে খেয়াল, পরিবেশনায় থাকবেন পণ্ডিত সন্দীপন সমাজপতি। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন সৌমেন নন্দী এবং হারমোনিয়ামে সনাতন গোস্বামী। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়, এবং রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নাটক।
1: আজকের নাটক প্রজাপত্যে নম, রচনা শ্যামাপ্রসাদ ঘোষ, প্রযোজনা কৌশিক সেন। নাটক প্রজাপত্যে নম।
2: মে আই কামিন স্যার?
3: ইয়েস কামিন।
2: একটু কথা ছিল।
3: আগে তো বসুন।
2: থ্যাংক ইউ ওসি সাহেব।
3: এবারে বলুন ম্যাডাম, আপনার জন্য আমি কি করতে পারি?
2: ম্যাডাম বলবেন না প্লিজ, আমি আপনার মেয়ের বয়সী, তাই ম্যাডাম ও আপনি এই দুটো শব্দ যদি বাদ দিয়ে বলেন।
3: ওকে ওকে ওকে, নো প্রবলেম, তবে নামটা তো বলতে হবে।
2: আমার নাম সুমনা সরকার।
3: সুমনা, আই মিন যার মন ভালো, তার সাথে কে খারাপ ব্যবহার করলো?
2: এক ভদ্রলোক।
3: ভদ্রলোক? যে তোমার প্রতি খারাপ ব্যবহার করলো তাকে তুমি ভদ্রলোক বলছো?
2: দেখে তো ভদ্রলোক বলেই মনে হয়।
3: তা সেই বিশিষ্ট ভদ্র মহোদয় করেছেনটা কি?
2: করেনি কিছুই, মানে আমাদের কলেজের গেটের সামনে দাঁড়িয়ে একজন বয়স্ক লোক মেয়েদের দিকে তাকিয়ে থাকে, এমন ভাবে তাকায় না।
3: সে আবার কি?
2: আজকে আমার সাথে কথা বলার চেষ্টা করছিল, হাত নেড়ে ডাকছিল আমাকে, তাই
3: তাই কি
2: তাই আমার বন্ধুরা ওকে গেটের সামনে একটা দোকানে আটকে রেখেছে।
3: তা আমাকে কি করতে হবে?
2: ওকে ধরে আনতে হবে, এনে জানতে হবে ওর আসল উদ্দেশ্যটা কি।
3: ঠিক আছে ঠিক আছে, একটা লিখিত কমপ্লেইন করে দাও, আমি দেখছি কি করা যায়।

0: আসবো স্যার।
1: কে? ও ও সুমনা, এসো এসো এসো এসো, এক্ষুনি ভাবছিলাম তোমার কথা।
0: কি ভাগ্য আমার, নামটাও মনে রেখেছেন।
1: 30 বছর পুলিশে চাকরি করছি, এটুকু না পারলে। আর তাছাড়া তোমার কেসটা আমি একটু সিরিয়াসলি নিয়েছি।
0: আমার প্রতি আপনার বিশেষ বদান্যতার কারণ?
1: বা তুমি তো সেদিন বললে আমি আপনার মেয়ের মতন, তা মেয়ে যখন।
0: তাহলে আমি আপনাকে কাকু বলতে পারি?
1: হোয়াই নট।
0: যে জন্য এলাম, সেই ভদ্রলোকের কি হলো?
1: আপাতত আমার স্পেশাল কাস্টডিতে আছে, ওর বাড়ির লোকেদের ডেকে পাঠিয়েছি।
0: আমি বা আমার বন্ধুরা যেটা জানতে চাই সেটা হলো ওনার উদ্দেশ্যটা কি ছিল, সেটা কি জানা গেছে?
1: জানা গেছে, জানা গেছে, তবে সেটা এখনই বলা যাবে না, পরে জানাবো। আগে তো কেসটার ফয়সলা হোক। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার স্ত্রী কেসটার কথা শুনে তোমাকে একবার দেখতে চেয়েছে। তুমি কি একবার যাবে আমার কোয়ার্টার্সে?
0: কোথায় আপনার কোয়ার্টার্স?
1: এই তো সামনে, চলো আমি তোমাকে নিয়ে যাব। তার আগে আমার আরও কয়েকটা কথা জানার আছে।
0: বলুন, কি জানতে চান?
1: তোমার কমপ্লেন পেপারে দেখলাম তুমি এই শহরেই থাকো, নেদের পাড়ায়। তা তোমরা কি এখানকার স্থায়ী বাসিন্দা?
0: না না, আমরা বছর তিনেক হলো এসেছি এখানে, ভাড়া বাড়িতে থাকি। আগে আমরা বাঁকুড়ায় থাকতাম, ওখানে আমার বাবাও পুলিশে চাকরি করতেন।
1: করতেন মানে এখন কি?
0: মারা গেছেন টেররিস্টদের সাথে এনকাউন্টারে।
1: টেররিস্টদের সাথে এনকাউন্টার? আচ্ছা আচ্ছা, তোমার বাবার নাম কি সত্যেন্দ্রনাথ সরকার?
0: আপনি চিনতেন?
1: হ্যাঁ হ্যাঁ, আমরা একসাথে ট্রেনিং করেছি। তা তোমরা তো ভাড়া বাড়িতে থাকো, তোমাদের আদি বাড়ি কোথায়?
0: আমাদের আদি বাড়ি এই শহরেই। আমরা দীর্ঘদিন এখানে থাকতাম না বলে জ্যাঠা কাকারা সব দখল করে নিয়েছে।
1: তাই নাকি? কোন পাড়ায়?
0: রায়পাড়ায়, রাজবাড়ির দিঘির ধারে।
1: ঠিক আছে, এ বিষয়ে তোমার মায়ের সাথে কথা বলতে হবে, একদিন যাবো তোমাদের বাসায়।
0: গেলে খুব খুশি হব।
1: ঠিক আছে, এখন চলো তোমাকে নিয়ে গিয়ে তোমার কাকিমার হাতে তুলে দিই। তোমাকে পেলে প্রতিমা খুব খুশি হবে, একা থাকে তো।
0: কেন একা থাকে কেন? আপনাদের কোনো
1: আছে? তোমার মতোই একটি মেয়ে, তবে এখানে নয় দিল্লিতে, জামাই ওখানেই চাকরি করে তো। এনিওয়ে সব জানবে ধীরে ধীরে, মেয়ে যখন বলেছি তখন পুরোপুরি মেয়ে না করে ছাড়ছি না। কি আপত্তি আছে? আর আপত্তি থাকলেই বা শুনছে কে সেসব কথা? আমি না দারোগা

0: এনজয়। আরে সুমনা জি, এসো এসো।
1: মা বলল আপনি টেলিফোন করেছিলেন, আমাকে আসতে বলেছেন।
0: তোমার মোবাইলে না পেয়ে তোমার মা কি করতে হলো?
1: কিছু দরকার ছিল?
0: দরকার না থাকলে বুঝি আসতে নেই? এখানে একটা কাকিমা একা একা থাকে, তাকেও যে একটু সঙ্গ দেওয়া দরকার, সেটা বুঝি মাথায় আসে না?
1: না মানে
0: দেখছো তো কোনো জুতসই যুক্তি পাচ্ছ না? তোমার কাকু আর আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম, আজ কদিন হলো বলো তো?
1: তা প্রায় 10 দিন হলো। আচ্ছা ভিতরে কেউ গান গাইছে? খুব সুন্দর গলা তো।
0: শুধু সুন্দর গলাই নয়, ছেলেও সুন্দর। আমার ভাসুরের ছেলে শুভ্রাংশু, হাই স্কুলের টিচার, ধুবুলিয়ায় থাকে, প্রায়ই আসে আমার খোঁজ খবর নিতে। চলো তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই।
2: দেখো সুমনা, এই সেদিন কাকিমা তোমার সঙ্গে আমার আলাপ করিয়ে দিল, কিন্তু মনে হয় যেন কত জন্মের আলাপ। জানো সুমনা, বিকেলেই নদীর তীরে এসে বসলেই
1: গান গাইতে ইচ্ছে করে, তাই না?
2: না শুনতে, গাইবে প্লিজ?
1: ধুস, আমি আবার কবে গান গাইলাম?
2: মনে রেখো, গান দিয়ে কিন্তু আমাদের সম্পর্কে শুরু।
1: সে তো তোমার গান শুনে।
2: যে গান জানে তাকেই গান বেশি আকৃষ্ট করে। তাছাড়া আমি শুনেছি তুমি গান জানো।
1: কাকিমা বলেছে?
2: কাকিমা নয়, ঘটক।
1: দেখো শুভ্রাংশু, নদীটা কেমন তীর তীর করে বইছে, নদীর এই বয়ে যাওয়াটা দেখতে খুব ভালো লাগে।
2: এইভাবে বইতে বইতেই নদী তার সাথীকে খুঁজে পায়, যেমনই নদীটা পেয়েছে মায়াপুরের ফুলোর ঘাটে।
1: হ্যাঁ আমি শুনেছি, এই নদীটা ওখানে মিশেছে গঙ্গার সাথে।
2: শুনেছ? যাওনি কখনো?
1: না এখনো যাওয়া হয়নি। আসলে আমি আর আমার মা, এই তো আমার জগৎ।
2: সেই জগৎ থেকে কবে বার হবে? বসবে আমার বাইকের পিছনে,
1: মিলন দেখাতে নিয়ে যাবে?
2: হুম দেখব, আর গোধূলির রং নেমে এলে গাইব।
1: কি গাইবে?

0: এই যে প্রতিমা ম্যাডাম, ইনপুট তো অনেকটাই দিলে, আউটপুট কতটা?
1: এখন ঘুড়ি উঠছে,
0: কিন্তু লাটাই গোটাবে কবে?
1: তোমার সিগন্যাল পেলেই গোটাবো।
0: আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, তাহলে দুটো কাজ করতে হবে তোমাকে। প্রথমে সুমনার সম্মতিটা নিয়ে নাও, আর তারপর ওর মায়ের কাছে প্রস্তাবটা দিয়ে দেখো।
1: ওর মা তো আমাকে বলেছে একটা ভালো ছেলে দেখার কথা।
0: আচ্ছা,
1: বলেছে সুমনার বিয়ে ফাইনালটা হয়ে গেলেই দেখাশোনা পর্ব শুরু করবে।
0: ওকে ওকে, তাহলে তাহলে একদিন একদিন ওনাকে আসতে বলো আমাদের বাসায়।
1: ঠিক।
0: আর আর শুভ্রাংশুকে বলে রেখো, যদি উনি রাজি থাকেন, নাটক যা জমবে না, একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। সত্যি সুমনা, তোমাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। হ্যাঁ, যা কথা বলার জন্য তোমাকে ডেকেছি। তোমার হাতে কিছুটা সময় আছে তো?
2: হ্যাঁ কাকু, আছে, আপনি বলুন।
0: দেখো সুমনা, তোমার সেই ভদ্রলোককে নিয়ে আমি তো পড়েছি খুব মুশকিলে।
2: কোন ভদ্রলোক?
0: ওই যে যার বিরুদ্ধে তুমি কমপ্লেন করেছিলে।
2: সে ব্যাপারে আপনি কিছু করলেন না দেখে আমরা আগ্রহ হারিয়ে ফেলেছি।
0: কিন্তু কি করি বলো তো, জুতসই কোনো ধারা তো পাচ্ছি না। শুধুমাত্র তাকিয়ে থাকা বা কথা বলার চেষ্টা করার অভিযোগে কাউকে তো আর কোর্টে তোলা যায় না।
2: তাহলে
0: তোমরা কি 100% নিশ্চিত?

0: যে উনি মেয়েদের দেখার জন্যই কলেজের সামনে দাঁড়িয়ে থাকতেন, বা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে তোমাকে হাত নেড়ে ডেকেছিলেন?
1: না, আমরা তো আন্দাজ করে।
0: কেবলমাত্র আন্দাজের উপর নির্ভর করে কি কারোর বিরুদ্ধে কেস দেওয়া যায়? আইন কি বলে জানো তো? 100 অপরাধী ছাড়া পেয়ে যায় তো যাক, কিন্তু একজন নিরপরাধীও যেন শাস্তি না পায়।
1: এখন বুঝতে পারছি, উত্তেজনার বশে কাজটা খুবই কাঁচা হয়ে গেছে। উনি হয়তো অন্য কোনো উদ্দেশ্যে।
0: কিন্তু আমার ইনভেস্টিগেশন বলছে উনি মেয়েদের দেখার জন্যই কলেজের সামনে দাঁড়িয়েছিলেন।
1: তাহলে কি উনি একজন পাগল?
0: সার্টেনলি নট, একজন সুস্থ স্বাভাবিক মানুষ, একটি হাই স্কুলের হেডমাস্টার।
1: তাই নাকি? একজন শিক্ষক হয়েও।
0: একজন শিক্ষক হয়েও তিনি করেছিলেন ওই কাজ, তবে করেছিলেন পরিস্থিতির চাপে।
1: পরিস্থিতির চাপে?
0: হ্যাঁ, শুনবে সে কাহিনী?
1: অবশ্যই শুনবো, আপনি বলুন।
0: তাহলে শোনো, ভদ্রলোকের নাম মহাদেব প্রতাপ মণ্ডল, বাড়ি এখান থেকে 10 কিলোমিটার দূরে ধুবুলিয়ার হাসপাতাল পাড়ায়। খুবই শান্তশিষ্ট স্বভাবের মানুষ, স্ত্রী ও এক চাকুরের ছেলে, এই নিয়ে পরিবার। পরিবারে স্ত্রী দুর্গার দাপট খুব বেশি। একদিন এই দাপুটে স্ত্রীর সাধ জাগলো ছেলের বিয়ে দিয়ে পছন্দ করে সুন্দরী বউ আনবেন ঘরে, তাই ডাক পড়ল ঘটকের।
2: যাই যাই।
3: নমস্কার, আপনি কি দুর্গা দেবী?
2: হ্যাঁ, কিন্তু আপনি কে?
3: আগে আমি শিব।
2: চালাকি হচ্ছে, যেই শুনলে আমি দুর্গা অমনি তুমি শিব হয়ে গেলে।
3: আগে না, আমি সত্যি শিব, শিব সুন্দর।
2: তার মানে তুমি হচ্ছ গিয়ে
3: শ্রীমান শ্রীযুক্ত ধুবুলিয়া গৌরব ঘটকেশ্বর শিব সুন্দর ঘড়ুই।
2: আমারই এমন খিচুড়ি মার্কা ঘটকের মাথায়,
3: দেখে পছন্দ হচ্ছে না তো?
2: হবে কি করে, এমন প্যাকাটির মতো চেহারা নিয়ে।
3: যখন ঘটকগিরি শুরু করেছিলাম না, তখন বাঁশি ছিলাম ম্যাডাম, তারপর লোকের বাড়ি মিষ্টি খেয়ে খেয়ে সুগার ধরে গেল, তাই বাঁশ থেকে প্যাকাটি হয়ে গেলাম। তবে ভাববেন না ম্যাডাম, শরীর ছোট হয়ে গেল, চোখ দুটো এক সাইডেরই আছে, মেয়ে খোঁজার ব্যাপারে ও দুটো ঠিকঠাক নেই তো হলো।
2: তা নিজের মেয়েটাকে খোঁজা হয়েছে?
3: মানে?
2: মানে নিজের বিয়েটা হয়েছে?
3: বিয়ে করে ফেললে তো মেয়ে দেখা চোখটা নষ্ট হয়ে যাবে।
2: তুমি আচ্ছা ফাজিল লোক তো, তোমার দ্বারা হবে মনে হচ্ছে। এসো এসো, বাড়ির ভেতরে এসো, রাস্তায় দাঁড়িয়ে তো আর বিয়ের দেখাশোনার কথা হয় না।
3: তাই চলুন ম্যাডাম।
2: বলি শুনছো?
4: হ্যাঁ শুনছি।
2: ওভাবে কথা হয় না, মুখের সামনে থেকে খবরের কাগজটা সরাতে হবে।
4: ওকে ম্যাম।
2: ওরকম বোম ফোলা নাথ হয়ে বসে থাকলে হবে? শুভর বিয়েটা তো দিতে হবে নাকি?
4: আমি যতদূর জানি আওয়ার মন ইজ অলরেডি এনগেজড।
2: এনগেজড হাতি?
4: আচ্ছা তানিয়া মেয়েটা খারাপ কি? উচ্চশিক্ষিতা, দেখতেও খারাপ নয়।
2: তুমি কি গো, তানিয়া দেখতে সুন্দরী, এই তোমার চোখ। শোনো একটা কথা, তানিয়ার সঙ্গে আমি শুভর বিয়ে দেব না।
4: কেন কেন?
2: এক, ওদের দুজনের বয়স এক, দুই, ওদের কালচার ভালো নয়।
4: এই কথাটা শুভকে বলেছ?
2: শুধুই বলিনি গো, কান্নাকাটি করে ওর মনকে ভিজিয়েও দিয়েছি।
4: ভিজেছে?
2: মনে তো হয়।
4: তাহলে আর কি, গো অ্যাহেড।
2: শোনো, কাল শিব এসেছিল
4: দুর্গার কাছে। শিব ছাড়া আর কে আসবে বলো?
2: শিব হলো একজন ঘটক, শ্রী শিব সুন্দর ঘড়ুই।
4: সন্ধান দিয়েছে কোনো পাত্রের?
2: দিয়েছে গোটা কত।
4: তা বেশ তো, তবে আর কি, দেরি কেন, দেখাশোনা শুরু করে দাও। তা কবে বেরুচ্ছ?
2: ভাবছি সামনের রবিবার, তুমিও যাবে তো?
4: মহাদেব না গেলে দুর্গা কি ছাড়বে? অতএব চালাও পান্সি পাত্রীর বাড়ি।

0: যাকে শাস্তি বলছিস সে কি শুনতে পাচ্ছে তোর কথা? শোনাতে গেলে তো কাছে আনতে হবে রে। অনেক কটা তো মেয়ে দেখা হলো, এর মধ্যে কোনোটা কি চলবে?
1: একটাও চলবে না।
0: ওমা কেন, রানাঘাটের মেয়েটা খারাপ কি?
1: হাইটটা দেখেছো? 5 ফুটও হবে না বোধহয়।
0: না না, বেশি হবে, বেশি হবে। আমি তোর পাশে দাঁড়িয়েছিলাম, আমার ছিল তো লম্বা মনে হলো।
1: তা হবে না কেন? নিচে যে 2 ইঞ্চির সাপোর্ট ছিল, আমরা লম্বা মেয়ে চাইছি বলে ঘরের মধ্যেও যে সে হাই হিল পরেছিল সেটা কি দেখেছো?
0: ওমা তাই নাকি?
1: হ্যাঁ তাই।
2: আরে তা নয়, হাইটটা একটু কমই হলো। ভালো পরিবেশ, ভালো বংশ, আর বাড়ির সবাই চাকরি বাকরি করে, রুচিশীল বনেদি পরিবার, আর শহরের মাঝখানে অত সুন্দর একটা ফ্ল্যাট।
1: আমি যখন বউ নিয়ে বেরোবো তখন তো কেউ বংশ ও বাড়ি দেখবে না বাবা, দেখবে বউটাকে। দেখে বলবে, দেখ দেখ অত লম্বা হ্যান্ডসাম ছেলেটার কি মেটে বউ।
2: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওটা নয় ক্যান্সেল হলো। একটা লম্বা ভালো মেয়ের সন্ধান আছে।
1: আছে?
2: মেয়েটি ওই নপাড়া হাই স্কুলের সংস্কৃত টিচার, ওর বাবা আমার পাশের হাই স্কুলের হেডমাস্টার, কাল বলছিলেন আমায়।
1: তুমি দেখেছো মেয়েটাকে?
2: এক ঝলক দেখেছিলাম একদিন, বেশ লম্বা, মুখশ্রীও বেশ ভালো, গায়ের রংটা বেশ বেশ পরিষ্কার, স্বাস্থ্যবতী, মানে বেশ গোলগাল চেহারা।
1: দেখো মোটা মেয়েদেরই একটু কায়দা করে স্বাস্থ্যবতী বলা হয় জানো তো।
2: না মানে একটু মোটা,
1: একটু নয় অনেকটাই, ওজন তা কম করে 80 কেজি হবে।
2: তুই দেখেছিস
1: নতুন সিলেবাস নিয়ে যে ওয়ার্কশপটা হলো সেদিন, সেখানে এসেছিল একজন ট্রেনি হিসাবে।
0: অত ধরতে গেলে চলে শুভ, একটু আর দুটো ছাড় দিতে হবে নাকি? ডানা কাটা পড়ি এখন তুই কোথায় পাবি বলতো?
1: বাহ মা বাহ, বেশ বলেছো, তোমরা ধরবে আর আমি ধরতে গেলেই দোষ।
0: না না, আমি বলতে চাইছি,
1: শোনো মা, তোমরা তানিয়াকে অপছন্দ করেছো বয়স বেশি বলে, তানিয়া অপরূপা নয় বলে, তোমাদের ইচ্ছে মেনে নিয়েছি, তাই এখন তোমাদেরও আমার ইচ্ছেটাকে মেনে নিতে হবে। আমার ডানা কাটা পড়িই চাই, ব্যাস, খুঁজে দিতে পারলে বিয়ে করব, নইলে নয়।
0: এই দেখো, এই দেখো চল্লি কোথায়? অশুভ শুভ, শোন বাবা, শুভ অশুভ।
2: আরে চেঁচিও না, চলে গেছে, খুব যে মেয়ে দেখে বেড়াবার শখ, যাও চাকুরে ছেলের মা হিসেবে ঘ্যাম দেখিয়ে বেড়াও বাড়ি বাড়ি, খুব যে মিষ্টি খাওয়ার শখ, এবার বোঝো ঠেলা, খুঁজে বেড়াও ডানা কাটা পরি।
0: তোমরা বাইরে বেরো না আমি বাইরে বেরোই, পথে ঘাটে তো গড়ো, চোখে পড়ে না ভালো মেয়ে?
2: না পড়বে না কেন, কিন্তু কোন মেয়েটির বাবা পাত্র খুঁজছে সেটা বুঝবো কি করে? নাকি ভালো মেয়ে দেখলেই ডেকে জিজ্ঞেস করবো, এই যে মেয়ে তোমার বাবা কি তোমার জন্য পাত্র খুঁজছে?
0: জিজ্ঞেস করলে ক্ষতি কি?
2: ক্ষতি কি সেটা বুঝতে পারবে ওই যেদিন ওসব করতে গিয়ে গায়ে ব্যান্ডেজ বেঁধে বাড়ি ঢুকবো। তার চেয়ে বরং তুমি ওর পছন্দের বাগড়া দিয়েছ, তুমি খুঁজে বেড়াও, বাড়িতে তো গাড়ি রয়েছে, আমি এই পছন্দ হলে গাড়িতে চাপিয়ে শটান ঢুকে পড়ো বাড়িতে, উলু দেওয়া শাঁখ বাজানোটা নয় আমি শিখে ফেলবো এরই মধ্যে।
0: শুভ অশুভ এদিকে একবার আয় না বাবা।
1: আহ মা, দেখছো স্নানে যাচ্ছি তাও ডাকাডাকি শুরু করলে, না না কি বলবে বলো।
0: হ্যাঁ রে, বলছিলাম কি তাহলে ওই বর্ধমানের মেয়েটার বাবাকে হ্যাঁ বলে দি।
1: কি বলবো, মামা তো সম্বন্ধটা এনেছে, যা বলার আমি মামাকে বলে দিয়েছি।
0: না বলে দিয়েছিস?
1: বলেছি, কদিন পরে বলবো।
0: পরে বলবো বললে হয়? ফাল্গুনের মধ্যে না পারলে তো গরম পড়ে যাবে, তাছাড়া ভাবনা চিন্তা করারই বা কি এত আছে? অত সুন্দর মেয়েটাকে তোর পছন্দ হচ্ছে না বাবা? লম্বা, পাকা কমলা লেবুর মতো গায়ের রং, কোমর পর্যন্ত ছড়ানো চুল,
1: আর চোখ,
0: চোখ কি
1: ছোট ছোট?
0: মোটেই ছোট ছোট নয়, আমার তো খুব পছন্দ হয়েছে। তোর বাবা তো বলছিল বুড়ো এতদিনে ভাগ্নের জন্য একটা ভালো পাত্রীর সন্ধান দিয়েছে।
1: কই, বাবা তো আমাকে কিছু বলেনি।
2: আরে বাবা বলেনি, তার কারণ আমার মতামতটা তোর উপর চাপিয়ে দিতে চাইনি।
1: ও
2: শোন শোন, মেয়েটাকে আমার সত্যি খুব ভালো লেগেছে রে, পছন্দ হয়েছে, পরিবারটাকেও বেশ ভালো লেগেছে, সহজ সরল গ্রাম্য পরিবেশ, খুব আদর যত্ন পাবি ওখানে বিয়ে হলে। হ্যাঁ এখন তুই হ্যাঁ

0: বললে একদিন গিয়ে দিন স্থির করে ফেলবো, মেয়ের বাবা তো রোজই ফোন করছে।
1: আর আমত করিস নি শুভ।
2: শোনো মা, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমি বাথরুমে গেলাম।
1: তা যা না, কে তোকে বারণ করে দে, শুধু বাবা যা জানতে চাইছে সেটা জানিয়ে যা।
2: কি আর বলবো, ও তোমরা যা ভালো বোঝো করো।
1: যাক বাবা, হাঁপ ছেড়ে বাঁচা গেল, মেয়ে দেখতে দেখতে চোখ দুটোই যেন খারাপ হয়ে যাচ্ছিল।
0: আর তাছাড়া চব্বচস্য খেয়ে দিয়ে এসে না বলার কাজটা তো আমাকেই করতে হতো, কি যে খারাপ লাগতো। ল্যান্ডে যখন ফোন বেজেছে তখন তোমাকে চাইছে, যাও যাও ধরো ধরো, দেখো তোমার ভাই বুড়োই ফোন করেছে।
1: হ্যালো, কে বলছেন? কে, কোথা থেকে বলছেন? গুড়াপ থেকে, মানে জৌগ্রাম গুড়াপ? আচ্ছা আচ্ছা, ধরুন ধরুন ধরুন। ওগো দেখো তো, বোধ হয় কোনো পাত্রীর বাবা ফোন করছে।
0: দেখি দেখি দেখি দেখি, দাও দাও দাও। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, কেন? আরে দোর মশাই, আপনার নামটা কি বলবেন তো? আচ্ছা শুনুন শুনুন শুনুন, হ্যাঁ না না না না না, আমার কথা হচ্ছে আমার ফোন নাম্বারটা আপনি পেলেন কোথা থেকে? হ্যাঁ, কে কে দিয়েছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে মশাই, ভেবে দেখবো ভেবে দেখবো। হ্যাঁ আচ্ছা, যোগগ্রামের মেয়েটার নাম কি মৌ?
1: হ্যাঁ হ্যাঁ, কেন কেন বলো না, কি হয়েছে? মৌ ফোন করেছিল?
0: না, মৌয়ের বয়ফ্রেন্ড।
1: বয়ফ্রেন্ড?
0: হ্যাঁ।
1: তা কি বললো?
0: বিয়েটা ক্যান্সেল করতে বললো। হ্যাঁ, বললো ওদের নাকি 3 বছরের সম্পর্ক।
1: সপুরা?
0: হ্যাঁ। ও কি, কি হলো গো অযোগ্যা? আর অমন করছো কেন?
1: দেখাশোনা করা বিয়ে দেওয়ার মাথায়।
0: আরে দুগা দুগা দুগা, একটু শান্ত হ। আচ্ছা অত উতলা হলে চলে?
1: এত অপমানের পরও উতলা হব না, শুধু খিলখিল করে হাসবো। একটা মুখের মতো জবাব আমাকে দিতেই হবে।
0: আরে দুর্গা শোনো, কি পাগলামি শুরু করলে?
1: সামনের পালগুনের মধ্যে ছেলের বিয়ে যদি না লাগাতে পারি আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব।
0: এই
1: তোমায় মনে রাখছি।
0: আরে শোনো শোনো দুর্গা, কোথায় যাচ্ছ কোথায়? না, যে করে হোক একটা ভালো পাত্রীর সন্ধান আমাকে করতেই হবে, অ্যাট এনি কস্ট।
3: এবার বুঝেছো সুমনা, ওই ভদ্রলোক কেন উইমেন্স কলেজের গেটে দাঁড়িয়ে থাকতেন? দাঁড়িয়ে থাকতেন একটা পরীর সন্ধানে, আর উনি হয়তো তোমার মধ্যেই সেই পরীকে।
4: সত্যি খুব খারাপ লাগছে এখন, একজন বিশিষ্ট মানুষকে ছিছি দেখা হলে ক্ষমা চাইতে হবে।
3: না না, ক্ষমা চাইতে হবে না, একটা কাজ করলে সব সমস্যার সমাধান হয়।
4: বলুন, আপনি যা বলবেন আমি তাই করব।
3: তোমাকে তোমাকে ওর পুত্রবধূ হতে হবে।
4: না না, সে কি করে সম্ভব?
3: কেন অসম্ভব কি? সে ভালো পাত্র, ভালো পরিবার, তোমার আপত্তিটা কি জন্য? তুমি হ্যাঁ বললে আমি তোমার মায়ের সাথে কথা বলবো। তোমার মা আমাকে বলেছিলেন একটা ভালো পাত্র খুঁজে দেওয়ার কথা।
4: না কাকু, মায়ের সাথে কথা বলার দরকার নেই, আমার অসুবিধা আছে।
3: তা অসুবিধাটা কি জানতে পারি? দেখো সুমনা, তুমি আমাকে তোমার কাকার স্থান দিয়েছ, তাই আমাকে কিছু বললে তোমার ভালোই হবে।
4: সে জানি, কিন্তু
3: তুমি কারোর সাথে এনগেজড?
4: না তা ঠিক নয়, তবে প্রতিমা কাকিমা অন্য একজনের কথা বলছিলেন তাই।
3: ও বুঝেছি বুঝেছি, প্রতিমা এরই মধ্যে ঘটকালি করে ফেলেছে, মানে মানে তোমার আর শুভ্রাংশুর মধ্যে। ওহ, প্রতিমা না জেনে এটা কি করেছে? আমার দাদা তো অন্য কাস্টের ছেলের বিয়ে দেবে না।
4: কিন্তু শুভ্রাংশু তো একথা বলেনি কোনোদিন।
3: আরে শুভ্রাংশু কতটা চেনে আমার দাদাকে!
4: তাহলে কি হবে কাকু?
3: খুব চিন্তায় ফেললি রে মা, তোর মতো একটি মেয়েকে বাড়ির বউ করে আনতে পারলে তো খুশি হতাম রে। আচ্ছা আচ্ছা, একটা কাজ করবি?
4: বলুন কি কাজ?
3: আয় আয় আমার সাথে, দাদা আজ আমার বাসায় এসেছে, তুই শুধু গিয়ে এক

0: প্রতিমা, প্রতিমা, প্রতিমা, এই দেখো দেখো দেখো কাকে ধরে এনেছি দেখো।
1: ও মা, আমার সুমনা মাঝি, এসো এসো এসো।
0: প্রতিমা, প্রতিমা, একবার দাদাকে ডেকে দাও তো।
2: আর ডাকতে হবে না, ডাকতেই আমি হাজির।
0: সুমনা, এই হচ্ছে আমার দাদা।
1: একে আপনি?
2: এই অদমের নামই মহাদেব মণ্ডল, শুভ্রাংশুর হতভাগ্য পিতা, যার জন্যে মেয়ে খুঁজতে আমাকে দাঁড়াতে হয়েছিল তোমাদের কলেজের সামনে।
1: আমাকে আমাকে ক্ষমা করে দিন প্লিজ, না বুঝে দোষ করে ফেলেছি।
2: দোষ তো নয় রে মা, দোষ পরিস্থিতি। এখন বোধহয় সময় এসেছে সব কিছু নতুন করে ভাবার, সুন্দর অসুন্দর সম্পর্কে পুরনো ধারণাগুলো বদলাবার সময় এসেছে। প্রত্যেকটা বাবা মাকে সন্তানের বিয়ে নিয়েও ভাবতে হবে নতুন করে।
0: আর দরকার আমার মতো একজন যোগ্য ঘটকের, না কি বলো দাদা?
1: ঘটক মশাইয়ের পারিশ্রমিক কত তা আগে ভাগে জেনে রাখুন দাদা।
0: পারিশ্রমিক আমাদের হবু বৌমার হাতের এক কাপ চা কি দিবি তোরে মা সুমনা?
1: কিন্তু কাকু, উনি কি আমাকে বৌমা করবেন? আমি যে অন্য কাস্ট।
2: কাস্ট? আমি আবার কবে কাস্টের বাজ বিচার করলাম? তোমার মতো বৌমা পাচ্ছি এই যথেষ্ট। রুদ্র তোমার সঙ্গে মজা করেছে, ও তো গোড়া থেকেই আমাকে জানিয়েই সব কাজ করেছে।
1: তার মানে কাকু সবটাই তোমার?
0: প্রি-প্ল্যানড।
1: সব ক্রেডিট তুমি একাই নিও না, আমাকেও দাও কিছুটা, কারণ প্ল্যানটাতে আমার ভূমিকাও কম নয়।
0: আর শুধু তুমি, এর মধ্যে তো সুমনাও আছে।
1: আমি আমি আবার কি করলাম?
0: বাহারে, তোর যদি শুভ্রাংশুকে পছন্দ না হতো তাহলে আমাদের প্ল্যানটা তো মাঠে মারা যেত। প্রতিমা, প্রতিমা, এবার হয়ে যাক।
1: কি হয়ে যাক?
0: মিষ্টিমু।
2: রাইট রাইট রাইট,
1: হবে হবে, সব হবে। ও তো তাড়াতাড়ি করলে হয়। দাঁড়াও একবার শাঁকটা বাজিয়ে নিই। তোমরা সবাই ডাইনিং রুমে গিয়ে বসো।
2: চলো চলো
0: চলো চলো চলো।

0: শ্যামাপ্রসাদ ঘোষ রচিত প্রজাপত্যয় নমক নাটকটি এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুদ্রপ্রতাপ, দেবব্রত বন্দ্যোপাধ্যায়, প্রতিমা, মধুমিতা বসু চক্রবর্তী, শুভ্রাংশু, বিপাশকুরী, সুমনা, গর্বিতা সাহা, শিবশঙ্কর, নির্মলকান্তি ঘোষ, দুর্গা, শ্রীমতী পাইন এবং মহাদেবের ভূমিকায় মনু মুখোপাধ্যায়। শব্দগ্রহণ ও সম্পাদনা রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন কৌশিক সেন।
1: বেতার নাটক আজ এই পর্যন্তই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

17ই অগস্ট থেকে 16ই নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে 26শে অক্টোবর থেকে 1লা নভেম্বর অবধি থাকছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক পালন। 2026 সালের থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল।

ভিজিল্যান্স কমিশনের। পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন 17 আগস্ট থেকে 16 নভেম্বর 2026। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল।

প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন, সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি। কাজের দ্রুত সমাপ্তি, নানা অভিযোগের দ্রুত নিষ্পত্তি, ডিজিটাল সুবিধের উপযুক্ত সদ্ব্যবহার নিশ্চিত করতে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন। প্রশাসনিক কাজে স্বচ্ছতা, পরিষেবা প্রদানে দ্রুততা আনতে সক্রিয় সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। 17 আগস্ট থেকে 16 নভেম্বর পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন। সমৃদ্ধি আসবে সত্যনিষ্ঠায়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা, জায়গা বাছাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITRWKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
2: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় 2 দিনে, কণাগুলি পূরণ হয় 21 দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের 3 মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে 4 মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না। স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব। রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
3: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলা সংবাদ।

0: ভারত উদ্বেগ প্রকাশ করেছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পে ভারত বিশ্বাসযোগ্য নাম হিসেবে উঠে আসছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড আজ বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার কাছে হালকা যুদ্ধ বিমান তেজাস এবং HTT-40 বেসিক ট্রেনার বিমান হস্তান্তর করেছে। নির্বাচন কমিশন দলীয় নাম ও প্রতীক সংক্রান্ত বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি না করা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দুই প্রতিদ্বন্দ্বী শিবিরকে পৃথক নাম ও প্রতীক নিয়ে উপনির্বাচনে লড়ার অনুমতি দিয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পর নিজের প্রার্থীপদ আজ প্রত্যাহার করে নিয়েছেন মমতাপন্থী দলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে। জাপানের নাগোয়ায় আগামীকাল 20তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থায়িত্বের ক্ষেত্রে সহযোগিতা এবং সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে বলে আবারও জানিয়েছে আজ সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেন। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে মতবিনিময় হয়। জ্বালানি, প্রতিরক্ষা, প্রযুক্তি, বিনিয়োগ এবং স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে ভারত সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করার বিভিন্ন দিক নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। ব্রিক্স শিখর সম্মেলনে সফল সভাপতিত্বের জন্য সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর জন্মদিনেও তিনি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে আজ এক প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত সৌদি আরবের সার্বভৌম এলাকায় এবং সাধারণ মানুষ ও অর্থনৈতিক সম্পদের উপর আক্রমণের নিন্দা জানাচ্ছে। পবিত্র শহর মক্কায় আক্রমণের চেষ্টার পর ভারত এক বিবৃতিও জারি করেছে। তিনি আরও বলেন, এ ধরনের আঘাত আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করে। এ ধরনের আক্রমণ সম্পূর্ণ অনভিপ্রেত এবং ওই এলাকায় পুনরায় শান্তি ও স্থায়িত্ব ফিরে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। শ্রী জয়সওয়াল বলেন, সম্প্রতি পাক নৌবাহিনীর একটি জাহাজ ভারতীয় রণতরীকে ধাক্কা দেওয়ার ঘটনায় ভারত প্রতিবাদ জানিয়েছে। এই ঘটনায় পাকিস্তানের সমস্ত অভিযোগ তিনি খারিজ করে দেন।
1: INS कोलकाता पश्चिमी अरब सागर में एक नियमित तैनाती पर था, तभी पाकिस्तानी नौसेना जहाज INS हुनैन ने समुद्र में अस्वीकार्य और गैर पेशेवर तरीके से बर्ताव किया, जिसके परिणाम स्वरूप एक टक्कर हुई। PNS हुनैन द्वारा खतरनाक तरीके से ओवरटेक करने की पैंतरेबाजी भारत और पाकिस्तान के बीच समझौते के अनुच्छेद 10 का घोर उल्लंघन था। यह अनुच्छेद स्पष्ट करता है कि समुद्र में नौसेना इकाइयां एक दूसरे के 3 नॉटिकल मील के दायरे में नहीं आने चाहिए।
0: ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পে ভারত বিশ্বাসযোগ্য নাম হিসেবে উঠে আসছে। নতুন দিল্লিতে সেমিকন্ডাক্টর ইন্ডিয়া 2026 যোগ দিয়ে তিনি বলেন, ভারতে আন্তর্জাতিক কোম্পানিগুলি সেমিকন্ডাক্টর উৎপাদনের ক্ষেত্র সুরক্ষিত রাখতে সেমিকন্ডাক্টর শিল্পে বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। 10 বছরে ভারত 85,000 সেমিকন্ডাক্টর ডিজাইন ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে। ইতোমধ্যেই 4 বছরে 70,000 জনকে ট্রেনিং দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রী বৈষ্ণব। সেমিকন্ডাক্টর শিল্পে ভারতের 20 বছরের রোডম্যাপ প্রয়োজন। সেমিকন্ডাক্টর মিশন 2 এ প্রধানত 6টি বিষয়ের উপর নজর দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে চিপ ডিজাইন, উপাদান, ফেব্রিকেশন, অ্যাসেম্বলি, টেস্টিং, মার্কিং এবং প্যাকেজিং, গবেষণা, উন্নয়ন এবং মজুত। পরে শ্রী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, সেমিকন ইন্ডিয়ার প্যাভিলিয়নে একটি দেশ থেকেই প্রায় 30টি কোম্পানি যোগ দিয়েছে। সেমিকন্ডাক্টর ক্ষেত্রে 1 লক্ষেরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
2: We are already globally competitive. अभी जितने भी 5 प्लांट में जो प्रोडक्शन चालू हुआ है वो सब के सब एक्सपोर्ट में कॉम्पिटिशन में खड़े उतर रहे हैं, क्वालिटी पर भी और कॉस्ट में भी। सो वी आर ग्लोबली कम्पेटिटिव एंड इट्स अ वेरी गुड जर्नी। सेमिकॉन 1.0 वॉज ऑल अबाउट मेकिंग द फाउंडेशन, सेमिकॉन 2.0 इज अबाउट बिल्डिंग ओवर दैट फाउंडेशन।
0: সরকার বড় মাপের গ্রাহকদের জন্য চিনি মজুতের ঊর্ধ্বসীমা 15 দিন থেকে বাড়িয়ে 30 দিন করেছে। তবে অতিরিক্ত 15 দিনের মজুত কেবল অ্যাডভান্স অথরাইজেশন স্কিম এবং ট্যারিফ রেট কোটার আওতায় আমদানিকৃত চিনি দিয়ে পূরণ করা যাবে। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, খোলা বাজার থেকে চিনি ক্রয়ের ক্ষেত্রে মজুতের ঊর্ধ্বসীমা অপরিবর্তিত থাকবে এবং তা 15 দিনের ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। চিনি ব্যবহারকারী প্রধান সংস্থাগুলির সঙ্গে বিস্তারিত আলোচনার পরই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের

আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থায়িত্বের ক্ষেত্রে সহযোগিতা এবং সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে বলে আবারও জানিয়েছে। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে

0: মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বের বিষয় এক দেশ এক কর এক বাজার, জিএসটিতে বদলেছে ভারতের অভ্যন্তরীণ বাণিজ্যের চিত্র। একটি প্রতিবেদন।
1: দেশের অভ্যন্তরীণ বাজারে করের জটিলতা দূর করতে একক কর কাঠামো গড়ে তোলার লক্ষ্যেই 2017 সালে চালু হয় পণ্য ও পরিষেবা কর বা জিএসটি। জিএসটি চালুর পর 17টি কর এবং 13টি সেসকে একটি অভিন্ন কাঠামোর আওতায় আনা হয়। এর ফলে এক দেশ এক কর এক বাজারের ধারণা বাস্তবে রূপ পায়। অর্থনীতিবিদ সুমন দাস মনে করেন,
2: আগে কি হতো, ট্যাক্সের অনেকগুলো ভাগ ছিল, বিভিন্ন জায়গায় ট্যাক্স দিতে হতো, তারপরে ট্যাক্সের পরিমাণটা অনেক বেড়ে যেত। এখন কি হচ্ছে, একটাই ট্যাক্স এবং ট্যাক্সের আওতায় লোক বেশি আসছে, সকলেই দিচ্ছে, এবং সেটা কি হচ্ছে, সরকারের ঘরে সেই আয়টা আসছে। সরকার কি করতে পারছে যে উন্নতি কল্পে যেগুলো পাবলিক সেক্টরে সেগুলো খরচা করতে পারছে এবং তার সুফলটা আমরা পাচ্ছি ধীরে ধীরে।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড আজ বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার কাছে হালকা যুদ্ধ বিমান তেজাস এবং HTT-40 বেসিক ট্রেনার বিমান হস্তান্তর করেছে। আজ লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজাস ফাইনাল অপারেশন ক্লিয়ারেন্স 2 ইন সিটার ট্রেনার্স এবং HTT-40 বেসিক ট্রেনার এয়ারক্রাফট ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হ্যাল দুটি লাইট কমব্যাট এয়ারক্রাফট এবং তেজাস ফাইনাল অপারেশন ক্লিয়ারেন্স 2 ইন সিটার ট্রেনার ভারতীয় বিমান বাহিনীর হাতে তুলে দিয়েছে। এছাড়াও 4টি ধ্রুব নেক্সট জেনারেশন হেলিকপ্টার তারা তুলে দেয় পবনহংস লিমিটেডের হাতে। এছাড়াও প্রথম HTT-40 বেসিক ট্রেনার এয়ারক্রাফটও হ্যাল আজ ভারতীয় বিমান বাহিনীর হাতে তুলে দিয়েছে প্রতিরক্ষামন্ত্রী, যার নামকরণ করেছেন অঙ্কুর। প্রতিরক্ষা মন্ত্রক হ্যালকে এই ধরনের 70টি বিমানের বরাত দিয়েছে। নির্বাচন কমিশন দলীয় নাম ও প্রতীক সংক্রান্ত বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি না করা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দুই প্রতিদ্বন্দ্বী শিবিরকে পৃথক নাম ও প্রতীক নিয়ে উপনির্বাচনে লড়ার অনুমতি দিয়েছে। কমিশনের জারি করা অন্তর্বর্তী নির্দেশে আজ মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন শিবিরের জন্য প্রস্তাবিত মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম এবং ফুটবল খেলোয়াড় প্রতীক বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির পেয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নাম এবং খাম প্রতীক। তবে কমিশন স্পষ্ট করেছে এই সিদ্ধান্ত কেবলমাত্র আসন্ন উপনির্বাচনের স্বার্থে নেওয়া অন্তর্বর্তী ব্যবস্থা। মূল বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জোড়াফুল প্রতীক এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামের ওপর স্থগিতাদেশ বহাল থাকবে। এদিকে আজ দুপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পর নিজের প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন মমতাপন্থী দলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে। দলীয় প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় আসন্ন উপনির্বাচনে নন্দীগ্রাম আসনে কংগ্রেসকে সমর্থনের কথা জানালেও রেজিনগর নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে মমতা ব্যানার্জি জানিয়েছেন। তবে নন্দীগ্রামে প্রার্থী সঞ্জিতা প্রধানদের মনোনয়ন প্রত্যাহার নিয়ে তিনি মন্তব্য করতে চাননি। উল্লেখ্য, রাজ্যের দুটি বিধানসভা মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে উপনির্বাচনের জন্য প্রার্থীপদ প্রত্যাহারের সময়সীমা আগামীকাল শেষ হচ্ছে। আগামী 6ই অক্টোবর দুটি কেন্দ্রেই ভোট নেওয়া হবে, গণনা 9ই অক্টোবর। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে 4 বাংলাদেশী নাগরিককে আটক করেছে পুরুলিয়া জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত 13ই সেপ্টেম্বর দুপুরে রঘুনাথপুরের শালকা হাসপাতাল রোডের পাশে সন্দেহজনক অবস্থায় শাড়ি পরিহিত এক ব্যক্তিকে দেখা যায়। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজের নাম মোহাম্মদ তৌহিদ মণ্ডল বলে জানান। তিনি বাংলাদেশের রাজবাড়ী জেলার বাসিন্দা। জাপানের নাগোয়ায় আগামীকাল 20তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। শুটিংয়ে দুবারের অলিম্পিক পদকপ্রাপ্ত মনু ফাকের এবং শর্টপাটে এশীয় চ্যাম্পিয়ন তাজিন্দার পাল সিং উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন। ভারতীয় প্রতিনিধি দলের শেফ দ্য মিশন সহদেব যাদব আজ এই খবর জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী আঞ্চলিক শান্তি নিরাপত্তা এবং স্থায়িত্বের ক্ষেত্রে সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে বলে আবারও জানিয়েছে। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পে ভারত বিশ্বাসযোগ্য নাম হিসেবে উঠে আসছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50।
3: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হাউসফুল।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন হাউসফুল। আজকের অতিথি চলচ্চিত্র পরিচালক রঞ্জন ঘোষ। তার সঙ্গে কথা বলেছেন আম্রপালি ঘোষ মিত্র। আজ প্রথম পর্ব।

0: আমি একটা ছোট্ট দেশলাই কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যগ্রন্থের দেশলাই কাঠি কবিতা। এই মুহূর্তে বইয়ের পাতা থেকে সিনেমার পর্দায় আগুন ছড়াচ্ছে অদম্য গতিতে, যাকে গতিময় করে তুলেছেন ডিরেক্টর সহ ছজনের ছোট্ট একটা টিম। ঠিক ওই দেশলাই কাঠির মতোই তারা প্রমাণ করে দিয়েছেন ছোট হলেও অদম্য উচ্ছ্বাসে জ্বলে ওঠা যায়। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে আজ সেই দেশলাই কাঠির আগুনেই প্রদীপ প্রজ্বলন হবে নতুন এক অধ্যায়ের। নতুন একটি অনুষ্ঠান আজ থেকে পথ চলা শুরু করবে শুধুমাত্র আপনাদের জন্য, হাউসফুল। প্রতি শুক্রবার ভারতীয় সময় সন্ধে 7:45 এবং বাংলাদেশ সময় রাত 8:15 আপনারা শুনতে পাবেন এই অনুষ্ঠান। প্রতিবার নতুন অতিথি এবং নতুন গল্পে জমে উঠবে আড্ডা। আজ প্রথম পর্বে আমাদের অতিথি পরিচালক রঞ্জন ঘোষ এবং তাকে সঙ্গে নিয়ে স্টুডিওতে আমি আম্রপালি ঘোষ মিত্র রয়েছি আপনাদের সঙ্গে। নতুন এই যাত্রাপথে আমাদের দুই বাংলার সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত এবং রঞ্জনদা আপনাকে আমাদের পুরো মৈত্রী পরিবারের পক্ষ থেকে জানাই নমস্কার এবং স্বাগত।
1: নমস্কার, ধন্যবাদ।
0: শুরুতেই নতুন ছবি অদম্যের জন্য আপনাকে এবং আপনার পুরো টিমকে আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।
1: ধন্যবাদ।
0: আমরা আলোচনা শুরু করি। আমি প্রথমেই যেটা জানতে চাইব, একেবারে এই নতুন ছবির টাইটেল কার্ড দিয়ে আমি শুরু করছি। আপনার ছবির টাইটেল কার্ডে জল জলে লাল হরফে আমরা দেখতে পাচ্ছি ডমিনিক ভ্যালেন্সকি, অডুর গোপালাকৃষ্ণন, শাবানা আজমি এবং জাভেদ আখতারের মেসেজ। আমরা আজ কথা বলছি ছবি রিলিজের প্রায় দুমাসের বেশি সময় পরে। এই সময়ের মধ্যে এইরকম অভিজ্ঞতা আপনার আর কিছু হয়েছে?
1: না, এই সময়ের মধ্যে এরকম অভিজ্ঞতা আমার আর হয়নি, কেননা এটা প্রথম এরকম একটা বিষয় হয়েছে যেখানে একটি স্বাধীন চলচ্চিত্র, একটি স্বাধীন ছবি, ইন্ডিপেন্ডেন্টলি ডান ছবি, তাও আমি এবং আরো পাঁচটা বাচ্চা ছেলে মিলে যেটা করেছি, সেরকম একটি ছবি এইভাবে যে 50 দিনের দিকে এগিয়ে যাবে এটা আমরা নিজেরাও কল্পনা করতে পারিনি। এবং যখন ছবিটা আমরা মুক্তির জন্য গেরিলা স্টাইলে প্রচার করছি, মানে সেদিক যাচ্ছি ওদিকে যাচ্ছি, নন্দন চত্বর, শ্যামবাজার ময়দান, ল্যাপটপ নিয়ে নিয়ে আমরা ট্রেলার দেখাচ্ছি, টিজার দেখাচ্ছি, গান দেখাচ্ছি, লিফলেট বিলি করছি, প্যাম্পলেট বিলি করছি, তখন অনেকে আমাদের বলেছিলেন যে এত কিছু করার কি দরকার ছিল এই ছবিটা নিয়ে, কেননা এরকম ছবি তো সাধারণত নন্দন 2 এবং রাধাতে একটা দুটো শো করে পায় এবং তারপর 3-4 দিন, মানে শুক্র শনি রবি পেরিয়ে সোমবার অব্দি পৌঁছতে পারে না, তো এত করার দরকার নেই। সেই 3 দিনের আশঙ্কা থেকে সেই ছবিটা আর কি 50 দিনের যে একটা উদযাপনে পৌঁছবে এটা ভাবতে পারা যায়নি, অবশ্যই যায়নি।
0: এই জায়গা থেকে আমি পরের প্রশ্নে যাব, সেটা হচ্ছে যে ছবির রিলিজের আগেই আপনি কিন্তু নিজে ছবিটা নিয়ে গ্রাম থেকে গ্রামে মুভ করেছেন, সেখানে এরকম ধরনের কোন রিমার্কেবল মেসেজ বা কোন মেমোরেবল ইনসিডেন্ট?
1: খুবই, কেননা আমাদের ইচ্ছে ছিল যে গ্রামগুলিতে গিয়ে, সুন্দরবনের কিছু প্রত্যন্ত গ্রামে গিয়ে আমরা ছবিটা শুটিং করি 4 মাস থেকে, তো আমার ইচ্ছে ছিল যে ছবির টিজার লঞ্চটাও সেই গ্রামেতেই হোক, সেই গ্রামগুলিতেই দেখানো হোক। এবং আমরা জানুয়ারির প্রথম সপ্তাহে 2 জানুয়ারি আমরা সেই গ্রামে চলে যাই। সেখানে শুরুতে আমরা দেখতে পেয়েছিলাম যে ওইখানে কোনো সিনেমা হল নেই। হ্যাঁ, মানে সুন্দরবনের শেষ সিনেমা হল হচ্ছে লক্ষ্মীকান্তপুরে, তারপর সুন্দরবন অঞ্চলে কাকদ্বীপ থেকে শুরু করে আরো 6-7 ঘন্টার যে একটা দূরত্বে যে গ্রামগুলো আছে সেখানে কোনো ওদের এন্টারটেনমেন্টের কোনো ব্যবস্থা নেই, কোনো ক্লাব ঘর নেই, কোনো থিয়েটার নেই, সিনেমা ঘর তো নেই, ওদের কোনো ক্যাফে নেই, ওদের কোনো কফি শপ নেই, ওদের কোনো লাইব্রেরি নেই, ওদের কোনো সেই অর্থে মানে সেরকম বার এন্টারটেনমেন্টের কোনো সিস্টেম নেই। ওদের একটাই ছিল, সেটা হচ্ছে ওদের গ্রামের মোড়ে মোড়ে চায়ের দোকান, এবং ওরা সন্ধ্যাবেলা সারাদিন কাজের পর সেই চায়ের দোকানে তারা বসেন, এসে সবাই মিলিত হন, টিভি দেখেন, টিভিতে হয়তো সংবাদ শোনেন, খবর শোনেন বা কোনো সিনেমা দেখেন, আড্ডা দেন, চা পান করেন, পান খান, এসব করেন। তো আমরা সেই আবার ল্যাপটপ নিয়ে সেই

0: প্রত্যেকটা চায়ের দোকানে গিয়ে গিয়ে তাদের এই টিজার ট্রেলারগুলো সব দেখাতাম, এবং দেখে ওদের থেকে যে আমরা রেসপন্স পেয়েছি যে আপনারা এই ছবিটা নিয়ে আমাদের এখানে দেখাচ্ছেন না কেন, আমাদের অঞ্চলেই তো আপনাদের শুটিংটা হয়েছে, তো আপনারা দেখান, আমাদের সিনেমা দেখার কোনো মাধ্যম নেই, আপনারা আসুন, আমরা নিজেরা মানে বিভিন্ন বাজারে বা বিভিন্ন জায়গায় আমরা পর্দা খাটিয়ে সাউন্ড সিস্টেম ব্যবস্থা করে এবং প্রজেক্টর রেখে ছবিটা দেখাতে চাই, আপনারা শুধু আসুন। তো এই ওদের যে অদম্য ইচ্ছে ছবিটা দেখার, এটা আমাকে খুবই আপ্লুত করেছিল। আমরা তো সাধারণত কি হয়, একটা ছবি তৈরি হলে সেটাকে শহুরে ছবি, গ্রামীণ ছবি বলে তকমা লাগিয়ে দিই, এবং সেটাকে দাগিয়ে দিই বলে এই ছবিটা গ্রামের জন্য নয় বা এই ছবিটা শহরের জন্য নয়, এটা যে কতটা ভ্রান্ত এবং এটা কতটা রেসিস্ট, সেটা আমার ওই গ্রামে গিয়ে ওই মানুষজনদের টিজারগুলো দেখিয়ে গানগুলো শুনিয়ে আমার মনে হয়েছিল যে ওদের কাছে ছবিটা নিয়ে যাওয়া যেতেই পারে। এবং আমরা সেরকমই একটা পন্থা নেব এপ্রিল মাসে, আমাদের থিয়েট্রিক্যাল রান শেষ হয়ে গেল।
1: এবার একটু শুরুর দিকে যাই, আপনি তো অত্যন্ত ভালো স্টুডেন্ট, যাদবপুর থেকে ফিজিক্স নিয়ে পড়াশোনা করলেন, তারপর মার্চেন্ট নেভি জয়েন করা, এবং তারপর হুইসলিং বুডসে ফিল্ম স্টাডিজ। এই পুরো প্ল্যানিংটা কি শুরু থেকেই আপনার করা ছিল নাকি মাইন্ড চেঞ্জ?
0: একেবারে শুরু থেকে করা ছিল বলবো না, তবে স্কুলে যখন ওই ক্লাস সিক্স সেভেনে পড়ি, আমি দুর্গাপুরে সেন্ট জেভিয়ার স্কুলে পড়াশোনা করেছি, সেখানেই আমার জন্ম দুর্গাপুরে, তো মোটামুটি যখন সিক্স আর সেভেন এরকম ক্লাসে পড়ি তখন থেকে একটা ছবির প্রতি আমার, সিনেমার প্রতি আমার ইন্টারেস্ট জন্মায়, এবং সেই আগ্রহটা জন্মায় ক্যামেরার পিছনের ভূমিকাতে। ক্যামেরার সামনেতে আমার কখনোই কোন রকম আগ্রহ ছিল না, আগ্রহটা ছিল ক্যামেরার পিছনে, এবং ছবি করার দিকেই আমার আগ্রহটা তৈরি হয় সেই স্কুল লাইফ থেকে। মোটামুটি ক্লাস টেনে আমি ঠিক করে নিই যে আমি ছবি পরিচালনার দিকেই থাকবো, ছবি বানানো দিকে থাকবো আর কি, ছবি পরিচালক হিসেবে কাজ করতে চাই। তারপর কি হয় যে দুর্গাপুরের মধ্যবিত্ত ঘরের ছেলে, সেখানে আমাদের তিনটে পথ দেওয়া হতো, হয় তুমি ডাক্তার, নয় তুমি ইঞ্জিনিয়ার, নয় তুমি ফেলিয়ার। হ্যাঁ, তুমি কোনটা তুমি চুজ করে নেবে? তো আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ফেলিয়ার কোনোটাই চুজ করিনি। আমি মোটামুটি বাড়ি থেকে লুকিয়ে অল ইন্ডিয়া এন্ট্রান্স পরীক্ষাগুলো দিতাম যখন যাদবপুরে ফিজিক্স নিয়ে পড়ছি গ্রাজুয়েশন করতে করতে, যাতে বাড়ি থেকে পালাতে হবে আর কি, পালিয়ে নিয়ে কিছু একটা করতে হবে। করে করে তারপর ওই যেটা বলে ভেন ইউ আর রিয়েলি ম্যাড অ্যাবাউট সামথিং দ্য এন্টায়ার ইউনিভার্স কনস্পায়ার্স টু গেট ইউ দ্যাট, সেটা করে নিয়ে আমি ওই মার্চেন্ট নেভিতে সুযোগ পেয়ে যাই, এবং ওখান থেকে আমি পাঁচ বছর মতো ওখানে চাকরি করি, নিজে আর্থিকভাবে স্বাধীন হই, সেই টাকা দিয়ে আমি হুইসলিং বুডসে ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করি, আমার স্পেশালাইজেশন ছিল স্ক্রিন রাইটিং। তো হ্যাঁ, ছোটবেলা থেকেই মোটামুটি ইচ্ছেটা ছিল, কখনো হুট করে হঠকারী কোনো সিদ্ধান্ত নিইনি।
1: আপনার প্রথম কাজ হিসেবে আমরা তো হৃদমাঝারে পেয়েছি, ডিরেক্টর হিসেবে ওই কাজটাই আপনার প্রথম?
0: হ্যাঁ, পরিচালক হিসেবে হৃদমাঝারেই আমার প্রথম।
1: আচ্ছা, আমাদের শ্রোতা বন্ধুদের সকলকে যদি একটু আপনার এই শুরুর দিনের পথ চলা এবং তারপর আপনি পরপর যে বিভিন্ন ব্যতিক্রমী ছবি আমাদের সকলকে উপহার দিয়েছেন, এই চলার পথের কোনো ভালো এক্সপিরিয়েন্স যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন।
0: চলার পথের শুরুটা হয়েছিল একেবারে ওই হুইসলিং বুডস ইন্টারন্যাশনালে, ওই ফিল্ম স্কুলেই, যখন আমি আমাদের কোর্স চলাকালীন আমি জানতে পাই যে আমাদের ওখানের একজন শিক্ষক শ্যামল সেনগুপ্ত, তিনি অন্তহীন বলে একটি ছবির স্ক্রিপ্ট রাইটার হিসেবে নিযুক্ত হয়েছেন এবং তিনি সেটি লিখছেন। আমি তখন তাকে বলি যে স্যার, আমি আপনার সঙ্গে এই স্ক্রিপ্টটা লিখতে চাই। তখন আমি অন্তহীনের স্ক্রিপ্টের সঙ্গে স্ক্রিপ্ট অ্যাসোসিয়েট হিসেবে যুক্ত হই, এবং যুক্ত হতে হতে তারপর আমরা দেখি যে কাস্টিং কিভাবে হচ্ছে, কারা কারা কাস্টিংয়ে আসছেন। অপর্ণা সেন এলেন, তারপর শর্মিলা ঠাকুর এলেন, রাহুল বোস এলেন, তারপর রাধিকা আপটে, একদম শুরুর দিকের কাজ, প্রথম কাজ বলতে গেলে আর কি, রাধিকা এলো। তখন সেই সেটে গিয়ে আমার অপর্ণা সেনের সঙ্গে পরিচয় হলো। আমি অনিরুদ্ধ রায়চৌধুরীকে অ্যাসিস্ট করতে আর কি ইচ্ছা প্রকাশ করেছিলাম, এবং আমাকে স্কুল থেকে, মানে ফিল্ম স্কুল থেকে ছাড়া হয়েছিল এক মাসের জন্য। তো আমার সেটে অপর্ণা সেনের সঙ্গে পরিচয় হলো, সেখানে আমি গিয়ে তাকে বললাম যে আমি আপনার জন্য কোনো স্ক্রিপ্ট লিখতে চাই। উনি বললেন, আমি তো কখনো কোনো চিত্রনাট্য, আমি আমার নিজের চিত্রনাট্য নিজেই লিখি, আমি কারোর সঙ্গে কোলাবোরেট করি না, তো ওটার কোনো সুযোগ নেই, কোনো আশা নেই সেই জায়গায়, কিন্তু আমি ওর পিছনে পড়ে থাকি। এবং উনি এখন বলেন যে রঞ্জন ইউজ টু চেজ মি উইথ অ্যান অর্ডার অফ আ লাভার, হি নেভার লেট গো। হ্যাঁ, তো কখনো আশা ছাড়েনি রঞ্জন। তো ওই প্রায় ছ সাত মাস ওর পেছনে পড়ে থাকার পর উনি তারপর বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি লেখো, কিন্তু আমার কোনো চিত্রনাট্য না, কঙ্কনার একটা আইডিয়া আছে, সেটা তুমি যদি নিজের কাজে তুমি লাগাতে পারো, তোমার স্ক্রিপ্ট রাইটিং সিলেবাসে তুমি সেটা করো। তো কঙ্কনার একটি আইডিয়া থেকে আমি সেই চিত্রনাট্য লিখতে শুরু করি, ওর সঙ্গে আমি শেয়ার করি, ওকে দেখাই ইত্যাদি ইত্যাদি করতে করতে। তারপর উনি নিজেই একদিন আমাকে বললেন যে শোনো, আমি একটা নতুন ছবি করছি, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এর সঙ্গে আমার প্রথম কাজ, তো তুমি তো এই এক মাস ধরে আমার জন্য এগুলো সব লিখে যাচ্ছ, আমার খারাপ লাগছে না তুমি কি লিখছ, তো তুমি কি আমার সঙ্গে এটা কোলাবোরেট করতে চাইবে নতুন চিত্রনাট্যে? এবং এই অফার কে আর কে কি বলবে, মানে ইটস কামিং ফ্রম হার। তখন আমি বললাম একদমই। তো সেখান

0: দেখি ইতি মৃণালিনীর চিত্রনাট্যে আমরা একসঙ্গে কাজ করতে শুরু করলাম। একসঙ্গে কাজ মানে কি? মানে আমি শুধু শিখতাম, আমি লিখতাম আর ওর থেকে শিখতাম, সেটাই একসঙ্গে কাজ করে আমি বলতে পারি। মানে হোয়াট এভার আই হ্যাভ, যা কিছু শিখেছি আমি, হ্যাঁ ওই সময়টা ওর সঙ্গে যে আমি এক দু বছর কাটিয়েছিলাম চিত্রনাট্য লেখা থেকে শুরু করে, চিত্রনাট্যে লেখাতে সহযোগিতা থেকে শুরু করে, পরিচালনায় সহযোগিতা থেকে শুরু করে, সেটে থাকা থেকে শুরু করে, অ্যাক্টর হ্যান্ডলিং, সেট হ্যান্ডলিং, জেনারেল মানে কিভাবে আর কি নিজেকে চালিত করতে হয়, সবটাই ওকে দেখে শেখা, সেভাবে শুরুটা হয়। তারপর অতি মৃণালিনী মুক্তি পায় 2011 সালে, আমি দিসলিং বোর্ডসে ফিরে যাই এবং জীবিকা নির্বাহের জন্য ওইখানে আমি প্রায় দেড় বছর অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে ফিল্ম স্কুলে আমি চাকরি করতে করতে তারপর এই হৃদমাজারের অফারটা পাই। হ্যাঁ, এবং হৃদমাজারের অফার পেয়ে চাকরিতে ইস্তফা দিয়ে আমি কলকাতা চলে আসি। সে আবির, রাইমা এদের সঙ্গে যোগাযোগ করে আমি হৃদমাজারের স্ক্রিপ্টটা আমি, কেন প্রডিউসার আমি পেয়ে গিয়েছিলাম বম্বে থেকে, স্ক্রিপ্টটা আমি মানে এখান থেকে ওরা রাজি হয় আবির এবং রাইমা, এবং তারপর হৃদমাজারে তৈরি হয় এই শুরুর দিন।
1: রঞ্জনদা, আপনি সবসময় স্ক্রিপ্ট রাইটিং কে খুব গুরুত্ব দেন এবং প্রত্যেকবার আপনার থেকে দর্শক একেবারে ইউনিক কিছুই পায়। আমার প্রশ্ন হচ্ছে যে ছোটবেলায় সাধারণত বাচ্চারা গল্প শুনতে খুব ভালোবাসে, আপনি কি কোনোভাবে ছোট থেকে গল্প বলতে ভালোবাসতেন?
0: মানে আমি খুব গল্প করতে ভালোবাসতাম, মানে ছোটবেলা থেকে স্কুল লাইফ থেকেই এত আমি কথা বলতাম যে স্কুলে পানিশমেন্ট হিসেবে আমাকে পাশে ঘুরিয়ে বসিয়ে দেওয়া হতো। মানে সবাই সামনের দিকে মুখ ঘুরিয়ে বসে আছে সব বাচ্চারা, আমি এত কথা বলতাম, এত গল্প করতাম যে আমাকে পানিশমেন্ট হিসেবে সাইড করে দেওয়া হতো, তো আমি সাইডের দিকে বসে থাকতো তো পুরো ক্লাস। তো হ্যাঁ, আমি ভীষণ আড্ডাবাজ ছিলাম, ভীষণ গল্প করতে পছন্দ করতাম এবং ভীষণ গুল মারতাম, মানে বানিয়ে বানিয়ে আর কি আমি তাদের গল্প শোনাতাম, এসব করতাম মানে কাল্পনিক কথাবার্তা ইত্যাদি ইত্যাদি। তো হয়তো কোথাও একটা বীজ সেখানে ছিল, আর বাড়িতে পরিবেশ ছিল গল্প পড়ার। মানে আমি বাবা মাকে এবং আমার দিদিকে সবসময় দেখতাম, দিদিকে দেখেছি স্কুলের টিফিনের পয়সা বা কলেজের টিফিনের পয়সা বাঁচিয়ে বইমেলা থেকে বই কিনছে, বাবাকে দেখেছি সবসময় খবরের কাগজ, মাকে দেখেছি সবসময় খবরের কাগজ পড়তে, বই পড়তে, বই কিনে দিতে, এই পরিবেশটা বাড়িতে ছিল। তো এগুলো তো ছোটবেলা থেকেই তৈরি হয়, সেই পরিবেশটা আমি বাড়ির থেকে পেয়েছি এবং বই পড়া এবং বই কেনা এবং বই উপহার দেওয়া এইগুলোই ছিল। তো হ্যাঁ, গল্পের সঙ্গে ছোটবেলা থেকেই সংযোগ ছিল।
1: ঠিক এই জায়গাটাতে আমিও ভাবছিলাম একটা কথা, একটু আগে আমার সঙ্গে যখন আপনার কথা হচ্ছিল আমি শুনলাম যে আপনি ক্লাস টুতে পড়ার সময় স্কুলের একটি অনুষ্ঠানে ঠিক এই দেশলাই কাছি কবিতাটাই বলার চেষ্টা করেছিলেন কিন্তু লাইন ভুলে গিয়ে আপনি স্টেজ থেকে নেমে পড়েছিলেন, সেই দুঃখটা আপনার মনের মধ্যে থেকে গিয়েছিল। ক্লাস টু এর একটা বাচ্চারও কিন্তু নর্মালি দেশলাই কাঠি কবিতার প্রতি আগ্রহ থাকা বা দেশলাই কাঠি জানার কথা নয়, আপনার ক্ষেত্রে এটা কেন হলো? এটাও কি বাড়ির ওই পরিবেশটার জন্য?
0: তখন সবে সবে আসলে বাবা আমাকে আবৃত্তিতে ইন্ট্রোডিউস করিয়েছিলেন এবং আবৃত্তি করতে শুরু করি তখন ওই ছোট বয়সে, কবিতা বলা এবং কবিতা শেখা, তো সবে সবে শিখেছিলাম আর কি, সেটা বাড়ির পরিবেশের জন্যই। আমার বাবাও আবৃত্তি করতেন এবং আমার দিদিও আবৃত্তি করে, তো কাজে কাজে আমি সব থেকে ছোট আমি আবৃত্তিতে ঢুকেছিলাম এবং প্রথম শুরু করি ওই দেশলাই কাঠি, তারপর জীবনানন্দ দাশের কবিতা, তো সেটা বাড়ির পরিবেশের জন্যই, কবিতার যে কবিতা করা বা কবিতা বলা সেটা বাড়ির পরিবেশের জন্যই। হ্যাঁ,
1: আগের চারটে ছবিতে আপনার পরিচিত খুবই পপুলার আর্টিস্ট এবং অভিজ্ঞ একটা টেকনিক্যাল টিম, তারপর সেখান থেকে সরে এই পঞ্চম ছবিতে একেবারে বিপরীত দিকে হাঁটলেন কেন?
0: এটার কারণ ছিল যে ওই চারটে ছবি করে একটা সিস্টেমের মধ্যে অভ্যস্ত হয়ে পড়েছিলাম এবং আমার মনে হচ্ছিল যে কোথাও গিয়ে যে আমি ঠিক যেই গল্পটা বলতে চাইব বা বলতে চাইছি সেই গল্পটার জন্য যেই ধরনের সাপোর্ট সিস্টেম দরকার, সেই ধরনের সাপোর্ট সিস্টেমের যে এনভায়রনমেন্টটা সেটা কোথাও গিয়ে একটু কমে যাচ্ছে হয়তো। যেই ধরনের গল্প বলতে চাই সেই ধরনের গল্পকে যে ধরনের ফান্ডিং দরকার সেটা হয়তো পাচ্ছি না, যেই ধরনের প্রযোজক সবসময় সব গল্পেতে হ্যাঁ করবেন না। হ্যাঁ, তো আমার মনে হচ্ছিল যে পুরোটাই আর কি নির্ভর করে যাচ্ছে কতগুলো এক্সটার্নাল ফ্যাক্টরের ওপর, তারপর হচ্ছে দিন কমে যাচ্ছে সবকিছুতে, কমতে কমতে বাজেট কমে যাচ্ছে, বাংলা ছবির বাজার খারাপ। হ্যাঁ, মানে যা ছবি তৈরি হচ্ছে অর্ধেকের বেশি মানে 90% 90% 80% কোনো টাকা রিকভারি হচ্ছে না, সেখান থেকে প্রযোজকদেরও ওপর চাপ, তারাও ফান্ডিং কমিয়ে দিচ্ছেন, ফান্ডিং কমে গেলে কি হচ্ছে দিন কমে যাচ্ছে। তো বাংলা ছবি লিটারালি একটা বাক্সবন্দী হয়ে পড়ছে ঘরের মধ্যে, বা এক ধরনের গল্পই শুধু বলতে পারছে। এবং আমি সেই ধরনের গল্প কোনোদিনই বলতে চাইনি। আমার প্রথম ছবি থেকে শুরু করে চতুর্থ ছবি পর্যন্ত

0: তো আমি একটু অন্য ধরনের গল্পই বলার চেষ্টা করেছি। এবার যখন এই অদম্যর ভাবনাটা আমার মাথায় আসে, তখন অদম্যর যে এক্সপ্যান্স, যে স্কেল, সেই স্কেলটার প্রতি আমি কোথাও গিয়ে কমিটেড হয়ে পড়েছিলাম এবং গল্পটার প্রতি আমি কোথাও গিয়ে কমিটেড হয়ে পড়েছিলাম। আমার মনে হয়েছিল যে এই গল্পটা এখন আমাকে বলতেই হবে এবং এই সিনেমাটাই, এই ছবিটাই আমি এখন করতে চাই। কিন্তু আমি তারপর ভাবলাম যে তাহলে কি পুরোটাই একটা এক্সটার্নাল ভ্যালিডেশনের উপর, এক্সটার্নাল পারমিশনের উপর হয় আমি ছবি করতে পারবো না, আমি ছবি করতে পারবো না। আর যদি একক চরিত্রের গল্প ছিল, আমার মনে হয়েছিল যে এটা একটু নিয়ে একটু ঝাঁপ দিতে পারি, একবারে রিস্ক নিয়ে দেখতে পারি যে এটা এইভাবে করা যায় কিনা। তখন আমার মনে হলো যে না, এটা আমি নিজেই নিজের মতো করে ছোট টিম বানিয়ে একেবারে ইন্ডিপেন্ডেন্টলি, একদম স্বাধীনভাবে, কোনো সরঞ্জাম না নিয়ে, কোনো বাজেট না নিয়ে একদম নিজের মতো করে করার চেষ্টা করি। সেই থেকে এই ভাবনাটা এসেছিল, কেননা যেই গল্পটা বলতে চাই এর জন্য কোনো প্রযোজক পাচ্ছিলাম না, কেউ এই ধরনের পলিটিক্যাল ছবি হয়তো করতে চাইছিলেন না, একক চরিত্রের গল্প কখনো বাংলা সিনেমাতে এইভাবে আগে হয়তো হয়নি, তারা জানতেন না, তারা সেই দিকে রিস্ক নিতে চাইছিলেন না। নতুন অভিনেতা নিয়ে কাজ করতে চাই, না হলে এই গল্পটা চার মাস কোন প্রতিষ্ঠিত অভিনেতা সে হয়তো করতে চাইবে না চার মাস থেকে, যেভাবে আমি করতে চাইছি সেখানে আমার নতুন অভিনেতা চাই, নতুন মুখ চাই, নতুন মুখে আবার ফান্ডিং পাবো না। তো এরকম নানান কারণ ছিল যে আমি নিজে বললাম যে এটা আমি নিজেই করব, করে নিজেই করলাম।
1: আর এই ছবির শুরু থেকেই আপনি খুব গোপনীয়তা বজায় রেখেছিলেন, সেইটা কেন? মানে কাউকে, আপনি নিজেই এই কথা বলেছেন যে আপনি স্ক্রিপ্ট ডিসকাশন অনেক সময় অপর্ণা সেনের সঙ্গে করতেন এবং এই ছবির ক্ষেত্রে কিন্তু তিনিও কিচ্ছু জানতেন না, একেবারে একটা সারপ্রাইজ পেয়েছিলেন তিনি, এটা কেন?
0: এটা এই জন্য ছিল যে আমি নিজেই শুরুর দিকে একদম শিওর ছিলাম না এই যে রিস্কটা নিচ্ছি, এটা তো অ্যাকচুয়ালি একটা রিস্ক নেওয়া, একটা এক্সপেরিমেন্ট করা। ছজনে পৃথিবীতে এর আগে কখনো কোনো সিনেমা তৈরি হয়নি, মানে আমরা ফিল্ম স্কুলে যখন ছবি করেছি স্টুডেন্ট ফিল্ম, তখনও 40 জন 30 জন 40 জন নিয়ে আমরা ছদিনে শুট করেছি একটা 10 মিনিট বা 20 মিনিটের ছবি। আমি নিজে সেই আবহাওয়ায় বড় হয়ে এসেছি, ফিল্ম স্কুলের আবহাওয়ায়, সেখানে 6 জন নিয়ে পুরো ব্যাপারটা আমি আদৌ করতে পারবো কিনা, হ্যাঁ, তো সেটা আমি নিজেই জানতাম না। সেই জন্য যখন স্ক্রিপ্ট লিখেছি, আমাকে রিনাদি জিজ্ঞেস করতেন যে কি করছিস, স্ক্রিপ্ট লিখছি আর কি লিখছি কি করছি আমি জানাইনি, কারণ আমি নিজে জানতাম না যে এটা আমি সফল হব কিনা এই প্রয়াসে। করতে গিয়ে তারপর যখন আস্তে আস্তে শুট করছি এবং শুটটা যখন শেষ হলো, তখন আমি আসলে বিশ্বাস করলাম যে আচ্ছা, আমরা 6 জন মিলে এই ছবির শুট এইভাবে শেষ করতে পারলাম। কারণ আমি ছোটবেলা থেকেই ওই একটা কিছু করতে গেলাম, করতে গিয়ে হলো না, লোক হাসানো, ওইটার মধ্যে আমি যেতে চাইনি। আমি যে আচ্ছা ঠিক আছে, এবার শেষ করলাম, এটা করতে পারলাম, ঠিক আছে।
1: দেখানো নাকি দেখার চোখ, অ্যাজ এ ফিল্ম মেকার আপনার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট? আমি বোথ ফর দ্য অ্যাক্টার্স অ্যান্ড দ্য অডিয়েন্স দুটোই জানতে চাইছি।
0: আমার মনে হয় দেখার চোখ, দেখার চোখ অডিয়েন্সের জন্য খুবই জরুরি, কেননা অডিয়েন্সের দেখার চোখ যদি উন্নত না হয় এবং সেটা যদি উন্নতির মধ্যে দিয়ে যদি না যায়, যদি সেখানে একটা উত্তরণ না ঘটে, তাহলে সিনেমা বা যে কোনো শিল্পকর্ম, যে কোনো শিল্প উন্নতি হবে না। যদি অডিয়েন্সের বা দর্শকের বা যারা শিল্পভোক্তা, উপভোক্তা যারা, তাদের যদি দেখার চোখের উন্নতি না হয়, উত্তরণ না ঘটে, তো আমি বলবো অবশ্যই দেখার চোখ অডিয়েন্সের ক্ষেত্রে খুব খুব জরুরি। এবং অভিনেতা হোক বা পরিচালক হোক বা লেখক হোক, যে কোনো জায়গায় দেখার চোখটা খুব জরুরি। কেননা আমরা বলি যে ক্যামেরার পিছনে যে থাকে তাকে কবি হতে হয়, সিনেমাটোগ্রাফারের কথা আমরা বলি। সে যদি, ক্যামেরা তো একটি যন্ত্র, আমি টেকনিক্যাল ভাষায় কথাটা বলছি, ক্যামেরা একটি যন্ত্র এবং ক্যামেরার পিছনে চোখ যদি কবির চোখ না হয়, তাহলে ক্যামেরাও কবিতা দেখতে পায় না। সেরকম ভাবেই একজন অভিনেতা হোক বা একজন টেকনিশিয়ান হোক বা পরিচালক হোক বা লেখক হোক বা অডিয়েন্স হোক, যে কেউ হোক, তাদের প্রত্যেকের দেখার চোখ যদি ঠিক না হয় বা সেখানে যদি একটা শিল্পের প্রতি সেই রস সৃষ্টি যদি না হয়, সে যদি সেই রস সাধন না করে উঠতে পারে, তাহলে সেই রস কোনোদিন তৈরিই হবে না। হ্যাঁ, সেজন্য দেখার চোখটা আমার কাছে খুব জরুরি।
1: আচ্ছা, সোশ্যাল টার্বুলেন্স বা সোশ্যাল ইস্যুজ নিয়ে তো আপনি আগেও কাজ করেছেন, এবারেও করলেন, মাঝে আপনার একটু অন্য রকমের একটা ছবি, রান্নাকে ফোকাস করে একটা খুব নরম ভালোবাসার ছবি হচ্ছে আহারে, এই কনসেপ্টটা কি করে ডেভেলপ করেছিল? আপনি কি নিজে খুব রান্না ভালোবাসেন বা খেতে ভালোবাসেন এরকম?
0: আমি নিজে খুব রোমান্টিক, প্রেমে পড়তে ভালোবাসি এবং খুব পেটুক, খেতে ভালোবাসি। তো কোথাও গিয়ে ওই বয়সটাতে ওই প্রেমে পড়া, প্রেমে হেরে যাওয়া, খাওয়া দাওয়া, রান্না, এটার প্রতি আমার একটা, যেটা হয় একটা, এক একটা বয়সের এক একটা চাহিদা থাকে, সেই বয়সে সেই চাহিদার মধ্যে দিয়ে হয়তো আমি

0: যাচ্ছিলাম, সেই গল্পটা আমার তখন এসেছিল।
1: এই প্রসঙ্গে একটা কথা আমি শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলি, যারা জানেন বা যারা জানেন তো তারা জানেনি, যারা জানেন না, এই আহারে ছবিতে কিন্তু ঠিক আমাদের আকাশবাণী মৈত্রীর মতোই মানে এরকম দুই বাংলার একটা সংযোগ রয়েছে। অভিনেতাও এই বঙ্গ এবং ওই বাংলা দু জায়গা থেকেই, এবং সাথে কিন্তু দুই বাংলার রান্নার মেলবন্ধন এবং সেখান থেকে সম্পর্কের বন্ধন, তাই তো? এই যখন রান্না নিয়ে কথা উঠল, শুটিং ফ্লোরে খাওয়া দাওয়ার কিরকম ব্যবস্থা রাখেন আপনি, মানে সেই ব্যাপারে আপনি কিরকম?
0: এযাবৎ তো ইন্ডাস্ট্রি ফরম্যাটে যে ছবি করেছি সেইখানে সকলের জন্য যা খাবার আসত আমরা সেই খাবার সবাই ভাগ করে নিতাম, এবং আমাদের বাংলা ছবিকে আমরা বলি গরিবের সংসার, তো সেই গরিবের সংসারে খুব বেশি পথ কিছু রাখা যেত না, কিন্তু যেটুকু আসতো আমি সবাইকে বলতাম যে স্টারদের বাদ দিয়ে, তারকাদের বাদ দিয়ে, তারা তো সব ধরনের খাবার খেতে পান না, তাদের অনেক বাজবিচার করে খেতে হয় তাদের স্বাস্থ্যের জন্য, বাকি আবার আমরা সবাই ওই সেটের খাবারই খেতাম, যেটা আর কি গিল্ড থেকে যেই ধরনের খাবার তৈরি করা হতো সেটা আমরা খেতাম।
1: আচ্ছা, এই ফিল্ম স্কুলে যখন পড়তেন সেখানে পড়ার সময় বা আপনাদের যে আপনি বললেন স্টুডেন্ট ফিল্ম তৈরি, এই রকম সময়ে এমন কোন অভিজ্ঞতা বা এমন কারো অ্যাডভাইস যেটা আপনি আপনার নিজের জীবনে, কাজের ক্ষেত্রে তো বটেই, দৈনন্দিন চলার পথেও আপনি সারা জীবন ফলো করবেন, এবং তার সঙ্গে যারা অ্যাসপায়ারিং ফিল্ম মেকার বা স্ক্রিপ্ট রাইটার বা অ্যাক্টর তাদেরকেও সাজেস্ট করবেন এরকম কিছু?
0: খুব জরুরি প্রশ্ন, এবং আমার মনে হয় এটা সকলেরই জানা উচিত যে আমরা যখন ফিল্ম স্কুলে পড়তাম তখন একবার আমাদের মাস্টার ক্লাস নিতে এসেছিলেন শ্যাম বেনেগল, এবং এটা আরেকটা জিনিস আমি বলে রাখি অন রেকর্ড, সেটা হচ্ছে যে শ্যাম বেনেগলের সঙ্গে আমার একটা স্ক্রিপ্ট লিখে একটা ছবি হওয়ার কথা ছিল, মানে আমি ওর সঙ্গে একটি স্ক্রিপ্ট লিখতাম এবং সেখান থেকে একটি ছবি হতো, কিন্তু সেইটা আর হয়ে ওঠেনি, তো এটা আমার জীবনের একটা বড় আক্ষেপ।
1: যাই হোক, মাঝারের আগে
0: সেটা হচ্ছে, হ্যাঁ, ঋতমাঝারের আগে, ইতি মৃণালিনীর পর।
1: আচ্ছা,
0: হ্যাঁ, কিন্তু সেটা হয়ে ওঠেনি। যাই হোক, তো ওই শ্যামবাবু যখন একদিন এসেছিলেন আমাদের ফিল্ম স্কুলে, উনি একটা খুব দামি কথা বলেছিলেন, দুটো দামি কথা আসলে বলেছিলেন, একটা ছিল যে সিনেমাকে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যেতে হবে, সিনেমা হচ্ছে এমন এক প্রেমিকা, তোমার কাজ হচ্ছে সেই প্রেমিকাকে প্রেম দিয়ে যাওয়া, প্রেম নিবেদন করে যাওয়া, সে সেই প্রেম ফেরত দেবে কিনা তুমি জানো না, কিন্তু তোমাকে তোমার কাজটা করে যেতে হবে, তাকে প্রেম নিবেদন করে যেতে হবে, তাকে ভালোবেসে যেতে হবে নিঃস্বার্থভাবে, কোন রকম শর্ত রাখা যাবে না, হতেই পারে যে সে তোমাকে ভালোবেসে ফেলল, বা হতেই পারে সে তোমাকে আর কি রিজেক্ট করে দিল, তোমাকে ফিরিয়ে দিল, সেটা অন্য বিষয়, তোমাকে তাকে ভালোবেসে যেতে হবে, না হলে কোনো উপায় নেই। এটা সিনেমার একটা জিনিস উনি বলেছিলেন। আরেকটা উনি খুব কথা মানে দামি কথা বলেছিলেন যে এখন এই প্রচারের যুগে সিনেমাটা কোথাও গিয়ে গৌণ হয়ে যায় এবং প্রচারটা মুখ্য হয়ে ওঠে, উনি আমাদের একটা কথা দামি কথা বলেছিলেন, দ্যাট সিনেমা ইজ ইয়োর বিগেস্ট পিআর ভেহিকল, সিনেমার থেকে বড় পিআর তোমার নিজে যে ছবিটা তৈরি করলে তার থেকে বড় পিআর কেউ তোমার জন্য করে দিতে পারবে না, ছবিটা যদি তোমার ঠিক হয় তাহলে তোমার পিআর হবে, তোমার প্রচার হবে, ছবিটা যদি তোমার ভুল হয় বা ঠিক না হয়, ভালো না হয়, তুমি যত বড় প্রচারই করো না কেন সে ছবি ডুবে যাবে, তো ছবিটা যেন ভালো হয় সেটা তোমাকে সব থেকে যদি কোনো কিছু তোমাকে উতরে দিতে পারে একমাত্র তোমার ছবি। এই দুটো খুব দামি কথা, এবং আমি আমার নিজের এই অদম্য ছবিতে সেটার একেবারে হাতে নগদে আমি প্রমাণ পেয়েছি যে ছবি যদি ভালো হয় তাহলে একমাত্র মানুষের মুখে প্রচারে, মানে যেটা ওয়ার্ড অফ মাউথ, যেটা মুখের প্রচারে ছবি যে কোথায় যেতে পারে এবং কিভাবে সফল হতে পারে এটা আমি প্রমাণ পেলাম এই অদম্যতে এসে, এবং শ্যাম বেনেগলের কথা সত্যি আমি প্রমাণ পেলাম, এবং শ্যাম বেনেগলের ওই কথাটা যে সিনেমাকে ভালোবেসে যেতে হবে নিঃস্বার্থভাবে, ওটা আমি ফলো করে গেছি আজীবন এখনো অবধি।
1: আচ্ছা রঞ্জনদা, আকাশবাণী মৈত্রী আজ হাউসফুল শো এর প্রথম পর্বে আপনাকে আমাদের সঙ্গী হিসেবে বেছে নিয়েছে, আপনার সঙ্গে রেডিওর বা আকাশবাণীর যোগসূত্র কতটা? ছোট থেকে কি রেডিও শোনা হতো বা এখনো হয়?
0: ছোট থেকে অবশ্যই রেডিও শোনা হতো, ছোট থেকে তো আমাদের রেডিওই শোনা হতো, আমাদের টিভি এসেছে অনেক পরে, তখন একদম সেই ছোটবেলার সেই গান থেকে শুরু করে তারপর নাটক থেকে শুরু করে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, সবটাই তো রেডিওই ছিল আমাদের জীবনে, অবশ্যই আকাশবাণী শোনা হতো এবং এখনো হয়, এখন অনেকটা সময়ের অভাবে হয়তো কমে গেছে, কিন্তু এখনো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তো অবশ্যই শোনা হয়।
1: আচ্ছা, এক্সপিরিয়েন্সড এস্টাবলিশড একজন অভিনেতাকে ডিরেকশন দেওয়া আর একজন

0: নবাগত অভিনেতা বা অভিনেত্রীকে ডিরেকশন দেওয়া, তফাৎ তো ডেফিনেটলি আছে, সেটা ঠিক কতটা এবং কিরকম?
1: ডিরেকশন দেওয়ার ক্ষেত্রে আমি যেটা ফলো করি, মানে অভিনেতাকে ডিরেকশন দেওয়ার ক্ষেত্রে আমি যেটা অ্যাকচুয়ালি ফলো করি, সেটা হচ্ছে যে কাস্টিংটা ঠিকঠাক হচ্ছে কিনা, ক্যারেক্টারের লুকটা ঠিকঠাক বসছে কিনা, বিশেষ করে নতুনদের ক্ষেত্রে। কেননা কাস্টিংটা যদি সেরকম হয় যে চরিত্রের সঙ্গে মানানসই হয়ে যাচ্ছে, তাহলে তোমার 50% কাজ হয়ে গেল, 50% অফ দ্য জব ইজ ডান, যদি কাস্টিংকে চরিত্রের সঙ্গে মানানসই হয়। ঠিক আছে, তারপর তার যে ব্যক্তিত্ব, অভিনেতার যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বটাকে জাজ করাটা খুব জরুরি। হ্যাঁ, কেননা অভিনেতা তো একটি চরিত্র ফুটিয়ে তুলছে, সেখানে তার ব্যক্তিত্ব চলে আসবেই। সেই চরিত্রটাকে আর সেই ব্যক্তিত্বটাকে যতটা আমরা মেলমেশ ঘটাতে পারব, যতটা সহজভাবে মেলমেশ ঘটানো যাবে, তত অভিনেতা নিজে কনফিডেন্স পাবে এবং অভিনয়টা তার ঠিকমতো বেরোবে। সেই জন্য আমি কখনো ওভার ডিরেক্ট করি না। আমি প্রতিষ্ঠিত অভিনেতাদের ক্ষেত্রেও তাই, এবং নতুনদের ক্ষেত্রেও তাই, আমি বোঝার চেষ্টা করি এদের ক্ষমতাটা কতটা, এরা কতটা কি করে উঠতে পারবে, তারপর একটু একটু করে ধরিয়ে দেওয়া। এবং সব থেকে যেটা বড় বিষয় আমি যেটা করে থাকি, সেটা হচ্ছে যে অভিনেতাকে ভীষণভাবে আত্মবিশ্বাস, তাকে কনফিডেন্স দেওয়া, তাকে এটা বোঝানো যে তুমি আমার সব এবং তুমি এই চরিত্রটাকে ফুটিয়ে তুলছ, ইউ আর দ্য ভেসেল যার মাধ্যমে আমাদের গল্পের ইমোশনটা বেরোচ্ছে। তাকে সেই মতো যদি প্যাম্পার করা যায়, তাকে সেই মতো যদি কনফিডেন্স দেওয়া যায়, তাকে সেই মতো যদি ছোট ছোট টুকরো টুকরো জিনিসগুলো যদি ধরিয়ে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে অভিনয় কোনো রকেট সায়েন্স নয়। এবং সে যদি একটা চর্চার মধ্যে থাকে, সে যদি তার মধ্যে অভিনয় ক্ষমতাটা থাকতে হবে, এটার একটা বিষয় হয়, তার মধ্যে সেটা আছে নয় তার মধ্যে সেটা নেই, সেটা যদি তার মধ্যে থাকে, তাহলে আমি ওভার ডিরেকশনে বিশ্বাস করি না। একটু একটু আর কি ধরিয়ে দেওয়া এবং সেই মতো করে তাদের গাইড করা, সেটা করলে হয়ে যায়। আমি সেই মতোই এখন অবধি করে এসেছি এবং আমি তাতে ফল পেয়েছি।
2: শুনলেন হাউসফুল, আজকের অতিথি চলচ্চিত্র পরিচালক রঞ্জন ঘোষ। তাঁর সঙ্গে কথা বললেন আম্রপালি ঘোষ মিত্র, প্রযোজনা দুর্বাদে আকাশবাণী মৈত্রী।

0: শেষ হল হাউসফুল অনুষ্ঠানটি। অনুষ্ঠানটির আজ পুনঃসম্প্রচার শুনলেন আকাশবাণী মৈত্রী।
1: সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে।

0: সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন। সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হতে চলেছে মহিলাদের আসর। আজ মহিলাদের আসর উপস্থাপনায় থাকছেন শর্মিষ্ঠা দত্ত।

0: আমার সকল শ্রোতা বন্ধুকে নমস্কার, স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। বন্ধুরা, আমার সঙ্গে আমরা আজকে যাকে পেয়েছি তিনি কিন্তু আদ্যন্ত গানের মানুষ, এবং আমাদের মাটির গান, মাটির সুর, আমাদের একেবারে নিজের যে গান, সেই লোকগান তার কণ্ঠে, এবং সেই গান শুনে আমরা, আপনারাও সবাই আপ্লুত হয়নি, অভিভূত হয়নি এমন বোধহয় খুব কম জন আছেন। এবং সম্প্রতি ফুলপিশি ও এডওয়ার্ড এই ছবির গানের জন্য কিন্তু ইনি আমাদের কাছে আরও বিশেষভাবে পরিচিত হয়ে উঠেছেন এবং আমাদের আরও কাছের হয়ে উঠেছেন। বলা বাহুল্য, আপনাদের বলতে হবে না, তবু বলে দিই, আমাদের সঙ্গে আজকে আমরা পেয়েছি গায়িকা শ্রীমতী দীপান্বিতা আচার্যকে। নমস্কার, আকাশবাণীতে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: আচ্ছা, প্রথমেই যেটা জানতে চাইব, এবং অবশ্যই চাইব যে আপনি গান দিয়ে শুরু করে তারপরে আমার কথায় আসবেন, সেটা হচ্ছে যে আপনার এই যে ছবিটা ফুলপিশি ও এডওয়ার্ড, এইতে আপনার গাওয়া গানটি কিন্তু সম্প্রতি আমাদের মন জয় করেছে, শ্রোতাদের মন। তো প্লেব্যাকের এই অভিজ্ঞতা এবং এমন অভাবনীয় সাফল্যের অনুভূতি আপনার কাছে কেমন? আমরা গান দিয়ে কিন্তু শুনব।
1: বেশ,

0: শুনি এবার।
1: ডেফিনেটলি ভালো লেগেছে, আমি লোকগানের মানুষ, লোকগানের জন্যই কাজ করে থাকি এবং সিনেমার মাধ্যম তো বড় মাধ্যম, তাতে অনেক শ্রোতা বন্ধুর কাছে পৌঁছে যাওয়া যায়। সেখানে যখন একটি লোকগান ওনারা ব্যবহার করতে চেয়েছেন, সে মানে সেটা ভীষণ আনন্দের এবং সত্যি তার থেকে আনন্দের আর কিছু হয় না, তাই অনুভূতিটা ভীষণভাবে পজিটিভ।
0: আচ্ছা, আপনার সঙ্গীত জীবনের শুরুর গল্পটা কিন্তু একটু জানতে চাইব, মানে ঠিক কোথা থেকে এবং কিভাবে লোকসঙ্গীতের প্রতি আপনার এই গভীর অনুরাগের শুরু হয়েছিল?
1: ছোটবেলা থেকে আমি যেভাবে আর পাঁচটা বাঙালি বাড়িতে গান বাজনা শেখা শুরু করা হয়, আমারও ক্ষেত্রে তাই। আমি মূলত ভারতীয় রাগ সঙ্গীত শিখছিলাম এবং আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত শিখছিলাম, নজরুল গীতি শিখেছি, পাড়ার গানের স্কুলে শিখেছি এবং পরবর্তীকালে আরেকটু যখন বড় হয়েছি, আমি সুকুমার মিত্র, জটিলেশ্বর মুখোপাধ্যায়, অনল চট্টোপাধ্যায় এনাদের কাছে আধুনিক গানের তালিমটাই পেয়েছি।
0: আচ্ছা,
1: সেই সময় আমার লোকসঙ্গীতের যা মানে কি বলবো সাথে যোগাযোগ সেভাবে না থাকলেও, কিন্তু বাড়িতে আমাদের মনসা মঙ্গল পাঠ হতো, এই যে এই মাসটাই আমাদের এই সমস্ত করে কেটেছে আর কি সারা জীবন। তো সেখানে বড়রা গাইতো, বড়রা পুঁথিটা পাঠ করতেন, আমরা ছোটরা ছিলাম ধোঁয়া ধরতাম। তো সেটা তো একটা লোকজ অভ্যেস আমি বলতে পারি, বা আচার আপনি যদি বলেন পুঁথি পাঠ করা, সেইভাবেই ওই বীজ বপন বলা হয় যাকে, সেটা হয়েছিল। এবং পরবর্তীকালে আমার প্রথম গুরু সুকুমার রায়, এবং তারপরে পরে মানে উনি ওনাকে আমি হারাই, এবং তারপরে আমার মূল যে গুরু যার কাছে আমি অনেকটা সময় কাটিয়েছি, তিনি হচ্ছেন অভিজিৎ বসু। এবং অভিজিৎ দার কাছে আমি অনেক কিছু শিখেছি, অনেকটা শিখেছি, পুরোটা আমাকে ধরে তৈরি করেছেন অভিজিৎ দা। এবং পরবর্তীকালে আমি পার্বতী মায়ের কাছেও গিয়েছি, তার সান্নিধ্য পাবার আমার সৌভাগ্য হয়েছে, তার সঙ্গ করার সৌভাগ্য হয়েছে এটুকু বলতে পারি।
0: ভালো। তো এই যে মনসামঙ্গল পুঁথি পাঠ হতো এবং আপনারা ধুয়ো দিতেন ছোটবেলায়, তো এইটা শুনে আমার মানে আমি লোভ সংবরণ করতে পারছি না, যে যদি একটুখানি কি শোনানো যায়।
1: হ্যাঁ, আমরা যে ধোঁয়াগুলো দিতাম, পুঁথি পাঠ তো মনে নেই।

0: দেখেই পড়তে হবে। কিন্তু ধোঁয়া যেটা দিতাম সেটা চট্টগ্রামের আঞ্চলিক গানগুলো দিয়ে আর কি, সেই সুরেই, এবং লাচারি হোক বা পয়ার হোক দুটো ছন্দই ওই লোকজ গানের সুরের আধারেই হতো।
1: আচ্ছা,
0: তো সেরকম একটা গান এই মুহূর্তে মনে পড়ছে, সেটা হচ্ছে

0: এইভাবে আমরা আর কি ধোঁয়া ধরতাম।
1: আচ্ছা, তো এগুলো কার কাছে শিখেছিলেন, মানে বাবা মা বা?
0: না না, এটা তো ওই আমাদের বাড়ির পরিবেশটাই ওটা।
1: আচ্ছা,
0: ছোটবেলা থেকেই দেখেছি পুঁথি পাঠ হয় আর বড়রা এই ধোঁয়াগুলো ওনাদের কাছেই শেখা।
1: আচ্ছা,
0: এবং এটা না মেয়েরাই করে আর কি মূলত।
1: আচ্ছা,
0: তবে ছেলেরাও অনেক সময় পাঠ করে, কিন্তু মূলত
1: মানে আপনার মা ঠাকুমা সবাইকেই দেখেছেন এগুলো করতে?
0: আমাদের বাড়িতে সারা বছর নানান রকম পুঁথি পাঠের চর্চা দেখেছি। এই যে এই সময়টুকু ধরে নিন আপনার পদ্মপুরাণ গাওয়া হচ্ছে, আমরা বাইশা বলি, বাইশ কবির লেখা, মনসা পুজো হয়ে যাবে এটা শেষ, এর পরে আপনার দুর্গাপুজো আসছে, তো দুর্গাপুজোর জন্য জাগরণ পুঁথি পাঠ শুরু করে দেবেন। এবং এটা করতেই আমার বড়মা ঠাকুরমা এনাদের দেখেছি খাওয়া দাওয়ার পর দুপুরবেলা কাঁথা সেলাই করছেন এবং পুঁথি পাঠ হচ্ছে।
1: বাহ, একেবারে অন্যরকম চিত্র। আচ্ছা, এই যে আপনার তো তার মানে একেবারে আমি বলতে পারি আপনার জ্ঞান হওয়া থেকে আপনি এই লোকগানের মধ্যেই রয়েছেন।
0: হ্যাঁ, মানে গুরু ধরে হয়তো নয়, গুরু ধরে অনেক পরবর্তীকালে, কিন্তু হ্যাঁ আমরা এটার মধ্যেই বাস করি। ওই জন্য মানে আমার কাছে মনে হয় কি যে লোকসঙ্গীত তো শুধু গুরুর কাছে গিয়ে শিখলে হয় না, এটা এটা একদম সঙ্গ করতে হয়, সেই মানুষগুলোর সঙ্গ করতে হয়, সেই জীবনটা যাপন করতে হয়। তো আমরা যদিও বা শহরে এসেছি, আমার বাবা এরা তো সব গ্রামের মানুষ, চট্টগ্রাম আমাদের জায়গা, সেখানকার গ্রামেই তাদের বাড়ি ছিল, তো তারা যেভাবে তারা ভাষাটাকে তো ভীষণভাবে আঁকড়ে ধরে আজও পর্যন্ত বেঁচে রয়েছে। তারা যেদিনকে শুদ্ধ ভাষায় কথা বলে কারোর সাথে, আমি বুঝি যে যার সাথে বলছে তার সাথে তার দুর্দান্ত মলিমান্য হয়েছে, দুর্দান্ত ঝগড়া হয়েছে।
1: তো এই যে লোকগান, এটা তো মূলত মাটির গান, মানে আপনি যে যেভাবে বড় হয়েছেন তার মধ্যেই তো মানুষের শিকড়ের কথাও তো বলে এই লোকগান। তো বর্তমানের এই আধুনিক যে নাগরিক জীবন যার মধ্যে আমরা বাস করি এখন, তো এই মাটির সুরকে বাঁচিয়ে রাখার জন্য একজন শিল্পী হিসেবে আপনি কিভাবে কাজটা করেন?
0: দেখুন, আমার আমি পরিষ্কারভাবে যেটা বুঝি, আমি যদি আজকে লোকগান যে কোনো অঙ্গ বা যে কোনো ধারার লোকগান আমি যদি গাইতে চাই, তাহলে আমার মানসিকতাটা সেই গান যেটাকে সাপোর্ট করে সেই ভাবটা যেন থাকে আমার মধ্যে। এবং সেই ভাবটাকে রাখতে গেলে আমার পোশাক, আমার কথা বলা, আমার চলন, আমার কী বলবো, আমার খাওয়া দাওয়া, এই সমস্তটাই লোকজ হতে হবে, তবেই আমার ভাবনা চিন্তাটা লোকজ হবে এবং গলা দিয়ে যেটা বেরোবে সেটা তো ভাব নাই।
1: ঠিক ঠিক ঠিক, এইভাবেই কি আপনি মানে লোকগানটাকে বাঁচিয়ে রাখেন?
0: একদম নিজের মধ্যে ওইভাবেই বাঁচিয়ে রাখি। আমাদের খাওয়া দাওয়া, আজও আমরা শুটকি প্রিয় দেশের মানুষ, তো আমাদের শুটকি আমাদের প্রধান খাদ্য একদম। এবং বাকি যে কোনো গ্রামীণ যে সমস্ত খাদ্য, নানান ধরনের বাটা খেতে আমরা খুব অভ্যস্ত, খাদ্য পোশাক দুটোই খুব ইম্পর্টেন্ট একটা একজন শিল্পীকে তার
1: বিশেষ
0: হ্যাঁ শিকড়ের সাথে আটকে রাখতে বা জুড়ে রাখতে। হ্যাঁ,
1: এবং আপনার পোশাকও তো সেই কথাই বলে।
0: এই পোশাকটার কিন্তু মজা হচ্ছে যে আমি প্রথম দিকে যে এইভাবেই শাড়ি পরতাম তা নয়, আমি তো পার্বতী মায়ের কাছে তার ত্রিবান্দ্রামের সময় থেকে তার সাথে আমার যোগাযোগ, তো আমি যখন ওখানে ছিলাম আমি শাড়ি বেসিক্যালি পরতামই না, কারণ আমি ভীষণ পরে যেতাম ওই শাড়ির কুচিতে পা আটকে, আমি শাড়ি পরা ছেড়েই দিয়েছিলাম। তো তিনি এইটা পছন্দ করতেন না, তিনি বিশেষ অনুষ্ঠান হচ্ছে আমি ছাড়া বাকি সবাই শাড়ি পরেছে, তো উনি আমার দিকে তাকিয়ে বললেন যে তুমি কেন শাড়ি পরনি? তা আমি বললাম আমি শাড়ি পরি না, আমার ভালো লাগে না, কারণ আমি ওই কুচিতে আটকে পড়ে যায় এত পরে গেছি জীবনে যে আমি ওইটা বাদ দিয়েছি। তো দেখলাম যে ওনার ঠিক পছন্দ হলো না, আর আমি না ওনাকে প্রেমিকার মতন ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি, ছাত্রীর থেকেও বেশি আমি ওনার চারিদিকটা ভালোবাসি। হ্যাঁ, এবার ওনার ওই মুখটা যে উনি পছন্দ করলেন এটা আমাকে একটু পীড়া দিয়েছিল আর কি। তো বাড়ি ফেরত এসে আপনি জানেন এই আকাশবাণীরই একটি অনুষ্ঠানে আমি আসছিলাম, তখন আমার পাশের বাড়ির কাকিমা, উনি গ্রামের মানুষ, ওনাকে ওনার কাছে চলে গেলাম, গিয়ে বললেন যে কাকিমা তুমি যেভাবে শাড়ি পরো আমায় একটুখানি পরিয়ে দাও।
1: মানে সাদা সিদে করে,
0: হ্যাঁ যেভাবে পড়ো। তো কাকিমা পড়িয়ে দিল, সেদিন বিশ্বাস করবেন না আমি যে এত হেঁটেছি, এত কিছু আমার এত কমফোর্টেবল লেগেছে, সেই দিনের পর থেকে আমি যখনই শাড়ি পরি আমি এভাবে পরি, এবং পরবর্তীকালে বুঝেছি যে সেটা আমার ওই যাপনটা আরেকটু এগিয়ে দিয়েছে।
1: বাহ। আচ্ছা, এই যে আকাশবাণীর আমাদের জন্য আপনি এসেছেন এবং আমাদের অনুষ্ঠানে আপনি রয়েছেন, আপনাকে পেয়েছি আমরা, তো আমাদের শ্রোতাদের জন্য আমি জানতে চাইব যে একজন নারী হিসেবে সঙ্গীত জগতে, বিশেষ করে লোকগানের চর্চায়, আপনার পথ চলা কতটা মসৃণ বা চ্যালেঞ্জিং ছিল?
0: আমি আসলে খুব, আমি কোনো চ্যালেঞ্জটাই আমার কাছে চ্যালেঞ্জ মনে হয় না, বিশ্বাস করুন। আমার বাবা প্রথম দিকে একটু বলেছিল যে আমি চাই না তুমি গান বাজনা করো, সেটা তোমার প্রফেশন হোক, এটা আমার বাবা বলেছিল, উনি চান না।
1: আচ্ছা।
0: তো আমি তার কথার উপর দিয়েই কথা বলে বলেছিলাম যে কিন্তু আমি তো চাই। আমার ওই চাওয়াটাকে আমি এত কঠিনভাবে চেয়েছি, তাই বাবার ওই বাঁধা দেওয়াটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল না, কিন্তু ওটা খুব অচিরে আমি অতিক্রম করেছিলাম। আমি বাবা আমার সাথেই তারপরে জুড়ে গেছিল। হ্যাঁ, বাবা এখন খুবই খুশি হন আমি যখন, আমি যেহেতু আমি মিউজিক করি। আর তো চ্যালেঞ্জ আমার মনে হয়নি। আর মসৃণ কি অমসৃণ যে কথাটা আপনি বলছেন, আমার মনে হয় ওই যে আপ ভালো তো জগৎ ভালো, তো আমার কাছে ভীষণভাবে জগৎটা ভালো। আর আমি দেখেছি, বিশ্বাস করুন, যেই জায়গাটা ঠিক আমার জন্য নয়, কে যেন একটা সেখান থেকে আমাকে ঠিক সরিয়ে দেন। আর আমি পরবর্তীকালে দেখি যে ও গড, ওই জায়গাটা ঠিক ছিল না আমার জন্য। তো আমি এইভাবে বিশ্বাস করি, তাই আমার, আমি তো এক কথায় বলতে পারি যে খুবই মসৃণ এবং উইদাউট এনি চ্যালেঞ্জ। আমি আমার মতন করে, আসলে চ্যালেঞ্জ আর অমসৃণতাটা আপনি তখনই ফিল করবেন যখন আপনার মানসিক চাহিদাটা অনেক উঁচুতে হবে, আপনার অনেক কিছু চাইছেন। তো আমার চাহিদাটাকে আমি একটু অন্যভাবে সাজিয়েছি আর কি।
1: বাহ। আচ্ছা, এই যে ফুলপিশিও এডওয়ার্ড, এই যে ছবির গান, এই গাওয়ার সময় কি আপনাকে কোনো বিশেষ প্রস্তুতি নিতে হয়েছিল, যা আপনার সাধারণ যে লোকগানের পরিবেশন তার চেয়ে আলাদা?
0: না না, একেবারেই না। আমি এখন যেখানে থাকি, দেখুন আমি চট্টগ্রামের মানুষ, কিন্তু আমি এখন যেখানে থাকি সেই মানে কমিউনিটিটা পুরোটাই সিলেটিদের কমিউনিটি। তো আমি ওনাদের সঙ্গে উঠি, বসি, খাই, আড্ডা দিই, তারা শীতল শুটকি রান্না করলে আমার বাড়িতে দিয়ে যায়। আমাদের এত একটা, আমরা পরিবার একদম, পুরো কমিউনিটিটাই আমার পরিবার। আমি মনে করি 300 ফ্যামিলির কমিউনিটি ওটা।
1: আচ্ছা।
0: যার কারণে আমার জন্য একেবারেই কোনো রকম বিশেষ প্রস্তুতি বলে কিছু ছিল না। আর এই গান আমরা আমাদের আমাদের এলাকায় নানান বিয়ের অনুষ্ঠানে শুনেছি।
1: আচ্ছা।
0: সো ইট ওয়াজ লাইক ভেরি স্মুথ ফর মি।
1: বাহ, খুব ভালো। তো মঞ্চে যখন সরাসরি দর্শকের সামনে গান, সেই গান গাওয়া আর স্টুডিওতে রেকর্ড করা, এই দুটোর মধ্যে শিল্পী হিসেবে আপনি কোনটাকে বেশি উপভোগ করেন এবং কেন উপভোগ করেন?
0: জানেন তো, আমি আমি দেখেছি, আমি যখন মঞ্চে গাইতে উঠি তখন এক তো আমি কোনো শ্রোতাকে দেখতেই পাই না, পুরোটাই আমার ব্ল্যাঙ্ক লাগে,
1: মানে আপনি এতটাই নিমগ্ন থাকেন।
0: হ্যাঁ, একদম পারি হয়তো, আমি জানি না, আমি দেখতে পাই না কাউকে, কেউ বসে আছে এটা আমি দেখতে পাই না। এবং আমি যখনই কোনো গান গাই সেটা আমার কাছে একটা পেইন্টিংয়ের মতন লাগে। তো আমি ছবিটা আঁকতে থাকি আমার মতন করে এবং পুরো গল্পটা চোখের সামনে দেখতে থাকি এবং সেই গল্পটাকে ধীরে ধীরে ধীরে ধীরে সে গল্পটা পরিণতি পাই আর কি। হ্যাঁ, যে কোনো পার্টিকুলার গানের ক্ষেত্রে বলছি, মানে সব কটা গানের ক্ষেত্রে। তো এই হচ্ছে আমার মঞ্চের অভিজ্ঞতা এবং সেটা আমি খুব এনজয় করি। ওই কানেকশনটা, ওই কানেকটিভিটিটা আমার খুব খুবই আমি এনজয় করি। আর ধরুন প্লেব্যাক বা স্টুডিওর ভেতরে যখন আমি গাইছি সেটাও একটা অন্যরকম অভিজ্ঞতা। হ্যাঁ, দর্শকদের সঙ্গে, শ্রোতার সঙ্গে সেই সময় কোনো যোগাযোগ আপনার হচ্ছে না, যদিও বা আমার তো অন স্টেজও সেইভাবে হয় না, যখন ওনারা হাত তালি দেন বা ভালো বলেন তখন আমি বুঝতে পারি হ্যাঁ 10টা লোক শুনছিল, সেটা আনন্দই দেয়, সেই সেই এনার্জিটা খুব আমি ভেতরে অনুভব করি।

তবে মজার হচ্ছে মঞ্চের গান গাওয়াটা অনেক বেশি লাভদায়ক। কেন জানেন তো, একজন শিল্পী যখন মঞ্চে গান গাইছেন এবং যারা শুনছেন প্রত্যেকেরই একটা ভাইব্রেশন না সেই স্পেসটাকে ঘিরে ধরে। হ্যাঁ, তো ওই ভাইব্রেশনটা, এই যে আমার গানটা শুনে ওনাদের মনের মধ্যে যা অনুভূতি তৈরি হচ্ছে সেই ভাইব্রেশনটা এসে যখন আমাকে টাচ করে।

0: ব্যাপার আছে যে ওখানে আপনাকে অন স্টেজ গাইতে হচ্ছে, সেখানে কোনো ভুল হলে আপনি রিটেক করতে পারেন না বা কিছু করতে পারবেন না,
1: সেগুলো তো রয়েছে, একেবারেই রয়েছে।
0: রেকর্ডিং এ তো সেই সুবিধাটুকু থাকে,
1: হ্যাঁ
0: সেটাও। আচ্ছা, কথায় কথা তো অনেক কিছু জানছি শুনছিও, কিন্তু আকাশবাণীর আমার শ্রোতাদের জন্য আপনার কোনো জনপ্রিয় গান বা আপনার কোনো প্রিয় লোকগানের দু এক কলি কিন্তু শুনবো আমরা।
1: বেশ, আমি যেটা গাইতে চাইবো সেটা, এই গানটা আমার ভীষণ প্রিয় গান।
0: বাহ, শুনি।
1: আর পারে যাবি কে ভব নদীর,

0: অপূর্ব। আচ্ছা, আমরা কথা বলতে বলতে কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তো এটা জানতে চাইব যে আপনার আগামী দিনের সঙ্গীতের পরিকল্পনা কি, এবং যে সমস্ত গায়িকারা বা তরুণীরা আমরা বলতে পারি লোকসঙ্গীতকে পেশা হিসেবে নিতে চাইছেন, তাদের জন্য আপনি কি বার্তা দেবেন?
1: আমার আমি যেভাবে চলছে আমার, আমি সেভাবেই কাজ এগিয়ে নিতে চাই। তবে হ্যাঁ, একটা প্ল্যান আমি করছি এবং সেটা নিয়ে আমি চর্চা করছি। আমি চাইছি যে আমার পারফরমেন্সটা একটু থিয়েট্রিক্যাল, তার মধ্যে একটা থিয়েট্রিক্যাল অ্যাপ্রোচ থাকুক। সেটা ডেফিনেটলি থাকে, কিন্তু আমি চাইছি একদম প্রপার উইথ, মানে ঠিক যেভাবে থিয়েটারে লোকগান ঢুকছে, তো আমি চাইছি লোকগানে একটু থিয়েটার ঢুকুক। এবং সেই ধরনের কাজ কিন্তু আমি করছি, সঙ্গে চর্চাও করছি। আমার আমাদের আমি একটা আমার ছোটোখাটো এরকম আমাদের মেয়েদের গ্রুপ রয়েছে, সেখানে ছেলেরাও আমাদের সাথে যন্ত্র শিল্পী হিসাবে রয়েছেন। তো আমাদের একটা প্রোডাকশন হয়েছিল একটা ফেস্টিভ্যালের জন্য, সুরজাহান, সেখানে আমরা মহিলাদের কর্মসঙ্গীত নিয়ে কাজ করেছি, একদম উইথ ডায়ালগ, মানে একদম থিয়েট্রিক্যাল ফর্মে সেটা আমাদের। তারপর আমরা আইআইটি খড়গপুরে সেটা পারফর্ম করেছি, আগামী দিনে খুব শিগগিরই আমরা আমাদের আরেকটি পারফরমেন্স আছে, তো এটা আমি খুব এনজয় করছি এখন। আর যেটা চর্চার জায়গা বলছিলাম, আমি শ্রদ্ধেয় পিয়াল ভট্টাচার্যের সাথে অল্প একটু একটু করে তার মানে কি বলবো, তার কর্মকাণ্ডের সঙ্গে ধীরে ধীরে একটু একটু করে জাস্ট উনি সুযোগ দিচ্ছেন একটা দুটো করে, এরকম করেছি। ওনার সম্বৎসর কথা বলে আমি আসলে ওনার ওয়ার্কশপগুলোতে জয়েন করছি বারে বারে, প্রতি মাসেই সেটা করছি এবং প্রচুর কিছু শিখছি। তো এটা একটা ডিফারেন্ট জার্নি আমার জন্য, আর বাদবাকি যা চলছে সেগুলো তো চলছে।
0: আচ্ছা, তো আপনি এই যারা যা

0: মানে যেতে চাইছে এখনকার তরুণীরা সঙ্গীতের পরিকল্পনা, যেটা লোকসঙ্গীতকে পেশা হিসেবে তারা নিতে চলেছে, তো তাদের জন্য আপনি কি বার্তা দেবেন?
1: দেখুন, যারা পেশা হিসেবে নিতে চান, আমার ঠিক জানা নেই তাদেরকে আমি কি বার্তা দেব, কিন্তু যারা এটাকে তাদের নিজেদের মধ্যে ধারণ করতে চান, ভালোবাসতে চান, ভীষণ আন্তরিকভাবে ভালোবাসতে চান এবং মনে করেন যে তাদের চর্চাটা লোকসঙ্গীতের লোকসঙ্গীতকে এগিয়ে দেবে তা নয়, লোকসঙ্গীতে তাদের চর্চাটাও কোথাও একটা স্থান পেল, এরকম যদি হয় তাহলে বলবো ভীষণভাবে ভালোবাসুন এই এই এই চর্চাটাকে। আপনার খাওয়া দাওয়া, পোশাক, আপনার কথা বলা, আপনার ভাষা, এটা নিয়ে চর্চা থাকুক। আপনার নিজের যেখানে দেশ সেই দেশের চর্চাটা করুন, সেই দেশের লোকজ সমস্ত জিনিস সম্পর্কে আপনি অবগত হন, তার ইতিহাসটা জানুন, এই পড়াশোনাটার মধ্যে দিয়ে যান এবং এটা করতে যেন আপনার ভীষণ আনন্দ হয়। এটাকে পেশা করে আপনি কত টাকা রোজগার করবেন আমার জানা নেই।
0: বাহ, তাহলে বন্ধুরা আপনারা তো শুনলেনই যে যদি লোকগানকে ভালোবেসে ভেতরে নিয়ে যদি আপনি এগিয়ে যেতে চান তাহলে মনে হয় লোকগান আপনার সঙ্গেই থাকবে, তাই তো?
1: একদম একদম।
0: তো আমরা ধন্যবাদ জানাবো না, আমরা মানে আমাদের খুব গর্ব হচ্ছে যে আমরা এই দীপান্বিতা আচার্যকে পেলাম আমাদের মধ্যে, এত ব্যস্ত সময় থেকে আমাদের মধ্যে এলেন এবং এত সুন্দর করে তার এই জার্নিটা আমাদের সঙ্গে ভাগ করে নিলেন। তিনি আরও এগিয়ে চলুন, আমরা আগামী দিনে তার দিকে, তার কাজের দিকে তাকিয়ে থাকব এবং আরও অনেক ভালো ভালো কাজ আমরা পাবো তার কাছ থেকে, এমনটাই আশা রাখব। তো আজকের মতন ধন্যবাদ, নমস্কার।
1: আপনাকেও ধন্যবাদ।
0: হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছিলাম সঙ্গীত শিল্পী দীপান্বিতা আচার্যর সঙ্গে, কিন্তু যেহেতু মহিলাদের আসর, সেহেতু এতক্ষণ যদিও আমরা গানের মানুষের সঙ্গে ছিলাম, অল্প অল্প একটু দুকলি গানও শুনলাম, কিন্তু গান ছাড়া তো মহিলাদের আসর চলে না, তাই আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনবো।

দাদ, আমার কি আর দম আছে রে? তুই তো আজকালকার মেয়ে, তুই তালটাকে বাড়িয়ে দিয়ে গানা নে, ধর ধর।

হ্যাঁ, আমরা গানটা শুনলাম, বন্দিনী কমলা, এই ছবির গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। ঘড়ির সময় বলছে যে এবার বিদায় নিতে হবে, কিন্তু চট করে একটা রান্নার রেসিপি বলেই দিই, কারণ যেহেতু মহিলাদের আসর, এইটা না হলে বোধহয় পরিপূর্ণ হয় না, কি বলেন? খুব তাড়াতাড়ি বলছি, লিখে নিন। সর্ষে নারকল দিয়ে বেগুনের পোড় ভাজা। কী কী লাগবে? যে গোল বড় বড় বেগুন লাগবে, কোরানো নারকল, কালো এবং হলুদ সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, বেসন, চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, নুন, চিনি স্বাদ মতো, আর কালো জিরে সামান্য। এবার কি করবেন, যে সর্ষে এবং কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে আর জল দিয়ে মিহি করে বেটে নেবেন। তারপর কোরানো নারকলের সঙ্গে এই সর্ষে লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, সামান্য চিনি আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মেখে পুরটা তৈরি করে রাখবেন। তারপর বেগুন গোল আর একটু মোটা করে, বা একটু মানে বেশ একটু আধ ইঞ্চি বা তার বেশি পুরু করে কাটবেন, মাঝখানটা ফাঁক করে তার মধ্যেই পুরটা পুড়ে, তারপরে ওই বেসন চালের গুঁড়োর যে ব্যাটারটা তৈরি করবেন তাতে ডুবিয়ে ছাঁকা তেলে ভেজে নেবেন। দিয়ে এবার যদি সসের সাথে খান তাহলে ওটা স্ন্যাক্স হিসেবে, কিংবা আপনি গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, দারুণ লাগবে। কিন্তু কালকে যেহেতু শনিবার, একটু ট্রাই করে দেখুন না, মনে হয় ভালোই লাগবে। তো কিন্তু ঘড়ির সময় বলছে আর একদম সময় নেই, সুতরাং আজকের মতন মহিলাদের আসর থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা, ভালো থাকুন আর অবশ্যই মহিলাদের আসরের সঙ্গে থাকুন।

শুনছিলেন মহিলাদের আসর। মহিলাদের আসর আজ এই পর্যন্তই। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন দিল্লি কেন্দ্রের সমাচার সন্ধ্যা।

এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে, আমলকি বন কাঁপে যেন তার বুক দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। শিউলির ডালে কুঁড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা, মালতি লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা, গগনে গগনে বর্ষণও শেষে মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তাড়া, দিঘি ভরা জল কর।

ঢল ঢল নানা ফুল ধারে ধারে, কচি ধান গাছে ক্ষেত ভরে আছে, হাওয়া দোলা দেয় তারে, যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির রবি, পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি। হ্যাঁ, আজ বিশ্বকর্মা পুজোর দিনে কথায় গানে অনুষ্ঠানে থাকছে রবি ঠাকুরের শরৎ বন্দনা।

গানটি শুনলেন লিলি ইসলামের কণ্ঠে। ক্যালেন্ডার অনুযায়ী এখন শরৎকাল, তবে আগের মতো বাংলার ছয় ঋতুকে আমরা যে আলাদা করতে পারি না সে তো মানুষেরই হঠকারিতার জন্যই বলুন, কিন্তু প্রকৃতি তো তার নিজের ছন্দেই চলতে চায়। বর্ষার কালো মেঘ আমাদের মনের কোণেও যে গুমোট নিম্নচাপ তৈরি করে রাখে, শরতের আগমনে তা কেটে যায়। শরৎ মানেই নীল আকাশ, শরৎ মানেই কাশবন, শরৎ মানেই শিউলি ফুল। হ্যাঁ, আজও যদিও আমরা বর্ষার হাত থেকে মুক্তি পাইনি, তবু বর্ষার পর শরতের আগমনে কেমন থাকে বলুন তো প্রকৃতির দ্বৈত সত্তার প্রকাশ। এই যে শরৎকালের অকাল বোধনে যে মাতৃপূজার আরাধনায় আমরা সামিল হই, সেই দেবী দুর্গাও তো যেমন ঘরের মেয়ে, তেমনি আবার উগ্রচণ্ডা মহিষাসুর মর্দিনী। তিনি যেমন পরম মমতার আধার, তেমনি দুষ্টের সংহারক। প্রকৃতির শক্তিময় রূপকেই তো আমরা দেবী হিসেবে পুজো করি। বিচিত্র প্রবন্ধে শরৎ ঋতু সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন, শরতের রঙটি প্রাণের রঙ, অর্থাৎ তাহা কাঁচা বড় নরম, রৌদ্রটি কাঁচা সোনা, সবুজটি কচি, নীলটি তাজা। ছটি ঋতু নিয়ে

রবীন্দ্রনাথের অজস্র সৃষ্টি থাকলেও রবীন্দ্রনাথের লেখায় শরতের বর্ণনা এসেছে অন্য মাধুর্যে। শরতের মাঝে তিনি যেন বিশ্বমাতার পরিপূর্ণ রূপ দর্শন করেছেন, তাই তো তিনি লিখেছেন, আজি কি তোমার মধুর মূরতি হেরিনু শারদ প্রভাতে। এ প্রসঙ্গে আরও কিছু কথার আগে শুনিয়ে দেব আজকের এই অনুষ্ঠানের দ্বিতীয় গান, অবশ্যই রবীন্দ্রনাথের শরতের গান। কণ্ঠে থাকছেন দীপালী দত্ত।

উচ্চাসনই দিয়েছেন রবীন্দ্রনাথ। তাই আমরা পেয়েছি শারদোৎসব নাটকও। রবীন্দ্রনাথ যেন তার সমস্ত প্রিয় বিষয়গুলিকে এক জায়গায় করে তিল তিল করে শরৎ ঋতুকে তিলোত্তমা করে সাজিয়েছেন তার প্রতিটি শরৎ বিষয় রচনায়। রবীন্দ্রনাথের অধিকাংশ শরতের গানই ভৈরবীতে, কারণ রবীন্দ্রনাথের প্রিয় রাগও ভৈরবী। না, এখন একেবারেই সেই রাগ শোনানোর সময় যদিও নয়, তবুও আজকের এই অনুষ্ঠানের বিষয়কে মাথায় রেখে শুনিয়ে যাব আজকের কথায় গানে অনুষ্ঠানের শেষ গান। তবে তার আগে প্রথামাফিক বলি, অনুষ্ঠান কেমন লাগলো আমাদের জানাতে পারেন MAITREEBANDHU মৈত্রীবন্ধু 23@gmail.com এই ইমেল আইডিতে মেল করে। রইল আজকের কথায় গানে অনুষ্ঠানের শেষ গান, রবীন্দ্রনাথের শরতের গান শুভেন্দু দাসের কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি অর্ক সেন, সঙ্গে রয়েছেন রক্তিম ভট্টাচার্য। আজকের শিরোনামে রয়েছে, টহলদারির সময় ভারতীয় যুদ্ধজাহাজে পাক জাহাজের ধাক্কা দেওয়া আন্তর্জাতিক বিধি লঙ্ঘন, কড়া বার্তা বিদেশ মন্ত্রকের। লোহিত সাগর অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির অবনতি উদ্বেগজনক, বলল বিদেশ মন্ত্রক। সৌদি আরবের সার্বভৌম ভূখণ্ডে হামলার তীব্র নিন্দা।
1: আঞ্চলিক শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা

0: বজায় রাখতে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে বার্তা সেদেশের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের।
1: বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর শিল্পে ভারত নির্ভরযোগ্য অংশীদার। আগামী 10 বছরে 85,000 ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষিত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, সেমিকন ইন্ডিয়ায় বললেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
0: বাণিজ্যিক পরিবেশের বিচারে বিশ্বের 40টিরও বেশি দেশের মধ্যে প্রথম স্থানে ভারত। চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার হবে 7%, পূর্বাভাস আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিজের।
1: তৃণমূল কংগ্রেসের বিবদমান দুই শিবিরকে আসন্ন উপনির্বাচনে পৃথক নাম ও প্রতীক ব্যবহারের অনুমতি নির্বাচন কমিশনের।
0: রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্যালেস্টাইনের রাষ্ট্রপতির ভিডিও বার্তার অনুমতি সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ভোট ভারতের, সমর্থন মোট 152 দেশের, বিপক্ষে ভোট দিল আমেরিকা সহ 3 দেশ।
1: ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পর্যবেক্ষণের জন্য রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞ নিয়োগের প্রস্তাবের বিপক্ষে ভেটো রাশিয়া ও চীনের।
0: 62তম এশিয়ান গেমস জাপানের নাগোয়ায় আগামীকাল শুরু হচ্ছে।
1: আসছি বিস্তারিত খবরে, এখন দেশের খবর। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির ক্রমশ অবনতি নিয়ে ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সৌদি আরবের সার্বভৌম ভূখণ্ডে হামলা অত্যন্ত নিন্দনীয়। তিনি বলেন, অন্যতম পবিত্র তীর্থস্থান মক্কায় হামলার চেষ্টার প্রেক্ষিতেও ভারত একটি বিবৃতি দিয়েছিল। এ ধরনের হামলা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে বলে শ্রী জয়সওয়াল মত প্রকাশ করেন। এছাড়া এগুলি বাব আল মান্দাব প্রণালী দিয়ে নৌ চলাচলের স্বাধীনতার জন্য বড় বাধা।
2: Such attacks, I need not elaborate or reiterate, they vitiate the regional security, they impact or undermine regional peace and security, and also threaten freedom of navigation through the Bab el-Mandeb. And obviously, for various reasons, this is totally unacceptable to us. We hope that there is early restoration of peace and stability in the region.
0: পাকিস্তান নৌবাহিনীর একটি জাহাজ ও ভারতীয় যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষের বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, পাকিস্তানের প্রতিক্রিয়ার উপর ভারত কড়া নজর রাখছে। পাকিস্তানের অভিযোগগুলি দর্থহীনভাবে প্রত্যাখ্যান করেন তিনি। তিনি জানান, পশ্চিম আরব সাগরে নিয়মিত টহলের সময় ভারতীয় যুদ্ধজাহাজ INS কলকাতার সঙ্গে পাক নৌবাহিনীর জাহাজ PNS হুনাইনের অপেশাদারী চলাচলের ফলে সংঘর্ষটি ঘটে। শ্রী জয়সওয়াল বলেন, PNS হুনাইন যেভাবে পাশ কাটিয়ে যেতে চেয়েছিল তা অত্যন্ত বিপজ্জনক এবং 1991 সালের সামরিক মহড়া, কৌশলগত কাজকর্ম ও সেনা চলাচলের আগাম বিজ্ঞপ্তি সংক্রান্ত ভারত পাকিস্তান চুক্তির 10 নম্বর অনুচ্ছেদের চরম লঙ্ঘন। তিনি বলেন, এই নীতি অনুযায়ী সমুদ্রে থাকা নৌবহরগুলিকে একে অপরের থেকে অন্তত 3 নটিক্যাল মাইল দূরত্ব বজায় রাখতে হয়। পাক জাহাজটি সমুদ্রে সংঘর্ষ এড়ানোর আন্তর্জাতিক বিধিও লঙ্ঘন করেছে বলে তাঁর অভিযোগ। শ্রী জয়সওয়াল বলেন, পাকিস্তানকে যেন তাদের সামরিক শাখাগুলির মধ্যে যথাযথ সতর্কতা অবলম্বন নিশ্চিত করে এবং দুদেশের দ্বিপাক্ষিক চুক্তিগুলি মেনে চলে। INS কলকাতার বড় কোনো ক্ষতি হয়নি বলে তিনি নিশ্চিত করেছেন।
3: পাকিস্তান পক্ষ কো এক বার ফির সে ইয়ে সলাহ দি গই হ্যা কি কিসি ভি ঘটনাও কো দুবারা হোনে সে রোকনে কে লিয়ে উনকে সভি সৈন্য ইকাইয়ো কো উচিত সাবধানী বরতনে অর দোনো পক্ষো কে বীচ সম্বন্ধিত সমঝোতো কে প্রধানো কা সম্মান করনে কি জরুরত হ্যা। ইস ঘটনা মে INS কলকাতা কো কোই বড়া নুকসান নাহি হুয়া হ্যা অর ওয়াহ আবি ভি সমুদ্র মে হ্যা।
1: রাশিয়া ও ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সংক্রান্ত আইনের বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারতের জ্বালানি নিরাপত্তা, আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর এই আইনের সম্ভাব্য প্রভাবের বিষয়টি ভারত মার্কিন প্রশাসনের উচ্চ পর্যায়ে জানিয়েছে। জ্বালানি সংগ্রহের ক্ষেত্রে জাতীয় স্বার্থই অগ্রাধিকার পাবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন। ভারত ও মালদ্বীপের মধ্যে দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারিত্ব বজায় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি জানান, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI এর কেনা মোট $15 কোটি ট্রেজারি বিলের মধ্যে শেষ $5 কোটি কিস্তিটি গতকাল মেটানো হয়েছে। SBI 2019 সালে এই ট্রেজারি বিলগুলি কিনেছিল এবং সেগুলির মেয়াদ 1 বছর করে মোট 6 বার বাড়ানো হয়েছিল। মালদ্বীপ সরকার মূল অর্থ শোধ করেছে বলে শ্রী জয়সওয়াল জানান, তবে ওই ট্রেজারি বিলের ওপর সুদের ভার ভারত সরকার বহন করেছে।
0: আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বজায় রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ টেলিফোনে কথা বলেন। দুই নেতা পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এছাড়া তারা জ্বালানি, প্রতিরক্ষা, প্রযুক্তি, বিনিয়োগ ও স্বাস্থ্য পরিষেবাসহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার নতুন পদক্ষেপগুলি নিয়েও আলোচনা করেন। সফলভাবে ব্রিক্স সম্মেলন অনুষ্ঠানের জন্য সেদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তাকে উষ্ণ শুভেচ্ছাও জানান তিনি।
1: কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন,

0: বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর শিল্পে ভারত একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে আসছে। নতুন দিল্লিতে আয়োজিত সেমিকন ইন্ডিয়ার এক আলোচনা পর্বে তিনি বলেন, ভারত আগামী 10 বছরে 85,000 সেমিকন্ডাক্টর ডিজাইন ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং ইতিমধ্যে 4 বছরে 70,000 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রায় 400টি ইঞ্জিনিয়ারিং কলেজে শিল্পক্ষেত্রের জন্য প্রয়োজনীয় ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন EDA টুল ব্যবহারের সুবিধা রয়েছে বলেও তিনি জানান। সাংবাদিকদের এছাড়া তিনি জানান, সেমিকন ইন্ডিয়ার বিভিন্ন প্যাভিলিয়নে একটি নির্দিষ্ট দেশ থেকেই প্রায় 30টি সংস্থা অংশ নিচ্ছে। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যেও এ বিষয়ে ব্যাপক উৎসাহ ও কৌতূহল দেখা গেছে।
1: Very good response. Country roundtables have basically, see, some of the countries have come in very large contingents. We are very encouraged by it. Japan, Singapore, both of them are 30 plus companies participating in their pavilions. South Korea, many European countries, Netherlands is there, Sweden is there. And overall, the response is very good. The country roundtables are basically showing that the companies from those countries can expand their work. The governments are supporting that and looks like it's going to be a very good journey ahead.
0: ওই অনুষ্ঠানে বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন, কোনো দেশই সে যত উন্নতই হোক না কেন একা চিপ তৈরি করতে পারে না। বিশ্বের সবচেয়ে উন্নত চিপগুলির 90% তাইওয়ান উৎপাদন করে, অথচ সেই উৎপাদন প্রক্রিয়াও অন্য কোনো দেশে তৈরি সফটওয়্যার, সরঞ্জাম এবং উপকরণের ওপর নির্ভরশীল। ভারতের নিজস্ব সেমিকন ইন্ডিয়া কর্মসূচির পেছনেও একই ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
2: Self-reliance does not mean building everything within our own borders. No nation on earth does that, and no nation should try. The attempt would mean higher costs, slower innovation, and a lonelier industrial base.
3: সরকারি বিমান নির্মাতা প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হ্যাল আজ বেঙ্গালুরুতে ভারতীয় বিমানবাহিনীর কাছে লাইট কমব্যাট এয়ারক্রাফট LCA তেজসের সম্পূর্ণরূপে প্রস্তুত টুইন সিটার ট্রেনার এবং HTT-40 বেসিক ট্রেনার বিমান হস্তান্তর করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু এই অনুষ্ঠানে যোগ দেন। এছাড়াও তারা পবন হংস লিমিটেডের কাছে 4টি ধ্রুব নেক্সট জেনারেশন হেলিকপ্টার হস্তান্তর করে। প্রতিরক্ষামন্ত্রী এই বিমানটির নাম রাখেন অঙ্কুর। সরকার 2010 সালে চূড়ান্ত কার্যক্ষমতা সম্পন্ন 16টি LCA যুদ্ধ বিমান এবং 4টি টুইন সিটার বিমান তৈরির নির্দেশ দিয়েছিল। AS-4 মানদণ্ড অনুযায়ী এটি ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি অসামরিক হেলিকপ্টার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মহাকাশ ও বিমান চলাচল প্রযুক্তির ক্ষেত্রে আরও বেশি স্বনির্ভরতা অর্জনের আহ্বান জানিয়েছেন। ভারত এই ক্ষেত্রে বিশ্বমঞ্চে অচিরেই একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উঠে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
4: आज हम एक साथ तीन इम्पॉर्टेंट अचीवमेंट्स के साक्षी बने हैं। पहला, इंडिजनसली डिजाइन्ड एंड डेवलप्ड थ्रू अ नेक्स्ट जनरेशन सिविल हेलीकॉप्टर को DGCA द्वारा टाइप सर्टिफिकेशन प्रदान कर हैंडओवर किया गया है। दूसरा, LCA फाइनल ऑपरेशनल क्लियरेंस ट्रेनर के अंतिम बैच को इंडियन एयरफोर्स को हैंडओवर किया गया है। और तीसरा, 40 बेसिक ट्रेनर सीरीज प्रोडक्शन का पहला एयरक्राफ्ट इंडियन एयरफोर्स को हैंडओवर किया गया है।
0: ভারতের সুইডিশ চেম্বার অফ কমার্সের সাম্প্রতিক বিজনেস ক্লাইমেট সার্ভে 2026-এ বিশ্বের 40টিরও বেশি দেশের বাজারের মধ্যে বাণিজ্যিক পরিবেশের বিচারে ভারত প্রথম স্থান অধিকার করেছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল সমাজ মাধ্যমে এক বার্তায় একথা জানিয়েছেন। বিশ্বজুড়ে অস্থিরতার মধ্যেও ভারতের ব্যবসায়িক পরিবেশ, স্থিতিশীলতা, অর্থনৈতিক বৃদ্ধি এবং সহজে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে এক অনন্য মানদণ্ড স্থাপন করেছে বলেও তিনি উল্লেখ করেন।
3: এদিকে আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিস চলতি অর্থবর্ষে ভারতের GDP বৃদ্ধির হার 7% হবে বলে পূর্বাভাস দিয়েছে। এর আগে তাদের পূর্বাভাসে এই হার ছিল 6%। এজেন্সি জানিয়েছে, পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে বিশ্বব্যাপী যে আর্থিক অস্থিরতা দেখা দিয়েছে তার মধ্যেও ভারতীয় অর্থনীতি তাদের অভূতপূর্ব অগ্রগতি বজায় রেখেছে।
0: বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলের বিষয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠকটি আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়ালের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিরা সদস্যদের বিলের বিভিন্ন বিধি সম্পর্কে অবহিত করেন। বৈঠকের পর সংবাদ মাধ্যমকে কমিটির চেয়ারম্যান সঞ্জয় জয়সওয়াল জানান, বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং সদস্যরা এ বিষয়ে বেশ কিছু প্রশ্ন উত্থাপন করেছেন।
5: बहुत ही अच्छे से कॉर्डियल वे से पूरी मीटिंग चली। सभी सांसदों ने अपने अपने प्रश्न पूछे। हमें मैंडेट यही मिला हुआ है कि विंटर सेशन से पहले हमें अपनी रिपोर्ट दे देनी है। हम निश्चित देने में सफल हो पाएंगे।
0: কমিটিতে লোকসভার 21 জন এবং রাজ্যসভার 10 জন সদস্য রয়েছেন।
3: সরকার পাইকারি চিনি ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলির জন্য চিনি মজুত রাখার সময়সীমা 15 দিন থেকে বাড়িয়ে 30 দিন করেছে। তবে 15 দিনের বেশি মজুত রাখলে সেই চিনি অবশ্যই অ্যাডভান্স অথরাইজেশন স্কিম এবং ট্যারিফ রেট কোটার আওতায় আমদানি করতে হবে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, খোলা বাজার থেকে চিনি কেনার ক্ষেত্রে মজুত রাখার সময়সীমা অপরিবর্তিত থাকবে, তা কেবল 15 দিনের মধ্যেই ব্যবহার করতে হবে। এদিকে খুচরো বাজারে চিনির দাম প্রায় 10% কমেছে, তবে উৎসমূলের দাম কমেছে প্রায় 25%।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে 20তম রোজগার মেলায় ভারত

0: সরকারের বিভিন্ন সরকারি দফতর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্ত তরুণদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী সকলের উদ্দেশ্যে ভাষণও দেবেন। দেশের 45টি স্থানে এই রোজগার মেলা হবে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 27 সেপ্টেম্বর রবিবার আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য, মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাইগভ ওপেন ফোরাম নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানোর পাশাপাশি টোল ফ্রি নম্বর 1800-117800 মারফত বার্তা পাঠানো যাবে। আসন্ন পর্বের জন্য চলতি মাসের 25 তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে নেপালের অর্থমন্ত্রী সরনিম ওয়াগলের সঙ্গে অর্থনীতি, জ্বালানি ও যোগাযোগ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। এছাড়া প্রতিবেশী দেশের সাম্প্রতিক আকস্মিক বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় শ্রী জয়শঙ্কর শোক প্রকাশ করেন।
1: বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ কানাডার আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী মনিন্দর সিধুর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ভারত কানাডা সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে উভয় পক্ষই যত দ্রুত সম্ভব এই চুক্তি চূড়ান্ত করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। ভারত কানাডা অর্থনৈতিক চুক্তি পণ্য পরিষেবা ক্ষেত্রে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার অন্যান্য ক্ষেত্রে নতুন সুযোগের পরিসর সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।
0: নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই প্রতিদ্বন্দ্বী শিবিরকে পৃথক নাম ও প্রতীক নিয়ে আসন্ন উপনির্বাচনে লড়ার অনুমতি দিয়েছে। কমিশনের জারি করা অন্তর্বর্তী নির্দেশে আজ মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন শিবিরের জন্য মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম এবং ফুটবল খেলোয়াড় প্রতীক বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির পেয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস বা ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস নাম এবং খাম প্রতীক। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে পশ্চিমবঙ্গের রেজিনগর, নন্দীগ্রাম এবং অসমের নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে দুই শিবিরের প্রার্থীদের মনোনয়ন বৈধ থাকছে। তবে কমিশন স্পষ্ট করেছে, এই সিদ্ধান্ত কেবলমাত্র আসন্ন উপনির্বাচনের স্বার্থে নেওয়া অন্তর্বর্তী ব্যবস্থা। মূল বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জোড়াফুল প্রতীক এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামের উপর স্থগিতাদেশ বহাল থাকবে।
1: এদিকে তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীক বাতিল হয়ে যাওয়া বাংলার মানুষের পক্ষে ইতিবাচক বলে বিজেপির দাবি। দলের নেতা ও পশ্চিমবঙ্গের মন্ত্রী শঙ্কর ঘোষ আজ সাংবাদিকদের বলেছেন, ক্ষমতায় থাকলে যা খুশি করা যায় না। এই ঘটনা থেকে সবাই শিক্ষা গ্রহণ করলে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দলের অস্তিত্ব রাজনীতিতেই থাকবে না। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, গত কয়েক বছর ধরে বিজেপি বিরোধী দলগুলিকে শেষ করে দিতে চাইছে নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের প্রতীক বাতিল তারই প্রমাণ। তবে এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস নিজেই বিভাজিত বলেও মন্তব্য করেন তিনি। তৃণমূল কংগ্রেসের প্রতীক বাতিলকে পরিকল্পনা মাফিক চক্রান্ত বলে উল্লেখ করে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, যেখানেই বিরোধীরা শক্তিশালী সেখানেই তাদের দুর্বল করার চক্রান্ত চলছে।
0: এদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম কেন্দ্রের উপনির্বাচনে মমতা ব্যানার্জিপন্থীর তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্চিতা প্রধান দে আজ কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরই তিনি আজ সংশ্লিষ্ট রিটার্নিং আধিকারিকের কাছে উপনির্বাচনে নিজের নাম প্রত্যাহার করে নেন। কমিশনের এদিনের সিদ্ধান্ত গণতন্ত্রের ইতিহাসে কালো দিন বলে কটাক্ষ করেছেন মমতা ব্যানার্জি। তবে সঞ্চিতা প্রধানদের মনোনয়ন প্রত্যাহার নিয়ে তিনি মন্তব্য করতে চাননি। আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থন করার কথা ঘোষণা করেছেন। আসামেও কংগ্রেসকে সমর্থন করার কথা জানিয়েছেন তিনি।
1: জম্মু কাশ্মীরের উধামপুর জেলায় অপারেশন সোহানের মাধ্যমে জৈশের দুই সন্ত্রাসবাদীকে নিকেশ করায় নর্দার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা হোয়াইট নাইট কোডের ভূয়সী প্রশংসা করেছেন। আকাশবাণীর জম্মু সংবাদদাতা জানিয়েছেন, উধামপুর জেলার মজালতা এলাকায় এই সফল গোয়েন্দাভিত্তিক অভিযানে জম্মু কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ এর সঙ্গে ভারতীয় সেনা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে।
0: অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ত্রিপুরা পুলিশ আজ 3 বাংলাদেশি মহিলাকে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করেছে। এক ভারতীয় নাগরিক তাদের নিয়ে গুয়াহাটিতে যাচ্ছিল বলে খবর, সেই ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্যামল দেবনাথ জানান, দুপুর 3:30 নাগাদ বিমানবন্দর এলাকায় তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। আগামীকাল তাদের আদালতে পেশ করার কথা রয়েছে।
1: আজ যন্ত্রের দেবতা বিশ্বকর্মার পুজো। শ্রমিক ও মালিকের সহাবস্থানে আদর্শ শিল্প পরিকাঠামো গড়ে তোলার ভারতীয় সংস্কৃতির এক অনন্য আরাধনা। কলকারখানা সহ নানা শিল্প প্রতিষ্ঠানে দেশজুড়ে শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গের দুর্গাপুর, আসানসোল, নদিয়া, কল্যাণী সহ রাজ্যের অন্যান্য শিল্পাঞ্চলগুলিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়। এদিকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে আজ আকাশে রং বেরঙের নানান ঘুড়ির দেখা মেলে। কচিকাঁচাদের পাশাপাশি বড়রাও ঘুড়ি ওড়ানোর আনন্দে সামিল হন। এবার বিদেশের খবর।
0: রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনে প্যালেস্তাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে ভিডিওর মাধ্যমে বক্তব্য রাখার অনুমতি সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারত। নিউ ইয়র্কে এই অধিবেশনের প্রস্তাবটি 152টি দেশের সমর্থনে পাশ হয়েছে। মাত্র 3টি দেশ, আমেরিকা, ইসরায়েল এবং প্যারাগুয়ে, এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। 4টি দেশ ভোটদানে বিরত থাকে। আমেরিকার প্রশাসন রাষ্ট্রপতি আব্বাস ও তার প্রতিনিধি দলকে ভিসা দিতে অস্বীকার করায় টানা দ্বিতীয় বছর তিনি সরাসরি অধিবেশন

0: যোগ দিতে পারছেন না।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভুটানের উন্নয়নের লক্ষ্য অগ্রাধিকার পূরণে ভারতের সমর্থন ব্যক্ত করেছেন। তিন দিনের ভুটান সফরকালে তিনি সেদেশের বিদেশমন্ত্রী লিম্পো ডিএন ঢুঙ্গিয়েলের সঙ্গে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন। এছাড়াও তাদের মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও আলোচনা হয়। ভারত ভুটান অংশীদারিত্বের বহুপাক্ষিক দিকগুলি আরও শক্তিশালী করার বিষয়ে গৃহীত উদ্যোগ নিয়ে উভয় পক্ষ সন্তোষ ব্যক্ত করে। ডক্টর জয়শঙ্করের সফরকালে তিনি ভুটানের বিদেশ

0: সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ আজ মস্কোতে রাশিয়ার ডেপুটি মিনিস্টার অব ডিফেন্স জেনারেল ইউনুস বেক ইয়েভ কুর্ভের সঙ্গে দুদেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতাকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন। বৈঠকের পর ভারতীয় সেনা জানিয়েছে, যৌথ সক্ষমতা বৃদ্ধি, পেশাগত সামরিক আদান প্রদান এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। সেনাপ্রধান রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমারের সঙ্গেও বৈঠক করেন। এর আগে গতকাল জেনারেল শেঠকে আনুষ্ঠানিক গার্ড অফ অনার প্রদান করা হয়। তিনি মস্কোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সোভিয়েত সৈন্যদের স্মরণে নির্মিত বিখ্যাত স্মৃতিসৌধ টুম্ব অব দ্য আননোন সোলজারে শ্রদ্ধা নিবেদন করেন।
1: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানান। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদীর দীর্ঘায়ু কামনা করে তিনি বলেন, দেশের জনগণের প্রতি তার নিরলস সেবা বরাবর অটুট থাকবে। তারেক রহমানের শুভেচ্ছা বার্তা সমাজ মাধ্যমে ভাগ করে নিয়ে শ্রী মোদী তাকে আন্তরিক ধন্যবাদ জানান।
0: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার তার অবস্থান আবারও স্পষ্টভাবে জানিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদে বিদেশ মন্ত্রক সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে বিষয়টি আবারও জানানো হয়। বিদেশ প্রতিমন্ত্রী সামা ওবায়দ ইসলাম জানিয়েছেন, অন্য দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের ফিরিয়ে আনার ব্যাপারে সংশ্লিষ্ট আইনের অধীনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভারত থেকে নির্দিষ্ট কূটনৈতিক নিয়মানুযায়ী হাসিনার প্রত্যর্পণের ব্যাপারে চেষ্টা চালানো হচ্ছে।
1: বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএর সহযোগিতা চেয়েছেন সেদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। অস্ট্রিয়ার ভিয়েনায় সংস্থার সদর দপ্তরে আইএইএর মহানির্দেশক রাফায়েল মারিয়ানো গ্রসি এবং বাংলাদেশের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে নেতৃত্ব দেওয়ার সময় একথা বলেন মন্ত্রী। বৈঠকে বাংলাদেশ এবং আইএইএর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা, পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার, পারমাণবিক ক্ষেত্রে নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। গত পাঁচ দশক ধরে বাংলাদেশের স্বাস্থ্য, কৃষি, খাদ্য সুরক্ষা, জল সরবরাহ এবং শিল্পক্ষেত্রে নিরন্তর প্রযুক্তিগত সহযোগিতার জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহানির্দেশককে ধন্যবাদ জানান মন্ত্রী।
0: দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংগঠন সার্ককে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং টোবগের সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় তাকে এই অনুরোধ জানান সেদেশের স্থানীয় সরকার, গ্রামোন্নয়ন এবং সমবায় বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এবং বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দক্ষিণ এশিয়ার সার্বিক উন্নয়নে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গির কথাও তারা তুলে ধরেন।
1: মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার নিকেল উৎপাদন শিল্প ও সামরিক গবেষণা প্রতিষ্ঠানগুলিকে নিশানা করে সেদেশের আটটি সংস্থা এবং তিনজন সেনা আধিকারিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। খনিজ সম্পদ থেকে উপার্জিত আয় কিউবার সরকার জনকল্যাণে ব্যয় না করে নিজেদের নিরাপত্তা কাঠামো মজবুত করতে ব্যবহার করছে বলে মার্কিন তরফে অভিযোগ। মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও বলেছেন, কয়েক দশক ধরে কিউবার শাসক গোষ্ঠীর সমস্ত সম্পদ একটি ক্ষুদ্র দুর্নীতিগ্রস্ত সামরিক অভিজাত শ্রেণীর হাতে তুলে দিয়েছে। এতে সাধারণ নাগরিক, জ্বালানি, খাদ্য সুরক্ষা সহ একাধিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।
0: সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা এবং অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও লিথুয়ানিয়া খনিজ সম্পদ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও যৌথভাবে অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলি চিহ্নিত করে আগামী ৬ মাসের মধ্যে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে অর্থ যোগান নিশ্চিত করার পরিকল্পনা করার কথা ঘোষণা করেছেন। ওয়াশিংটনের রুবিও এবং লিথুয়ানিয়ার বিদেশমন্ত্রী কেস্টুটিস বুডরিস সমঝোতা স্মারকপত্রে স্বাক্ষর করেন। এছাড়া তিনি ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলে লিথুয়ানিয়ার পৌরোহিত্য করার বিষয়টিকেও স্বাগত জানান।
1: ইরানের উপর গত বছর যেসব নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল তা পর্যবেক্ষণের জন্য রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞ নিয়োগের প্রস্তাবকে রাশিয়া ও চীন ভেটো দিয়ে আটকে দিয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচির কারণে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞাগুলি এখনও কার্যকর রয়েছে। এর মধ্যে রয়েছে বিদেশে থাকা সেদেশের সম্পদ বাজেয়াপ্ত করা, তেহরানের সঙ্গে অস্ত্র কেনাবেচা বন্ধ রাখা এবং ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালালে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ। নিষেধাজ্ঞাগুলি বাস্তবায়নের বিষয়টি পর্যবেক্ষণের জন্য রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞদের একটি দলকে অনুমোদন দেওয়া হয়। রাশিয়া ও চীনের ভেটোর কারণে প্রস্তাবটি 11-2 ভোটে বাতিল হয়। ভোটদানে বিরত ছিল সোমালিয়া এবং পাকিস্তান।
0: ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংগ্রহের জন্য ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে আরও ৩৩০ কোটি ইউরো অর্থ সহায়তা দেবে। গতকাল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথোপকথনের পর এই ঘোষণা করেন তিনি। সমাজমাধ্যমে ফন ডার লেন জানিয়েছেন, রাশিয়া কিভকে লক্ষ্যবস্তু করছে, তাই ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের পাশে রয়েছে। ইউক্রেন সাপোর্ট লোনের আওতায় এই অনুমোদন বলেও জানান তিনি।
1: পাকিস্তান সেদেশের অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকোচ ব্যবস্থা ঘোষণা করেছে। ইসলামাবাদ, জ্বালানি ব্যবহার, সরকারি আধিকারিকদের জন্য বিদেশ ভ্রমণ, নতুন সরকারি গাড়ি কেনা এবং সরকারের উদ্যোগে নৈশভোজ আয়োজনের উপর নিয়ন্ত্রণ জারি করেছে। এছাড়াও বিভিন্ন ধরনের সম্মেলন এবং সেমিনার আয়োজনের উপরেও নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। বাজার এবং শপিং সেন্টারগুলিকেও রাত ৯টার মধ্যে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি করা হয়েছে, একই সঙ্গে লস্কর-ই তৈবা এবং জেইশ-ই মোহাম্মদের মতো সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির জন্য আরও বেশি করে অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
0: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় একটি মসজিদের কাছে বিস্ফোরণে ১৫ জন প্রাণ হারিয়েছেন, আহত ৫০এরও বেশি। পুলিশ জানিয়েছে, জুম্মাবারে নামাজ চলাকালীন এই বিস্ফোরণ।

0: ঘটে। ঘটনাস্থলে উদ্ধার কাজ এখনও চলছে।
1: বালুচিস্তানে পাক সেনার হাতে 3 জন নিরাপরাধ সাধারণ নাগরিক নিহত হয়েছেন। গাওয়াদার জেলার ডানুক এলাকার কুলদান থেকে 3 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। বালুচ ন্যাশনাল মুভমেন্টের মানবাধিকার বিষয়ক শাখা পাঙ্ক দাবি করেছে, নিহত ব্যক্তিদের এর আগে পাকিস্তানি সেনা জোর করে তুলে নিয়ে যায়। রাষ্ট্রসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ওই সংগঠন। এবার খেলার খবর।
0: জাপানের নাগোয়ায় আগামীকাল 20তম এশিয়ান গেমস শুরু হতে চলেছে। শুটিংয়ে দুবারের অলিম্পিক পদকপ্রাপ্ত মনু ভাকের এবং শর্টপাটে এশীয় চ্যাম্পিয়ন তাজিন্দর পাল সিং উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন। 2024 অলিম্পিকে মনু ভাকের স্বাধীন ভারতের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে শুটিংয়ে 2টি পদক জেতেন। অন্যদিকে তাজিন্দর পাল সিং 2018 এবং 2022 শর্টপাটে স্বর্ণপদক পেয়েছিলেন। প্রতিযোগিতা চলবে 4 অক্টোবর পর্যন্ত। 45টি দেশ ও এশিয়ার শরণার্থীদের নিয়ে গঠিত একটি দল এবারের এশিয়ান গেমসে অংশগ্রহণ করছে। 54টি জায়গায় ইভেন্টগুলি হবে।
1: ভারত এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। সেমিফাইনালে ভারত বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। জাপানের করোগি স্পোর্টস পার্কে আজ কোয়ার্টার ফাইনালে ভারত 8 উইকেটে জাপানকে পরাজিত করেছে। অপর সেমিফাইনালে পাকিস্তান শ্রীলঙ্কার মুখোমুখি হবে।
0: ভারত আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজ 3-0 জিতে নিয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত রাতে তৃতীয় ও শেষ ম্যাচে ভারত 127 রানে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে ভারত 7 উইকেটে করেছিল 221 রান। জবাবে 14 ওভার 1 বলে 94 রানে আফগানিস্তানের ইনিংস শেষ হয়ে যায়।
1: 46তম ফিডে আন্তর্জাতিক দাবা অলিম্পিয়াডের দ্বিতীয় রাউন্ডে ভারত সার্বিকভাবে 6-2 ব্যবধানে জয় পেয়েছে। উজবেকিস্তানের সামরখান্দে প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ওপেন বিভাগে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ভারতের নিহাল সারিন একমাত্র জয়লাভ করেন। নিজেদের গেমে ড্র করেন রমেশবাবু প্রজ্ঞানন্দা, ডি গুকেশ এবং বিদিত গুজরাটি। মেয়েদের বিভাগে ফিনল্যান্ডের বিরুদ্ধে ভারতের দিব্যা দেশমুখ, বান্তিকা আগরওয়াল এবং সবিতাশ্রী নিজ নিজ গেমে জয় পেয়েছেন। ড্র করেন বৈশালী রমেশবাবু।
0: অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে জাতীয় জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতা ডক্টর টি আউ ট্রফিতে গ্রুপ লীগের ম্যাচে আজ বাংলা 3-1 গোলে ওড়িশাকে পরাজিত করেছে। প্রথমার্ধে 38 মিনিটে শ্রেয়সী ভকত গোল করে, বিরতিতে বাংলা 1-0 এগিয়েছিল। 50 মিনিটে কুসুমোরা বাংলার পক্ষে দ্বিতীয় গোল করে, 59 মিনিটে ব্যবধান কমায় ওড়িশা। পরের মুহূর্তে দিয়া বিশ্বাসের দেওয়া গোলে বাংলা 3-1 এগিয়ে যায়। বাংলার গ্রুপ লীগের শেষ ম্যাচে রবিবার রাজস্থানের বিরুদ্ধে খেলবে। এখন দৃষ্টিকোণ। আজ শুনবেন পেটকাটি চাঁদিয়াল।
2: পেটকাটি চাঁদিয়াল, পেটকাটি চাঁদিয়াল, মোমবাতি বক্কা, আকাশে ঘুড়ির ঝাঁক, মাটিতে অবক্কা। পেটকাটি চাঁদিয়াল, মোমবাতি বক্কা, আকাশে ঘুড়ির ঝাঁক, মাটিতে অবক্কা।
3: শরতের নীল আকাশের গায়ে রঙিন কাগজের জ্যান্ত আলপনা, নিচে সবুজ মাঠে চিকন রাস্তায় ঝুম অন্তরে দুদ্দার দৌড় দিচ্ছে শৈশব কৈশোর। হাওয়ায় লাচখাওয়া ঘুড়িটাকে লুপতে হবে সবার আগে। ওদিকে দুরন্ত গতিতে চলেছে দু আঙুলের ফাঁকে হপ্তা গোটানো, সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক দুও হো ভোকাট্টা। জার্মানজা যত ভালো, আকাশে তার ঘড়ির দাপট তত বেশি। সে ছিল এক হই হই রই রই কাণ্ড। ক্লাব ঘরে কেউ হামান্দিস্তায় কাঁচগুঁড়ো করছে, পাশেই একজন পুরনো ধুতি কেটে ওই কাঁচগুঁড়ো ছাড়ছে মিহি করে। ওদিকে তুতে মেশানো থকথকে মাঞ্জা রেডি, তাতে কাঁচগুঁড়ো মেশানো হলো। এবার যে লাইট পোস্টে লাল লেটার বক্স ঝোলে, সেখান থেকে উল্টো দিকের পোস্টে সুতো টানা দেওয়া হলো। তারপর একজন মাঞ্জা দিয়ে যাচ্ছে, আর ঠিক পেছন পেছন একজন টিপ ধরে ধরে এগোচ্ছে। এই টিপটার ওপরে নির্ভর করে মাঞ্জা কতটা ধারালো হবে। এরপর বেলা গড়াতেই ঘুড়ি লাটাই আর কান্দিপ দেওয়ার কাগজ নিয়ে সোজা ছাদে। পাশাপাশি সব ছাদ থেকেও উঠছে নানা রঙের নানা ডিজাইনের সব ঘুড়ি, পেটকাটি, লাট্টু, মোমবাতি, চাঁদিয়াল। এই ছিল সারাটা বিশ্বকর্মা পুজোর মাস জুড়ে 60-70-80 দশকের ঘুড়ি উন্মাদনা। আসলে ঘুড়ি ব্যাপারটাই প্রাচীন আনন্দ।

আবিষ্কার করে। যিশুর জন্মের 500 বছর আগের চীনা দার্শনিক মুজি এবং লু বানকে বলা হয় ঘুড়ির জনক। এর অনেক পরে 549 সালে কাগজের ঘুড়ির ব্যবহার আমরা জানতে পারি।

0: তখন ঘুড়ি ওড়ানো শুধু মজা ছিল না, এই ঘুড়ি ছিল সেদিনের প্রাকৃতিক দুর্যোগে উদ্ধারের হাতিয়ার। কখনো বা দূরত্ব মাপার জন্যে, বাতাসের গতিপথ গতিবেগ মাপার জন্যে, এমনকি সামরিক যোগাযোগের ক্ষেত্রেও সেদিন ঘুড়ির সত্যিই কোনো বিকল্প ছিল না। ঘুড়িকে সুতোয় বাঁধা একচোড়া ডানা বললেও অত্যুক্তি হবে না। আজ বিশ্বের অনেক দেশেই বিচিত্রতর ঘুড়ি ওড়ানো উৎসব ও প্রতিযোগিতার কথা আমরা জানতে পারি। প্রতি বছর জুলাই মাসে জাপানের হিগাশিওমির ইয়োকাইচির বিশাল মাঠে দেশ বিদেশের বহু মানুষ অংশ নেন দৈত্য ঘুড়ি উৎসবে। তবে সবচেয়ে বৃহৎ যে ঘুড়িটি ওড়ে তার নাম দ্য ফ্ল্যাগ অফ কুয়েত। 2014 সালের 23 সেপ্টেম্বর ওই 129 বর্গ ফুট ঘুড়িটি ভূপৃষ্ঠ থেকে 16,009 ফুট ওপর পর্যন্ত ওড়ানো হয়। আমাদের বাংলায় ঘুড়ি ওড়ানোর পত্তন করেছিলেন নবাব ওয়াজিদ আলী শাহ। 19 শতকের কলকাতার বাবু কালচারের ভারী পছন্দের ক্রীড়া ছিল এই ঘুড়ি ওড়ানো। মজা করে কেউ কেউ আবার ঘুড়ির সঙ্গে ভালো অঙ্কের টাকাও বেঁধে দিতেন। মোট কথা, বিশ্বকর্মা পুজো আর ঘুড়ি আজও এক নিঃশ্বাসে উচ্চারিত হয় বাঙালির মনে। কমে গেছে উন্মাদনা, স্পোর্টিং স্পিরিট, ব্যবসায়িক লেনদেন, লাটাই সুতো, ঘুড়ির দোকান। তবু সেই দশকের পর দশক ছুঁয়ে আসা চিৎকার কান পাতলেই শোনা যাবে। দুয়োক্কো বাড়ে না কো পিট কাচি কো
1: মনে রিকশা চালাচ্ছে মুক্তির ঘুড়িটাকে খবর পাঠা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। টহলদারির সময় ভারতীয় যুদ্ধজাহাজে পাক জাহাজের ধাক্কা দেওয়া আন্তর্জাতিক বিধি লঙ্ঘন, কড়া বার্তা বিদেশ মন্ত্রকের। লোহিত সাগর অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির অবনতি উদ্বেগজনক, বলল বিদেশ মন্ত্রক। সৌদি আরবের সার্বভৌম ভূখণ্ডে হামলার তীব্র নিন্দা।
2: আঞ্চলিক শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে ভারত ও সংযুক্ত আরব আমির শাহ প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে বার্তা সেদেশের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের।
1: বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর শিল্পে ভারত নির্ভরযোগ্য অংশীদার। আগামী 10 বছরে 85,000 ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষিত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, সেমিকন ইন্ডিয়ায় বললেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
2: বাণিজ্যিক পরিবেশের বিচারে বিশ্বের 40টিরও বেশি দেশের মধ্যে প্রথম স্থানে ভারত। চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার হবে 7%, পূর্বাভাস আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিজের।
1: তৃণমূল কংগ্রেসের বিবদমান দুই শিবিরকে আসন্ন উপনির্বাচনে পৃথক নাম ও প্রতীক ব্যবহারের অনুমতি নির্বাচন কমিশনের।
2: রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্যালেস্তাইনের রাষ্ট্রপতির ভিডিও বার্তার অনুমতি সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ভোট ভারতের। সমর্থন মোট 152টি দেশের, বিপক্ষে ভোট দিল আমেরিকা সহ 3টি দেশ।
1: বিংশতিতম এশিয়ান গেমস জাপানের নাগোয়ায় আগামীকাল শুরু হচ্ছে। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
2: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন সঙ্গীত শিক্ষার আসর, আসর পরিচালনায় থাকছেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়।
1: আজকের সঙ্গীত শিক্ষা আসরে সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আমার সঙ্গে যারা সাথী আমার স্টুডিওতে আজকে যারা এসেছো, সবাই আজকে এসেছো?
2: হ্যাঁ স্যার।
1: আচ্ছা, বেশ বেশ, সবাই ভালো থাকো। আজকে যে রাগটা আমরা বেছে নিয়েছি ক্লাসের জন্য, আজকে আসরের জন্য, সেটা হলো কামোদ। কামোদ ভারতীয় রাগ সঙ্গীতে একটা অনন্য, সাধারণ, অত্যন্ত সুমিষ্ট, খুব সুন্দর, আকর্ষণীয় এক রাগ কামোদ। আজকের দিনে কামোদ খুব কমই গাওয়া হয়, আস্তে আস্তে এটা মানে কি বলবো, এতে প্রচারটা কমে গেছে অনেক, বিলুপ্তির পথেই চলে যেতে বসেছে কামোদ। সেই জন্য কামোদটাকে বেছে নিয়েছি। যারা শিখছো আসরে তারা এই কামোদটাকে ভালো করে শেখো, শোনো। আসরে ছাড়া যে যেখানে গুরুর কাছে শেখো সেখানে কামোদ শেখার চেষ্টা করো। কামোদ কামোদ কালেকশন করো, অনেক শিল্পীদের কামোদ যাদের যাদের আছে কালেকশন করে সবাই শোনো কামোদ। কামোদ কল্যাণ ঠাটের রাগ। সা পা বন্ধনী, যেরকম আমি আগের ক্লাসেতে বলেছিলাম, কল্যাণের একটা বৈশিষ্ট্য হচ্ছে সা আর পায়ের বন্ধনী, এখানেও আছে সা পার বন্ধনী। কিন্তু এই রাগটায় অনেকে

তীব্র মা ব্যবহার করে, কিন্তু তীব্র মা ব্যবহার করা করলে কামদের যে বৈশিষ্ট্যটা বা তার যে অসীম সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, সেটা তখন কেদার বা হাম্বির বা এই ধরনের রাগের ছায়ানট, এই ধরনের রাগের মতো হয়ে যায়, তাতে কামদের বৈশিষ্ট্য নষ্ট হয়। সেই জন্যে তীব্র মধ্যম ব্যবহার করবে না। পাকে বন্ধনী করতে গেলেই তীব্র মা একটু লাগছেই, শাকে বন্ধনী করতে গেলেই নিখাত লাগছে। আমি কামদের আরোহণ অবরোহণটা একটু গাইছি। কামদের বাদী হচ্ছে, আমি বলি পঞ্চম বাদী রে সমবাদী, এটাই লেখো সবাই, পঞ্চম বাদী রে সমবাদী। আর ধৈবত গান্ধার একটা সঙ্গতি হয় ধা গা। এবার আমি গাইছি।

তোমরা আমি গাইলাম, তোমরা লক্ষ্যই করলে আমি পাকে অনেক বেশি ব্যবহার করলাম, পা বাদি। এবার আমি বন্দিসা বলছি, এটা রাত্রিরে গাওয়া হয় ঠিক কেদারের মতোই, প্রথম প্রহর দ্বিতীয় প্রহর গাওয়া হয় কামদ। তবে কেদার একটু বেশি রাত্রিতে গাইতে পারো, কামদ অত বেশি রাত্রিরে গাওয়া ঠিক নয়। প্রথম প্রহরে বা দ্বিতীয় প্রহরের প্রথম ভাগে এই অবধি কামদ গাওয়া যেতে পারে। শৃঙ্গার রাগ, এটা কারে জানে না দুঙ্গি, তিন তাল বন্দিস, এটা খুব বিখ্যাত বন্দিস তোমাদের শেখাচ্ছি। কারে কয়াকার রয়েকার, কারে জানে না দুঙ্গি, এরি মাই এরি রাজীর্ঘই, এরি মাই আপনে বালম কো, এরি মাই আপনে বালম কো নয়নন মে, আপনে বালম কো নয়নন মে কর রাখো, কর মানে হচ্ছে হাত, কর রাখো ক বৈষ্ণর, কর রাখো পলকন মুন্দ মুন্দ, কর রাখো পলকন মুন্দ মুন্দ, এটা হলো সাই অন্তরা। চমকে বিজরিয়া মেহা বরসে, চমকে বিজরিয়া, বিজরি রায় দীর্ঘই, চমকে বিজরিয়া মেহা বরসে, মেহা মানে হচ্ছে বৃষ্টি, চমকে বিজরিয়া মেহা বরসে সদা রঙ্গিলে মহম্মদ শাহ, চমকে বিজরিয়া মেহা বরসে সদা রঙ্গিলে মহম্মদ শাহ বরসে মেহা বুন্দ বুন্দ, বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা করে বুন্দ বুন্দ। এবার আমি গাই, আরোহণ অবরোহণটা গাই।

0: আজকের আসর এখানেই শেষ হল।
1: পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়ের পরিচালনায় কামুদ্রাগে খেয়াল নিয়ে সঙ্গীত শিক্ষার আসর আজ এই পর্যন্তই। আকাশবাণী মৈত্রী, কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থায়িত্বের ক্ষেত্রে সহযোগিতা এবং সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে বলে আবারও জানিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহি রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়া আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেন। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে কথা হয়। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। নতুন দিল্লির যশোভূমিতে তিন দিনের সেমিকন ইন্ডিয়া সম্মেলনে আজ দ্বিতীয় দিনেও সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ, উদ্ভাবন এবং প্রতিভার বিকাশের ওপর গুরুত্ব দিয়ে বিশেষ আলোচনার আয়োজন করা হয়। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড আজ বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার কাছে হালকা যুদ্ধ বিমান তেজস এবং HTT-40 বেসিক ট্রেনার বিমান হস্তান্তর করেছে। নির্বাচন কমিশন দলীয় নাম ও প্রতীক সংক্রান্ত বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে তৃণমূলে কংগ্রেসের দুই প্রতিদ্বন্দ্বী শিবিরকে পৃথক নাম ও প্রতীক নিয়ে উপনির্বাচনে লড়ার অনুমতি দিয়েছে। নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনে মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঞ্চিতা প্রধান দে তার প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন। জাপানের নাগোয়ায় আগামীকাল 20তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। ভারত এশিয়ান গেমস মহিলাদের ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থায়িত্বের ক্ষেত্রে সহযোগিতা এবং সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে বলে আবারও জানিয়েছে। আজ সংযুক্ত আরব আমিরশাহি রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেন। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দুই

0: তার মধ্যে মত বিনিময় হয়। জ্বালানি, প্রতিরক্ষা প্রযুক্তি বিনিয়োগ এবং স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে ভারত সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করার বিভিন্ন দিক নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়। ব্রিক্স শিখর সম্মেলনে সকল সভাপতিত্বের জন্য সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর জন্মদিনেও তিনি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে আজ এক প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত সৌদি আরবের সার্বভৌম এলাকায় এবং সাধারণ মানুষ ও অর্থনৈতিক সম্পদের ওপর আক্রমণের নিন্দা জানাচ্ছে। পবিত্র শহর মক্কায় আক্রমণের চেষ্টার পর ভারত এক বিবৃতি জারি করেছে। তিনি আরও বলেন, এই ধরনের আঘাত আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করে। এই ধরনের আক্রমণ সম্পূর্ণ অনভিপ্রেত এবং এই এলাকায় পুনরায় শান্তি ও স্থায়িত্ব ফিরে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। শ্রী জয়সওয়াল আরও বলেন, সম্প্রতি পাক নৌবাহিনীর একটি জাহাজ ভারতীয় রণতরীকে ধাক্কা দেওয়ার ঘটনায় ভারত প্রতিবাদ জানিয়েছে। এই ঘটনায় পাকিস্তানের সমস্ত অভিযোগ তিনি খারিজ করে দেন।
1: পাকিস্তান পক্ষ কো একবার ফির সে ইয়ে সলাহ দি গই হ্যায় কি কিসি ভি ঘটনাও কো দুবারা হোনে সে রোকনে কে লিয়ে উনকে সভি সৈন্য ইকাইও কো উচিত সাবধানী বরতনে অর দোনো পক্ষো কে বীচ সম্বন্ধিত সমঝোতো কে প্রধানো কা সম্মান করনে কি জরুরত হ্যায়। ইস ঘটনা মে আইএনএস কলকাতা কো কোই বড়া নুকসান নাহি হুয়া হ্যায় অর ওয়াহ আবি ভি সমুদ্র মে হ্যায়।
0: নতুন দিল্লির যশোভূমিতে তিন দিনের সেমিকন ইন্ডিয়া সম্মেলনের আজ দ্বিতীয় দিনে সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ, উদ্ভাবন এবং প্রতিভার বিকাশের ওপর গুরুত্ব দিয়ে বিশেষ আলোচনার আয়োজন করা হয়। 600 বেশি কোম্পানি এতে অংশ নিচ্ছে। সম্মেলনের অঙ্গ হিসেবে জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর ও সুইডেন এই 6টি দেশের ওপর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পে ভারত বিশ্বাসযোগ্য নাম হিসেবে উঠে আসছে। নতুন দিল্লিতে সেমিকন ইন্ডিয়া 2026 যোগ দিয়ে তিনি বলেন, ভারতে আন্তর্জাতিক কোম্পানিগুলির সেমিকন্ডাক্টর উৎপাদনের ক্ষেত্র সুরক্ষিত রাখতে সেমিকন্ডাক্টর শিল্পে বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। 10 বছরে ভারত 85,000 সেমিকন্ডাক্টর ডিজাইন ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে। ইতোমধ্যেই 4 বছরে 70,000 জনকে ট্রেনিং দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রী বৈষ্ণব। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল কানাডার আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মনিন্দার সিধুর সঙ্গে আজ নতুন দিল্লিতে বৈঠক করেন। ভারত কানাডা সর্বাঙ্গীন অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সেপা নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। দুই পক্ষই আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যেতে যত তাড়াতাড়ি সম্ভব চুক্তি সম্পন্ন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে নেপালের অর্থমন্ত্রী সরনিম ওয়াগলের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে অর্থনীতি, জ্বালানি ও যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাণ সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হ্যাল আজ বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার হাতে এলসিএ তেজসের দুটি FOC-2 বিমানের প্রশিক্ষণ বিমান এবং প্রথম HTT-40 বেসিক ট্রেনার বিমান হস্তান্তর করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিমানটির নাম দেন অঙ্কুর। অনুষ্ঠানে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডুও উপস্থিত ছিলেন। এছাড়া রাষ্ট্রায়ত্ত পবন হংস লিমিটেডের হাতে 4টি ধ্রুব নেক্সট জেনারেশন হেলিকপ্টার তুলে দেওয়া হয়। এর মধ্যে দেশীয় প্রযুক্তিতে তৈরি ধ্রুব নেক্সট জেনারেশন হেলিকপ্টারের অসামরিক বিমান পরিবহন ক্ষেত্রে প্রবেশ ঘটল। অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিমান ও প্রতিরক্ষা প্রযুক্তিতে আত্মনির্ভরতার উপর জোর দেন।
2: আজ হাম এক সাথ তিন ইম্পর্টেন্ট অ্যাচিভমেন্টস কে সাক্ষী বনে। পহলা ইন্ডিজিনাসলি ডিজাইনড এন্ড ডেভেলপড ধ্রুব নেক্সট জেনারেশন সিভিল হেলিকপ্টার কো ডিজিসিএ দ্বারা টাইপ সার্টিফিকেশন প্রদান কর হ্যান্ড ওভার কিয়া গয়া হ্যায়। দূসরা এলসিএ ফাইনাল অপারেশনাল ক্লিয়ারেন্স ট্রেনার কে অন্তিম ব্যাচ কো ইন্ডিয়ান এয়ারফোর্স কো হ্যান্ড ওভার কিয়া গয়া হ্যায়। অর তীসরা 40 বেসিক ট্রেনার সিরিজ প্রোডাকশন কা পহলা এয়ারক্রাফট ইন্ডিয়ান এয়ারফোর্স কো হ্যান্ড ওভার কিয়া গয়া হ্যায়।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন দলীয় নাম ও প্রতীক সংক্রান্ত বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দুই শিবিরকে পৃথক নাম ও প্রতীক নিয়ে উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দিয়েছে। কমিশনের জারি করা অন্তর্বর্তী নির্দেশে আজ মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন শিবিরের জন্য প্রস্তাবিত মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম এবং ফুটবল খেলোয়াড় প্রতীক বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন শিবিরকে দেওয়া হয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নাম এবং বরাদ্দ করা হয়েছে খাম প্রতীক। তবে কমিশন স্পষ্ট জানিয়েছে, এই সিদ্ধান্ত কেবলমাত্র আসন্ন উপনির্বাচনের স্বার্থে নেওয়া অন্তর্বর্তী ব্যবস্থা। মূল বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জোড়াফুল প্রতীক এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামের ওপর স্থগিতাদেশ বহাল থাকবে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে মুর্শিদাবাদের রেজিনগর, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং অসমের নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে দুই শিবিরের প্রার্থীদের মনোনয়নই বৈধ থাকছে। নন্দীগ্রামে মমতাপন্থী দলের প্রার্থী সঞ্জিতা প্রধান দে প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচন কমিশন এই প্রতীক বরাদ্দের পর তিনি আজ কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি

0: এই সংশ্লিষ্ট রিটার্নিং আধিকারিকের কাছে নাম প্রত্যাহার করে নেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কী নিয়ে আলোচনা হয়েছে তা বিস্তারিত জানা না গেলেও একে সৌজন্য সাক্ষাৎকার হিসেবে অভিহিত করা হয়েছে। এদিকে নন্দীগ্রাম বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে পুরনো একটি খুনের মামলায় আজ গ্রেপ্তার করা হয়েছে বলে প্রকাশিত খবর সম্পর্কে তিনি কিছু জানেন না বলে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা আমাদের জেলা সংবাদদাতাকে জানিয়েছেন। উল্লেখ্য, দলীয় প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় আসন্ন উপনির্বাচনে নন্দীগ্রামে আসনে কংগ্রেসকে সমর্থনের কথা জানিয়েছেন মমতা ব্যানার্জি। আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বৃহত্তর স্বার্থী এই সিদ্ধান্ত, তবে সঞ্জিতা প্রধানদের মনোনয়ন প্রত্যাহার নিয়ে কোনো মন্তব্য করতে চাননি মমতা। রেজনগর নিয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। অন্যদিকে দলের প্রধানের জন্য তৃণমূল কংগ্রেস তিন চারটি ভাগে ভাগ হয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী অবশ্য বলেছেন, নির্বাচন কমিশন বিজেপির অংশীদারের মতো কাজ করছে, কমিশন যে বিজেপির কথাতেই চলে তা প্রমাণিত। দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ DUSCU এর নির্বাচন আজ শেষ হয়েছে। দুই দফায় হওয়া নির্বাচনের জন্য মোট 1000টি ইভিএম এর ব্যবস্থা করা হয়েছিল। সভাপতি, সহসভাপতি, সম্পাদক এবং যুগ্ম সম্পাদক এই চারটি কেন্দ্রীয় পদে ভোট নেওয়া হয়। নির্বাচনে ABVP, NSUI এবং AISA ও SFI এর জোট সহ বিভিন্ন ছাত্র সংগঠনের মোট 20 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। LIC বিনিয়োগ জালিয়াতির অভিযোগে মুম্বাইয়ের রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড সংস্থার প্রাক্তন চেয়ারম্যান এবং কয়েকজন অজ্ঞাত পরিচয় সরকারি কর্মী সহ অন্যদের বিরুদ্ধে FIR দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। জীবন বিমা নিগমের অভিযোগ অনুযায়ী 2012 থেকে 2018 সালের মধ্যে LIC রিলায়েন্স ক্যাপিটালের জারি করা 5টি নন কনভার্টিবল ডিভেঞ্চার মোট 3900 কোটি টাকা বিনিয়োগ করে। এই অর্থ সাধারণ কর্পোরেট কাজ, অর্থের প্রয়োজন মেটানো এবং পুরনো ঋণে পুনরায় অর্থ যোগানোর জন্য ব্যবহারের কথা থাকলেও অভিযুক্তরা ষড়যন্ত্র করে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং বিনিয়োগের অর্থ আত্মসাতের মতো অপরাধ করেছেন। এর ফলে LIC প্রায় 2685 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবর্ষ পূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাঁর পৈতৃক বাড়ি হুগলির দেবানন্দপুরে এই উপলক্ষে এক অনুষ্ঠানে তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে রাজ্য বিধানসভা ভবনের মূল লবিতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অধ্যক্ষ রথীন্দ্র বোস তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। আজ বিশ্বকর্মা পুজো, কলকারখানা সহ নানা প্রতিষ্ঠানে সকাল থেকে চলে যন্ত্রের দেবতা বিশ্বকর্মার আরাধনা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, নদিয়ার কল্যাণী, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, শিল্পনগরী সহ রাজ্যের অন্যান্য শিল্পাঞ্চলে বিপুল উৎসাহ উদ্যাপনের মধ্যে দিয়ে পুজোর আয়োজন করা হয়। জাপানের নাগোয়ায় আগামীকাল 20তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। শুটিংয়ে দুবারের অলিম্পিক পদকপ্রাপ্ত মনু ভাকের এবং শটপাটে এশীয় চ্যাম্পিয়ন তাজিন্দর পাল সিং উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন। ভারত এশিয়ান গেমস মহিলাদের ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। জাপানের করোগি স্পোর্টস পার্কে আজ কোয়ার্টার ফাইনালে ভারত 8 উইকেটে জাপানকে পরাজিত করেছে। সেমিফাইনালে ভারত বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থায়িত্বের ক্ষেত্রে সহযোগিতা এবং সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে বলে আবারও জানিয়েছে। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। খবর শেষ হলো, পরবর্তী খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী, এখন জানিয়ে দেব আপনাদের, আগামীকাল অর্থাৎ 19শে সেপ্টেম্বর শনিবার আকাশবাণী মৈত্রীর সারাদিনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56। 6:05 সুচিন্তন, শুনবেন শিবনাথ শাস্ত্রীর রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে কাল খেয়াল পরিবেশন করবেন শান্তনু ভট্টাচার্য। 6:30 শাশ্বত ভারত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জীবন কথা শুনবেন। 6:35 যন্ত্রসঙ্গীত, 6:40 রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত। 6:55 কৃষক বন্ধুদের জন্য ফুল থেকে সুগন্ধি তেল তৈরি, এ বিষয়ে বলবেন ডক্টর জয়তী মজুমদার। 7:05 লোকগীতি, 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান, কাল থাকবে রাতার গুল সম্পর্কে কিছু কথা শুনবেন শ্যামন্তী মুখোপাধ্যায়ের কাছ থেকে। 7:35 সকালের আড্ডা উপস্থাপনায় শ্যামন্তী মুখোপাধ্যায়। 8:30 পথ চলতে, পুজোর কেনাকাটা, এ বিষয়ে উপস্থাপনায় থাকবেন সৈকত গুপ্ত। 8:45 কীর্তন পরিবেশনে শ্যামলী দাস। সকাল 9:00 ছোটদের আসরে, কাল গান কবিতার আসর নিয়ে উপস্থাপনায় থাকবেন সুচিস্মিতা গুপ্ত। 9:30 মনের মতো গান উপস্থাপনায় জয়দীপ সাহা। 10:30 তরজা গান পরিবেশন করবেন জালাম শেখ এবং সহশিল্পীরা।

বেলা 11টায় শিল্প প্রাঙ্গণে প্রথমে থাকবে ইকো প্রিন্টিং সম্পর্কে একটি অনুষ্ঠান উপস্থাপনায় তৃষিতা মুখোপাধ্যায়, তারপর কস্টিউম ডিজাইন উপস্থাপনায় সৌরভ গুপ্ত, 11:30 রৌম্যগীতি, দুপুর 12টায় যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা উপস্থাপনায় সুপ্রীতি আদক, 12:30 নাটক লাস্ট অ্যাপিল রচনা ডক্টর নির্মাল্য রায়, বেতার নাট্যরূপ নটরাজ দাস, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার, 1:40 বাংলা ব্যান্ডের গান এবং দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় দুপুর 3:30। ভারতীয় সময় 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসরে, কাল বিষয় নিরূপমা। অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন আত্রেয় সমাজপতি, উপস্থাপনায় থাকবেন অঙ্কিতা পাল। বিকেল 4:35 আরোগ্য নিকেতন, পরিচ্ছন্নতাই স্বাস্থ্যের চাবিকাঠি, এ বিষয়ে শুনবেন একটি সাক্ষাৎকার। 4:50 ঢাকার চিঠি, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় অরিজিৎ গঙ্গোপাধ্যায়, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সাম্য বাক, 6:20 ক্ষেত খামারের কথা, আমন ধানে রোগ পোকার আক্রমণ ও প্রতিকার, এই নিয়ে আলোচনায় থাকবেন ডক্টর সৌরেন্দ্রনাথ দাস, ডক্টর রঘুনাথ মণ্ডল ও ডক্টর সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় ডিপ ব্রেন স্টিমুলেশন, বলবেন ডাক্তার অমিত ঘোষ। 7:00 তরজাগানের পুনঃসম্প্রচার, 7:45 নস্টালজিয়া অনুষ্ঠানে ডক্টর অমিত চক্রবর্তীর সাক্ষাৎকার গ্রহণে থাকবেন ডক্টর মানস প্রতিম দাস। 8:15 শ্রবণী অনুষ্ঠানে প্রথমে স্বরচিত কবিতা পাঠ করবেন পার্থ প্রতিম আচার্য, তারপর একটি কথিকা শুনবেন অচেনা শরৎচন্দ্র, বলবেন সুভাশিস চক্রবর্তী। 9:00 কথায় গানে উপস্থাপনায় সৃজিতা রায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে আর্সেনিকোসিস থেকে ডায়াবেটিস, এ নিয়ে উপস্থাপনায় থাকবেন সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বাদে। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত তুষার দত্ত। 10:45 উপমহাদেশের খবর, 11:00 প্রতিদিনের মতোই হারানো দিনের গান, কাল উপস্থাপনায় থাকবেন সৃজিতা রায়। এবং ভারতীয় সময় রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আগামীকাল অর্থাৎ 19 সেপ্টেম্বর 2026 শনিবার আকাশবাণী মৈত্রীর সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে যোগ রাগে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত সন্দীপন সমাজপতি। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন সৌমেন নন্দী এবং হারমোনিয়ামে থাকছেন সনাতন গোস্বামী।

যোগ রাগে খেয়াল শুনলেন পণ্ডিত সন্দীপন সমাজপতির পরিবেশনায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সৌমেন নন্দী এবং হারমোনিয়ামে ছিলেন সনাতন গোস্বামী। শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী কিছুক্ষণের মধ্যেই শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী, এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি রক্তিম ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন অর্ক সেন। আজকের শিরোনামে রয়েছে, টহলদারির সময় ভারতীয় যুদ্ধজাহাজে পাক জাহাজের ধাক্কা দেওয়া আন্তর্জাতিক বিধি লঙ্ঘন, কড়া বার্তা বিদেশ মন্ত্রকের। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি উদ্বেগজনক, বলল বিদেশ মন্ত্রক। সৌদি আরবের সার্বভৌম ভূখণ্ডে হামলার তীব্র নিন্দা।
1: আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে বার্তা সেদেশের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের।
0: বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর শিল্পে ভারত নির্ভরযোগ্য অংশীদার। আগামী 10 বছরে 85,000 ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষিত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, সেমিকন ইন্ডিয়ায় বললেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
1: বাণিজ্যিক পরিমণ্ডলের বিচারে বিশ্বের 40টিরও বেশি দেশের মধ্যে প্রথম স্থানে ভারত। চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার হবে 7%, পূর্বাভাস আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিজের।
0: রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্যালেস্টাইনের রাষ্ট্রপতির ভিডিও বার্তার অনুমতি সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ভোট ভারতের, সমর্থন মোট 152টি দেশের, বিপক্ষে ভোট দিল আমেরিকা সহ 3টি দেশ। আসছে বিস্তারিত খবরে। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির ক্রমশ অবনতি নিয়ে ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সৌদি আরবের সার্বভৌম ভূখণ্ডে হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, অন্যতম পবিত্র তীর্থস্থান মক্কায় হামলার চেষ্টার প্রেক্ষিতেও ভারত একটি বিবৃতি দিয়েছিল। এ ধরনের হামলা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে বলে শ্রী জয়সওয়াল মত প্রকাশ করেন। এছাড়া এগুলি বাব আল মান্দা প্রণালী দিয়ে নৌ চলাচলের স্বাধীনতার জন্য বড় বাধা বলেও তিনি উল্লেখ করেন।
2: Such attacks, I need not elaborate or reiterate, they vitiate the regional security, they impact or undermine regional peace and security, and also threaten freedom of navigation through the Bab el-Mandeb. And obviously, for various reasons, this is totally unacceptable to us. We hope that there is early restoration of peace and stability in the region.
1: Pakistan nobahinir ek

0: জাহাজ ও ভারতীয় যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষের বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, পাকিস্তানের প্রতিক্রিয়ার ওপর ভারত কড়া নজর রাখছে। পাকিস্তানের অভিযোগগুলি দর্থহীনভাবে প্রত্যাখ্যান করেন তিনি। তিনি জানান, পশ্চিম আরব সাগরে নিয়মিত টহলের সময় ভারতীয় যুদ্ধজাহাজ INS কলকাতার সঙ্গে পাক নৌবাহিনীর জাহাজ PNS হুনাইনের অপেশাদারী চলাচলের ফলে সংঘর্ষটি ঘটে। শ্রী জয়সওয়াল বলেন, PNS হুনাইন যেভাবে পাশ কাটিয়ে যেতে চেয়েছিল তা অত্যন্ত বিপজ্জনক এবং 1991 সালের সামরিক মহড়া, কৌশলগত কাজকর্ম ও সেনা চলাচলের আগাম বিজ্ঞপ্তি সংক্রান্ত ভারত পাকিস্তান চুক্তির 10 নম্বর অনুচ্ছেদের চরম লঙ্ঘন। তিনি বলেন, এই নীতি অনুযায়ী সমুদ্রে থাকা নৌবহরগুলিকে একে অপরের থেকে 3 নটিক্যাল মাইল দূরত্ব বজায় রাখতে হয়। তবে INS কলকাতার বড় কোনো ক্ষতি হয়নি বলেও তিনি নিশ্চিত করেছেন।
1: পাকিস্তান পক্ষ কো একবার ফির সে ইয়ে সলাহ দি গই হ্যাঁ কিসি ভি ঘটনাও কো দুবারা হোনে সে রোকনে কে লিয়ে উনকে সভি সৈন্য ইকাইয়ো কো উচিত সাবধানী বরতনে অর দোনো পক্ষো কে বীচ সম্বন্ধিত সমঝোতো কে প্রধানো কা সম্মান করনে কি জরুরত হ্যায়। ইস ঘটনা মে INS কলকাতা কো কোই বড়া নুকসান নাহি হুয়া হ্যায় অর ওয়াহ অভি ভি সমুদ্র মে হ্যায়।
2: আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বজায় রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেন। দুই নেতা পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এছাড়া তাঁরা জ্বালানি, প্রতিরক্ষা, প্রযুক্তি, বিনিয়োগ ও স্বাস্থ্য পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার নতুন পদক্ষেপগুলি নিয়েও আলোচনা করেন। সফলভাবে ব্রিকস সম্মেলন অনুষ্ঠানের জন্য সেদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
0: কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর শিল্পে ভারত একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে আসছে। নতুন দিল্লিতে আয়োজিত সেমিকন ইন্ডিয়ার এক আলোচনা পর্বে তিনি বলেন, ভারত আগামী 10 বছরে 85,000 সেমিকন্ডাক্টর ডিজাইন ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং ইতিমধ্যেই 4 বছরে 70,000 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রায় 400টি ইঞ্জিনিয়ারিং কলেজে শিল্পক্ষেত্রের জন্য প্রয়োজনীয় ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন EDA টুল ব্যবহারের সুবিধা রয়েছে বলেও তিনি জানান। সাংবাদিকদের এছাড়া তিনি বলেন, সেমিকন ইন্ডিয়ার বিভিন্ন প্যাভিলিয়নে একটি নির্দিষ্ট দেশ থেকেই প্রায় 30টি সংস্থা অংশ নিচ্ছে।
3: Very good response. Country roundtables have basically, see, some of the countries have come in very large contingents. We are very encouraged by it. Japan, Singapore, both of them are 30 plus companies participating in their pavilions. South Korea, many European countries, Netherlands is there, Sweden is there. And overall, the response is very good. The country roundtables are basically showing that the companies from those countries can expand their work. The governments are supporting them. And looks like it's going to be a very good journey ahead.
2: সরকারি বিমান নির্মাতা প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হ্যাল আজ বেঙ্গালুরুতে ভারতীয় বিমান বাহিনীর কাছে লাইট কমব্যাট এয়ারক্রাফট LCA তেজাসের সম্পূর্ণরূপে প্রস্তুত টুইন সিটার ট্রেনার এবং HTT-40 বেসিক ট্রেনার বিমান হস্তান্তর করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু এই অনুষ্ঠানে যোগ দেন। এছাড়াও পবন হংস লিমিটেডের কাছে 4টি ধ্রুব নেক্সট জেনারেশন হেলিকপ্টার তারা হস্তান্তর করেন। প্রতিরক্ষামন্ত্রী এই বিমানটির নাম রাখেন অঙ্কুর। অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মহাকাশ ও বিমান চলাচল প্রযুক্তির ক্ষেত্রে আরও বেশি স্বনির্ভরতা অর্জনের আহ্বান জানিয়েছেন।
4: আজ হাম এক সাথ তিন ইম্পর্টেন্ট অ্যাচিভমেন্টস কে সাক্ষী বনে। পহলা ইন্ডিজিয়াসলি ডিজাইন্ড এন্ড ডেভেলপড ধ্রুব নেক্সট জেনারেশন সিভিল হেলিকপ্টার কো DGCA দ্বারা টাইপ সার্টিফিকেশন প্রদান কর হ্যান্ড ওভার কিয়া গয়া হ্যায়। দূসরা LCA ফাইনাল অপারেশনাল ক্লিয়ারেন্স ট্রেনার কে অন্তিম ব্যাচ কো ইন্ডিয়ান এয়ারফোর্স কো হ্যান্ড ওভার কিয়া গয়া হ্যায়। অর তীসরা 40 বেসিক ট্রেনার সিরিজ প্রোডাকশন কা পহলা এয়ারক্রাফট ইন্ডিয়ান এয়ারফোর্স কো হ্যান্ড ওভার কিয়া গয়া হ্যায়।
0: ভারতের সুইডিশ চেম্বার অফ কমার্সের সাম্প্রতিক বিজনেস ক্লাইমেট সার্ভে 2026-এ বিশ্বের 40টিরও বেশি দেশের বাজারের মধ্যে বাণিজ্যিক পরিমণ্ডলের বিচারে ভারত প্রথম স্থান অধিকার করেছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল একথা জানিয়েছেন। বিশ্বজুড়ে অস্থিরতার মধ্যেও ভারতের ব্যবসায়িক পরিবেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক বৃদ্ধি এবং সহজে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে এক অনন্য মানদণ্ড স্থাপন করছে বলেও তিনি উল্লেখ করেন।
2: আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিস চলতি অর্থবর্ষে ভারতের GDP বৃদ্ধির হার 7% হবে বলে পূর্বাভাস দিয়েছে। এর আগে তাদের পূর্বাভাসে এই হার ছিল 6%। এজেন্সি জানিয়েছে, পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে বিশ্বব্যাপী যে আর্থিক অস্থিরতা দেখা দিয়েছে তার মধ্যেও ভারতীয় অর্থনীতি অভূতপূর্ব অগ্রগতি বজায় রেখেছে।
0: বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলের বিষয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠকটি আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়ালের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিরা সদস্যদের বিলের বিভিন্ন বিধি সম্পর্কে অবহিত করেন। কমিটিতে লোকসভার 21 জন এবং রাজ্যসভার 10 জন সদস্য রয়েছেন।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে 20তম রোজগার মেলায় ভারত সরকারের বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্ত তরুণদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী সকলের উদ্দেশ্যে ভাষণও দেবেন। দেশের 45টি স্থানে

0: রোজগার মেলার আয়োজন করা হয়েছে।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে নেপালের অর্থমন্ত্রী সরনিম ওয়াগলের সঙ্গে অর্থনীতি, জ্বালানি ও যোগাযোগ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। এছাড়া প্রতিবেশী দেশের সাম্প্রতিক আকস্মিক বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় শ্রী জয়শঙ্কর শোক প্রকাশ করেন।
0: নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই প্রতিদ্বন্দ্বী শিবিরকে পৃথক নাম ও প্রতীক নিয়ে আসন্ন উপনির্বাচনে লড়ার অনুমতি দিয়েছে। কমিশনের জারি করা অন্তর্বর্তী নির্দেশে আজ মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন শিবিরের জন্য মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম এবং ফুটবল খেলোয়াড় প্রতীক বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির পেয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস বা ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস নাম এবং খাম প্রতীক।
1: এদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম কেন্দ্রের উপনির্বাচনে মমতা ব্যানার্জীপন্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্চিতা প্রধান দে আজ কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। এরপরই তিনি আজ সংশ্লিষ্ট রিটার্নিং আধিকারিকের কাছে উপনির্বাচনে নিজের নাম প্রত্যাহার করে নেন। কমিশনের এই দিনের সিদ্ধান্ত গণতন্ত্রের ইতিহাসে কালো দিন বলে কটাক্ষ করেছেন মমতা ব্যানার্জী। তবে নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থন করার কথা ঘোষণা করেন তিনি।
0: জম্মু কাশ্মীরের উধমপুর জেলায় অপারেশন সোহানের মাধ্যমে জৈশের দুই সন্ত্রাসবাদীকে নিকেশ করায় নর্দার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা হোয়াইট নাইট কোরের ভূয়সী প্রশংসা করেছেন। এই অভিযানের ফলে দুই জৈশ জঙ্গি নিহত এবং সন্ত্রাসবাদীদের সাহায্যকারী এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। আকাশবাণীর জম্মু সংবাদদাতা জানিয়েছেন, উধমপুর জেলার মাজালতা এলাকায় এই সফল গোয়েন্দাভিত্তিক অভিযানে জম্মু কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং ভারতীয় সেনা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে।
1: অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ত্রিপুরা পুলিশ আজ তিন বাংলাদেশী মহিলাকে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করেছে। এক ভারতীয় নাগরিক তাদের নিয়ে গুয়াহাটিতে যাচ্ছিল বলে খবর, সেই ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্যামল দেবনাথ জানান, দুপুর 3:30 নাগাদ বিমানবন্দর এলাকায় সন্দেহজনকভাবে তাদের ঘোরাফেরা করতে দেখলে পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। আগামীকাল তাদের আদালতে পেশ করার কথা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 27 সেপ্টেম্বর রবিবার আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। ওই দিন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে অনুষ্ঠান শোনা যাবে।
1: আজ যন্ত্রের দেবতা বিশ্বকর্মা পুজো। শ্রমিক ও মালিকের সহাবস্থানে আদর্শ শিল্প পরিকাঠামো গড়ে তোলার ভারতীয় সংস্কৃতির এক অনন্য আরাধনা। কলকারখানা সহ নানা শিল্প প্রতিষ্ঠানে দেশজুড়ে শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। শুনছেন উপমহাদেশের খবর।

0: রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনে প্যালেস্তাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে ভিডিওর মাধ্যমে বক্তব্য রাখার অনুমতি সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারত। নিউ ইয়র্কে এই অধিবেশনের প্রস্তাবটি 152টি দেশের সমর্থনে পাশ হয়েছে। মাত্র 3টি দেশ, আমেরিকা, ইসরায়েল এবং প্যারাগুয়ে, এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। 4টি দেশ ভোটদানে বিরত থাকে। আমেরিকার প্রশাসন রাষ্ট্রপতি আব্বাস ও তার প্রতিনিধিদলকে ভিসা দিতে অস্বীকার করায় টানা দ্বিতীয় বছর তিনি সরাসরি অধিবেশনে যোগ দিতে পারছেন না। আমেরিকার ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ ট্যামি ব্রুস এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে প্যালেস্তিনীয় নেতৃত্বের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ তোলেন।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভুটানের উন্নয়নের লক্ষ্য ও অগ্রাধিকার পূরণে ভারতের সমর্থন ব্যক্ত করেছেন। 3 দিনের ভুটান সফরে তিনি সেদেশের বিদেশমন্ত্রী লিম্পো ডি এন ঢুঙ্গিয়েলের সঙ্গে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন। সফরকালে তিনি ভুটানের বিদেশমন্ত্রীর সঙ্গে যৌথভাবে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন সূচনা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য মঙ্গারে একটি 65,000 হাসপাতাল এবং একটি সড়ক সেতু।
0: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার তার অবস্থান আবারও স্পষ্টভাবে জানিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদে বিদেশ মন্ত্রক সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে বিষয়টি ফের তোলা হয়। বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম জানিয়েছেন, অন্য দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের ফিরিয়ে আনার ব্যাপারে সংশ্লিষ্ট আইনের অধীনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভারত থেকেও নির্দিষ্ট কূটনৈতিক নিয়ম অনুযায়ী হাসিনার প্রত্যর্পণের ব্যাপারে চেষ্টা চালানো হচ্ছে।
1: দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংগঠন সার্ককে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী দাসো সেরিং টোপগের সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় তাকে এই অনুরোধ জানান সেদেশের স্থানীয় সরকার, গ্রামোন্নয়ন এবং সমবায় বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এবং বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দক্ষিণ এশিয়ার সার্বিক উন্নয়নে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গির কথাও তারা তুলে ধরেন।
0: পাকিস্তান সেদেশের অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকোচ ব্যবস্থা ঘোষণা করেছে। ইসলামাবাদ জ্বালানি ব্যবহার, সরকারি আধিকারিকদের জন্য বিদেশ ভ্রমণ, নতুন সরকারি গাড়ি কেনা এবং সরকারের উদ্যোগে নৈশভোজ আয়োজনের উপর নিয়ন্ত্রণ জারি করেছে। এছাড়াও বিভিন্ন ধরনের সম্মেলন ও সেমিনার আয়োজনের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাজার এবং শপিং মলগুলিকেও রাত 9টার মধ্যে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
1: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় একটি মসজিদের কাছে বিস্ফোরণে 15 জন প্রাণ হারিয়েছেন, আহত 50-এরও বেশি। পুলিশ জানিয়েছে, জুম্মাবারের নামাজ চলাকালীন এই বিস্ফোরণ ঘটে। অজ্ঞাত পরিচয়ে দুষ্কৃতীরা একটি চেকপোস্টকে লক্ষ্য করে হামলা চালায়। ঘটনাস্থলে উদ্ধার কাজ এখনও চলছে।
0: জাপানের নাগোয়ায় আগামীকাল 61তম এশিয়ান গেমস

0: শুরু হতে চলেছে। শুটিংয়ে দুবারের অলিম্পিক পদকপ্রাপ্ত মনু ভাকের এবং শর্টপাটে এশীয় চ্যাম্পিয়ন তাজিন্দর পাল সিং উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন। ভারতীয় প্রতিনিধি দলের শেফ দ্য মিশন সহদেব যাদব আজ এই খবর জানিয়েছেন।
1: ভারত এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। সেমিফাইনালে ভারত বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। জাপানের করগি স্পোর্টস পার্কে আজ কোয়ার্টার ফাইনালে ভারত 8 উইকেটে জাপানকে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য প্রয়োজনীয় ছিল 58 রান। 5 ওভারে 2 উইকেট হারিয়ে ভারত প্রয়োজনীয় রান তুলে নেয়। অপর সেমিফাইনালে পাকিস্তান শ্রীলঙ্কার মুখোমুখি হবে।
0: অন্ধ্রপ্রদেশের আনন্দপুরে জাতীয় জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতা ডক্টর টি আউট ট্রফিতে গ্রুপ লিগের ম্যাচে আজ বাংলা 3-1 গোলে ওড়িশাকে হারিয়ে দিয়েছে। বাংলা গ্রুপ লিগের শেষ ম্যাচে রবিবার রাজস্থানের বিরুদ্ধে খেলবে।
1: কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে সুপার সিক্সের ম্যাচে আগামীকাল মোহনবাগান সুপার জায়ান্ট মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলবে। বারাসাত স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 3টে। এই মুহূর্তে 2 ম্যাচে মোহনবাগান ও মোহামেডান স্পোর্টিংয়ের পয়েন্ট 4, অন্যদিকে ভবানীপুর ক্লাব 3, ইস্ট বেঙ্গল ইউনাইটেড স্পোর্টস ক্লাব 2 পয়েন্ট করে সংগ্রহ করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।

0: টহলদারের সময় ভারতীয় যুদ্ধজাহাজে পাক জাহাজের ধাক্কা দেওয়া আন্তর্জাতিক বিধি লঙ্ঘন, কড়া বার্তা বিদেশ মন্ত্রকের। লোহিত সাগর অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির অবনতি উদ্বেগজনক, বলল বিদেশ মন্ত্রক। সৌদি আরবের সার্বভৌম ভূখণ্ডে হামলার তীব্র নিন্দা।
1: আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে বার্তা সেদেশের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের।
0: বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর শিল্পে ভারত নির্ভরযোগ্য অংশীদার। আগামী 10 বছরে 85,000 ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষিত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, সেমিকন ইন্ডিয়ায় বললেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
1: বাণিজ্যিক পরিমণ্ডলের বিচারে বিশ্বের 40টিরও বেশি দেশের মধ্যে প্রথম স্থানে ভারত। চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার হবে 7%, পূর্বাভাস আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিসের।
0: রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্যালেস্তাইনের রাষ্ট্রপতির ভিডিও বার্তার অনুমতি সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ভোট ভারতের, সমর্থন মোট 152 দেশের, বিপক্ষে ভোট দিল আমেরিকা সহ 3টি দেশ। আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন হারানো দিনের গান, উপস্থাপনায় থাকছি শ্রাবণী মুখোপাধ্যায়।

রেডিও সেটে গুগল লিংক থেকে বা অ্যাপের মাধ্যমে আপনারা যারা এখন আকাশবাণী মৈত্রী টিউন করেছেন, তাদের সবাইকে প্রথমে একটা প্রশ্ন করি, আপনার বয়স কত? এই রে, এই প্রশ্নে কেউ আবার বিষাদগ্রস্ত হয়ে পড়লেন নাকি? কেউ কেউ কি আবার মশারি বা আকাশের দিকে তেরচা চোখে তাকিয়ে শাল তামামি তিথি নক্ষত্রের কথা ভাবতে শুরু করলেন? তাহলে বলি, সেসব করার কোনো দরকার নেই। আমি আসলে আপনাদের বয়সের কথা বললাম কারণ আমাদের ধারণা আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গান শোনেন মূলত একটু বয়স্ক শ্রোতারাই বা মধ্যবয়সী শ্রোতারা। আসলে নবীনদের তরুণদের তেমন কোনো চিঠিপত্র বা মেল আমরা পাই না, তো তাই এমন ধারণা হয়েছে আর কি। তবে ধারণাটা ভুল প্রমাণ হলেই খুশি হব আমরা। সে যাই হোক, আসল কথায় আসি, আপনার বাস্তবিক বয়স যাই হোক না কেন, মনের বয়স 18 কিনা সেটাই আসল কথা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আরেকটু না হয় বাড়িয়ে নেওয়া যাক পরিসর, 16-17 কিংবা 25-26 ভাবলেও চলবে। আচ্ছা তাও ছেড়ে দিন, নিজেদের নবযৌবন বলতে যে বয়সসীমাকে ভাবতে পারবেন তাকেই 18-র সমর্থক ভেবে নিন। কারণ আজ সেপ্টেম্বর 18-র রাতে হারানো দিনের গানে সেই 18 আসুক নেমে, মনের জড়তাকে দূর করে, বার্ধক্যের মৃয়মানতাকে বুড়ো আঙুল দেখিয়ে তারুণ্যের জয়গানে সামিল হতে আপনিও তাহলে থাকছেন তো আমার, মানে মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়ের সঙ্গে।

কণিকা বন্দ্যোপাধ্যায় ও দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে রবি ঠাকুরের গান দিয়ে শুরু করলেও হারানো দিনের গানে আঠারোর জয়গান গাইতে বসে যৌবনের জয়গান করতে গিয়ে কবি সুকান্তকে একটু স্মরণ করব না, তা তো হতে পারে না। সুকান্ত ভট্টাচার্য জন্মেছিলেন 1926 সালের 15ই আগস্ট। হ্যাঁ, আমরা দাঁড়িয়ে রয়েছি তাঁর জন্মশতবর্ষে, কিন্তু জন্মশতবর্ষে দাঁড়িয়ে আমাদের আক্ষেপ যাবে না যে এই নবযৌবনের আগুন জ্বলতে না জ্বলতেই নিভে গিয়েছিল মাত্র 21 বছর বয়সেই। কিশোর কবি সুকান্ত তাঁর সৃষ্টি দিয়ে আমাদের সমৃদ্ধ করতে পেরেছিলেন মাত্র 8 বছর, কিন্তু সেই স্বল্প পরিসরেই কিশোর কবি সুকান্ত তার সমসাময়িক কিশোরদের নিয়ে স্বপ্ন দেখেছিলেন অনেক। জন্মেই তিনি যে ক্ষুব্ধ স্বদেশভূমি দেখেছিলেন, তার প্রেক্ষাপটে কিশোরদের তিনি করতে চেয়েছিলেন রক্তমুখী, জীবনমুখী ও স্বাধীনতামুখী। কিশোররাই ছিল সুকান্তের কাছে দেশের ভবিষ্যৎ। কিশোরদের যথার্থ মানুষ হিসেবে গড়ে তুলতে সুকান্তের প্রয়াসের কথা আরেকটু বলতেই হয়। জনযুদ্ধ পত্রিকার কিশোরদের পাতাকে কেন্দ্র করে গঠিত হয়েছিল কিশোর বাহিনী, যার প্রধান সংগঠক ছিলেন কবি সুকান্ত ভট্টাচার্য। সারা বাংলায় কিশোর বাহিনীর শাখা গঠন করা ছিল তার সর্বক্ষণের কাজ, আর এই কাজ সম্পন্ন করার জন্য সুকান্তের ভাবনার একটা পরিচয় পাওয়া যায় তার লেখা একটি চিঠি থেকে। তার কিছুটা অংশ আপনাদের পড়ে শোনাই। সুকান্ত লিখছেন, তোমরা প্রথমে নিজের লেখাপড়া ও আচার ব্যবহার চরিত্রের উন্নতির দিকে নজর দেবে, নিজেদের স্বাস্থ্য ও খেলাধুলার দিকেও নজর দেবে। সেই সঙ্গে তোমরা গরিব ও অসুস্থ ছেলেদের সব সময় সাহায্য এবং সেবা করার চেষ্টা করবে, নিজের পাড়ার বা গ্রামের উন্নতির জন্য প্রাণপণে খাটবে, আর এই সমস্ত কাজ দিয়ে খেয়ে

অভিভাবকদের মন জয় করার চেষ্টা করবে। বিশ্ব নাগরিক সুকান্তর আন্তর্জাতিক চরিত্র তাঁর লেখনের অন্যতম বৈশিষ্ট্য ছিল, তাই তো তিনি পৃথিবীকে দেখে অবাক হয়েছিলেন অত। কিন্তু আজকের অনুষ্ঠানের বিষয় ধরে, মানে এদেশের বুকে ১৮ আশুক নেমে বলতে চাইছি যখন, তখন সুকান্ত স্মরণ করতে বসে গঙ্গা জলে গঙ্গা পুজো তো করতেই হবে, বারে বারে ফিরে আসবে তার ১৮ বছর বয়স কবিতার প্রসঙ্গ, কিন্তু সে প্রসঙ্গে যাব। তবে তার আগে থাকুক কাজী নজরুলের সৃষ্টি, কারণ আমরা তো জানি কাজী নজরুল ইসলামের ওপর কিশোর কবি সুকান্ত প্রভাব ছিল অনেকখানি।

এবার একটু আসি কিশোর কবি সুকান্তর 18 বছর বয়স কবিতার প্রসঙ্গে। না, তবে এটা কবিতা পাঠের অনুষ্ঠান তো নয়, তাই গান শোনানোর ফাঁকে আটটি স্তবকে বিন্যস্ত পুরো কবিতাটা পড়তে গেলে অনেকটা সময় চলে যাবে, কিন্তু এই কবিতা ফিরে ফিরে আসবে আজকের অনুষ্ঠানে। মিল্টনের অন অ্যারাইজিং অ্যাট দি এজ অফ 23 কবিতার সঙ্গে মিল আছে এই কবিতার, কারণ দেশে দেশে যুগে যুগে তারুণ্যের বৈশিষ্ট্য 18 হোক বা 23 কম বেশি সমান। সুকান্তর 18 বছর বয়স কবিতার শুরুর কিছুটা পাঠ করে শোনায়।

18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা। এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়, এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। কি বন্ধুরা, মনের ভেতরে, শরীরের ভেতরে, চেতনার মধ্যে 18-র উত্তেজনার চোরা স্রোত অনুভব করছেন কি? তাহলে সুকান্তর কবিতার পরে শিরায় শিরায় রক্তস্রোতকে আরও গতিময় করে তুলতে আবারও শুনুন আরেকটা টকবগে দেশাত্মবোধক নজরুল গীতি। আগের গানটি শুনলেন ধীরেন বোস, ইন্দ্রাণী সেন ও অন্যান্য শিল্পীদের সমবেত কণ্ঠে। এবারের নজরুল গীতি থাকছে অংশুমান রায়ের কণ্ঠে।

0: এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, অরুণ বেশে দিগম্বরের জটায় লুটায় শিশু চাঁদের কর, আলো তার ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওড়ে কাল বসে কির ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর।
1: যে বয়স আবেগে থরথর, যে বয়স প্রেমেতে পাগল পারা, যারা স্পর্ধায় তোলে মাথা, জানে না কাপুরুষতা, যারা বাঁচে বেপরোয়া, হুল্লোড়ে নাচে গায়, আজ হারানো দিনের গানে শুনছেন সেই নবীনের জয়গান। শুধু ইংরেজরা নয়, আমাদের দেশের জমিদার মহাজনরাও কম অত্যাচার কম জঘন্য কাজ করেনি আমরা জানি, তাদের বিরুদ্ধেও গর্জে উঠেছে যুব সমাজ সবার আগে। আবার সম্পত্তির লোভে আসল জমিদারদের ঠকিয়ে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে, এমন বহু ঘটনাও বাংলা সাহিত্য নাটক সিনেমায় উঠে এসেছে বারে বারে। আর সেসব ক্ষেত্রেও

বেশিরভাগ সময় দেখা গেছে ইয়াং ব্লাড প্রতিশোধের আগুনে ফেটে পড়েছে, প্রতিবাদে প্রতিরোধে প্রতিকারে দুষ্টের দমন করে সহায় হয়েছে অসহায়ের, ছিনিয়ে নিয়েছে নিজেদের অধিকার। ঠিক এমনই ছিল না উত্তম সৌমিত্র সুখেন দাস অভিনীত, সুখেন দাস পরিচালিত প্রতিশোধ সিনেমার গল্প? মনে পড়ছে তো? চলুন শোনা যাক সেই সিনেমার তরুণের প্রতিশোধ নিতে গ্রামে ফিরে আসার গান কিশোর কুমারের কণ্ঠে।

আচ্ছা, হারানো দিনের গান শুনছেন মানে কি শুধুই অতীতচারণ করতে হবে? কেন, যৌবনের বৈশিষ্ট্য কি অতীতের মতো বর্তমানেও প্রায় সমান নয়? আচ্ছা বেশ, সমান না হলেও কাছাকাছি বললে চলবে তো? মানে ধরুন, এই যে অল্প বয়সী ছেলে ছোকরার দল এখনো সুন্দরীদের দেখে একটু টিপ্পনি কাটে, তাদের ভালো লাগা জাহির করে, তা কিন্তু সব প্রজন্মেই প্রায় একই। কারণ বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বা প্রেম আবেগ যাই বলুন না কেন,

তা তো যৌবনেরই বৈশিষ্ট্য। হ্যাঁ, পাড়ার রকের আড্ডাগুলো এখন অতটা নেই ঠিকই, সেগুলো অনেক ক্ষেত্রেই হয়তো কোচিং সেন্টারের আগে পরের জটলায়, এই যে পুজো আসছে, আজকে যে বিশ্বকর্মা পুজো চলছে, কালকে অবধি চলবে, প্যান্ডেলে প্যান্ডেলে থাকবে ছেলে ছোকরার দল, মধ্যবয়সীরাও থাকবেন হয়তো এই পুজো প্যান্ডেলে, কিংবা এই যে ডিজিটাল যুগে এসে পৌঁছেছি আমরা, এখানে সারা বছরের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে পরিবর্তিত হয়েছে না অনেক আড্ডাই, সেখানেও কিন্তু বন্ধুরা মিলে হুল্লোড়বাজি চলে গ্রুপ কলে বা গ্রুপ চ্যাটে। বিশেষ কোনো মেয়ের সঙ্গে কোনো ছেলের সেটিং করিয়ে দেওয়ার জন্য জল্পনা, পরিকল্পনা, প্ল্যান এসব তো চলতেই থাকে। বিশেষ সুবিধা করতে না পারলে নিদেন পক্ষে আওয়াজ দেওয়া, তাও তো ঘটে। না না, তবে অবশ্যই সীমা লঙ্ঘন করার কোনো কথা কিন্তু আমি বলতে চাইছি না, শ্রোতা বন্ধুরা ভুল বুঝবেন না। কিন্তু যাই হোক, যা বলছিলাম, সবুজ সংকেত থাকলে কৃত্রিম রাগ দেখালেও মেয়েদেরও একটুখানি প্রশ্রয় মেশানো কটাক্ষ, নোটসের নামে খাতা বা বইয়ের অদল বদল, তার ভিতরে চিঠি না হলেও ছোট্ট নোট, গ্রুপে নয় আলাদা করে মেসেজ করবি, এই ধরনের বার্তা দেওয়া কিন্তু বুমারদের মতো আজ জেনজিদেরও কমন বৈশিষ্ট্য, কি বলেন? তবে তারা ভবিষ্যৎ নিয়ে অত ভাবে না, বর্তমানের আবেগেই মশগুল থাকে।

নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। তবে যারা একটু পরে আকাশবাণী মৈত্রী টিউন করেছেন তারা হয়তো অপেক্ষায় আছেন আজকের হারানো দিনের গানের বিষয়টা আরেকবার শুনবেন বলে। যারা ঝঞ্ঝার মতো চঞ্চল, যারা নূতন যৌবনের দূত, যারা পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা, প্রতিবাদে হয় সোচ্চার, যারা দীর্ঘশ্বাস চেপে হাসি মুখে দেয় প্রাণ, আজকের হারানো দিনের গানে হচ্ছে সেই নবীনদের, তরুণদের, নব যৌবনের জয়গান। যারা ভেঙে পড়লেও, ভাঙা মনেও চোখের জল মুছে নতুন করে গড়তে জানে, আমরা তাদের দেখেছি ইন্দ্রাণী সিনেমাতেও। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে সমবেত কণ্ঠে শুনব সব হারানোর পরেও নতুন করে উদ্দীপিত হওয়ার গান।

0: பசோரு வாங்குதே வாங்குதே வாங்குவாங்குதே பசோரு
1: ঘড়ির কাঁটা বলছে আজকের অনুষ্ঠান থেকে ছোট্ট একটা বিরতি নিয়ে আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে এবারে জানিয়ে না দিলেই নয়। তাহলে সেই অবশ্যম্ভাবী কাজটা সেরে ফেলি আগে। তার বর্ণমালার পিছনেও মানে পথে পথে ঘুরে ফেরা, কাঙাল হওয়া ভালোবেসে, ফতুর হওয়া পাড় ভেঙে, শিরশিরে হাওয়ার মতো, শিশিরের দাগের মতো অবিরাম কম্পন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বাদি, বাংময়, দরদি শরৎচন্দ্র ভেসে আসেন মসৃণ অতীত থেকে, আর ভাঙাচোরা মুখের ডৌলে লুকিয়ে থাকেন অন্য মানুষ, তাঁর জীবনের গভীরে কিছু অদৃশ্য আর্তনাদ, তাঁর লেখার অতলে বিধে থাকা কিছু আত্মজিজ্ঞাসা। সংশয়ী শরৎচন্দ্র সার্ধ শতবর্ষে, গল্প গান আলিঙ্গনে সৃজিতা রায়। থাকবেন কাল ভারতীয় সময়

ঠিক রাত 11টায়। আর আজ আমি মৈত্রীবন্ধু শ্রাবণী মুখোপাধ্যায় রয়েছি নবীনদের গান নিয়ে, যৌবনের গান নিয়ে। নবযৌবনে যখন নিজের করে পাওয়ার পরেও প্রেয়সীকে ঠিকঠাক করে পাওয়া হয় না, মানে বিয়ের পরেও অল্প বয়সী স্বামী স্ত্রীকে আলাদা

বলি আর একটু। এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। ১৮ বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। এই সব কটা বৈশিষ্ট্য থেকে আমার মনে পড়ে গেল শ্রীমান পৃথ্বীরাজ সিনেমার ফটিকের কথা, মনে পড়ছে তো আপনাদেরও? সে যেমন দুষ্টু, ডানপিটে দুর্বার, প্রাণশক্তিতে ভরপুর, তেমনই বন্ধুবৎসল, একই সঙ্গে আবেগপ্রবণ। বন্ধুদের কথায় আবেগের স্রোতে ভেসে সে কি না কি করে ফেলেছিল, মনে পড়ছে তো? হ্যাঁ, মনে পড়বেই তো যে ইংরেজ আমলে রায়বাহাদুর হতে চাওয়া জাঁদরেল শ্বশুরমশাইয়ের বাড়ি থেকে তাঁরই গাড়ি করে, তাও আবার চালাতে না জেনেই, বউকে নিজের বাড়িতে তুলে আনার ঘটনায় তার কার্যকলাপে নবযৌবনের বেপরোয়া মনোভাব, প্রেম, দুঃসাহসিকতা এবং একই সঙ্গে বিপ্লবীদের ইংরেজদের হাত থেকে বাঁচানোর চেষ্টা, এই যেসব ছবি ফুটে ওঠে ফটিকের চরিত্রে, সেই সবই তো ১৮-এরই বৈশিষ্ট্য, নবযৌবনের বৈশিষ্ট্য। তবে প্রেম তো শুধু কিশোর মনে দোলা দেয় না, বসন্তের রং লাগে কিশোরীর নারী মনেও, তাই সে গেয়ে ওঠে

যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়, এ বয়স কালো লক্ষ দীর্ঘ শ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থরুথর। ক্ষুদিরাম বসুর যখন ফাঁসি হয়েছিল, আমরা জানি তখন তার বয়স ছিল মাত্র 18 বছর 7 মাস 11 দিন। অত্যাচারী কিংসফোর্ডকে মারতে না পারলেও তিনি দেশ ও মাতৃকার জন্য হাসতে হাসতে প্রাণ দিয়েছিলেন। তিনি চাইলেই যে নিজের ফাঁসি আটকাতে পারতেন, নিজের দায় অস্বীকার করে, এই ইতিহাস আমরা সবাই জানি, কিন্তু তিনি যে তা করেননি সেই জন্য পাতি বাংলায় একটা প্রবাদও চালু আছে, আপনারা সবাই জানেন সেটি কি, না আমি আর মুখে বলছি না, কিন্তু তিনি যে এই সিদ্ধান্ত নিয়েছিলেন যার জন্য এই প্রবাদ, সেও তো 18 দর্শন বলেই, যৌবনের বৈশিষ্ট্য বলেই। যত দুঃসাহসিক কাজ সেসবে চিরকাল তরুণদেরই সবার আগে মৃত্যুভয় উপেক্ষা করে এগিয়ে আসতে দেখা গেছে, তারাই ভয়কে জয় করে সাহসে বুক বাঁধে, সেই জন্যই তৈরি হয়েছে নতুন নতুন ইতিহাস। তাই পৃথিবীর সব দেশের বাস্তব ইতিহাসের মতোই আমাদের দেশের রূপকথাই হোক বা অন্য দেশের কল্পকাহিনী, সব জায়গাতে এই ধ্বনিত হয়েছে তারুণ্যের জয় জয়কার। দুষ্ট রাক্ষসদের মেরে সব সময় কোনো এক বীর রাজকুমার সোনার কাঠি রূপোর কাঠি ছুঁয়ে ঘুমন্ত রাজকন্যাকে জয় করে নিয়েছেন। আরব্য রজনীর গল্প অবলম্বনে মর্জিনা আবদাল্লা সিনেমাতেও প্রাণ ভয় তুচ্ছ করে ডাকাত দলকে শেষ করার পরিকল্পনাতেও মর্জিনা আবদাল্লাকেই আমরা এগিয়ে আসতে দেখেছি তো সিনেমায়। লতা মঙ্গেশকরের কণ্ঠে রইল সলিল চৌধুরীর সেই বিখ্যাত কম্পোজিশন

এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স চায় না থেমে, এ বয়সে তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে আঠারো আসুক নেমে। কিশোর কবি সুকান্ত আঠারোর পদধ্বনি শুনেই লিখেছিলেন দুঃসহ আঠারোর বিপ্লবী চেতনার কথা। আর এতে কোনো দ্বিমত নেই যে টগবগে তরুণ প্রজন্মের সব আবেগই আগ্নেয়গিরির লাভার মতো বিস্ফোরণ হয়ে বেরোতে চায়। এই ফুটতে থাকা তারুণ্যের অনুভূতিরা কোনো বাঁধ মানতে চায় না, সবকিছুকে উড়িয়ে পুড়িয়ে নস্যাৎ করে সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে তরুণ দল বাঁচতে চায় প্রতিটা শ্বাস প্রশ্বাসে, উপভোগ করতে চায় প্রতিটা পল। রইল তাদের বার্তা সোনার খাঁচা সিনেমা থেকে।

কি শ্রোতা বন্ধুরা, আপনারাও যৌবনের জয়গানে গলা মেলাচ্ছেন তো? হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান শুনতে শুনতে স্মৃতির ক্যানভাসে ফুটে উঠল তো নবযৌবনের রঙিন দিনগুলোর কথা। দেখুন, আমাদের কিন্তু অনুষ্ঠানের প্রথমেই কথা হয়ে গিয়েছিল যে 18 মানে কিন্তু শুধুই আক্ষরিক অর্থে 18 নয়, 16-17 থেকে 26-27 বা যতদিন আপনি নিজেকে তরুণ তরুণী বা নবযৌবনের অধিকারী বলে ভাবতেন, বা এখন আসল বয়স 71 বা 81 হলেও যারা

রেখা দুটিকে উল্টে নিয়ে ভাবেন। আপনি যদি বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারেন, তাহলে আজকের সব গান সব কথা শুধু আপনারই জন্য। তাহলে চলুন এখন বিকেলে ভোরের ফুল সিনেমার গানে গানে আবারও ফিরিয়ে নিয়ে যাই কলেজ লাইফে, না না আরও মজার কলেজ লাইফের পিকনিকের বাসে।

0: শিখার সমুদ্র। কে যাবে কে যাবে কে যাবে,
1: ওই ডাকছে শুনি ডাকছে শুনি ডাকছে, নীল সমুদ্র ডাকছে,
0: ওই ডাকছে শুনি ডাকছে।

Papa, papa, pif, pat. দীঘার সমুদ্র কত বেশি নীল, দীঘায় দুজনে

গানটা শুনতে শুনতে ভালো লাগার পাশাপাশি নিজের অজান্তেই কি একটা দীর্ঘশ্বাস ফেললেন। ভাবলেন, কি সব দিন ছিল আর এখন শুধু ওই একাকিত্ব আর রেডিওই সঙ্গী। কোথায় গেল যৌবনে সেই সুধামাখা দিনগুলো? তাহলেও বন্ধুরা বলি, রেডিওর এই মৈত্রী বন্ধুর কথা শুনুন, উপায় আছে। এখন তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে বন্ধুদের খুঁজে পাওয়া আর খুব কষ্টকর কিছু নয়। সাহায্য নিন বাড়ির তাজা প্রাণগুলোর, তারা কিন্তু সবাই

ডিজিটালি ভীষণ স্মার্ট আজকের 18রা, আজকের তরুণ প্রজন্মরা। সংসারের যাতাকল থেকে, কর্মজীবনের ব্যস্ত শিডিউল থেকে নিজের জন্য দু চার দিনের ছুটি ম্যানেজ করে, চুলের রূপলি রেখায় একটু কলপ করে, ন্যাপথলিনের গন্ধমাখা পছন্দের পোশাক বের করে চট করে একটা প্ল্যান করে ফেলুন তো। আরে করেই ফেলুন না, এখন তো কত বয়স্কদের ক্লাব হয়েছে, ট্রাভেল গ্রুপ হয়েছে, স্কুল কলেজের বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে, ফেসবুক পেজ হয়েছে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য, আপনারা জানেন তো। খুঁজে বের করুন কৈশোরের বা যৌবনের বন্ধুদের, ভাইপো ভাইজি নাতি নাতনি যে আছে বাড়িতে সাহায্য নিন তাদের। পাড়ার অল্প বয়সীদের সাহায্য চাইলেও দেখবেন তারাও কিন্তু নিরাশ করবে না, ঠিক আপনাদের সাহায্য করবে। বলুন অনলাইনে টিকিট বুক করে দিতে, দেখবেন বন্ধুদের সঙ্গ পেলেই কেমন বর্তমানের বন্ধুর পথটা নতুন করে মসৃণ হয়ে উঠবে, মনের ধূসর ধুলো সরে গিয়ে আবার তারুণ্যের সবুজ কিশালয় ফুটবে, মনে 18 আসবে নেমে। তখন দেখবেন বাড়ির ইয়াং ছেলেমেয়েরা হাহাহি করছে এসব দেখে, তাদের আড্ডা মারতে দেখে, উচ্চস্বরে হিন্দি বা ইংরেজি গান শুনতে দেখে, তখন আর অত রাগ হবে না, বিরক্ত লাগবে না। একটুকু ছোঁয়া লাগে সিনেমার গানে গানে হেমন্ত মুখোপাধ্যায় ও কিশোর কুমারের সঙ্গে গলা মেলাতে মেলাতে মনটাকে তৈরি করে ফেলুন আজ বিশ্বকর্মা পুজোর রাতে। অবদমিত ইচ্ছেগুলোকে লাটাইয়ে সুতোর মতো পাকিয়ে গুটিয়ে রাখবেন না, আকাশে ঘুড়ির মতো মেলে দিন না। আমার সঙ্গে আজ আপনারা কতটা একমত হতে পারলেন বা পারলেন না, অনুষ্ঠান ভালো লাগলো কি লাগলো না তা জানাতে পারেন মৈত্রী বন্ধু @gmail.com এই মেল আইডিতে মেল করে। তার জন্য আপনারা যদি অতটা স্মার্ট না হয়ে থাকেন, স্মার্টফোন ব্যবহার না করতে পারেন, বাড়ির তরুণ বা তরুণীটির সাহায্য নিন। আকাশবাণী মৈত্রীর ফেসবুক পেজের এই অনুষ্ঠানের পোস্টের নিচে কমেন্ট করেও জানাতে পারেন আপনাদের মতামত, তাদের ফোনটা এগিয়ে নিয়ে আসতে বলুন, দেখবেন ঠিক আসবে। হারানো দিনের গান শেষ করব একটুকু ছোঁয়া লাগে সিনেমার গান, হেমন্ত মুখোপাধ্যায় ও কিশোর কুমারের কণ্ঠে, আগেই বললাম। সঙ্গে ছিলাম আজ মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়, রইল আজকের শেষ গান।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:58 হয়ে 59 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:30 হয়ে 6 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যেই শুনবেন DTH বাংলা পরিষেবার অনুষ্ঠান। শুভরাত্রি।

এআইআর অ্যাপ এবং FM প্রচার তরঙ্গে একযোগে। স্টুডিও ঘড়ি কাটার সময় বলছে রাত 12টা বেজে 1 মিনিট, আর ক্যালেন্ডারের পাতায় দিন বদলে আজ 19 সেপ্টেম্বর 2026 শনিবার। প্রতিদিনের মতন আজও শুনবেন প্রথমে 12টা থেকে রাত 2টো পর্যন্ত বাংলা আধুনিক গান, 2টো থেকে রাত 3টে পর্যন্ত বাংলা ছায়াছবির গান, এবং পরবর্তীতে 3টে থেকে ভোর 4টে পর্যন্ত নানা রঙের গান।

আজকের এই অনুষ্ঠানে সুরেলা সফরের সাথী হয়ে আমি অয়ন থাকব আপনাদের সাথে। শুনতে থাকুন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শুনবেন আধুনিক গান, প্রথম শিল্পী, পছন্দের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

স্টুডিও ঘড়িকাটা জানান দিচ্ছে সময় রাত 12:31 হয়ে 48 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে একযোগে বাংলা আধুনিক গান।

ঘড়ির কাটায় সময় জানান দিচ্ছে, রাত 1:03 হয়ে 20 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে বাংলা আধুনিক গান।

শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা প্রচার তরঙ্গে একযোগে বাংলা আধুনিক গান। আজকের আধুনিক গানের অনুষ্ঠানের পরবর্তী তথা আজকের শেষ শিল্পী কিশোর কুমার।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। আজকে প্রথমে শুনবেন 1977 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি আনন্দ আশ্রম। এই ছায়াছবি থেকে প্রথম গানটি কিশোর কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।

শুনছেন আনন্দ আশ্রম ছায়াছবির গান। পরবর্তী গানটি শুনবেন শ্যামল মিত্র এবং আরতি মুখোপাধ্যায় দ্বৈতকণ্ঠে।

স্টুডিওর ঘড়িতে সময় বলছে রাত 2:25 হয়ে 5 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং FM প্রচার তরঙ্গে একযোগে বাংলা ছায়াছবির গান। এখন শুনবেন বাংলা ছায়াছবি বলিদান। এই ছায়াছবি থেকে প্রথম গানটি শিল্পী অমিত কুমারের কণ্ঠে।

এখন শুনবেন 1974 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি অমানুষ। এ ছায়াছবি থেকে প্রথম গানটি কিশোর কুমারের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন নানা রঙের গান। আজকে নানা রঙের গানের অনুষ্ঠানে প্রথমে শুনবেন বাউল গীতি, পরিবেশনায় পূর্ণ দাস বাউল।

স্টুডিও ঘড়ি বলছে সময় রাত 3:37 হয়ে 28 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে নানা রঙের গানের অনুষ্ঠানে বাউল গীতি। এতক্ষণ শুনলেন বাউল গীতি, এখন শুনবেন ভক্তি গীতি। ভক্তি গীতিতে আজকে থাকছে শ্যামা সঙ্গীত, পরিবেশনায় মান্না দে।

0: নানা রঙের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন শ্যামা সঙ্গীত। এই গানের সাথে সাথেই আজকের নানা রঙের গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
1: ঘড়িতে টিকটিক করে 4টি বেজে গিয়েছে, 4:09। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। আজ প্রভাতী অনুষ্ঠানে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত মনোজিৎ মল্লিক, রাগ দেশী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী পণ্ডিত মনোজিৎ মল্লিক, রাগ দেশি। তবলা সঙ্গতে ছিলেন অশোক মুখার্জি এবং সারেঙ্গিতে আল্লাহ রাখা কালবন্ত। প্রভাতী অনুষ্ঠানে এবার শুনবেন সেতার, শিল্পী কল্যাণ মজুমদার, রাগ রাম কেলি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে। এতক্ষণ শুনছিলেন সেতার শিল্পী কল্যাণ মজুমদার, রাগ রামকেলি, তবলা সঙ্গতে ছিলেন রূপক মিত্র, শুনছিলেন প্রভাতি। আর কিছুটা সময় তারপরে শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: নতুন কথায় সাজানো চিরনতনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে জালো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র

রবিবার ভোর 5টা থেকে। আজ 19শে সেপ্টেম্বর, শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতোই জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। চিরন্তনী মানে গল্পের ভাণ্ডার, না নিছক কোনো গল্প নয়, যে গল্পের মধ্যে থাকে একটা বিশেষ কোনো বার্তা, যে আমাদের কখনো কখনো বলে দেয়, কখনো কখনো মনে প্রশ্ন আনে যে কাকে বলে অতীত, যা কোনো এককালে ঘটেছিল আজ সে বিষয়টার কোনো প্রাসঙ্গিকতা নেই, কোনো চর্চা নেই। চর্চা নেই বলেই হয়তো প্রাসঙ্গিকতা হারিয়েছে, এমনও তো হতে পারে। কিন্তু কিছু বিষয়ে যার চর্চা চলেছে তা অতীত নয়, তা চিরবর্তমান এবং যার প্রবহমানতা চিরন্তনের মতোই চিরন্তন। এমনই অনেক অতীতকে যদি আমরা চর্চা করি তবে দেখব তার মধ্যে আছে এক অমূল্য রতন, তা হল আমাদের ঐতিহ্য। আসুন নানানভাবে আমরা সবাই সেই যাকে বলেছি অতীত এবং যাকে দূরে সরিয়ে রেখেছি তার চর্চা শুরু করি। হ্যাঁ, চিরন্তনীর ক্ষেত্রে গল্পের মাধ্যমে, আর যে গল্প আমাদের অনেকগুলো কথা জানিয়ে দেয়, বলে দেয় এই জীবন যেমন প্রবহমান তেমনি গভীর ভাবনা, গভীর তত্ত্ব জীবনের জন্য অতি প্রয়োজনীয় এবং তাও অবশ্যই প্রবহমান। জানা থেকে কখন যে চলে যায় অজানায়, সে তো কেবল চর্চার অভাবে। আবার আমাদের ফিরে ফিরে তারই দ্বারস্থ হতে হয়, কারণ সেই অতীত আমাদের পথ প্রদর্শক হয়ে থাকে। চলুন আজও সুন্দর একটা গল্পের মধ্যে দিয়ে আমরা আরেকবার পিছন পানে যাই। আর বলাই বাহুল্য, গানই হচ্ছে এমন কোনো জায়গা যেখানে ধরা থাকে এমন অনেক ভাব, এমন অনেক গভীর ভাবনা

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম সুবিনয় রায়ের কণ্ঠে এই গানটি। গল্পে চলে যাই, কিছুক্ষণ পরে সূত্রটা বলবো। গুরু বললেন, না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি এখনই চলে যাও এখান থেকে, আমি আর তোমার মুখ দেখতে চাই না। গুরুজনদের যে শ্রদ্ধা করতে শেখেনি তাকে আমি শিষ্য করতে রাজি নই। গুরুর বকুনি খেয়ে মাথা নিচু করে চলে গেলেন তরুণ শিষ্য। কাছেই একটি জঙ্গল, সেখানে গিয়ে তিনি প্রায়শ্চিত্ত শুরু করলেন। ভিক্ষায় বের হন না, খাওয়া দাওয়া করেন না। গ্রামের লোকেরা তাকে একা জঙ্গলে ধ্যান করতে দেখে দয়া করে মাঝে মাঝে খাবার দিয়ে যায়। সেই সামান্য খাবার যদি পেলেন তাই খান, না হলে না খেয়ে দিন কেটে যায় তার। তার শরীর শীর্ণ হয়ে যায় দিনে দিনে। একদিন সনাতন গোস্বামী এই জঙ্গলের পথে যেতে যেতে তাকে দেখতে পেলেন। এগিয়ে এসে প্রশ্ন করলেন, জীব, তুমি এখানে কি করছ? জীব, শ্রীজীব, কোনো কথা বলতে পারলেন না। তো কথা বলার শক্তিও যেন তার নেই, তার দু চোখ শুধু জলে ভেসে যাচ্ছিল। তিনি সনাতন গোস্বামীর পায়ে লুটিয়ে পড়লেন। সনাতন গোস্বামী তাকে তুলে ধরলেন। কিছুক্ষণ পর অনেক কষ্টে শ্রীজীব বললেন, গুরুদেব আমাকে শাস্তি দিয়েছেন। এবার একটি সূত্রটা ধরিয়ে দেওয়া প্রয়োজন। গত সপ্তাহে কবি, দার্শনিক এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ শ্রীল রূপ গোস্বামীকে নিয়ে গল্প শুনিয়েছিলাম। তার শৈশব, তার কর্মপ্রবাহ এবং তারপর সব কিছু থাকা সত্ত্বেও, মানে জাগতিক সব কিছু, তিনি এক পারমার্থিক কোন সন্ধানে বেরিয়ে পড়েছিলেন এবং তার সেই সন্ধান আমাদের জন্য রেখে গিয়েছে একটি পথ। আর সেই পথের সন্ধান তার সৃষ্ট রচনার মধ্যে আছে। আজ যাকে নিয়ে কথা বলবো, কোথাও যেন বলতে গিয়ে মনে হচ্ছিল ঐতিহ্য, এই যে আমরা আমাদের ঐতিহ্য নিয়ে কথা বলি, বিশ্বাস করি এবং গর্ব অনুভব করি, সেই ঐতিহ্য অনেক কিছুর মধ্যে ধরা থাকে। কখনো কখনো পারিবারিকভাবেও এই ঐতিহ্যের প্রবহমানতা চলে। আর আজ ঠিক সেই রকম একটি জায়গা থেকে এই গল্পটি শোনাতে শুরু করেছি। রূপ গোস্বামী এবং এইমাত্র বলছিলাম জীব গোস্বামী, শ্রীজীব গোস্বামী এবং শ্রীরূপ গোস্বামী, কোথায় এদের সম্পর্ক, কেন হঠাৎ ঐতিহ্যের কথা, পারিবারিক ঐতিহ্যের কথা বললাম, গল্পটি শুনতে শুনতেই বুঝতে পারবেন। একটু আগে বলছিলাম শ্রীজীব গোস্বামীকে সনাতন গোস্বামী বললেন কি হয়েছে, তার উত্তরে তিনি বলেন, গুরুদেব আমাকে শাস্তি দিয়েছেন। কেন? আপনি তো জানেন গুরুদেব রূপ গোস্বামী তর্ক করা পছন্দ করেন না, হয় সাধন ভজন করেন নয়তো পুঁথি লেখেন। কেউ তার মতবাদ নিয়ে তর্ক করতে এলে তিনি নিজে পরাজয় স্বীকার করে তাকে জয়পত্র লিখে দেন। তখন সনাতনী গোস্বামী তাকে বললেন, সে কথা আমি জানি, তর্ক করে সময় নষ্ট করতে রূপ পছন্দ করেন না, যে সত্যিকারের বৈষ্ণব তার তর্ক দ্বন্দ্ব ক্রোধ এসব শোভা পায় না, বিনয় এবং নম্রতার মধ্যেই তার পরিচয়। রূপ শুধু বৈষ্ণবতত্ত্ব গ্রন্থই লেখেন না, বৈষ্ণবতত্ত্ব তার জীবনের মধ্যেও, জীবন চর্চার মধ্যে। কিন্তু তোমার উপর রাগ করে এত কঠিন শাস্তি দিলেন কেন, কি ঘটেছিল? তিনি মানে শ্রীজীব গোস্বামী একটু মাথা নিচু করে থাকলেন। সত্যি তো যা ঘটেছিল তাতে তার অপরাধ হয়েছে, তার গুরুদেব রাগ করেছেন। কিন্তু হ্যাঁ, যা ঘটেছিল তা নিয়ে একটা কিন্তু আছে, আসছে একটু পরেই সে কথায়। তবে আজ আরো একটা বিশেষ দিন, আজ রাধাষ্টমী, আর তাই ওই রকম একটা দুটো গান হয়তো আপনাদের শোনাবো। অনেকেই আছেন যারা বাড়িতে আজ পূজা অর্চনার মধ্যে দিয়ে রাধাষ্টমী পালন করবেন।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। একেবারে গল্পে চলে যাই, কেননা ঘড়ি টিকটিক করে কখন যে আমাদের থেকেও স্পিডে এগিয়ে চলে বুঝতেই পারা যায় না। যাই হোক, বলছিলেন যখন সনাতন গোস্বামী শ্রীজীবকে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, কেন তো তোমাকে তোমার গুরুদেব শাস্তি দিয়েছেন, তখন তিনি বললেন যে হ্যাঁ, উনি তো কারোর সঙ্গে তর্ক করা পছন্দ করেন না, হয় সাধন ভজন করেন না হলে পুঁথি লেখেন। তখন তিনি বললেন হ্যাঁ, সে কথা আমি জানি, তর্ক করে সময় নষ্ট করতে রূপ পছন্দ করেন না। যে সত্যিকারের বৈষ্ণব তা তর্ক দ্বন্দ্ব ক্রোধ এসব শোভা পায় না, বিনয় এবং নম্রতার মধ্যেই তার পরিচয়। রূপ শুধু বৈষ্ণবতত্ত্ব গ্রন্থই লেখেন না, বৈষ্ণবতত্ত্ব তার জীবনের মধ্যেও। কিন্তু তোমার উপর রাগ করে এত কঠিন শাস্তি দিলেন কেন, কি হয়েছিল? তখন তিনি বললেন যে সেদিন বিষ্ণু স্বামী সম্প্রদায়ের বল্লভাচার্য এসেছিলেন গুরুদেবের কাছে, যথেষ্ট বয়স্ক, নিজের সম্প্রদায়ের বৈষ্ণব ধর্মমতের প্রচারক, বহু গ্রন্থ রচনা করেছেন, ভক্ত মানুষ। তখন সনাতন বললেন হ্যাঁ, আমি তাকে জানি, তুমি কি তার সঙ্গে কোনো ঊঢ় ব্যবহার করেছিলে? তখন শ্রীজি বলে না, গুরুদেব ভক্তির অসামৃত সিন্ধু পুঁথিটি লিখছিলেন সে সময়। বল্লভাচার্য এসে গুরুদেবের ভক্তির অসামৃত সিন্ধু পুঁথির মঙ্গলাচরণের শ্লোকগুলি এ সম্পর্কে ভিন্ন মত প্রকাশ করলেন। রূপকি তখন বল্লভাচার্যের সঙ্গে তর্কযুদ্ধে বসেছিলেন? না, তিনি তা করেননি। তিনি বিনীতভাবে বল্লভাচার্যকে বললেন যে বল্লভাচার্যের কথা মতো শ্লোকগুলি তিনি পরে সংশোধন করে নেবেন। এ কথা বলেই গুরুদেব যমুনা স্নানে চলে গেলেন। তখন সনাতন বলছেন, তুমি তখন কি করলে? আমি বল্লভাচার্যের সঙ্গে তর্কযুদ্ধ শুরু করলাম, গুরুদেবের যুক্তিপূর্ণ মতামত সমর্থন করে বল্লভাচার্যকে তর্কযুদ্ধে পরাজিত করলাম। পরে বল্লভাচার্যের সঙ্গে গুরুদেবের দেখা হয়, তিনি আমার পাণ্ডিত্যের প্রশংসা করে গুরুদেবকে সব কথা জানিয়েছেন। সনাতন গোস্বামী এই সময়ই রূপ গোস্বামীর ক্ষোভের কারণটি বুঝতে পারেন। তিনি বললেন, জীব, কাজটি খুবই অন্যায় হয়েছে, যার যে রাস্তা দিয়ে হাঁটতে ভালো লাগে সে সেই রাস্তা দিয়ে হাঁটবে, আসল উদ্দেশ্য হল ঠিক জায়গায় পৌঁছনো, লক্ষ্যে পৌঁছনো। তাছাড়া তুমি একজন বয়স্ক, এত বড় ভক্তের সঙ্গে তর্ক করে তাকে অসম্মান করেছ, বড়কে সম্মান দিতে হয়, বিনয় না থাকলে ভক্ত হওয়া যায় না, পাণ্ডিত্য

অর্জন করাও যায় না। শ্রীজীব চুপ করে রইলেন। সনাতন গোস্বামী শ্রীজীবকে নিয়ে এলেন রূপ গোস্বামীর কাছে, বললেন, রূপ, জীবের অপরাধ যেমন গুরুতর, প্রায়শ্চিত্ত যথেষ্ট হয়েছে, এবারের মতো ওকে ক্ষমা করে দাও। শ্রীজীব রূপ গোস্বামীর পায়ে মাথা রাখলেন। রূপ গোস্বামী শ্রীজীবকে ক্ষমা করলেন এবং শিষ্যকে নিজের কাছে থাকার অনুমতি দিলেন। এই যে শ্রীজীব গোস্বামী, কে সে জানতে ইচ্ছে করছে না? অনেকেই জানেন, কিন্তু আমার মতো যারা জানতেন না তাদের জন্য বলি, শ্রীজীব গোস্বামী তার জন্ম 1511 খ্রিস্টাব্দে, বাবা বল্লভ, সনাতন গোস্বামী ও রূপ গোস্বামীর ছোট ভাই। রঘুনাথের প্রতি অনুপম ভক্তি দেখে চৈতন্যদেব, শ্রী চৈতন্যদেব বল্লভ গোস্বামীর নাম দেন অনুপম, আর শ্রীজীব সেই অনুপমের একমাত্র পুত্র। খুব অল্প বয়সে তিনি একবার মাত্র শ্রী চৈতন্যদেবকে দেখতে পেয়েছিলেন, আর এই যে বললাম তার জ্যেষ্ঠা, মানে জ্যেষ্ঠ তাতো বা বলা যায় জ্যাঠামশাই, আমরা যাকে বলি, সেই জ্যাঠামশাই তার কাছেই তিনি শিষ্যত্ব গ্রহণ করেন, তার কাছেই তার বিদ্যালাভ শুরু হয়। এবং আজকে তিনি যেভাবে নিজেকে তৈরি করছেন তারও শিক্ষাগুরু এই শ্রীরূপ গোস্বামী। একটু বলি শ্রীজীব গোস্বামীর ছোটবেলার কথা, কেননা এটা প্রত্যেক সময়ই আমার মনে হয় এবং এই জন্যই আমি চিরন্তনীতে উল্লেখ করি। যে কোনো মানুষের শৈশব একটা এত বড় বিষয়ে, সেখানে সে শুধু নিতে থাকে, কি যে নেয় কিচ্ছু তখন সে জানে না, কিন্তু ওই শৈশবই তার জীবনের ভিত হয়ে থাকে। পরবর্তীকালে যখনই নানান রকম অবস্থার মুখোমুখি সে হয়, ওই শৈশবের শিক্ষা, শৈশবের তার যে প্রাপ্তি, এই যে বলছি অনেক কিছু সে শেখে, তখন সে জানে না সেগুলো কি। এই শিক্ষা, এই প্রাপ্তি তাকে বারবার পথ দেখায়, তার দিক নির্দেশ করে যে তার মূল ভিত্তি কি জীবনের, সে কিভাবে চলবে, সে কতটা পথ যেতে পারবে, ইত্যাদি প্রভৃতি সব কিছু। যাই হোক, এই শ্রীজীব গোস্বামীর কথা বলছি। বাকলার বাড়িতেই পড়াশোনা আরম্ভ হয়। যখন বয়স মাত্র 5, তখনই তার বাবা বল্লভ বা অনুপম তিনি মারা যান। ছোটবেলা থেকে শ্রীজীবের অসাধারণ বুদ্ধি, দেখতেও ভারী সুন্দর, সারাদিন পড়াশুনোয় ছুটে সময় কাটে, কিন্তু সন্ধে হলেই শ্রীজীব মায়ের কোলে বসে মার গলা জড়িয়ে বলে, মা গল্প বলো। মা বলেন, গল্প? কিসের গল্প শুনবি বাবা? তুমি আমাকে জ্যাঠাদের গল্প বলো মা, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, ওদের গল্প বলো। তখন শ্রীজীবের মা বলেন, ওদের গল্প তুই তো জানি সবই বাবা। না মা, আবার বলো, ওদের গল্প শুনতে আমার খুব ভালো লাগে। আসলে এই যে ভালো লাগা, এখানেই মন তার পথ খুঁজতে থাকে, আর সেই পথ খোঁজার মূল ভিত্তি হচ্ছে তার পারিবারিক প্রেক্ষাপট। যাই হোক, একটুখানি দারুণ সুন্দর একটি গানের সন্ধান আজ পেয়েছি, আপনাদের শোনানোর লোভ সামলাতে পারছি না, চলুন শোনা যাক।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম শচীনদেব বর্মনের গলায় এই গানটি। আর চলে যাই একেবারে গল্পের মধ্যে, যে ছোট্টবেলায় যখন জানতে চাইছে মার কাছে যে বাবার কথা, জ্যাঠার কথা, সবার কথা, তখন তিনি গল্প শোনাচ্ছেন। বললেন, মা, শ্রীচৈতন্যের সঙ্গে দেখা হওয়ার আগে তাঁদের নাম ছিল অমর আর সন্তোষ। যেমন আমার বাবার শ্রীচৈতন্যদেবের সঙ্গে দেখা হওয়ার আগে নাম ছিল যেমন বল্লভ। ছেলেকে লুকিয়ে মা চোখের জল মোছেন। কয়েক বছর আগেই স্বামী মারা গিয়েছেন। বললেন, হ্যাঁ বাবা, ওরা দুজনেই ছিলেন অসাধারণ পণ্ডিত আর বুদ্ধিমান। নবাব হুসেন শাহ তাই ওদের দুজনকে মন্ত্রীর পদ দিয়েছিলেন। সনাতন গোস্বামীর পদের নাম ছিল দাবির খাস, নবাবের ডান হাত ছিলেন তিনি। আর রূপ গোস্বামীর পদের নাম ছিল সাকর মল্লিক। তখন আমাদের কত জায়গায় বাড়ি, কত জমি, কত পুকুর, ঘরে চাল ডাল উপচে পড়ত। কিন্তু মারি দীর্ঘশ্বাস শুনে তখন ছোট্ট শ্রীজীব সে বলে, কিন্তু মা, জ্যাঠারা চলে গেলেন কেন সব ছেড়ে? মা উত্তর দেন, শ্রীচৈতন্যকে দেখে, তার কথা শুনে, এত বড় মন্ত্রীর পদ ছেড়ে, সব ধন সম্পত্তি ছেড়ে ওরা বৃন্দাবনে চলে গেলেন। শুনেছি তারা বিলাস ছেড়ে কৌপিন পড়ে থাকেন, দরজায় দরজায় ভিক্ষা করে, স্বল্প আহার করে, কৃষ্ণ ভজন করে দিন কাটান। মায়ের হঠাৎ খেয়াল হয়, এই গল্প শুনতে শুনতে শ্রীজীব তার কোলের কাছে ঘুমিয়ে পড়েছে।